আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণের যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আরে কে বুঝবে মোর বুকের ব্যথা। তাই ব্যথার বেথিক

ডাক্তার আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকম না, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিংবা কোনো সম্পর্ক টম্পর্ক পাতালে পরে হয়তো মিলতে পারে নয়তো মেলে না, বলো পালাই।

0: হ্যালো, আসসালামু আলাইকুম। রেডিও ত্রিতল বাংলা ইউএস এর আজকের আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিকা আফরিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো। রেডিও ত্রিতল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম তিনটি প্ল্যাটফর্মে এর লাইভ স্ট্রিমিং হচ্ছে, যার মাধ্যমে আপনারা আমাদেরকে একই সাথে দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এছাড়া আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ভার্সনেই আপনারা যদি প্লে স্টোরে গিয়ে রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ লিখে সার্চ দেন, তাহলে সেখানেও আমাদের অ্যাপ পেয়ে যাবেন। সে অ্যাপটি ডাউনলোড করে নিয়ে আমাদের সাথে জয়েন করতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে। সুতরাং প্রিয় দর্শক ও শ্রোতা বৃন্দ, আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন বা কে কোথা থেকে জয়েন করছেন, আপনারা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে, এবং সেই সাথে আপনাদের প্রিয় মানুষদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে, যাতে সবাই অনুষ্ঠানটি উপভোগ করতে পারে, অনুষ্ঠানটি দেখতেও শুনতে পারে, তাদের মতামত জানাতে পারে, কমেন্ট করতে পারে। আর হ্যাঁ, আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনে, আজকের এই অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি আছেন, যিনি পেশায় একজন চিকিৎসক, কিন্তু সঙ্গীতের সাধনায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন বেশ অনেক বছর ধরে, এবং সেই সাধনার পথে এগিয়ে চলেছেন। আর আজকে আমরা আশা করতে পারি যে আশা করছি যে তার সঙ্গীতের মূর্ছনায়, তার গান গায়কির মাধ্যমে আমাদের এই আয়োজন, আমাদের এই অনুষ্ঠানটি হয়ে উঠবে আরো আলোকিত, হয়ে উঠবে আরো উজ্জ্বল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বলকে। কেমন আছেন?
1: জি, আমি ভালো আছি,
0: স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমি এখানে সঙ্গীত পরিবেশন করবার সুযোগ পাচ্ছি, এটা এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রোতাদেরকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি।
0: আমরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্বিত আপনাকে পেয়ে, যে আজকে আমরা আশা করতে পারি আজকে সুন্দর একটা আয়োজন আপনার আমরা আজকে উপহার দিতে পারবো আমাদের দর্শকদেরকে আপনার গানের মাধ্যমে। আর গান নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে, গান তো শুনবই। আচ্ছা, গানের কথা যেহেতু আসলো, মানে গান নিয়েই তো আজকে মানে আড্ডা আলোচনা যাই কিছু বলি, এই সঙ্গীতের জগতে আসা শুরুর গল্পটা কেমন ছিল একটু জানতে?
1: বিশেষ কোনো গল্প আসলে নেই, আবার গল্প তো থাকেই, গল্পটা শুধুই স্মৃতির গল্প, স্মৃতিচারণের গল্প। খুব যখন ছোট ছিলাম, যখন এত কিছু বুঝিনি, তখন গুনগুনিয়ে গান করতাম, রেডিওতে গান শুনে গান করতাম, বা টেলিভিশনে গান হতো সেই গানগুলো। টেলিভিশন তখন আমাদের বাসায় আসলে আসেনি, রেডিওর কথা বলা যায়, আর ক্যাসেট
0: আচ্ছা,
1: প্লেয়ারে গান শোনা হতো, সেখান থেকে শুনে শুনে গান করতাম। আমার বাবার একান্ত ইচ্ছা এবং আমার মায়েরও একান্ত ইচ্ছায় আমাদের বাড়িতে একজন গানের শিক্ষক আনা হয়। আমার বড় ভাই বোনরা গান শিখতেন, আমার বয়স তখন নিতান্তই 5 বছর, গান শেখার মতো বয়স না, তারপরও আমাকে তাদের সাথে বসিয়ে দেওয়া হয়, এবং তখন থেকেই আসলে আমার গানের হাতেখড়ি, গান শেখা শুরু। গান
0: আচ্ছা,
1: বুঝতে আরো সময় লেগেছে, যখন আরো কয়েক বছর গেল আমি গান ছেড়ে দিলাম, এক সময় ভালো লাগছিল না। তারপরে যখন একটু বড় হলাম, স্কুলে যাওয়া শুরু হলো বা হাই স্কুলে উঠলাম, তখন আস্তে আস্তে গানের প্রতি যে প্রেমটা, সত্যিকারের যে ভালো লাগাটা, সেটা হতে শুরু করলো হাই স্কুল জীবনে এসে বা স্কুল জীবনে এসে।
0: মানে আপনি শুরু করেছেন 5 বছর বয়স থেকে, কিন্তু ভালো লাগা বা বুঝে করার বিষয়টা, মানে গানকে
1: আর
0: নিজের মাঝে ধারণ করাটা, সেটা হাই স্কুল থেকে।
1: আরেকটু পরে সেটা ফাইভ
0: হুম হুম
1: বা আরেকটু পরে হাই স্কুলে এসে 8-9-এ যখন উঠলাম, তখন মনে হলো যে
0: আচ্ছা আচ্ছা
1: গানটা খুব বেশি আমাকে টানছে, এই আর কি।
0: আচ্ছা আপনি তো একই সাথে, যতটুকু আমি জানি, যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি উভয় মানে ক্ষেত্রেই আপনি চর্চা চালিয়ে যাচ্ছেন সমানভাবে। তবে আমি যতটুকু জানি যে নজরুলের প্রতি আপনার ভালো লাগা বা আপনার চর্চা বা যেটাই বলি সেটা হয়তো একটু বেশি, ইফ আই এম নট রং। তো আমি একটু জানতে চাচ্ছি, যদি আসলে নজরুল গীতির প্রতি আপনার ভালো লাগা বা টানটা বেশি হয়ে থাকে, সেটা কবে থেকে অনুভব করলেন বা এই টানটা তৈরি হলো কিভাবে?
1: আপনি খুব ভালো স্টাডি করেছেন বোঝা যাচ্ছে আমার সম্পর্কে, থ্যাংক ইউ। না, আসলে
0: ধন্যবাদ।
1: ব্যাপারটা এরকমই, আমি মানে নজরুল সঙ্গীত করতাম, আমি নজরুল সঙ্গীত দিয়েই আমার শুরু। আমি প্রথম নজরুলের গানে শিখি প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এরপরে আমার গানের মালা আমি করব কারে দান। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে নজরুল সঙ্গীত করলে গানের ভিত্তিটা শক্ত হয়, এবং তাতে করে অন্য সব গান, আমাদের গানের যিনি ওস্তাদ ছিলেন তিনি আমাদেরকে এটা বলতেন, তাতে অন্য সব গান গাওয়া সহজ হয়। সেভাবে নজরুল গীতির বা নজরুল সঙ্গীতের শুরু। এরপরে যেটা হয়েছে সেটা হলো নজরুলের বিভিন্ন কবিতা গান এবং সেটার যে একটা সহজাত উচ্ছ্বাস আনন্দ আবেদন সেটা খুব আকর্ষণ করত, বিদ্রোহী যে একটা ইমেজ তার সেটা খুব আকর্ষণ করত। তারপরে গানের ক্ষেত্রে যেটা হয়েছে গানের সুর খুব আমাকে টানতো বা এখনো টানে নজরুলের গানের, কথা তো বটেই সুর প্রচন্ড আমাকে টানতো। এবং একটা বয়স পর্যন্ত আমি নজরুলের গানটাই করব এরকমই আমার ধ্যান জ্ঞান ছিল।
0: আচ্ছা আচ্ছা
1: তো এরপরে যেটা হয়েছে যে আমি যখন আরেকটু বড় হলাম, আমি মেডিকেল কলেজে পড়তে আসলাম, মানে তখন আমার বয়প্রাপ্তি হয়েছে বা যৌবন প্রাপ্তি হয়েছে বলা যায়, তো তখন তখন আমার কাছে আমি হঠাৎ করে রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম, মানে রবীন্দ্রনাথের গানের বাণীর গভীরতা এবং আরো অনেক কিছুই। আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না এবং সঙ্গীতে আমি কারোর সাথে কম্পেয়ার করাটা পছন্দও করি না, সঙ্গীত এবং সাহিত্যে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি কাকে ছেড়ে কাকে রাখি, এ দুজনই তো এক মানে সমৃদ্ধ সম্ভার। আর
0: হুম হুম
1: শিল্পীদের শিল্পীদের ক্ষেত্রে যেটা হয়, এবং আমার কখনো মনে হচ্ছে যে এই গানটি রবীন্দ্রনাথের এই গানটি আমার মানে এটা এখন গাইতেই হবে, এই গানটা আমাকে শিখতেই হবে, তুলতেই হবে, তো তখন আমি সেই গানটা করছি। আবার কখনো আমার মনে হচ্ছে যে নজরুলের এই গানটা না গাইতে পারলে আমার জীবন বৃথা, তখন আমি সেই গানটি করছি। আমার কাছে কখনোই মনে হয়নি যে নজরুলের গান করলে রবীন্দ্রনাথের গান করা যাবে না বা রবীন্দ্রনাথের গান
0: হুম হুম
1: করলে নজরুলের গান করা যাবে না, আমার কখনো এটাও মনে হয়নি। হ্যাঁ, দুজনের দুই ধরনের গানের ক্ষেত্রে একটু স্টাইল বা ধাঁচটা একটু ভিন্ন, কিন্তু সেটা রপ্ত করাটা বা এমন কোন বিশেষ কোন বিষয় নয় যে এটা একেবারে যে নজরুলের গান করলে তিনি রবীন্দ্রনাথের গান থেকে তার কণ্ঠটা খারিজ হয়ে যাবে, পার্থক্যটা এত বেশি নয় আমার কাছে যেটা মনে হয়েছে। এবং আমি খুব চেষ্টা করি আমার স্বাভাবিক আমার যেটা কণ্ঠ সেই কণ্ঠেই আমি রবীন্দ্রনাথ এবং নজরুলের গান করতে, তাতে করে আমার কাছে মনে হয় না যে খুব বেশি অসুবিধা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তবে শিল্পীদের ক্ষেত্রে একটা বিশেষায়িত হওয়ার একটা ব্যাপার তো থাকে, যেমন চিকিৎসকদের ক্ষেত্রে থাকে যে আমি স্পেশালিস্ট, এতে একটা আইডেন্টিটি তৈরি করার বিষয় থাকে। তো সেটার চিন্তা করলে আসলে সেই ক্ষেত্রে আমার উত্তরটা হচ্ছে যে আমার যেহেতু সেই তাগিদটা কখনোই ছিল না যে আমি খুব বিশেষায়িত শিল্পী হব বা আমি আমি শিল্পী পরিচয়টাই আমার মুখ্য পরিচয় হবে, এটা যেহেতু আমার কখনোই সেভাবে আমার মাথায় ছিল না, ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের গান করতে পারি, আমার আইডেন্টিটি নিয়ে আমার ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা শেষ করি, আরেকটি কথা বলে, সেটা হচ্ছে যে আমি আমার প্রিয় শিল্পীদেরকে আমি যখন দেখেছি তাদেরকে দেখেছি যে তারা সব রকমের গান করেছেন, হেমন্ত
0: আচ্ছা, প্রিয়
1: মুখোপাধ্যায়।
0: শিল্পীর কথা যখন আসলো, মানে প্রিয়
1: হ্যাঁ
0: শিল্পীর তালিকায় শুরুর দিকে কাকে রাখবেন? এটা আমি আসলে আরো পরের প্রশ্ন করতাম, তো যেহেতু
1: আচ্ছা
0: প্রসঙ্গটা
1: আচ্ছা,
0: চলেই আসলো, তাই জানতে চাচ্ছি। আমরা গান শুনবো একটু পরে, তবে প্রিয় শিল্পীর ব্যাপারে একটু জেনে নেই, বা কাকে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে আদর্শ সঙ্গীত শিল্পীর সংজ্ঞা বলি, বা আদর্শ সঙ্গীত শিল্পী, বা যাকে দেখে আপনি ইন্সপায়ার্ড হন, এরকম কাকে মনে হয়?
1: আচ্ছা, আমার এটা তো আসলে এক এক সময় এক একটা হয়েছে, ছোটবেলায় একরকম হয়েছে, বড়বেলায় এসে একরকম হয়েছে, এখন একরকম হচ্ছে।
0: এখন
1: এখন আসলে সত্যিকার অর্থে যদি আমি নিজে গান করার ক্ষেত্রে যদি আমি কাউকে মানে গায়কের দিক থেকে নয়, মানে বিইং এ সিঙ্গার, বিইং এ প্রফেশনাল সিঙ্গার, যদি আমি কারোর কথা চিন্তা করি, যখন আমি গান করি তখন তো আমি মাথায় রাখি যে আমার গানটা একজন প্রফেশনাল সিঙ্গারের মতোই যেন হয়।
0: হুম হুম
1: আমার খুব
0: জি
1: পছন্দের একজন হচ্ছে শ্রীকান্ত আচার্য, মানে আমি যদি শিল্পী হতাম আমি হয়তো উনার মতো শিল্পী হতাম, উনার মতো সব রকম গান গাওয়ার চেষ্টা করতাম। উনি যেমন খুব কমফোর্ট নিয়ে গান করেন সেটা আমার
0: হুম
1: খুব
0: হুম হুম
1: পছন্দ।
0: একটা আবহ
1: মাহমুদ,
0: তৈরি হয় অন্যরকম।
1: একটা আবহ তৈরি হয়, সব ধরনের গানকে নিজের করে ফেলার একটা ব্যাপার থাকে যেটা আমাকে সাংঘাতিক ভাবে মুগ্ধ করে। উনি যখন হেমন্তের গান করছেন, হেমন্তের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, অবশ্যই হেমন্ত মুখার্জি বিকল্প কেউ নেই, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয়েছে যে এই গত 20-30 বছরে যে শিল্পীরা যারা পুরনো গান করেছেন, রিমিক্স গান যেটাকে আমরা বলি, তারা প্রত্যেকেই গানের প্রতি সুবিচার, ম্যাক্সিমাম গানের প্রতি সুবিচার করতে পারেনি, কেবলমাত্র শ্রীকান্তকে আমরা দেখেছি যে তিনি রিমিক্স গান গেয়ে নিজের একটা অবস্থান তৈরি করেছেন এবং স্বতন্ত্র ধারা তৈরি করেছেন। তো এটার একটা কারণ হচ্ছে যে তার সেই ক্ষমতাটি আছে। তিনি রবীন্দ্রনাথের গান অবলীলায় করেন, খুব চমৎকার করেন, তিনি নজরুলের গানের অ্যালবামও করেছেন এবং নানান রকমের গান করেছেন। একটা সময় যখন ছোট ছিলাম তখন আমাদের সময় অনুপ ঘোষাল ছিলেন খুব জনপ্রিয়, আমি তার ভীষণ ভক্ত ছিলাম। পরবর্তীতে অবশ্য সেটা এখনো ওনার অনেক গান আমি মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সেইভাবে আর ইয়ে হয়নি। আমি মেহেদী হাসানের খুব দারুণ ভক্ত ছিলাম, মান্নাদের ভক্ত তো বটেই, মানে মান্নাদের গান শুনলে তো আসলে একটা অন্য জগতে চলে যাই। যদিও আমি তার গানগুলো খুব মানে আমি সবসময় সারেন্ডার করি যে মান্নাদের গান গাওয়া অনেক কঠিন কাজ। হেমন্ত মুখার্জি অবশ্যই একজন মানে ভার্সেটাইল এবং অবশ্যই একজন গিফটেড সিঙ্গার, তো এরা হচ্ছে আমার প্রিয়। আর মাহমুদ রহমান বেনুর কথা বলছিলাম, মাহমুদ রহমান বেনু যিনি আমাকে সাংঘাতিক, উনি খুব পরিচিত কেউ নন, উনি খুব সেলিব্রিটি বা স্টার শিল্পী নন, কিন্তু শিল্পীদের শিল্পী। যারা ছায়ানটে গান শিখেছেন বা ছায়ানটে গান করেছেন তারা জানেন যে 71 সালের যে ওই সময়টায় মুক্তির গান যে দলটি ছিল, সেই দলের যিনি দলনেতা ছিলেন তিনি মাহমুদ রহমান বেনু, তার একটি পরিচয়। তার একটি বা দুটি অ্যালবাম আছে, তার অসাধারণ একজন শিল্পী, যে কোনো কারণে হোক নিজেকে গুটিয়ে নিয়েছেন, দেশে থাকেন না, কিন্তু এরকম মানে পাওয়ারফুল ভোকাল এবং এত চমৎকার ভোকাল ট্রেনিং আমাদের দেশে খুব কম আছে। নারী শিল্পীদের মধ্যে নজরুল সঙ্গীতে বর্তমানে আমার খুব পছন্দের শিল্পী হচ্ছেন ইয়াসমিন মুশতারি। একসময় শবনম মুশতারির গান খুব ভালো লাগতো, আপা এখন গান করছেন না তেমন একটা, সুমন চৌধুরী, এদের গান আমাকে সাংঘাতিক টানে, ভালো লাগে। মহিদুল ইসলাম, এদের গান খুব আমাকে সাংঘাতিক পছন্দ আমার খুব। আর আধুনিক গানের মধ্যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি সুবীর নন্দী, এবং এরপরেই হচ্ছে সৈয়দ আব্দুল হাদী। তো আসলে অনেক লম্বা লিস্ট হয়ে গেল, দেখা
0: অনেক
1: গেল
0: লম্বা আসলে, মানে
1: অনেক
0: বলা শুরু
1: শিল্পী
0: করলে আসলে শেষ হবে না, এটাই আসলে
1: হবে না,
0: স্বাভাবিক আসলে।
1: শেষ হবে
0: এত
1: না,
0: সঙ্গীতের জগৎটাও এত বেশি মানে
1: অত বড়।
0: বিস্তৃত,
1: হ্যাঁ
0: এত ধারা, এক এক
1: হুম হুম
0: ধারায় এক একজন আদর্শ হয়ে ওঠে, এটাই
1: আদর্শ
0: আসলে কথা।
1: সেটাই
0: তো আচ্ছা,
1: সেটাই
0: আমরা তো প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমরা আজকে আড্ডা দিচ্ছি, আমরা আজকে আমাদের অতিথি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি, আমরা তার সাথে কথা বলছি। এখন আমরা তার ব্যক্তিগত অভিমত আমরা জানলাম, পছন্দ অপছন্দের বিষয়গুলো জানলাম, আমরা মনে হয় এখন একটা গান শুনতে পারি। আচ্ছা, কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চাই, শুরু করবো কোন গানটি
1: আচ্ছা, রবীন্দ্রনাথের
0: এখন?
1: একটি গান দিয়ে, হ্যাঁ রবীন্দ্রনাথের একটি গান
0: আচ্ছা
1: দিয়ে শুরু করি, পূজা পর্যায়ের গান।

ভুবনে সর প্রভু।

শুকানো তনুতে পাষাণে বহে সুধা ধা

0: ভুবনে শর প্রভু।
1: বাহ, চমৎকার, খুবই সুন্দর। রবীন্দ্রনাথের গানের প্রতি, মানে রবীন্দ্রসঙ্গীতের মানে যখন শুনি, তখন ওই যে বললাম যে একটু আগেই বলছিলেন যে নজরুলের একটা ধারা রয়েছে, রবীন্দ্রের আরেকটা ধারা রয়েছে, তো এই ধারার জন্য বলা যায় যে একটা আবহ তৈরি হয় আর কি। আর রবীন্দ্রসঙ্গীতের প্রসঙ্গ যখন আসলোই, যে আপনি বলছিলেন যে রবীন্দ্রসঙ্গীতটা আরেকটু বড় হয়ে বা একটু যখন ম্যাচিউর হলেন, বা এবং এটা আমি যতটুকু জানি যে প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের হাত ধরে আপনার রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে ভালো লাগা বা অ্যাফিনিটিটা তৈরি হয়, তো তার সাহচর্যে আসা, এটা আসলে এটা কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি একটু জানতে চাচ্ছি ওই স্মৃতির কোনো কিছু, বা যদি একটু শেয়ার করেন আপনি।
0: আসলে আমি কুমিল্লায় যখন মেডিকেল কলেজে পড়ি, আমি জাতীয় আমার শ্রদ্ধেয় স্যার আমার মেডিকেল কলেজের, উনিও সঙ্গীত চর্চা করতেন এবং একজন সঙ্গীত অনুরাগী এবং শিল্পীও বটে। বর্তমান ডিজি ডাক্তার এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্যের বর্তমান মহাপরিচালক, উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন, তখন জুনিয়র কনসালটেন্ট ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজে। তো স্যার আমাকে কলেজের একটি অনুষ্ঠান থেকে পিক করলেন, একদিন বাসায় আসতে বললেন, গেলাম। তো স্যার বললেন যে তুমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে তুমি রজনীকান্ত সেনের একটি গান করবে, তুমি তো নানান ধরনের গান করতে পারো, তো তুমি রজনীকান্ত সেনের গান গাইবার মতো আমি কাউকে পাচ্ছি না, তুমি একটি গান করতে পারো। বললাম আমি কোন গানটি করবো স্যার, তখন উনি আমাকে একটি গান সিলেক্ট করে দিলেন, আমি গানটি শুনে তুলে ফেললাম এবং তুলে আমি গানটি করলাম। তো সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ওয়াহিদুল হক ঢাকা থেকে, সম্মেলন পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে। তো ওয়াহিদ ভাই এসে তখন উনি গানটি শুনলেন, এবং রাত্রিবেলা যখন আমরা ডিনার করছিলাম তখন শিল্পীরা এবং সবাই মিলে, তখন তিনি আমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বললেন, তোমার কণ্ঠটি ভারী মিষ্টি হে,
1: আচ্ছা
0: তুমি
1: আচ্ছা,
0: রবীন্দ্রনাথের গানও কি করো? আমি বললাম যে ভাই বা দাদু, আমরা এক সময় এক একটা ডাকতাম, ওনাকে দাদু ডাকতাম, কখনো ওয়াহিদ ভাই ডাকতাম। বললাম যে দাদু, আমি তো আসলে নজরুল সঙ্গীত করি মূলত। তো বললো যে তো রবীন্দ্রনাথের গান কেন নয়, আমাকে বলছেন তুমি খুশিদকে বলে দেবো তোমাকে কিছু রবীন্দ্রনাথের গান শেখাতে। তো এই যে শুরু আর কি, ওয়াহিদ ভাই আমাকে ভালো বলেছেন, কণ্ঠটি মিষ্টি বলেছেন, গানটি ছেড়ো না, এটাও বলেছেন। হ্যাঁ, তুমি কিন্তু ডাক্তারি
1: এটা অনেক
0: বিদ্যায়
1: বড়
0: মজে গিয়ে গান,
1: কমপ্লিমেন্ট তার কাছ থেকে পাওয়া,
0: হ্যাঁ তার কাছ
1: কমপ্লিমেন্ট
0: থেকে, উনি সহজে কাউকে অত বলেন না, আবার কাউকে ভালো লাগলে উনি আবার বলতে ছাড়েন না, এটাও সত্য। তো উনি বলছেন যে তুমি কিন্তু ডাক্তারি বিদ্যায় মজে গিয়ে আবার গানটি ছেড়ো না হে, খুরশিদ তো গান ছেড়েই দিল, খুরশিদের ছাত্রটিও যদি তাই করে। হ্যাঁ, এরকম খুব মিষ্টি করে বললেন আমাকে। তাই আমি বললাম যে আমার ইচ্ছা আছে, যে করেই হোক আমি গানটি ছাড়বো না, গানটি করবো। তো এরপরেই সম্মেলন পরিষদের সাথে আসা যাওয়া, রবীন্দ্র সম্মেলন পরিষদে সেখানে বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করি, সেসব ওয়ার্কশপে তখন ঢাকা থেকে অনেকে আসতেন, আমাদের প্রয়াত মিতা আপা, মিতা হক, উনি এসছেন, উনি গান শিখিয়েছেন, লায়সা আহমেদ লিস্টা, প্রয়াত নিরুৎপল সাধ্য, এরা এসছেন আমাদেরকে ওয়ার্কশপ শিখিয়েছেন। আমরাও ঢাকা গিয়েছি, বিভিন্ন সম্মেলনে গিয়েছি, সেখানে বিভিন্ন কর্মশালা করেছি, সেখানে গান শিখেছি, কুমিল্লাতে এবং কুমিল্লার বাইরে বিভিন্ন জায়গায় তখন গান শেখা হয়েছে। আর কুমিল্লাতে আমি তখন যারা রবীন্দ্রসঙ্গীত করতেন তাদের কাছ থেকেও শিখেছি, পরবর্তীতে উচ্চাঙ্গ সঙ্গীতও আমি তালিম নেই কুমিল্লাতেই। তো এই হচ্ছে, এরপরে অনেকদিন পর্যন্ত রবীন্দ্রনাথের গান, এই যে ওয়াহিদ ভাই আসলে তারপরে মাঝে মাঝেই উনি আসতেন, ওনার একটা স্টাইল ছিল যে উনি হঠাৎ করে বলতেন আগামীকাল কুমিল্লায় আসবো, তো আমরা সবাই একজোট হয়ে যেতাম, তারপর দিন ব্যাপী উনি আমাদেরকে সারাদিনে মিলে 4-5টা গান আমাদেরকে তুলে দিলেন, এরকম করতেন। তো এইভাবেই সম্মেলন পরিষদের সময় থাকতে থাকার সময় আমি অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত করি, এবং সবাই যখন ভালো বলছিলেন ভালো হচ্ছে, আমারও ভালো লাগতে শুরু করেছে, সবকিছু মিলিয়ে তখন আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা সখ্যতা তৈরি হয়। এবং আমার
1: আসলে
0: কাছে মনে
1: উৎসাহ
0: হয়েছে
1: খুব
0: যে আমি
1: দরকার।
0: খুব দরকার রবীন্দ্রনাথের গান করাটা, আমার মনে হয় সব মানুষের জন্যই জরুরি। কেন জরুরি? গানের উপলব্ধি বোধ, এবং যদি গানের টেকনিক্যাল দিকটা বলি তাহলে বলতে হবে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস এর জন্য রবীন্দ্রনাথের গানের কোনো বিকল্প নেই। সুরের যে স্থিরতা এবং কন্ট্রোলিং, এটা এটার জন্য আপনাকে রবীন্দ্রনাথ গান শিখতেই হবে। এবং এই জন্য আমি বলি যে যারা বিগিনার, আমরা যেরকম ডাক্তারি বিদ্যা শিখতে গেলে প্রথমে আমরা গাইনি, সার্জারি, মেডিসিন সবই শিখি, সেরকমই আপনাকে প্রথমে গান শিখতে গেলে আপনাকে রবীন্দ্রনাথ বাংলা গান করতে হলে আপনাকে রবীন্দ্রনাথের গান, লোকগান এবং নজরুলের গান এবং আধুনিক গান সব রকমের গানই আপনাকে শুরুতে খুব যত্ন করে করতে হবে। পরে আপনি আস্তে আস্তে নিজের জায়গাটা বের করে নেবেন।
1: সেটাই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি গুলজার হোসেন, সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তার সাথে আমরা নজরুল রবীন্দ্র উভয় ক্ষেত্র সম্পর্কে জানছি, অনেক কিছুই জানছি। প্রয়াত শ্রদ্ধেয় ওয়াহিদুল হক স্যারের প্রতি আমাদের অনেক বিনম্র শ্রদ্ধা জানাই আমরা। তাকে আমরা হারিয়েছি 2007 সালে, কিন্তু তিনি বেঁচে আছেন ছায়ানটের মাধ্যমে, তিনি বেঁচে আছেন আমাদের সংস্কৃতিতে, তিনি বেঁচে আছেন তার কীর্তি কর্মের মাধ্যমে, তার সাধনার মাধ্যমে। আচ্ছা, আমরা আড্ডা দিলাম, আমরা কথা বলছি, আমি কিছু জানছি, আমরা মনে হয় একটু দর্শক শ্রোতা বৃন্দ তারা আমাদের সাথে জয়েন করছেন, কমেন্ট করছেন, আমরা একটু তাদের কমেন্টে নিয়ে আসি। আমাদের সাথে জয়েন করেছেন, আচ্ছা, নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন আমাদের সাথে, তারপর ঢাকা থেকে জয়েন করেছেন নার্গিস ভুঁইয়া, তিনি বলেছেন সুন্দর আয়োজন, আরো বলেছেন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সাথে থাকেন বলে, আপনারা ইন্সপায়ার করেন বলে আমরা অনুষ্ঠান করতে, আমাদের এই প্ল্যাটফর্মটাকেও এগিয়ে নিতে অনেক বেশি আনন্দ পাই, উৎসাহ পাই। আচ্ছা, রবীন্দ্র সঙ্গীতের কথা বললাম, আমরা একটু নজরুলের দিকে আসি। নজরুলের গানের তো আসলে অনেক ধারা রয়েছে, সব মানে রবীন্দ্রসঙ্গীতেরও রয়েছে, নজরুলেরও রয়েছে। তো নজরুলের তো যেমন নজরুলের কীর্তন ঢঙের গান রয়েছে, তারপর রাগ প্রধান গান রয়েছে, গজল রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, তারপর নজরুলের কাব্যগীতি আছে। তো এই যে এত ধারার গান, হ্যাঁ, তো নজরুলের সঙ্গীত আমরা শুনবো, তবে আমি আমার দর্শক শ্রোতাদের জন্য একটু বলে দিতে চাই যে নজরুলের যে এত ধারার গান রয়েছে, কিছুদিন আগে 27 আগস্ট নজরুলের কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকী পালিত হলো। আমরা আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা পরিবারের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সম্মান। তবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু জানাতে চাই যে এই যে কবি কাজী নজরুল ইসলাম, তার সীমিত কর্মজীবনে তিনি কিন্তু 5600 বেশি গান রচনা করে দিয়ে গেছেন, এই সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, সাহিত্য সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর মানে কোনো ভাষায় যে একক হাতে কিন্তু এত রচনা বা এত গান রচনার কিন্তু নিদর্শন নেই। সুতরাং বাংলা ভাষাভাষী হিসেবে বলি, বাংলাদেশি হিসেবে বলি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, তিনি আমাদের তো গর্বের গর্ব তো নতুন করে করার কিছু নেই, আমরা গর্বের অবস্থানেই আছি। কিন্তু যখনই বিষয়গুলো সামনে আসে, যখনই চর্চার কথা আমরা আমাদের কবি সাহিত্যিকদের নিয়ে যখন আলোচনা করি, তখন আমাদের এই গর্বের পরিধিটা অনেক বেড়ে যায়। আমাদের গর্ব আরো গর্বের উচ্চতায় আমরা আরো বেশি উচ্চতায় উঠে যাই যখন আমরা তাদের সৃষ্টিকর্ম নিয়ে ভাবি, চিন্তা করি। আচ্ছা, আমরা অতিথির কাছে ফেরত আসছি। এই যে নজরুলের গানের যে বিভিন্ন ধারার কথা বলছি, আমরা নজরুলের গান শুনবো আপনার আপনার কাছ থেকে, তো তবে এই ধারাগুলোর মধ্যে আপনাকে কোনটা বেশি টানে, যে কোন ধারাটার প্রতি আপনি কমফোর্ট ফিল করেন?
0: সবগুলো ধারাই আমাকে আকর্ষণ করে, নজরুলের গানের বৈচিত্র্যটাই হচ্ছে তার সবচেয়ে বড় সুন্দর, এবং যে কারণে আমার নজরুলের প্রতি পাত্তাকার তার বৈচিত্র্য, নিজেকে ভাঙা, সবসময় একরকম থেকে আরেক রকম হয়ে যাওয়া, পুরো ব্যাপারটা সাংঘাতিক ভাবে টানে। এবং হিজ এ লাভেবল ক্যারেক্টার।
1: আসলে নজরুল যখন জন্মেছিলেন বা তার সৃষ্টিকর্ম, তখন কিন্তু রবীন্দ্র প্রভাবে প্রভাবিত হওয়ার একটা ব্যাপক সুযোগ ছিল, কিন্তু নজরুল কিন্তু সেই
0: মানে সুযোগ মানে কি, আপনার ওই প্রভাব থেকে বের হয়ে আসা কঠিন
1: কঠিন ছিল সেটাই। হ্যাঁ, সিগনেচার ক্রিয়েট করেছেন।
0: কারণ একটা দীর্ঘ সময় তখন রবীন্দ্রনাথ যখন একদম মধ্য গগনে খ্যাতি, তখন নজরুলের আবির্ভাব। তো 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পেলেন, আর নজরুলের সাহিত্য জগতে আবির্ভাব হচ্ছে 1920 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ যখন তার একেবারে খ্যাতির শিখরে, ঠিক সেই সময়টা, এবং তখন বাংলা সাহিত্যে সূর্যের মতো আলো দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই আলোয় সবাই আলোকিত হয়ে নিজেদের অবস্থান অস্তিত্ব জানান দিচ্ছেন, এবং এটা একটা বেঞ্চ মার্ক তৈরি করে দিয়েছিলেন যে এইভাবে গান লিখতে হবে, এইভাবে কবিতা লিখতে হবে, ভাষাটা হবে এরকম, প্রবন্ধটা হবে এরকম। সেই জায়গায় থেকে নজরুল যে একটা নিজস্ব একটি ধারা তৈরি করেছেন, নিজস্বতা তৈরি করেছেন, তিনিও যে পুরোপুরি নজরুল রবীন্দ্র বলয় থেকে বেরিয়েছেন সেটা আমরা বলবো না, তিনিও নজরুল রবীন্দ্রনাথ প্রভাবিত, কিন্তু রবীন্দ্র প্রভাবিত বলয় থেকে নিজস্বতা বের করে আনা এবং সেখান থেকে আলাদা হয়ে যাওয়া, সেটা কিন্তু একেবারে অন্যরকম। সেটা কিন্তু আসলে তখন খুব কঠিন ছিল এবং সেটা নজরুল বলেই পেরেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে নজরুল যেমন আরবি ফার্সিকে বা মুসলিম সংস্কৃতিকে তিনি ইয়েতে নিয়ে আসতেন, বাংলা সাহিত্যে নিয়ে আসতেন, এই বিষয়টা তো আসলে একেবারেই নতুন ছিল সেই সময়টা। এবং আপনি দেখবেন যে এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আগে সাহিত্যে ব্যবহার হয়নি, যেমন খুন, রক্তের মানে পরিবর্তে খুন শব্দটি যে ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা জানতাম না, আমরা মনে করতাম খুন মানে কিলিং, কিন্তু নজরুল কিন্তু খুন মানে ব্লাড, হ্যাঁ রক্ত, এই যে এবং এটাকে রোমান্টিক মানে এরকম এরকম একটু উদাহরণ বললাম মাত্র, এরকম অসংখ্য শব্দকে এবং এটাকে কিন্তু খুব রোমান্টিক অর্থে ব্যবহার করেছেন খুন শব্দটা। হ্যাঁ তো এই যে বুকের খুন ঢেলে দেওয়া, এই যে এবং শুনতে কিন্তু খুব ভালো লাগছে, হ্যাঁ একটা অন্যরকম একটা আবেশ তৈরি হয়েছে। তো এরকম আরো অনেক শব্দকে উদাহরণ বললাম মাত্র, তিনি আসলে যে বিপ্লবী বা তিনি যে বিদ্রোহী আসলে অনেকগুলো শব্দকে তিনি এরকম ভাবে ব্যবহার করেছেন যেটি ব্যবহার করাটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা হয়তো সম্ভব নয়। এমনকি রবীন্দ্রনাথ নজরুলের এই খুন শব্দটি ব্যবহার নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের সাথে তার সাংঘাতিক একটি তৈরি হয়েছিল, মানে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল কিছু সময়ের জন্য। এবং বরর পীড়িতি বালির বাদ বলে যে প্রবন্ধটি সেটি কিন্তু এর পরবর্তীতে এই বাদানুবাদ থেকেই কিন্তু অনেকটা এসছে। তো এই যে বিষয়গুলো আসলে বড় মানুষদের তো বিতর্ক বা বাদানুবাদও অনেক মহৎ কিছু, তো সেটা এরকম নজরুল আসলে সত্যিকারের অর্থেই সাহিত্যে সঙ্গীতে এমন অনেক কিছুর অনুপ্রবেশ টিউশন বা অ্যাডাপ্টেশন করেছেন যেটা ওই সময় আর কেউ কল্পনাও করেনি এবং যেটি আমাদের জন্য একটা চিরস্থায়ী সম্পদে পরিণত হয়েছে। এবং এরকম আরো অনেক তিনি মধ্যপ্রাচ্য এবং পারস্যের অনেক উপকথা উপগাথাকে তার গানে নিয়ে এসছেন, যেগুলো আবার একই সাথে মানে অবিশ্বাস্য এবং বিস্ময়, একই সাথে তিনি ভারতীয় মিথোলজিকেও অনেক গভীর ভাবে ধারণ করে তিনি অনেক কবিতা এবং গান আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে তার বিদ্রোহী কবিতাতেও কিন্তু ভারতীয় মাইথোলজির গ্রিক মিথোলজির সাথে ভারতীয় মিথোলজির অসংখ্য চরিত্র তার কবিতায় উঠে এসেছে। তিনি তো এ বিষয়ে গানই লিখেছেন মানে রবীন্দ্রনাথ নজরুল কিন্তু তার অনেকগুলো গান লিখেছেন যেগুলো মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোকে নিয়ে, যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলি বা যেগুলোকে আমরা ভক্তিমূলক গান বলে থাকি, গানগুলো করেছেন যেমন শ্যামাসংকেত করেছেন বা তিনি ঝুলনের গান করেছেন, তিনি কৃষ্ণকে নিয়ে গান করেছেন, মানে তার সৃষ্টির এত বৈচিত্র্য এটি আকর্ষণ বা মুগ্ধ না করে পারে না।
1: আমরা একটা নজরুল সঙ্গীত শুনি।
0: আচ্ছা কথায় কথায় আমরা তো আমরা যেহেতু নজরুলের সেই মিথ ক্যারেক্টারের কথা বলছিলাম,
1: মানুষদেরকে নিয়ে আলোচনা করলে ওই যে একটু আগে বাদানুবাদের কথা বলছিলেন, তারা এত উচ্চতার মানুষ যে তারা যদি একজন একজনের সাথে বাদানুবাদেও মানে জড়িয়ে পড়েন সেখান দিয়েও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো?
0: ভক্তিমূলক গান বা ভজন রাধাকৃষ্ণের প্রেম নিয়ে আর কি, এবং অত্যন্ত জনপ্রিয় গানটি সখী তেহরি কেমন বল। সখী

0: আসলে গানের ভেতরেই ডুবে যাচ্ছিলাম, মানে কি প্রশ্ন করব পরে মাঝে মাঝে ভুলে যাই, যে মানে যখন গানের ভেতরে চলে যায় তখন মানে ওই গানের আবহেই থাকতে মন চায়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি শুরুতেই যে আপনি পেশায় একজন চিকিৎসক, তো আপনি চিকিৎসা শাস্ত্রের বিষয়ে একটু জানতে চাচ্ছি, আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট?
1: আমার স্পেশালাইজেশন হচ্ছে হেমাটোলজিতে, রক্ত রোগ এবং রক্ত ক্যান্সার, মানে হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি এই বিষয়ের উপরে মেডিকেল এবং বর্তমানে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমি সেখানে ক্যান্সার ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করি।
0: সঙ্গীত এবং চিকিৎসা সেবা বা চিকিৎসা শাস্ত্র যেটাই বলি, আপনার এই প্রফেশন এবং সঙ্গীত টাকে যদি সঙ্গীতটাকে এটার সাথে মানে শখের জায়গা বা ভালো লাগার জায়গা দুটো আসলে ব্যালেন্স করেন কিভাবে? আর আপনার নিশ্চয়ই গানের অ্যালবামও আছে, সে অ্যালবাম নিয়েও জানতে চাইবো, তবে তার আগে এটা একটু শুনি যে ব্যালেন্সের বিষয়টা। আসলে ডাক্তার যারা তারা তো অনেক ব্যস্ত থাকে।
1: ব্যালেন্সের বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি গানটা অনেক ছোটবেলা থেকে শুরু করেছি, সেটা হয়তো একটা সুবিধা হয়েছে আমার জন্য। আমার একটি গানের ভিত্তি তৈরি হয়ে যায় খুব অল্প বয়সে, প্রাথমিক ভিত্তিটা, সেটা একটা সুবিধা। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আমি ন্যাচারালি, সম্ভবত আমি খুব কম রেওয়াজ করেই আমি মানে এটা শুনে বলতে হয় না, মানে কিছু থাকে না ন্যাচারাল,
0: নিশ্চয়ই,
1: কিছু গিফট পাই
0: বুঝতে
1: মানুষ,
0: পেরেছি।
1: আমি মনে হয় কিছুটা গিফট পেয়েছি। কারণ আমি দেখা গেছে আমি খুব উচ্চাঙ্গ সঙ্গীত তখনও আমি শিখিনি বা তালিম নেইনি সেভাবে, কিন্তু আমি বেশ কঠিন কঠিন কিন্তু নজরুল সঙ্গীত তুলেছি এবং আমি অনেকগুলো কম্পিটিশনে পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতেন তোমার উস্তাদকে তো বা এগুলো কার কাছে শিখেছে, অনেকগুলো গানই আছে যেগুলো আমি হয়তো ক্যাসেট থেকে শুনেছি বা শুনে সেরেছি, সেটা আমি মনে করি যে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে। পরবর্তীতে আমি একদম উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেওয়া যেটা বলে এবং সত্যিকারের যেটা প্রথাগত তালিম, সেটা আমি নিয়েছি আমি যখন মেডিকেল কলেজে পড়ি থার্ড ইয়ারে, তখন শুরু করেছিলাম। সেটাও যে খুব ভালো বেশি সময় ধরে করতে পেরেছি না, বছর দুয়েকের মধ্যে শিখতে পেরেছিলাম। তো ব্যালেন্সটা যেটা করি সেটা হলো যে আমি এটার জন্য একটা সময় বের করি নেই, আমি আমি সবসময় চেষ্টা করেছি এবং আমি আমার প্রফেশন বা পেশা, সাবজেক্ট, আমার কাজের ধরন সবকিছুকে আমি প্ল্যান করে এবং সবকিছুকে আমার প্রফেশনটাকে এবং চাকরিটাকে আমি গুছিয়েছি সেভাবেই, যাতে করে আমি গানটা করতে পারি বা আমার ভালো লাগার জায়গাটাকে যেন আমি সময় দিতে পারি বা সেটাকে যেন আমি করতে পারি। এবং দেখা গেছে আমি যখনই আমার ব্যস্ততা বেড়ে গেছে আমি সেটাকে আবার কোনোভাবে কমিয়ে আনার চেষ্টা করেছি, যাতে করে আমি একটা সময় পাই নিজের জন্য। আমার কাছে মনে হয়েছে যে খুব দীর্ঘ সময় ধরে খুব ওভারলোডেড হয়ে কোনো কাজ করতে গেলে সে কাজটা ভালো হয় না বা সেটার
0: হুম
1: ফল ভালো হয় না। আমরা যদি আমাদের শখের চর্চাটাও করি, আমরা যদি আমরা ডাক্তারিও করি, আমরা যদি দিনে একটা সীমিত সংখ্যক নির্দিষ্ট সংখ্যক রোগী দেখি, তাহলে আমার মনে হয় যে এতে করে রোগীরাও উপকৃত হয়, আমাদের পক্ষেও রোগীদের সাথে খুব ভালো কমিউনিকেশন মেনটেন করে কাজ করা সম্ভব, পাশাপাশি আমরা নিজেরাও মানসিকভাবে সতেজ থাকতে পারি, ভালো থাকতে পারি, যেটার একটা প্রভাব কিন্তু আমার প্রফেশনে পড়বে, এটা আমার ব্যক্তিগত ধারণা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি এক ধরনের কি বলবো, আমার সঙ্গীতটাকে যেন থাকে, গানটা যেন থাকে এবং আমি যেন কিছু সময় চর্চায় থাকতে পারি। আমার খুব বেশি এক্সপেকটেশন নেই মিউজিক নিয়ে, আপনি জানেন হয়তো যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বেতার দুটোতেই আমি এনলিস্টেড সিঙ্গার, তো আমি বেশ কিছু প্রাইভেট টিভি চ্যানেলেও গান করেছি কিন্তু খুব বেশি নিয়মিত না, বছর হয়তো একটি বা দুটি অনুষ্ঠান আমি করে থাকি, আমি খুব বেশি করতে পারি না বা করিও না, তো সেই কারণেই। এবং মঞ্চ অনুষ্ঠানও আমি খুব আমার নির্দিষ্ট কিছু জায়গায় বা সীমিত জায়গায় মঞ্চ অনুষ্ঠান এবং ঘর অনুষ্ঠান করি, তাতে করে আমার কাছে মনে হয় যে দুটো জায়গাকেই আমি আমার মতো করে উপভোগ করতে পারি। ব্যালেন্সের জায়গাটা হচ্ছে এটাই যে আমি সময় ভাগ করে কাজ করি, আমি রাত 8টা বা মধ্যে আমি আমার ডাক্তারি শেষ করে ফেলার চেষ্টা করি এবং রাত 8টার পরে আমি বাসায় চলে আসি এবং আমি তখন আমার পরিবারের সময় দেয়া, গান করা এবং অন্যান্য কাজ সেই সময়টাই করি।
0: সময়টা
1: অনেক
0: আসলে
1: সময়
0: ভাগ
1: সকালবেলা
0: করে
1: ঘুম
0: নেওয়াটা,
1: ভাগ করে, অনেক সময় অফিসে যাওয়ার আগেও আমি হয়তো একটু কিছু সময় একটু গান করলাম, একটু প্র্যাকটিস করলাম, সেটাও হয়। তো এইভাবেই আসলে চালিয়ে নিচ্ছি আর কি।
0: আমরা গান আগে শুনবো নাকি আপনার অ্যালবামের কথা আগে শুনবো? আপনি অ্যালবাম রিলিজ করেছেন এবং আশা করি সামনেও কিছু অ্যালবাম আমরা পেতে যাচ্ছি, নাকি আশা করতে পারি, তাই তো? নাকি একটু যে অ্যালবাম সম্পর্কে একটু জানি, অ্যালবাম
1: হ্যাঁ,
0: এবং আপনার গানের
1: আসলে
0: অর্জন
1: অ্যালবাম,
0: বা কি?
1: আচ্ছা, গানের অর্জন বলতে আসলে আমি ছোটবেলায় জেলা পর্যায় পর্যন্ত পুরস্কার পেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বা এগুলোতে, আমি 1995 সালে আমি স্কাউটিং এ আমি রাষ্ট্রপতি পদক পাই। তো সেখানে আমাদের
0: আচ্ছা,
1: অনেকগুলো বিষয়ে প্রতিযোগিতা করতে হতো। আমি রাষ্ট্রপতি পদক পেয়েছিলাম স্কাউটিং এ 1995 সালে। তো তখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে কম্পিটিশন করতে হতো, অনেকগুলো বিষয়ে পারদর্শিতা, প্রায় 20টি বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হয় আর কি মিনিমাম।
0: আচ্ছা আচ্ছা,
1: তো তাহলে পরে অ্যাওয়ার্ডটার জন্য অ্যাপ্লাই, মানে অ্যাওয়ার্ডের জন্য উপযুক্ত হয় আর কি। তারপরে পরীক্ষা আছে
0: উপযুক্ত হয়।
1: থিওরিটিক। হ্যাঁ, তো সেখানে আমাকে গানের কম্পিটিশনও আমাকে করতে হয়েছে, ব্যয় করতে হয়েছে, যাই হোক সেটা একটা অর্জন বলা যেতে পারে। পরবর্তীতে
0: অবশ্যই গো,
1: আসলে আমি যখন তো আমি কলেজে যখন আসি, আমি উচ্চ মাধ্যমিকে যখন পড়ি, তখন আসলে আমার গানের একটা বিরতি হয়। তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে পারলে আমি হয়তো ভালো ইউনিভার্সিটি বা মেডিকেল কলেজ বা যেটাই হোক, তখনও মেডিকেল সম্পর্কে আমার ইচ্ছা ছিল না, আমার আমি ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করবো। তো আমার তখন আমি এই 2 বছর আমার বিরতির সময় ছিল আর কি। উচ্চ মাধ্যমিকে আমি যখন পড়ি তখন আমি তেমন কোনো গানও শিখতে পারিনি বা অনুষ্ঠানও করতে পারিনি, সেই সময়টা আমার আসলে তেমন কোনো অর্জন নেই। পরবর্তীতে মেডিকেল কলেজে এসে আবার আমি শিখি, শিখতে থাকি, এবং আমি আসলে অনেক লম্বা সময় ধরেই বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি। আমি 33 বছর বয়সে এসে আমি বাংলাদেশ বেতারে, না তার আগে একবার কুমিল্লা আঞ্চলিক বেতারে আমি কোয়ালিফাই করেছিলাম, সেটা 25 বছর বয়সে। তখন আমি মেডিকেল কলেজ পাশ করি, এমবিবিএস পাশ করি তখন আঞ্চলিক বেতারে। পরবর্তীতে আমি ঢাকা বেতারে 2012 সালে আমি এনলিস্টেড হই, এবং এই 2020 সালে আমি এনলিস্টেড হই বাংলাদেশ টেলিভিশনে।
0: বাহ, আসলে অর্জন তো মানে মানে অনেক অর্জন।
1: না
0: আর সত্যি
1: সেটা
0: কথা
1: না,
0: বলতে, যে
1: খুব
0: সঙ্গীত তো,
1: বেশি কিছু না। আর একটু বলতে চাই আর একটা বিষয়, সেটা হলো যে আমি
0: জি জি জি,
1: বেঙ্গলের একটি প্রতিভা বিকাশ অনুষ্ঠান হয়ে, মানে ইয়ে হয়েছিল বেঙ্গল বিকাশ, সেটাতে আমি কোয়ালিফাই করেছিলাম বেস্ট 100-এ, কিন্তু আমি এই কম্পিটিশনে পরবর্তীতে আর থাকতে পারিনি, কারণ ওই সময় আমার বিসিএস এর রিটেন পরীক্ষা চলছিল। তো সবকিছু মিলে আসলে নানান সময় প্রতি, মানে আমার এরকমই হয়েছে, আমি যখনই একটু গানটা করব বলে একটু প্ল্যান করেছি, তখনই আবার হয়তো এরকম কিছু একটা মেডিকেল কলেজের পড়াশোনা বা বিসিএস বা কিছু একটা সরকারি চাকরি কোনো না কোনো ভাবে আমি হয়তো সেই জায়গাটায় ইয়ে করতে পারিনি, কিন্তু আমি ছাড়িওনি, মানে আমি আমার নিজের জন্য হলেও আমি এটা রেখে দিয়েছি এবং সুযোগ মতো আবার চেষ্টা করেছি। এবং এই যে দেখুন 2020 সাল, মানে আমি প্রায় অনেক বছর পার করে এসে আমি বাংলাদেশ টেলিভিশনে আমি এনলিস্টেড হয়েছি। তো যেখানে আমার সমসাময়িক বন্ধুরা যারা এখন ছায়ানটের টিচার, অনেকেই অনেক বছর ধরে তারা টেলিভিশনে গান করছেন, তো সেটা আছে, যার কারণ তারা ওটাই যেহেতু করেছেন সেটা তারা এগিয়েছেন, সেটা ঠিক আছে। তো এইভাবেই আসলে গান করে যাচ্ছি, গানের সাথে আছি। আর অ্যালবামের যে কথাটি বললেন সেটিও আসলে একেবারেই কাকতালীয় ছিল। আমি যখন আবার মাঝখানে আরেকটা বিরতি হয়েছিল আমার, আমি ঢাকায় আসার পরে যখন আমি আমার পেশায় ব্যস্ত হই, তখন আমি মানে যেহেতু জুনিয়র ডক্টর হিসেবে আমার কাজের চাপটা ছিল একটু বেশি, নিজের মতো করে আমি সময়টা গোছাতে পারতাম না, আমাকে চলতে হতো হাসপাতালের রোস্টার অনুযায়ী। তো সে কারণে তখন আমি গানের জন্য খুব ভালো সময় বের করতে পারতাম না। তো পরে যখন একটু সিনিয়র হলাম, যখন আমি একটু সময় বের করতে পারলাম বা আমি নিজে একটা আমার কাজের জায়গাটাকে ডমিনেট করার মতো একটা পর্যায়ে গেলাম, তখন আমি আবার নতুন করে গান শেখা শুরু করলাম। তো আমি তখন আমার বাসার কাছে অজয় মিত্র, যিনি, তার কথা বলতেই হবে, আমার সঙ্গীত জীবনে তার একটি অবদান আছেন, তিনি একজন
0: জি
1: বাংলাদেশের
0: জি
1: স্বনামধন্য একজন সঙ্গীত পরিচালক, অজয় মিত্র দাদার কাছে গেলাম যে আমি পেশাদারি সঙ্গীতের কিছু টেকনিক্যাল বিষয়গুলো শিখবো আর কি তার কাছে, ভয়েস থ্রোয়িং, রেকর্ডিং, দম এবং ইত্যাদি কিছু বিষয় আছে। পাশাপাশি আমি কিছু রবীন্দ্রসঙ্গীত আমি তার কাছে তুললাম, শিখলাম। তো অজয়দার কাছে আমি যখন গেলাম, তো তখন অজয়দা একদিন বললো যে উনি একটি মিক্সড অ্যালবাম করছেন নজরুল সঙ্গীতের, সেখানে খালিল নাম শাকিল এবং আরো অনেকেই গান করবে। আমাকে বললেন যে একটা খুব বেশি গাওয়া হয় না কিন্তু গান খুব মিষ্টি, এরকম কিছু গান উনি খুঁজছেন। হ্যাঁ, খুব কমন গান না কিন্তু গানটা খুব ভালো, এরকম কিছু নজরুলের গান আছে, সুন্দর গান বা সাধারণ শ্রোতার কাছে ভালো লাগবে। তখন আমি উনাকে একটা গান গেয়ে শোনালাম, চোখের নেশার ভালোবাসা। এই গানটি শোনার পরে উনি বললেন যে তুমি তো খুব চমৎকার নজরুল সঙ্গীত গাও। উনি তখন আমার নজরুল সঙ্গীত শোনেননি, তো আমাকে বললো, আমি বললাম দাদা আমি তো নজরুল সঙ্গীতই একটা দীর্ঘ সময় শিখেছি, রবীন্দ্রসঙ্গীতও শিখেছি কিন্তু নজরুল সঙ্গীত আমি একদম ছোটবেলা থেকে শিখেছি। বলো যে এই গানটা তো খুবই চমৎকার, তুমি এই গানটি আমার অ্যালবামে করবে। তো তারপরে আমি এই মিক্সড অ্যালবামে ওনার একদম শিল্পী সিলেকশন হয়ে গিয়েছিল, লেজার ভিশন, তখনও কিন্তু অ্যালবাম খুব ঘটা করেই বের হতো, লেজার ভিশন ভালোবাসা দিবসে অ্যালবামটা বের করবে। তো তখন অজয় দা বললেন যে তোমার শিল্পী তো আমাদের মোটামুটি রিজার্ভেশনের সাথে কথা হয়ে গেছে, শিল্পী তো সিলেক্টেড, আমি একরকম জোর করে তোমার নামটা ঢুকিয়েছি। তো
0: আচ্ছা
1: তারপর হ্যাঁ তারপরে আমার এই গানটি রেকর্ড হলো, এবং রেকর্ড শোনার পরে রিজার্ভেশন কর্তৃপক্ষ তারা বলল যে এই গানটি খুবই চমৎকার, এটাকেই আমরা অ্যালবামের টাইটেল সং করব, এবং অ্যালবামটির নাম করলেন, নাম করলেন ওরা চোখের নেশার ভালোবাসা। তো
0: আচ্ছা, এই
1: এই
0: গানটা
1: অ্যালবাম,
0: কি আমরা একটু শুনবো নাকি? এই গানটা মানে এই
1: হ্যাঁ হ্যাঁ
0: আলোচনা,
1: হ্যাঁ
0: এই যে টপিকটা শেষ করে এই গানটা
1: হ্যাঁ
0: শুনবো? হ্যাঁ,
1: হ্যাঁ তারপরে এই আমি তো খুবই মানে কি বলবো, খুবই উৎসাহিত হলাম, এবং আমাকে
0: জি,
1: রিজার্ভেশনের মাঝার ভাই এবং ওনাদের যে যে দুজন ওনার চেয়ারম্যান এমডি, দুই ভাই ওনারা, তারা দুজন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমাকে বললেন যে আমি যদি পরবর্তীতে অ্যালবাম করতে চাই তারা ইন্টারেস্টেড আমার অ্যালবাম করবার জন্য, এবং অজয় দাকেও তারা বললেন যে এর ওনার গানটা খুব ভালো হয়েছে, এবং তারা তখন তো ওই ভালোবাসা দিবসে অ্যালবামটা রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গানটির অ্যালবামটির শিরোনামও করেছেন চোখের নেশার ভালোবাসা। তো আমি তো খুবই ইন্সপায়ার্ড, এবং সেখানে আমার যারা মানে কি বলবো, আমার যারা নমস্য, আমার কাছে যারা স্টার, আমার যারা মানে সারা বাংলাদেশের কাছে তারা, খায়রুল আলম, শাকিল ভাই, শামীম সাথী ইসলাম, ময়না, ময়না আপা আমাদের খুবই প্রিয়, তো এরা ছিলেন তখন বিপাশা গো ঠাকুরতা, ছন্দা চক্রবর্তী, পূজন দাস, এরা ছিলেন তখন বিজন বিজন মিস্ত্রি আমার বন্ধু মানুষ, তো ওনারা এই অ্যালবামটিতে ছিলেন। তারপরে আমার গানটিও ওখানে স্থান পায় এবং এরপরেই শুরু হয়। এরপরে তো আমি একক একটি অ্যালবাম করি রবীন্দ্রনাথের গানের, যেটি অজয় দার সঙ্গীত পরিচালনায়।
0: ওখান থেকে আমরা গান শুনবো, তবে এই যে
1: হ্যাঁ হ্যাঁ
0: এখন যে গানের কথা বলছেন সেটা এখন শুনবো।
1: আচ্ছা, চোখের নিশানে না।
0: জি জি জি, এই গানটা শুনি।

চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগিয়া স্বপ্ন।

0: বুকের ছলনা সে কি নয়ন জলে ঢাকে গো, চোখের নেশার ভালোবাসা সে কি কভু থাকে গো, জাগে স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো, চোখের নেশার ভালোবাসা।
1: বাহ, চমৎকার। আসলে গানের কথাগুলো মানে কি গভীর, চিন্তা করলে যে চোখের নেশায় ভালোবাসায়। হ্যাঁ, মানে
0: কি অভিমান, কি কি কি মানে আবেগ! হ্যাঁ, বুকের
1: আবেগ।
0: ছলনা সে কি নয়ন জলে থাকে গো।
1: হুম হুম তারপর স্বপনে আমরা যা দেখি সেটা কতক্ষণ স্থায়ী থাকে, ক্ষণস্থায়ী, মানে
0: হ্যাঁ
1: স্থায়ী বা ক্ষণস্থায়ী বিষয়গুলো নিয়ে আসলে আসলে ভাবলে বা চিন্তা করলে, কথার ভেতরে প্রবেশ করলে আসলে অনেক অনেক কিছু বেরিয়ে আসে। আমরা নজরুল গীতি তো শুনলাম একটু আগে, রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম নিয়ে কথা হচ্ছিল। তো সেই অ্যালবাম, এটা কি রবীন্দ্রসঙ্গীতের মানে শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়ে কি অ্যালবামটা ছিল, মানে সব গানই কি
0: হ্যাঁ
1: রবীন্দ্রসঙ্গীত ছিল
0: হ্যাঁ
1: নাকি
0: এখন
1: অন্যান্য গানও
0: দশটি
1: ছিল? আপনি যে
0: না এটা
1: অ্যালবামের কথা বলছিলেন।
0: মানে 10টি গান ছিল, 10টি রবীন্দ্রসঙ্গীত, এবং ওটি আমার প্রথম একক
1: আচ্ছা
0: অ্যালবাম,
1: আচ্ছা,
0: এবং
1: একক অ্যালবাম। আচ্ছা,
0: একক অ্যালবাম এবং
1: এর
0: আমি
1: শিরোনামটা কি ছিল, মানে অ্যালবামের নামটা
0: কিশোর
1: একক
0: বাজে,
1: অ্যালবামে কি
0: কিশোর
1: সুর
0: বাজে,
1: বাজে? আচ্ছা আচ্ছা
0: কিশোর বাজে, ওটি রবীন্দ্রনাথের একটি গান আছে, বাজে আমার প্রাণে আমি জানি মনে জানো, তো সেই লাইনটি কিশোর বাজে, সেটি ছিল আমার গানের অ্যালবাম। আমি আসলে শোনাতে চেয়েছিলাম শ্রোতাদেরকে যে আমার মনে কিশোরটা বাজে।
1: আচ্ছা আচ্ছা, বাহ। আমরা ওই অ্যালবাম থেকে একটা গান শুনি।

ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো।

0: চমৎকার, খুব সুন্দর। আমরা আজকে আমাদের অতিথি হিসেবে পেয়েছি, সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি সঙ্গীত শিল্পী গুলজার হোসেন উজ্জ্বল, তাকে আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে কিন্তু অনেকেই জয়েন করেছেন দেশে বিদেশ থেকে, মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে, USA থেকে বিভিন্ন মানুষ জয়েন করেছেন, আমাদের শুনছেন, দেখছেন। আমরা একটু কমেন্ট করে আসি। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আমাদের নিয়মিত নিয়মিত একজন শ্রোতা এবং দর্শক নুসরাত জাহান, তিনি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আচ্ছা, তিনি বগুড়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, অফিসের চাপ আর পরীক্ষা প্রস্তুতিতে সময় পাইনি। আচ্ছা, আজ প্রথম থেকে, আচ্ছা প্রথম থেকে রেকর্ডেড ভার্সন থাকবে, আপনি দেখে নিতে পারেন। তিনি কেমন আছেন? ওয়াসিকা আপি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, অতিথিকে অনেক অনেক শুভকামনা, আপনাকে অনেক অনেক শুভকামনা জানিয়েছে। তারপর নার্গিস ভুঁইয়া লিখেছেন, অসাধারণ লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তারপর নাজমা সুলতানা, তিনি লিখেছেন, চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের উৎসাহ আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আমরা অনেক বেশি, আমাদের ভালো লাগে যে আপনারা যখন আমাদের সাথে থাকেন। আচ্ছা, আমরা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত শুনলাম, এই এছাড়াও আর কোন কোন গান, গানের সাথে আপনার গানের চর্চার মধ্যে আপনি আছেন, বা ভালো লাগার জায়গা যদি ধরি বলি, কোন মানে ধারা বা কোন ক্ষেত্রটা আপনার কাছে ভালো লাগে?
1: আমি যদি আমার কমফোর্ট জোন বলি, তাহলে হচ্ছে আসলে নজরুলসঙ্গীতের পরেই হচ্ছে পুরাতনী বাংলা গান, রবীন্দ্রনাথের গান, মানে পঞ্চকবির গানের
0: আচ্ছা আচ্ছা,
1: পাশাপাশি পুরাতনী বাংলা গান। পুরাতনী মানে প্রাক রবীন্দ্র যুগের যে বাংলা গানগুলি আছে, সেগুলোকে আমরা পুরাতনী বাংলা গান বলি।
0: আচ্ছা, প্রাক রবীন্দ্র যুগে তো আসলে টপ্পা গান বা এগুলো ছিল, যে রামনিধি
1: হ্যাঁ
0: ঘোষ বা
1: রাম
0: নীলা বাবু, তারা টপ্পা গানের,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমার
0: বা
1: আমি
0: তখন তো আসলে সত্যি কথা বলতে,
1: বাংলা গানের বর্তমান যে ধারাটি সেটি তখনো দাঁড়ায়নি। তখন বাংলা গান বলতে আমরা বুঝতাম কীর্তন, খ্যামটা, তরজা, এই টাইপের কিছু গান, আখড়াই, হাফ আখড়াই, এই টাইপের কিছু গান, যেগুলো এবং কবি গান, যেগুলো আসলে মূলত নাগরিক সঙ্গীত হয়ে ওঠেনি বা খুব পরিশীলিত হয়ে ওঠেনি। কবি গানগুলোতে প্রচুর অশ্লীল শব্দের প্রয়োগ ছিল। আর যেগুলোর কথা বললাম, যে কীর্তন এবং কিছু ভক্তি গীতি, শাক্ত সঙ্গীত ছিল তো সেগুলো, বা রামপ্রসাদের রামপ্রসাদী গানগুলো ছিল, কেমন তো সেগুলোতে আসলে মূলত দেবদেবীকে উপলক্ষে সে তাদের স্তব কীর্তন করেই গানগুলো করা হতো, তো সেটি ছিল। কিন্তু আধুনিক বাংলা গানের যে
0: রবীন্দ্র
1: বর্তমান
0: যুগে তো আসলে মধ্যযুগীয় পর্যায়ে, তখন এমনিতেও সাহিত্যে,
1: হ্যাঁ মধ্যযুগেরই আসলে এটা একটা যুগ সন্ধিক্ষণ ছিল আসলে প্রাক রবীন্দ্র
0: সাহিত্যে
1: যুগটা।
0: দেখা যেত,
1: হ্যাঁ সাহিত্যেও তখন মধ্যযুগের একটা প্রভাব ছিল এবং একটা যুগ সন্ধিক্ষণ ছিল তখন 18 শতকের সময়টা। তো গানের ক্ষেত্রে একই রকম ব্যাপারটা হয়েছে, তখন যে আগেকার যুগের যে পদাবলী কীর্তন বা সেখান থেকে এসে আধুনিক বাংলা গান একটা ধারা তৈরি হতে শুরু করলো, যেখানে কাব্য সঙ্গীত বা যেখানে রোমান্টিসিজম আসতো, পরনারীর প্রেম সেটা ভাবা ভাবা যেত না আরকি, গানের মধ্যে নরনারী প্রেম আসবে এটা তো ভাবতেই পারতো মানুষ, তো সেটা তখন আসতো এবং তারা এটাকে অবক্ষয় মনে করতো আর কি তখন, তো সেটা ছিল। এবং একটা মানুষের সঙ্গীতের মধ্যে মানুষের কল্পনা বিলাসিতা বা রোমান্টিকতা সেটা আসছে, সুরের ক্ষেত্রে বৈচিত্র্য এসেছে বিভিন্ন ধরনের ইয়েতে। তো সেই সময়টাই আমি বলবো যে মৃদুবাবুই প্রথম মানুষ, প্রথম ব্যক্তি যিনি বাংলা গানে কাব্য সঙ্গীতের একটি প্রবর্তন করেন বা নাগরিক কাব্য ধারাকে প্রধান তিনি বাংলা গানে, এবং তখন একটা বাংলা
0: তিনি
1: গানে
0: তো বাংলা বাংলা গানে টপ্পা গানের প্রবর্তক, রামনিধি গুপ্ত ছাড়া।
1: শুধু টপ্পা গান না, আমি বলবো যে এটি আমাদের বর্তমান যে বাংলা গানের যে ধারাটি সেই ধারার সূত্রপাত। আমাদের গানে যে রোমান্টিক কাব্যের যে একটা প্রভাব বা সেটাকেই বেস করে তখন এখন আমাদের গান হয়, যে গান মূলত একটি কবিতা, তো সেটি কিন্তু রামনিধি গুপ্তর মধ্য দিয়ে আমরা প্রথম জানতে পারি এবং নাগরিক সঙ্গীতের আমি বলবো যে সূত্রপাত নিয়ে করে। এবং এরপরে সেটি আরেকটু পরিশীলিত হয়ে পরবর্তীতে তার যারা ছিলেন শ্রীধর কথক এবং আরো তার যারা রায়চাঁদ বড়াল, তারা এই গানটিকে নাগরিক সঙ্গীতকে বাংলা সঙ্গীতকে প্রায় এগিয়ে নিয়ে যান এবং রবীন্দ্রনাথ এরপরে আসেন এবং রবীন্দ্রনাথ মোটামুটি বলা যায় যে এক হাতে অনেক দূর নিয়ে গেলে এবং নজরুল সেটিকে একটি পরিপূর্ণতার দিকে নিয়ে যান। এবং এরপরে 50, 60, 70 বা এক পর্যন্ত যে বাংলা গানের যে আধুনিক ধারাটি আমি বলবো যেটি নজরুলের প্রবর্তিত কাব্য সঙ্গীত বা আধুনিক গানের একটি পরবর্তী ধারা গান, ওই ধারাটাকেই টেনে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীতে।
0: আমরা কি ওই প্রাক রবীন্দ্র যুগের কোনো গানকে এখন শুনতে পারি?
1: হ্যাঁ
0: আপনার
1: নিশ্চয়ই।
0: যেহেতু ভালো লাগার জায়গা।
1: কার তরে

0: কার তরে নিশি জাগরা।
1: চমৎকার। এই যে কার তরে নিশি জাগো রাই, তখন আসলে রাই বলার সাথে সাথে মনে হয় যেন একটা তবলার একটা ছোঁয়া বা একটা সোম, যেটাই বলি, যাক
0: হ্যাঁ
1: সেটা
0: হ্যাঁ
1: তখন হচ্ছিল।
0: হ্যাঁ সোমটা খুব মিস করি। নিশি জাগরা, এইগুলো আসলে আদ্যতালের গান, এরকম ফলে সত্যিকার বৈঠকি মেয়েদের।
1: আমাদের এই সোশ্যাল মিডিয়ায় তো আসলে এখন সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব না, কিন্তু তারপরে এর মধ্যে থেকেও যতটুকু আমরা তুলে ধরার চেষ্টা
0: হ্যাঁ
1: করি, এই যে আলোচনাটাও, এই আলোচনাটার মধ্যেও মনে হয় যেন অনেক কিছু চলে আসলো, বা অনেক আলোচনাটাও
0: হ্যাঁ
1: মানে আমার কাছে, আমার আমার তো ভালো লাগছে। আমি জানি না দর্শকদের কেমন লাগছে, আশা করি ভালো লাগছে, দেখে তারা সুন্দর সুন্দর কমেন্ট করছে। আচ্ছা, এই ভালো লাগাতে আরো কিছুক্ষণ ধরে রাখতে চাই। আমরা আপনার আরো গান শুনবো, আপনার এই যে সঙ্গীত শিল্পীদের কথা বলছিলেন যে ইন্সপায়ার হন যাদেরকে দেখে, আর সেই প্রিয় শিল্পীদের গান শুনবো। তবে একটা একটু জানতে চাই যে আদর্শ সঙ্গীত শিল্পী বলতে আপনি কি বলছেন, মানে আপনার দৃষ্টিকোণ থেকে, এটা আপনার ব্যক্তিগত মত হিসেবেই নিব। আর সেটা হচ্ছে কি, সঙ্গীতে তো বিভিন্ন ধারা রয়েছে, তো সেই ধারায় একজন মানে সমান পারদর্শিতা, নাকি একটা নির্দিষ্ট ধারায় এগিয়ে গিয়ে তার শিখরে ওঠা, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি ব্যাখ্যা করেন আদর্শ সঙ্গীত।
0: মাল্টিটাস্কিং বা মাল্টি স্কিল হওয়াটা এক ধরনের ব্যাপার, আবার একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি গভীর উৎপত্তি অর্জন করা সেটাও আরেক রকমের ব্যাপার। যারা কাজ করতে বিনোদন মাধ্যমে তারা প্রত্যেকে মাল্টিটাস্কিং ছিলেন, যেমন নজরুল তিনি নানান রকমের কাজ, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং চলচ্চিত্রের জন্য গান লেখা আছে, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য লেখা ইত্যাদি করেছেন। রবীন্দ্রনাথও তার সময় কিন্তু যথেষ্ট নানান রকম ভার্সেটাইল ছিলেন, ছবি আঁকা থেকে শুরু করে এক সময় তারা মঞ্চে অভিনয় করতেন, রবীন্দ্রনাথের মঞ্চে অভিনয় করা তার আত্মজীবনীতে পাই, সেখান থেকে তিনি গান করেছেন, তিনি গানের সুর দিয়েছেন, তারাও কিন্তু এবং কবিতা লিখেছেন, মাল্টিটাস্কিং ছিলেন বা পলিম্যাথ ছিলেন। এরপরে একটি সময় দীর্ঘ সময় ধরে চলতে থাকে, যেখানে আমরা দেখি যে তিনি শুরু করেন শুরু করেন এবং গানের ধারাগুলো আস্তে আস্তে নির্দিষ্ট ধারাতেই গান করছেন। এই ব্যাপারটাকে তখন চলে আসবে নজরুল রবীন্দ্রনাথ যখন ডান্স সৃষ্টি করেন, তারা কিন্তু কখনো লোকগান থেকে মানে এই যে বৈচিত্র্য ভার্সেটাইলিটি আমি যে কোনো ভার্সেটাইল ক্যারেক্টার হিসেবে ব্যক্তিগত ভাবেও আমি সব হবার চেষ্টা করেছি, বা আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন কাজে আমি ঝাঁপিয়ে পড়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, আমার ভালো লেগেছে। আমি পেশাগত জীবনেও তাই, আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমার নিজের কাজের প্রতি ধারা পরিবর্তন, এটা আমার একটি আমি কখনো হসপিটাল ম্যানেজমেন্ট, কখনো আমি জেনারেল মেডিসিনে করেছি, আমি কখনো ক্যান্সার পড়াশোনা করেছিলাম, জেনারেল অনকোলজি আর কি নিয়ে গেলাম, সেখানেও আমি কিছুদিন পরে আবার পড়ি। যাই হোক, অনেক কিছু করতে করতে এখন একটা নির্দিষ্ট বয়স হয়েছে, এখন পরিবর্তন এখন কাজ করি। গানের ক্ষেত্রে এখন ভার্সেটাইল সিঙ্গারদের আমার সবসময় ভালো লাগে এবং সত্যিকারের শিল্পীদের যেমন মান্না দে, তো আমরা সবসময় সবসময় করে আমাদের বাংলাদেশের ওনারাও কিন্তু ভার্সেটাইল বিনন্তি দাদা তো অনেক ধরনের গান সঙ্গীত প্রধান সঙ্গীত থেকে লোকসঙ্গীত শিখেছেন এবং লোকসঙ্গীত দলের সদস্য ছিলেন, তিনি তান দাসের তিনি তো এই সঙ্গীতটা কিন্তু আবার সাংঘাতিক নতুন সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু প্রথম দিকে পরবর্তীতে তিনি আধুনিক তো এই যে সেখানেও কিন্তু তাই বলে আমি এটা বলবো না যে যারা গান করেন তারা ভালো গান করেন, তারা শিল্পী নন সেটা আমি বলবো না। যেমন আমাদের রেজনা চৌধুরী জীবন রবীন্দ্রসঙ্গীতটাই মূলত করেছেন, এছাড়া তিনি তিন কবির গান করেছেন, কিন্তু সেটা রবীন্দ্রসঙ্গীতের আধুনিক ওই জায়গা থেকেই করেছেন, বা সেন তিনি তার রবীন্দ্রসঙ্গীত কেমন মন্ত্রমুগ্ধ, এত চমৎকার নিবেদন তার গান। এই যে তারা যে অন্য গান করেন তারা প্রত্যেকের নন সেটার জন্য তারা কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়, তারা তাদের জায়গা থেকে গেছেন। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমি মনে করি সেটা অনেক ভালো। ভুল কথা হচ্ছে যে আপনি যেটাই করবেন সেটা যেন ভালো করেন এবং আপনার ভালো লাগা থেকে করেন এবং সেটা যেন ভালো হয়, মানে আমাদেরও যেন করতে ভালো লাগে, ভালোভাবে যেন মানে যেন তাহলে সেটা ভার্সেটাইল হতেও পারে আবার নির্দিষ্ট ধারাতেও হতে পারে।
1: তিনি দেখেছেন আমার সবচেয়ে প্রিয় প্রোগ্রাম। আচ্ছা থ্যাংক ইউ, অনেক ভালো লাগে আসলে, সুন্দর সুন্দর কমেন্ট আসলে আপনারা সবাই অনেক ভালো লাগে। আচ্ছা আমরা এখন কোন গানটা শুনবো, আপনার কোন প্রিয় শিল্পী হোক বা আপনার প্রিয় কোন গান আমরা এখন
0: শুনতে চাই? নজরুলসঙ্গীতই করি একটি, যাতে খুব প্রিয় আমার মনে হয় শ্রোতাদের অনেক ভালো লাগবে, কারণ একটি গান অনেক এতক্ষণ অনেক আনকমন এবং গান করলাম একটু প্রচলিত পরিচিত নজরুলসঙ্গীত করি।

0: ভরা ফুল।
1: চমৎকার, এই চমৎকার গান শুনতে শুনতে বেশ কিছু চমৎকার কমেন্ট পেয়েছি। নুসরাত জাহান লিখেছেন, অনলাইনের সেরা অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজন এইটি। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে। মাঝে একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল, আশা করি এখন সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন কমেন্ট করে। দারুণ লাগছে, সুন্দর আয়োজন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা সাথে আছেন দেখি। আমরা 1 ঘন্টা 13 মিনিট হয়ে গিয়েছে আজকের এই আয়োজন, এত মানে ভালো লাগছিল। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা গান শুনবো, আরেকটি গান শুনবো, তারপর গান শুনতে শুনতে এরপরে আমরা বিদায় নিব। তো আমার ব্যক্তিগতভাবে আমার একটা পছন্দের গান আছে, মানে আপনার আমি আমি এটা ইউটিউবে শুনেছিলাম, তো আমি আজকে আমাদের দর্শকদেরকে, দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই। সেই গানটি হচ্ছে চোখের আলোয় দেখেছিলাম, আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: আশা করি
0: ও
1: এই গানটি
0: থ্যাংক ইউ।
1: যদি আপনি একটু
0: হ্যাঁ,
1: অনুরোধ
0: এই
1: করবেন এবং এই
0: গানটিও,
1: গানের মাধ্যমে
0: এই গানটিও আমার ইউটিউবের যে রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আছে তার মধ্যে এই গানটিও কিন্তু অনেক শ্রোতারা ভিউ করেছেন এবং পছন্দ করেছেন। এটা আমারও খুব পছন্দের গান।

চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে চোখে।

0: হ্যালো, কাকে চাই?
1: তোমাকে।
0: আপনি কে?
1: সেই আমি

0: হ্যালো, আপনারা যারা দেখছেন এবং যারা শুনছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা খুবই আনন্দিত, আজকে আমরা পেয়েছি বাঁধনকে, ডক্টর আজমেরী হক বাঁধন। এখানে অনেক কিছু, অনেক প্রশ্ন আছে, আপনাদের অনেক প্রশ্ন আছে আমরা জানি। আপনারা যারা দেখছেন, কে কোথেকে দেখছেন সেটা লিখে দেবেন, আর আপনার কোন প্রশ্ন থাকলে সেটাও বলবেন। রেডিও ত্রিতাল বাংলা হচ্ছে আপনার একই সঙ্গে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে শুনতে পাওয়া যায়, ফেসবুক ইউটিউবে তা আছেই। আমরা এখন বাঁধনের কাছে যেতে চাই। বাঁধন, কি খবর, কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া?
0: আমি ভালো আছি। আমার একটু আপনি বলতে যে কষ্ট হচ্ছিল, এখন আমি একটু পারমিশন চাই তুমি করে বলার, কারণ আমি তো সবসময় তুমি করেই বলি।
1: হ্যাঁ একদম ভাইয়া, আমার আমারও খুব অস্বস্তি হবে আপনি আপনি করে বললেন।
0: আচ্ছা, বাঁধন, বাঁধন নামের মধ্যে অনেক কিছু আছে। প্রথম কথা হচ্ছে আজমেরী হক বাঁধন এবং ডক্টর, এই বিষয়টা একটু জানতে চাই যে আজমেরী হক বাঁধন এই নামটা কার রাখা?
1: আজমেরী হক নামটা আমার মানে আমার বাবা রেখেছেন, আর বাঁধন নামটা রেখেছেন হচ্ছে আমার নানু। তো এটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হচ্ছে যে আমি যখন হয়েছি তখন বিটিভিতে একটা নাটক হয়েছিল, যেখানে আমার নাটকের নামটা আমি জানি না, কিন্তু ওইখানে একটা ক্যারেক্টার ছিল যার নাম ছিল বাঁধন এবং সে একজন ডাক্তার ছিলেন। তো আমার নানু তখন ওই ওই মানে অভিনেত্রীকে দেখে আমার নামটা রেখেছিলেন।
0: কি বলো, তাই নাকি? খুবই
1: একদম
0: সারপ্রাইজিং। মানে ওই ওই ক্যারেক্টারটা ছিল হচ্ছে ডক্টর এবং তার নাম ছিল বাঁধন,
1: হ্যাঁ
0: এবং আজকে আমাদের বাঁধনও তো নানা রকম জার্নির পরে ডক্টর এবং তার নাম হচ্ছে বাঁধন। মানে তোমার তোমার নানি তাহলে, দাদি তাহলে খুবই মানে দূরদর্শী ছিলেন, নানি খুবই দূরদর্শী ছিলেন।
1: আমি
0: আচ্ছা,
1: জানি না মানে কি ভেবে উনি রেখেছেন। আমার আমার অনেক ছোটবেলায় উনি মারা গেছেন, তো আমি আমার এই গল্পটা শোনা হয়নি যে কেন, কিন্তু আমি এটা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যে আমার নানু মানে বিটিভির ওই নাটক দেখে আমার নাম রেখেছিলেন বাঁধন।
0: হ্যাঁ, এবং বিটিভির আরেকটা নাটকের সঙ্গে আমার স্মৃতি আছে। আমি, সুপ্রিয় দর্শক, আমি একটা নাটকে অ্যাক্টিং করতে যাচ্ছিলাম, তো সেখানে বাঁধন ছিল আমার কো অ্যাক্ট্রেস। হাই রে ঝাড়ি, আমি তো কন্টিনিউয়াসলি খালি ঝাড়ি খেতে খেতে শেষ, সারাক্ষণ আমাকে ঝাড়ির উপর রাখলে বাঁধন। তা আমি তো ভয়ে ভয়ে, এখন রোমান্টিক দৃশ্য, এখন একটা একটা সুন্দরী তরুণী ঝাড়ি দিচ্ছে, তার সঙ্গে কিভাবে রোমান্টিক দৃশ্য অ্যাক্টিং করা সম্ভব? পরে তো একটা একটা ভয়াবহ অবস্থা। কিন্তু তুমি এত ঝাড়ি আমাকে দিয়েছিলে কেন, সেটা বলো।
1: না না শামীম ভাই, এটা আমার সব কো অ্যাক্টরদের মানে কমপ্লেইন আমাকে নিয়ে, এই জন্য
0: আচ্ছা,
1: দেখেন কোনো কো অ্যাক্টরের সাথে আমার প্রেমটাও হলো না, কারণ আমি
0: হ্যাঁ
1: এত ঝাড়ি মারি মানে আমার আসলে বাই নেচার আমি সবাইকে অনেক ঝাড়ি
0: দেখো,
1: মারি।
0: এই ঝাড়ি খেয়ে আমরা তোমার পিছনে কত ঘুরলাম, তুমি কিন্তু দামই দিলা না।
1: আমি দিলাম না মানে আমার রুচিটাও খারাপ শামীম ভাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মানে আমার রুচিটা এত খারাপ ছিল,
0: আচ্ছা
1: ওইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে পাত্তা না পাওয়ার, মানে এটা ভেবেন না যে
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের ডিসক্রেডিট, এটা আমার রুচিহীনতার মানে এখানে একটা বড় ভূমিকা রেখেছে।
0: খুবই ইন্টারেস্টিং কথা বলছো, কেন তোমার মনে হয় যে তোমার রুচিটা খারাপ?
1: কারণ আমি
0: মানে এটা একটা পজিটিভ অর্থ আছে, কারণ হয়তো তুমি তোমার নিজের রুচিকে তুমি জাজ করার চেষ্টা করছো, কিন্তু এটা পজিটিভ অর্থ আছে। কিন্তু তোমার কেন মনে হয়, আগে তোমার লজিকটা শুনি।
1: আমার আমার কাছে মনে হয় যে আমি খুবই কনজারভেটিভ ওয়েতে বড় হওয়া একটা মেয়ে, তো আমার আমি আসলে লাইফ পার্টনার হিসেবে পুরুষ চিনতে সবসময় ভুল করেছি, আর সেটা মানে হাজবেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, আমার এটা এই ভুলটা আমি অনেক করেছি, তো যার জন্য আমি সবসময় বলি যে আমার ভীষণ রুচি খারাপ। তো যারা যাদেরকে আমি পাত্তা দিই নি, কারণ এরকম প্রচুর মানুষ আছে যাদের কমপ্লেন হচ্ছে বাহন পাত্তা তো দিলা না, হ্যাঁ তো
0: এই
1: যাদেরকে
0: যে
1: আমি পাত্তা দিই নি, বেসিক্যালি তাদের ডিসক্রেডিট নাই, এটা আমার রুচিহীনতার সমস্যা। মানে এখন আমার রুচি চেঞ্জ হয়েছে শামীম ভাই, এখন আমার রুচি চেঞ্জ
0: মানে এখন
1: হয়েছে,
0: ট্রাই করে দেখতে পারি
1: না এখন আমার আমার আবার এই
0: না, আমি
1: অনেক
0: বললাম আর
1: দূরের
0: দুষ্টামি
1: সমস্যা
0: করে।
1: আছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটা খুবই খুবই মানে খুবই আনন্দের বিষয় যে ধরো একটা মানুষ আমাদের দেশে, আমরা এতটাই মানে আমরা নিজেদেরকে আধুনিক এবং লাকি ভাবতে পারি যে আমাদের একজন মানুষ বলছে যে আমার রুচি খারাপ, কারণ সে নিজেকে জাজ করতে পারছে, আবার একটা সময় সে বলছে যে তার রুচিটা ডেভেলপ করেছে, তার মানে সে নানাবিধ জায়গা থেকে নিজেকে জাজ করে সে ওই জায়গাটা অ্যাচিভ করেছে যে তার অবস্থানটা আগের চেয়েতে সুন্দর। তো আমরা যাক, আমরা বাঁধনের বাঁধনের সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমাদের কাজ করার সময় লম্বা সময় ধরে আমরা একসাথে করেছি, বাঁধনকে আমরা সবসময় দেখেছি একটা সাহসী ক্যারেক্টারের মধ্যে, একটা সাহসী যে কোনো বিষয়ে বাঁধন অলওয়েজ দেখতাম যে একটা সাহসী সিদ্ধান্ত নেবে। আমরা অনেক সময় ভাবতাম যে বাঁধন কি বলে দেখি, দেখতাম যে না, বাঁধন সবচেয়ে সাহসী কথাটা বলছে এবং সে ডিফারেন্ট ওয়েতে বলছে। বাঁধন এই সাহসটা কোথায় পায়?
1: সাহসটা ভাইয়া আমি জানি না কিভাবে আমার ভেতরে ডেভেলপ করেছে, কিছুটা আমার কাছে মনে হয় যে আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, কিছুটা আছে আমার বাবার প্রভাব আমার ভেতরে। আমার বাবা ভীষণ সৎ এবং সাহসী, মানে তাকে যারা যারা চিনেন, এই এই কোয়ালিটিটা আমার বাবার ভেতরে সব সময় ছিল বা এটা দেখে আমি বড় হয়েছি। আর আরেকটা হচ্ছে আমি আসলে কতটুকু সাহসী সব সময় ছিলাম আমি জানি না, কিন্তু অবশ্যই আমার জীবনের নানান অসঙ্গতি এবং নানান বাধা আমাকে আরো দিনে দিনে সাহসী করেছে। এবং আমি নিজেকে ভাইয়া সব সময় চেষ্টা করেছি সংশোধন করতে, শুদ্ধ করতে। হয়তো ওই জন্যই আমি যখনই যেটা নিয়ে কথা বলেছি আপনার কাছে মনে হয়েছে যে ও ডিফারেন্ট ভাবে বলছে, কারণ আমি মানে হয় না যে একটা কিছু শুনলাম এবং সাথে সাথে রিয়্যাক্ট করে এমন কিছু বলে ফেললাম যেটা আসলে আমার কাছে মনে হবে যে ঠিক না, ওইটা আমি চাই না। কারণ আমি আমি চাই যে আমি যে কথাটা বলবো সেটা বলার পর আমি যাতে কেন বলেছি সেটা আমার কাছে অনেক পরিষ্কার থাকে, এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গাটা যখনই আমি পরিষ্কার করতে যাই তখন কিন্তু আমি আসলে এরকম কিছু স্টেটমেন্ট সাডেনলি দেই না যেটা যেটার কোনো ক্লিয়ার কারণ আমার কাছে নাই। তো ওইটা আমি বুঝে দিই বলে হয়তো আপনার কাছে ডিফারেন্ট লেগেছে এই আর কি।
0: হ্যাঁ, আমার কাছে এই যে চিন্তা করে দেওয়াটা, এই যে সময় নিয়ে বলাটা, এটা আসলে খুবই ডিফারেন্ট। আমরা এই প্রসঙ্গটাতে আসবো, তার আগে একটু আমরা বাঁধনের জার্নিটা শুনতে চাই। বাঁধন এই যে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার প্রতিযোগিতায় খুবই আলোচিত, আমরা তাকিয়ে আছি কে ফার্স্ট হবে। তখন আমি সাংবাদিকতা করি এবং প্রথম আলো, বাংলা ভিশন, একুশে টেলিভিশন, আবার এডিবি, ইউনিসেফ, ভোরে কাগজ সব মিলে যখন আমরা বাঁধনের দিকেই কিন্তু আমাদের দৃষ্টিটা ছিল, কারণ ওখানে ওই ওই সময় যারা যারা ছিল আমরা নিজেরা আলোচনা করতাম যে কে হবে কে হবে। তারপরে আমরা বাঁধনকে দেখলাম অ্যাক্টিং, মডেলিং, তারপরে একটা সুন্দর একটা নারীবাদীকে, যদি আমরা নারীবাদী বিষয়টাকে যদি আমরা পজিটিভলি ধরি, যে নারীদের কথা বলে বা নারীদের অধিকারের কথাটা স্পষ্ট করে বলতে পারে,
1: বিষয়টা শামিন ভাই ভীষণ পজিটিভ।

0: মানুষের সম অধিকার, শুধু মানে নারী পুরুষ এছাড়া আরো যারা আছেন সবারই সম অধিকার এবং সম মর্যাদা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত যাতে হয়, এটাই কিন্তু চাওয়া। তো এই জায়গাটা খুবই মানে হয় না যে সামাজিক প্রেক্ষাপটটাই এরকম যে এটা বিভিন্ন ভাবে আসলে প্রেজেন্ট করার জন্য হয়তো মানুষের কাছে এটা মনে হয়, আর কিছুই না।
1: হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে একটা সময় বাঁধন খুবই বিভিন্ন বিষয়ে সোচ্চার, তারপরে তার চলচ্চিত্র করা, তারপরে সৃজিতের সাথে কাজ করা, তার সব মিলে কিন্তু একটা লম্বা জার্নি। এই জার্নিটা যদি আমরা প্রশ্ন করি যে বাঁধন কেন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতা এসেছিল, তার ভাবনায় কি ছিল, এটা একটু জানতে চাই।
0: আমার ওই ভাবনাটা খুবই মানে সবার কাছে মনে হবে যে আমি আমি কিন্তু কোনো নাচতে জানি না, আমি গান গাইতে জানি না, আমি অভিনয় জানি না, আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে। তো ওই সময়টাও আমার জীবনে অনেক ভয়াবহ ছিল, তখন আমার 19 বছর বয়স ছিল। তো আমার আমার মেইন টার্গেট ছিল আসলে হুমায়ুন আহমেদ স্যারের সাথে আমি একবার দেখা করব। তো এই জন্য কিন্তু আসলে লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম লেখানো, এবং
1: আমার
0: জার্নিটা আমাকে আসলে নতুন করে একটা জীবন দিয়েছে। তো যার জন্য আমি সবসময় বলি যে আমার মানে দ্বিতীয়বার আসলে জন্ম হয়েছে লাক্স চ্যানেলাইজ সুপারস্টার এই প্ল্যাটফর্মের মাধ্যমে, কারণ ওই জার্নিটা আমাকে আসলে নতুন করে নিজেকে চিনতে শিখিয়েছে।
1: এবং সারপ্রাইজিংলি হুমায়ুন স্যারের সঙ্গে একটা কাজও কিন্তু আমরা করেছিলাম, তাই না?
0: একদম। এবং স্যারের সাথে আমার আমার জন্য এটা সবচেয়ে মানে আমি বলবো যে যেটা হয়েছে যে আমি স্যারের সাথে দেখা করব বললে তো নাম লিখালাম, এবং এরপরে কিন্তু আমার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। এটা আমি আরেকটু কারেজ যখন নিজের ভিতরে মানে হয় না করতে পারবো তখন আমি এই জার্নিটাও শেয়ার করব। কিন্তু তারপরে আমি যখন লাক্স থেকে বের হই, আমি 7 দিন পর নুহাস চলচ্চিত্র থেকে কিন্তু ফোন পাই, এবং এরপর থেকে টানা 2.5 বছর আমি শুধু স্যারের সাথে কাজ করেছি। মানে আমি কিন্তু আর অন্য কারোর সাথে কাজ করিনি, কারণ আমি একে তো পড়াশোনা করতাম। তো এই আমার পড়াশোনা শেষ করার পেছনেও কিন্তু মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা আছে, কারণ বেশিরভাগ সময় আমাদের এখানে যারা আসেন মনে করেন যে পড়াশোনাটা হয়তো করেন না ঠিক মতো। আমি বলবো যে আমি কিন্তু আমার স্টাডি ব্রেক ছিল ভাইয়া 2 বছরের। তো আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা আনফরচুনেট ঘটনার কারণে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি লাক্স থেকে বের হয়ে কিন্তু আবার মেডিকেলে ভর্তি হই, আমি পুরো পড়াটা শেষ করি এবং ডাক্তার হতে পেরেছি, অভিনয়টাও করতে পেরেছি। সো আমি মিডিয়ার কাছে তো অনেক গ্রেটফুল।
1: এটা এটা বিশাল পাওয়া, এটা বিশাল পাওয়া। আমরা একটু দেখে নেই, আমাদের সঙ্গে ঢাকা থেকে দেখছেন নকিবুর রহমান, তারপরে সায়েম সিং, তারপরে আছেন এখানে রাসেল, হাবিবুর রহমান, হাবিবুর রহমান লিখেছেন গুড, শরীফ মজুমদার লিখেছেন শামীম ভাই, হ্যাঁ ওকে প্রশংসা, আর সালাম রাসেল লিখেছেন ঢাকা থেকে দেখছি জেনেছি বাঁধন অভিনয় করছেন সৃজিত মুখার্জির চলচ্চিত্রে, বিষয়টি ঘটনা নাকি রটনা বিস্তারিত জানতে চাই প্রিয় শিল্পীর কাছ থেকে। এটা ঘটনা, রটনা হবে কেন? হ্যাঁ, আর তারপরে আপনারা যারা দেখছেন সেটা একটু লিখে দেন কোথেকে দেখছেন, বাঁধনকে কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। এখন একটা বিষয় বাঁধন, যখন লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতায় আমরা ধরে নিলাম যে আমাদের প্রিয় একজন হবে, তখন যখন দেখলাম যে তুমি পাচ্ছ না আমরা কষ্ট পেলাম, তোমার নিজের অনুভূতি কি ছিল?
0: আমার আমরা আমি তো ওখানে আমি বললাম না যে জার্নিটা আমি একটা সময় অবশ্যই শেয়ার করব। সেটা হচ্ছে যে যখন আমার অ্যানাউন্সমেন্টটা হলো, আমি আমাকে প্রথম মানে বলা হলো সেকেন্ড রানার আপ যে হয়েছে তার অ্যানাউন্সমেন্ট হলো, এবং এর পরে ছিল হচ্ছে কে হচ্ছে ফার্স্ট রানার আপ হয়েছে এবং কে আসলে বিজয়ী হয়েছে। তো মমর অ্যানাউন্সমেন্ট আগে হলো, তো আমি প্রথম মানে মানুষ ছিলাম যে গিয়ে আসলে মমকে হাগ করেছিলাম। মানে আমার সাথে যারা বাচ্চা ছিল মানে ওরা জানে, মানে আমার অ্যাটলিস্ট আমি আর আরেকজন ছিল মুনমুন, মানে আমরা দুইজন ছিলাম হচ্ছে লাক্সের সবচাইতে মানে সবার সাথে একদম খুব ভালো সম্পর্ক এরকম এক মানে দুইজন মানুষ। মানে আমার সাথে কখনো কারো কিন্তু ওই জেলাসি সম্পর্ক বা আমি আসলে ওটা চিন্তাও করিনি। মানে আমরা যারা তিনজনই ছিলাম বা বাকি যারাও ছিল, মানে আমাদের সময়টা না এই এই ব্যাপারগুলো খুব কম ছিল, মানে আমরা কখনো ওইভাবে ভাবিনি। মানে আমাদের কাছে মনে হয়েছে যে দারুচিনি দ্বীপের নায়িকা জোরি আসলে মমই হওয়া উচিত। হ্যাঁ, তো ওর এবং আমাদের আরো একটা লজিক ছিল যে মমর গাড়িটা আসলে মমই পাওয়া উচিত। হ্যাঁ, তো আমাদের আমাদের এগুলো কিন্তু আসে যায় নাই যে আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কারণ আমার কাছে পুরো জার্নিটাই অনেক ইম্পর্টেন্ট ছিল। কারণ আমি বললাম না যে আমার পুরো জীবন মানে আমাকে নতুন করে জন্ম দিয়েছে ওই জার্নিটা। তো আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না থার্ড হলাম, এটা আমাকে আসলে একেবারেই ওই মুহূর্তে তো কোনো এফেক্ট করেনি। এবং পরবর্তীতে শামীম ভাই আমি আরো একটু পরিষ্কার করি যে পরবর্তীতে যেটা হয় যে কাজের ক্ষেত্রে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ হয়তো এই ধরনের কোনো ডিসক্রিমিনেশনের শিকার আমরা হয়েছে কিনা।

0: আমি হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করেছি, আমি প্রচুর বাংলা সিনেমার অফার পেয়েছি, আমার কিন্তু এটা কখনো ফেস করতে হয়নি যে আমি থার্ড হয়েছি বলে। হয়তো আমার দারুচিনি দ্বীপের জরি ক্যারেক্টারটা করা হয়নি, কিন্তু তাই বলে এইটা না যে আমি অন্য কিছু থেকে আসলে মানে আমার আমি মনে করেছি যে আমাকে ডিসক্রিমিনেট করা হয়েছে।
1: এটা কিন্তু ঠিক, এটা ঠিক, আমরাও এটা মনে করি, আমরা বিশ্বাস করি যে আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওখানে আসলে একজনকে করতেই হবে, সেই জন্যই করা। পুরো টিমটার মধ্যে প্রত্যেকটা মেয়ে কিন্তু খুব জ্বলজ্বল করেছে, এবং আমি মনে করি তোমাদের ব্যাচটা অনেক অনেক বেশি স্ট্রং ছিল লাক্সের জন্য, চ্যানেলের জন্য এটা একটা বড় বিষয় ছিল। আমাদের সঙ্গে আখি চৌধুরী দেখছেন, কামরুল হাসান দেখছেন, আখি চৌধুরী নিউ ইয়র্কে খুবই জনপ্রিয় একজন মানুষ, এবং তিনি আগে বাংলাদেশের মিডিয়াতে অ্যাক্টিং করতেন এবং আমাদের খুবই, হ্যাঁ, আমাদের খুবই কাছের বন্ধু। একটা বিষয় যে যখন, আচ্ছা আমরা যদি প্রশ্ন করি যে এই যে আমরা নারীবাদ বিষয়ে কথা বললাম, এই যে আমরা নারী পুরুষ সম্পর্ক নিয়ে কথা বললাম, আসলে নারী পুরুষের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কোন কোন জায়গাতে পরস্পরের প্রতি সম্মান বোধ থাকা উচিত, কোন কোন বিষয়ে প্রত্যেকে গুণান্বিত হওয়া উচিত?
0: ভাইয়া এটা তো একটা মানুষ হিসেবে, যখনই আমি আরেকটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করব, তখন কিন্তু আর নারী পুরুষ অন্য কোন মানে জেন্ডার আসবে না বেসিক্যালি। কারণ হচ্ছে আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে হবে যে আমি মানুষ হিসেবে একটা মানুষকে তাকে সম্মান দিব, তার অধিকারটা আমি হনন করব না, তার অধিকার কেড়েও নিব না, এবং তার স্বাধীনতাও আমি হস্তক্ষেপ করব না। যখন আমি এইসব ব্যাপারে নিজের সাথে নিজে পরিষ্কার, তখন কিন্তু আসলে কোনো সম্পর্কই কলুষিত হবে না, কোনো সম্পর্কই কুৎসিত হবে না, সেটা যার সাথে যার সম্পর্কই হোক না কেন। একটা নারীর সাথে নারীর সম্পর্ক, ধরেন আমি যদি মনে করি যে আমার সাথে আসলে ওর হিংসার সম্পর্ক বা ওর আমার ক্ষতি করতে হবে, সেখানে তো আমি আমার মানবিক দিকগুলোই আমার অবক্ষয় হয়েছে, সেখানে তো তাকে আমি মানুষ হিসেবে ট্রিট করছি না। আমি আমি আমার আমি নিজেও মানুষ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছি না, আমি খুবই নিচু শ্রেণীর মানুষ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছি। তো ওই জায়গাগুলো আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন করি, আমরা যদি মনে করি যে অন্যের অধিকার হনন করার অধিকার আমার নাই, তখন অনেক কিছুর সমস্যার সমাধান হয়ে যাবে আসলে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যে শুধু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জন্য, আমাদের আমাদের এখানে কিন্তু অনেক ধর্মীয় প্রভাবও আছে শামীম ভাই। তো ওই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, ওইগুলোতে আসলে একটু আমার মনে হয় যে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা হওয়াটা ভীষণ দরকার। কারণ ওই ওইটার একটা বিশাল প্রভাব কিন্তু সমাজে এবং পরিবারে পড়ে যায়, এবং যেটার কারণে অনেক ধরনের অবক্ষয় ঘটে, অনেক ধরনের অন্যায় অবিচার ঘটে।
1: কারেক্ট, এটা ঠিক। আর আমরা পাশাপাশি আমরা একটা বিষয় বলতে চাই, ধরো যখন আমরা দেখতাম যে বাঁধন কাজ করছে, বাঁধন এটা করছে এটা করছে, হঠাৎ করে একদিন দেখলাম বাঁধন বিয়ে করে ফেললো, এবং হাজার হাজার তরুণের হৃদয় মানে ধ্বংস করে দিয়ে, তো এরকম হঠাৎ করে বিয়েটা কেন হয়েছিল?
0: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, এবং আমি এই কথাটা মানে আমি আরো অনেক জায়গায় বলেছি, বাট বেশিরভাগ সময় এডিট করে আমার এই পার্টটা কেটে ফেলে দেওয়া হয়। সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার আমার পরিবারে আমি প্রথম মানুষ ছিলাম যে মিডিয়াতে কাজ করতাম, এবং আমার আমার পরিবার থেকে কিংবা আমি সামাজিকভাবেও ইভেন রাষ্ট্রীয়ভাবে আমি আমার পেশাটাকে কিন্তু ওই জায়গায় দেখতে পারিনি, সেই যেই জায়গায় আসলে আমি মনে করব যে এখানে আমার কাজ কন্টিনিউ করাটা খুব নিরাপদ। কারণ আমি তখন নিজের উপরেই আত্মবিশ্বাসী ছিলাম না, আমি জানতাম না যে আমি কি করতে চাই, আমি কি করতে চাই না। কারণ আমার প্রত্যেকটা সিদ্ধান্ত এবং আমার জীবন বেশিরভাগ সময় পরিচালিত ছিল হচ্ছে আমার সমাজ ব্যবস্থা এবং আমার পরিবারের চাপিয়ে দেয়া যে সিদ্ধান্তগুলো চিন্তা করে করে আমি বড় হয়েছি, যেগুলোকে আমি মনে করেছি এটা স্বাভাবিক যে এগুলো আমারই চিন্তা। তো ওই চিন্তার একটা পার্ট ছিল যে আসলে এই কাজটাই ঠিক না। তো আমি কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে এবং খুবই বাজে ভাবে আমি জাস্ট এক মাসের নোটিসে আমি কাজ ছেড়ে দিয়েছি। আমি তখন 9টা সিরিজে কাজ করতাম এবং আমি লিড কাজ ছিলাম, তো আমি আমি ঠাস করে কাজটা ছেড়ে দিলাম। কারণ আমি মনে করলাম যে এখানে কাজ করাটা আমার জন্য ঠিক না, এবং আমার একটা স্টেবল লাইফ লাগবে যেখানে আসলে আমি আমার বাচ্চা হবে এবং আমি সংসার করব। হ্যাঁ, তো এই এই চিন্তাটা যে এরকম না যে এখন আপনি যদি বলেন এই চিন্তাটা কার ছিল বাঁধন, এই চিন্তাটা আমার ছিল, কিন্তু এই চিন্তাটা করতে বাধ্য কে করেছে আমাকে? আমার সমাজ, আমার পরিবার। আমি কেন বাংলাদেশ ডেন্টাল কলেজ থেকে বিডিএস করার পরেও, মিডিয়ায় এরকম একটা জায়গায় থাকার পরেও এটা ভাবতে পারি নাই যে আমি আসলে আমার কাজটা কন্টিনিউ করতে চাই? এই ব্যর্থতা শুধু আমার না, এই ব্যর্থতা কিন্তু পুরো সমাজ ব্যবস্থার। তো ওই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার এখন যে আমি কেন করেছি এটা। তো আমার আমি তখন এইসব ইনসিকিউরিটির কারণে, এবং দেখেন আমি বিয়ের মানে জাস্ট 2 মাসের মাথায় আমি কনসিভ করি এবং আমার 1 বছরের মধ্যে কিন্তু আমার বাচ্চা হয়ে যায়। তো তখন আর কাজটাকে কন্টিনিউ করা তো সম্ভবই না, কিন্তু তারপরেও আমাকে কিন্তু এই মিডিয়াই সার্ভাইভ করতে হেল্প করেছে। কারণ আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে দিশেহারা আমি কি করব?
1: করেক্ট করেক্ট শুনতে পাচ্ছি বাঁধন, শুনতে পাওয়া যাচ্ছে বাঁধন? আমরা কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ
0: মানে আমি যখন আমার 8 মাসের বাচ্চাকে নিয়ে আসলে দিশাহারা যে আমি কি করব, তখন আমাদের একজন ডিরেক্টর চারণিকা চৌধুরী, আমি তখন মাত্র মানুষকে বলা শুরু করেছি আমি কাজ করতে চাই, কিন্তু আমি খুব কনফিউজ ছিলাম ভাইয়া যে আমার বাচ্চা ব্রেস্ট ফিড করে, আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়েছি 2 বছর 4 মাস বয়স পর্যন্ত, এবং আমার বাচ্চাকে নিয়ে আমার শুটিং এ আসতে হবে। তো এইরকম যে একটা কথা বলাও যেতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি যখন মানুষকে নক করা শুরু করলাম যে আমি কাজ করব না কি কি করব আমি জানি না, বাট আমার তো বাচ্চাকে নিয়ে সেটা আসতে হবে, তখন জয়ানিকা চৌধুরী কিন্তু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিলেন। সে বলেছিলেন বাবু তুমি বাচ্চা নিয়েই শুটে আসবা, এবং ওনার ওই একটা সাহসে আমি যখন একটা কাজ করে ফেললাম তারপরে আমি আরো 2টা সিরিয়ালের কাজ পেয়ে গেলাম, মানে ওনারা ওই সাপোর্টটা তখন যদি আমাকে না দিতেন আমি লিটারেলি আমার বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কারণ আমার আর কোনো ওয়ে ছিল না, আমি আমার বাবা মাকে বলতে পারতাম না। এবং আমার আমার যেটা প্রবলেম হয়েছে যে আমি কিন্তু অনেক আগে থেকে টাকা আর্ন করা শুরু করেছি আমার 19 বছর বয়স থেকে, তো এখন সাডেনলি আমি কারো কাছ থেকে টাকা নিতেও পারতাম না, মানে এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন ছিল। তো আমার আমার জন্য আমার বাচ্চার জন্য মিডিয়া অনেক করেছে, কারণ ওই সময় যদি তারা আমাকে কাজে না নিতেন এবং আমার বাচ্চাকে আমি সাথে নিয়ে শুটে যেতাম ভাইয়া, আমাকে আলাদা রুম দেয়া হতো, এবং আমি অনেক ওই সময়টা আমি এত মেন্টালি আনস্টেবল ছিলাম, আমার আমাকে আগে ছেড়ে দিতে হবে, আমি খিটখিটা মেজাজ ছিল, আমি দেখা যেত যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারতাম না। হ্যাঁ মানে আমার তো কাজও করতে হবে, আমার টাকাও লাগবে, আবার আমার বাচ্চাকে দেখতে হবে বাচ্চা কান্না করছে কিনা, মানে তারপরে সোসাইটির মানুষ আমার বাচ্চা শুক না কেন, আমার বাচ্চা আচ্ছা ঠিক আছে বাচ্চাকে নিয়ে শুটে যাও কেন, মানে এইসব তো আছেই, মানে
1: হ্যাঁ মানে একা কাউকে বাঁচতে দিবে না যে আমি আমার মতো বাঁচবো সেটা হইতে দিবে না, তাহলে আমার একটা প্রশ্ন। হ্যাঁ
0: হ্যাঁ আমি আমি যেটা বলতে চাই ভাইয়া যে আমি আমি নিজেকে বলি করি যে আমি খুবই আনফরচুনেট, এবং আমি সেই প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করেছি বা করি যারা আসলে এই সব কিছুকে মাথায় নিয়েই চলেন, কারণ আমি এটা শিখে বড় হয়েছি ভাইয়া যে আমাকে সব মাথায় নিতে হবে, কারণ এটাই আমার দায়িত্ব, আমাকে সবার মতো থাকতে হবে, সবাই যা চায় আমার সেটাই করতে হবে। সো ওইটা রিপ্রেজেন্ট করার পর আমি যখন এই সব কিছু থেকে মুক্ত হয়েছি ভাইয়া, ওই ফ্রিডমের কিন্তু আলাদা একটা লেভেল।
1: কারেক্ট কারেক্ট কারেক্ট আসলেই তাই, আমাদের মানে এইটা তো একটা খুবই সারপ্রাইজিং যে সবার মতো করে কেন আমাদেরকে চলতে হবে, আমি আমার মতো চলবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে বাঁশি বাজাবো, আমার মন চাচ্ছে আমি এখন বসে চা খাবো, আমার মনে চাচ্ছে আমি এখন এই মানুষটাকে পছন্দ করি এই মানুষটার সাথে আমি সময় কাটাবো, আমার মন চাচ্ছে আমি এই মানুষটাকে পছন্দ করি না এর থেকে দূরে থাকবো, কিন্তু সোসাইটি আমাদের হেঁচড়া হতে
0: দেবে না। আমি কতটুকু কাজ করব এটাও কিন্তু নির্ধারিত, মানে আমাকে আশেপাশের মানুষই কিন্তু বলে দিবে যে হ্যাঁ হ্যাঁ তুমি মাসে এতদিন কাজ না করলে কিন্তু তোমার কিন্তু এটা হবে না, কিন্তু বাঁধন আর কিন্তু তোমাকে কেউ নিবে না কাজে, আমাকে শুনতে হয়েছে গত 3 বছর আমি মাত্র 3টা কাজ করেছি, হ্যাঁ তো আমাকে কিন্তু কনস্ট্যান্ট শুনতে হয়েছে যে এই যে তুমি কাজ করছো না, তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাবে, হয় তুমি কাজ করো না হয় তুমি বিয়ে করো, মানে এটাও তাদের নির্ধারণ করে দিতে হবে। তো আগের সময় হলে মানে ধরেন এখন যে সিচুয়েশন আমার, আমি ধরেন এই ওনাদের জন্য কাঁদতে কাঁদতেই মারা যেতাম, তো এখন যেহেতু আমার ওই অপশনটা আর নাই সেই জন্য আমি আসলে নিজের কাজকে এবং নিজেকে ফোকাস করতে বেশি পছন্দ করছি।
1: সেটাই সেটাই, তাহলে একটা প্রশ্ন করি, এই যে একটা কথা তুমি বললে না যে আমরা তার আগের সময় হলে হয়তো আমি কানতে কানতেই মারা যেতাম, আমাদের অনুষ্ঠানটা করার পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছে, যেই নারীরা দেখছে বা যে আশেপাশে যারা দেখছে বা কিংবা দেখবে, সোশ্যাল মিডিয়া তো একটা সুবিধা হচ্ছে যে এটা থেকে যায় তারপর দেখতে থাকে, তাদের মধ্যে সেই শক্তিটা কনভে করা যে আসলে কোন এই ধরনের কোন বিষয়ে বা ডিভোর্স হয়ে গেলে একটা হাজবেন্ড সাথে না থাকলে কিংবা একটা মেয়ে রেপড হলেই সে কানতে কানতে জান দিয়ে ফেলছে, সে সুইসাইড করতে চলে যাচ্ছে, এইটা এই ধরনের ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে আমরা মনে করি। আর দ্বিতীয় বিষয়ের কথা, ধরো এই যে আমরা যদি বলে থাকি, ধরো আমাদের গ্রাম বাংলায় নানাবিধ ইয়েদের দেখি যে সে মনে করে যে নানা রকম যন্ত্রণার পরও হাজবেন্ডের সঙ্গেই তার জীবনটা পার করতে হবে, এইটা একটা পয়েন্ট। হ্যাঁ এটার পক্ষে বিপক্ষে নানা বিধ যুক্তি হতে পারে। আমার যেটা প্রশ্ন, ধরো তোমার বিয়ে হলো, বিয়ে করার মাত্র অল্প কিছুদিনের মধ্যে তোমরা আলাদা হয়ে গেলে, এত অল্প সময় কেন? এটা কি মানে বিয়ের আগে কি তুমি তাকে বোঝার সময় পাওনি, নাকি বিয়ের পর তাকে বুঝতে গিয়ে তুমি তাকে তার ভুলটা তার মধ্যে থেকে ডিফারেন্ট মানুষকে উদ্ধার করেছো?
0: ভাইয়া, আমি তো মানে ওই যে বললাম, বাংলা সাবানা হওয়ার আপ্রাণ চেষ্টা করে তো জীবন দিয়ে দিয়েছি ভাইয়া, মানে আরেকটু হলে ধরেন অ্যাওয়ার্ডটাও পেয়ে যেতাম, মানে জাস্ট ফিলটা করাতে আর কি অ্যাওয়ার্ডটা পাই নাই। তো আমি তো
1: আপনি চৌধুরী লিখেছেন ওয়েল স্টেজ, ফেরদৌসী সুলতানা লিখেছেন ওয়েল স্টেজ, তারপরে ও অনুভা শাহিন হোসেন লিখেছেন নিউ ইয়র্ক থেকে ওয়েল সেইড, প্রত্যেকে সমর্থন দিচ্ছে এবং সব ওকে। তাহলে তারপরে কি হলো শাবানা হওয়া থেকে
0: মানে
1: কিভাবে?
0: যেটা হয়েছে ভাইয়া, আমি তো তাকে আমার আমার এটা সেকেন্ড বিয়ে ছিল,
1: হ্যাঁ
0: আমার ফার্স্ট বিয়েটা হয়েছে 2005-এ, যখন আমি
1: আচ্ছা
0: লাক্সে আসিনি তার আগে। হ্যাঁ, তো
1: আচ্ছা
0: তারপরে কিন্তু একটা লম্বা সময় আমি 2010-এ আবার বিয়ে করেছি, এবং
1: হ্যাঁ
0: এই পুরোটা সময় আমি কিন্তু সিঙ্গেলই থেকেছি, মানে আমি কারোর সাথে ইনভলভ হতে পারিনি, মানে আমার ফার্স্ট
1: হ্যাঁ
0: বিয়ে ট্রমাটা এত ডেঞ্জারাস ভাবে ছিল।
1: হুম
0: তো যখন আমি এই বিয়ের সিদ্ধান্তটা নেই ভাইয়া, আমি মাত্র 25-26 দিনের মাথায় সিদ্ধান্ত নেই যে আমি বিয়ে করে ফেলবো, কারণ
1: আচ্ছা
0: আমার আসলে এইভাবে করে তার সাথে সময় কাটানো বা ডেট করা এই এই সময়টা আসলে আমি দিতে চাইনি, বা ওই সুযোগগুলো
1: পঁচিশ
0: দিতে
1: ছাব্বিশ
0: চাইনি,
1: দিন অনেক কম সময় না, পঁচিশ
0: অনেক
1: ছাব্বিশ
0: কম
1: দিন
0: সময়। এই জন্যই আমি উল্লেখ করলাম যে আমরা
1: হুম
0: যখন এই স্টেজে থাকি তখন তো আমরা আসলে অনেক কিছু বুঝি না, তো
1: হুম
0: তখন আমার কাছে মনে হয়েছে যে না, এবং আমি কিন্তু আসলে বিয়েটাই করতে চেয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু এই কাজটা কন্টিনিউ করতে চাই না, সেহেতু আমার আসলে এমন কাউকে বিয়ে করতে হবে যার সাথে আমি একটা স্টেবল লাইফ পাবো। এবং বিয়ের দিন থেকে আসলে আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে ফ্রড। তো সেটা ধরেন বিয়ের 2 মাসের মাথায় আমি কনসিভ করার সাথে সাথে, মানে এর মাঝখানে কিন্তু অলরেডি এক্সপোজ হতে শুরু করে যে সে আসলে বিভিন্ন ভাবে আমাকে ফ্রড করেছে, কিন্তু ততদিনে আমি প্রেগনেন্ট হয়ে গেছি এবং আমি কাজ ছেড়ে দিয়েছি। তো আপনি যেটা বললেন যে অনেকেই ভাবে যে শেষ পর্যন্ত সংসারটা টিকিয়ে রাখতে হবে, সেটা আমিও ভেবেছি। আমি 4 বছর পর্যন্ত সেই বোঝাটা বয়ে বেরিয়েছি। 2014-তে আমার ডিভোর্স হয়েছে, এবং তারপরে 3 বছর আমি আরো বাংলা সাবানা আরো কিভাবে আমি আপনাকে বলি, আরো 3 বছর আমি জাস্ট লুকিয়েছি মানুষের কাছ থেকে, মানুষের ভয়ে, যে এই সমাজ আমার বাচ্চাকে এবং আমাকে কিভাবে নিবে, আমার বাচ্চার স্কুলে ভর্তি করতে পারবো না, আমার বাচ্চাকে বুলি করবে, আমার বাচ্চাকে ডিসক্রিমিনেট করবে, আমাকে হেয় করবে, আমাকে বিভিন্ন ভাবে টর্চার করবে, এই ভয়ে, এবং মানুষ আমাকে কি বলবে যেহেতু এটা আমার সেকেন্ড বিয়ে ছিল। তো এই ভয়ে আমি কিন্তু আরো 3 বছর কাউকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে, এবং আমার সাথে যত রকমের ধরেন কুৎসিত ভয়াবহ আচরণ, মানে আমার আমি যাকে বিয়ে করেছিলাম সে করতে পেরেছেন, তার একমাত্র আমি মনে করি যে অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার চুপ থাকা, যার জন্য আমি মেয়েদেরকে বলি, আমি সবসময় আমাকে সবাই বলে যে তুমি এত কথা কেন বলো, তুমি তো আছো খুবই কমফোর্ট জোনে। হ্যাঁ, আমি আসলে কমফোর্ট জোনে আছি এখন, আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, মানে আমি আসলে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, তো আমাকে বাঁচিয়ে দিয়েছে বলে তার মানে এই না যে বাকি যারা এই অত্যাচার গুলো সহ্য করছে সেগুলো আমি আর চোখে দেখবো না। তো
1: করেক্ট,
0: কথা বলতে হবে, কথা না বললে যেটা হবে, আমাদেরকে যে এই যে সয়ে যাওয়ার এক ধরনের ট্রেনিং দিয়ে বড় করা হয় ভাইয়া, ওই ট্রেনিংটা যে ভুল এবং এটা যে একদমই অন্যায়, এই এই ট্রেনিংটা এটা নিয়ে কথা বলতে হবে। আমি তো আমার মেয়েকে এই ট্রেনিং দিব না যে তুমি সব অত্যাচার সয়ে যাবা এবং যত যাই হয়ে যাক না কেন তুমি এটা মেনে নিবা। আমার মেয়ে কিন্তু জানে, আমার মেয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা বলি আপনাকে, আমার মেয়ে ওই দিন আমাকে কি বলেছে, সে বলেছে যে মা, মানে আমার মেয়ের সাথে আমার খুবই ম্যাচিওর কথাবার্তা হয়, তো
1: ওকে
0: বলেছে মা আমি আমার ফিউচার বয়ফ্রেন্ড কে নিয়ে খুবই ওরিড। তা আমি বলেছি কেন, মানে আমি খুবই অবাক যে সে হঠাৎ করে ওর বয়ফ্রেন্ড কোথেকে চলে আসলো। তো
1: হ্যাঁ
0: বলছে না মা, যখন আমি অ্যাডাল্ট হব তখনই। আমি বলছি কেন, তো বলছে
1: হ্যাঁ
0: যে মা যদি বাই এনি চান্স আমার কারণে আমার মন খারাপ হয় তুমি তো স্পাই
1: হ্যাঁ
0: করবা, ওকে ব্লেম করবা, আর
1: ওরে
0: যদি ও
1: বাবা,
0: কিছু করে তাহলে তো তুমি ওকে, আর বললাম কি করবো এটা। এবং এই কনফিডেন্স লেভেল আমার মেয়ের এখনই ডেভেলপ করেছে
1: মাই
0: যে
1: গড, গুড
0: পৃথিবীর
1: গুড,
0: এদিক ওদিক হয়ে যাক আমার মা
1: হ্যাঁ
0: কিন্তু একদম মানে এটা কোনোভাবে টলারেট করবে না। তো এই
1: হ্যাঁ
0: কনফিডেন্স লেভেলটা দিয়েই আসলে মেয়েটাকে বড় করতে হবে, এবং প্রত্যেকটা
1: করেক্ট,
0: মেয়ের এটাই ভাবতে হবে যে অত্যাচার যেটা অন্যায় সেটা অন্যায় সেটা যেই করুক না কেন, কারণ আমাদের সোসাইটিতে কি হয় ভাইয়া, অন্যায়টা অত্যাচারটা নিপীড়নটা মেয়েদের সাথে শুরু হয় হচ্ছে কিন্তু ফ্যামিলি থেকে। তো
1: করেক্ট,
0: মেয়েটা বলতে পারে না, তো ওই লজ্জাটা ও কিভাবে বলবে যে আমার ফ্যামিলি আমার সাথে এটা করতেছে, আমার ইন্টিমেট পার্টনার এটা আমার সাথে করতেছে।
1: করেক্ট, করেক্ট, কারেক্ট। তাহলে আমার পরবর্তী প্রশ্ন, এই যে বাঁধন বিয়ে করা নিয়ে তার টেনশন হলো, তারপরে বিয়ে করার পর একটা ডিফারেন্ট মানুষকে আবিষ্কার করলো, তারপরে সে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলো, ভয় পেলো কিভাবে সোসাইটির সঙ্গে মেশা যায়, আমার কাজ কি হবে, মেয়ে কি হবে, সামনে কি হবে, রিভলভ করার শক্তিটা কিভাবে পেলো এবং টার্নিং পয়েন্টটা কোথায়?
0: এবং ভাইয়া, আমি এটাও ভেবেছি যে আমার মেয়ের বিয়ে হবে না।
1: আচ্ছা আচ্ছা, তারপরে তার টার্নিং পয়েন্টটা কোথায়, তারপর রিভোল্ট করার শক্তিটা কোথায় পেয়েছে, ঘুরে দাঁড়ানোর শক্তিটা
0: আসলে
1: কোথায় পেয়েছে?
0: আমার আমার বাচ্চাকে 2017-এ
1: হ্যাঁ
0: বাচ্চার বাবা আবার বিয়ে করেন,
1: হ্যাঁ
0: এবং বিয়ে করার পর বাচ্চার বাবা এবং তিনি যাকে বিয়ে করেছেন সেই
1: হ্যাঁ
0: ভদ্রমহিলা দুইজন
1: হ্যাঁ,
0: মিলে, আমার বাচ্চা ওই বাসায় ছিল, আমি
1: এটা কি
0: মানে
1: তোমাদের সাথে, তোমার সাথে ডিভোর্স হওয়ার আগে বিয়ে করেন তিনি?
0: না উনি ওই যে বললাম না আমি 3 বছর তো বলি
1: হ্যাঁ
0: নাই, টু
1: আচ্ছা,
0: থাউজেন্ড
1: ও
0: সেভেন্টিন এর কথা, আমি তো 2014 থেকে 2017, এবং
1: আচ্ছা
0: আমি তার সাথে আবার সংসারটা করতে চেয়েছি, মানে
1: আচ্ছা
0: আমার
1: আচ্ছা আচ্ছা, মাই
0: আমাকে
1: গড,
0: কিন্তু সে কোন রকমের ট্রমা দেয়া থেকে বাদ রাখেন নাই, মানে সেটা
1: হুম হুম
0: মেন্টাল
1: হুম
0: হোক, ফিজিক্যাল হোক, আরো আরো যা যা করা যায়, মানে বিভিন্ন রকম মিথ্যা কেস হোক, আমার নামে একটা মিথ্যা চাঁদাবাজি কেস উনি করেছিলেন,
1: হুম
0: এবং যেহেতু উনি একটা প্রভাবশালী মহলে ছিলেন,
1: হুম
0: তো উনি ওইখান থেকে আমাকে নানান ভাবে আসলে হেনস্থা করেছেন, তো সেটা একটা ডিফারেন্ট গল্প, বাট আমার আমার বাচ্চার বাবা এবং তার ওয়াইফ মিলে সিদ্ধান্ত জানান আমাকে, আমার বাচ্চা তখন ওই বাসায়, যে তারা আসলে আমার বাচ্চাকে এই দেশ থেকে নিয়ে চলে যেতে চান, কারণ হচ্ছে এই দেশটা আসলে ভালো না, তো
1: কি বল,
0: এই দেশে
1: মানে তার
0: সে রাখবে না।
1: ওই ভদ্রলোক এবং তার ওয়াইফ, তারা
0: হ্যাঁ,
1: সিদ্ধান্ত নিচ্ছে তোমার বাচ্চার ব্যাপারে?
0: এবং আমার বাচ্চার ব্যাপারে তো নিয়েছে, এবং তাদের কথা হচ্ছে যে তারা আমাকে কনসেন্ট পেপারটা পাঠাবে, যেটা আমাকে সাইন
1: হ্যাঁ
0: করে দিতে হবে, কারণ
1: হ্যাঁ
0: এইটা উনি চিন্তা করেছেন। বাচ্চার বাবা
1: হুম
0: যেখানে জন্ম থেকে বেসিক্যালি আমার আমাকে এবং আমার বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছেন, সে কখনোই
1: হুম
0: কোনো রেসপন্সিবিলিটি নেন নাই, আমি আমার বাবার বাসায় থাকতাম তাকে
1: হুম
0: সহ, সে চলে গেছেন, তারপরে তারপরে আমি আমার বাচ্চার মেন্টাল হেলথের কথা চিন্তা করে ভাইয়া আমি তার সাথে যোগাযোগটা রেখেছি, এবং
1: হুম
0: সে কিন্তু কখনো কোনো ভরণ পোষণ দেয় নাই কোনো কিছু
1: হুম
0: আমার বা আমার বাচ্চা কখনোই দেন নাই, ঠিক আছে, তো ওই ওই রকম একটা বাবা সাডেনলি বাচ্চার ফিউচার নিয়ে চিন্তা করা শুরু করলেন, এবং চিন্তাটা হচ্ছে যে এই দেশে বাচ্চাকে রাখা যাবে না, কারণ এই দেশটা ভালো না, তো এবং সেটা আমার বাচ্চা তখন ওই বাসায় ছিল ভাইয়া, এবং আমার কাছে কোনো লিগাল পেপার ছিল না, কারণ আমি কখনো কোর্টে যেয়ে কোনো কাস্টডি চাইনি বা আমি কোনো ভরণ পোষণ চাইনি, আমি এগুলো যেহেতু মানুষকে জানানো যাবে না আমি লুকিয়েছি, সেহেতু আমি কিন্তু এই এইগুলো স্টেপ আমি নেইনি, তো যখন
1: করেক্ট,
0: সে ওই বাসায় বাচ্চাকে আটকে দিয়ে আমাকে এসব কথা বলেছেন ভাইয়া, এবং আরো আরো ভয়াবহ হচ্ছে যখন
1: হুম
0: আমি আইনের আশ্রয় নিতে গেছি, যখন
1: হুম
0: আমি সাহায্যের জন্য গেছি, তখন আমার পরিবার, আমার আশেপাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার সমাজ ব্যবস্থা, আমাদের বিভিন্ন রকম আইন আমাকে এটা বুঝিয়েছে যে বাচ্চার গার্ডিয়ান তো বাবা, বাবাই তো সিদ্ধান্ত নিবে, তো ওই ওই সময়টা না আমি সাডেনলি রিয়েলাইজ করলাম ভাইয়া যে এই সোসাইটিতে আসলে আমার কোনো অস্তিত্বই নাই,
1: হুম হুম
0: মানে
1: হুম
0: এবং এই অস্তিত্বটা যে নাই সেটা আমার জন্ম থেকেই ছিল না, এটা আমি বুঝি নাই কখনো, তো ওই ওই সময়টায় আমার যে ধাক্কাটা, এবং আমি যে ভাইয়া পথে পথে ঘুরেছি, মানুষ তো দেখেছে শুধু আমার ভিক্টরিটা, যে ও আচ্ছা বাঁধন এই বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছে, বাপ রে বাপ, ওই দিনই জাজ মাল্টিমিডিয়া তাকে লঞ্চ করেছে, মানে কি একটা
1: হুম
0: সিচুয়েশন, কিন্তু তার আগে আমার জীবনটা মানে কি কি হয়েছে এবং কিসের ভিতর দিয়ে আমি গেছি সেটা শুধু আমি জানি, তো যার জন্য না ভাইয়া যখন কোনো মানুষ আমাকে বলে যে সে আসলে একটা হেল্পলেস অবস্থায় আছে, এবং আমি যখন মানুষকে কষ্ট পেতে দেখি তখন আমার অনেক কষ্ট হয়, কারণ আমি ওই জায়গাটা পার করে আসছি, আমাকে ওই ওই কষ্টগুলো আসলে পীড়া দেয়, তো ওই সময়টা ভাইয়া আমাকে এক ধরনের শক্তি দিয়েছে যে আমার আমার বাচ্চাকে আমার কাছ থেকে নিয়ে নিবে, এবং এই এইটার কারণে যে আমি এত বছর আমি এই লোককে এবং এই সমাজ ব্যবস্থাকে শুধুমাত্র ধারণ করেছি, বহন করেছি, কারণ আমি কিন্তু তাকে বলেছি যে হ্যাঁ ঠিক আছে বাচ্চার বাবা, আমি কাউকে এক্সপোজ করি নাই যে সে আমাদের সাথে কি করতেছে, বাচ্চার বাবাকে নিয়ে যেতে হবে, বাচ্চার বাবাকে দেখাতে হবে, মানে আমি সবসময় জিনিসটা করেছি আমার বাচ্চার জন্য করেছি, কিন্তু আমার এই করাটাকে তারা ক্যাশ করেছে এবং তারা আমার সাথে এই কাজটা করেছে, এবং লিটারেলি সে বলেছে যে আচ্ছা যাও দেখবো কি করতে পারো, তো এবং কারণ তার ওই কনফিডেন্সটা কোথা থেকে আসছে, তার সে জানে যে কিছু হবে না, আমি আমার আমি কিছু করতে পারবো না, কারণ আমাকে তারা প্রমাণ করবে আমি চরিত্রহীন নায়িকা।
1: করেক্ট করেক্ট,
0: আমি চরিত্রহীন নায়িকা। এই কথাটা যখন মানুষ আমাকে মানে আমি জানি তো, মানে যে কোনো সময় কিছু হলে, ডিভোর্স হলে, বাচ্চাকে নিয়ে কোনো কিছু করতে গেলেই, যে কোনো মেয়ের মানে একটা মেয়েকে হেয় করার একমাত্র মানে হাতিয়ার হচ্ছে একটা চরিত্র নিয়ে কথা বলা। তার মধ্যে আমি নায়িকা ছিলাম, তার চেয়ে বয়স অনেক ছোট ছিলাম, তো তার অনেক সুবিধা হয়েছে। তো তার যত সুবিধা হয়েছে আমার শক্তি তত বেড়েছে আসলে, কারণ আমাকে যত কঠিন ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে আমি তত শক্তিশালী ভাবে আসলে ওই বাধাকে ভেঙেছি, যার জন্যই হয়তো আমার স্ট্রেংথটা অনেকের চাইতে অনেক বেশি, আর কিছু না ভাইয়া।
1: এইটা এটা আমি বলবো যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমাদের যেখানে আমাদের নারীরা ডমিনেটেড হচ্ছেন, যেখানে আমাদের নারীরা এক্সপ্লয়েটেড হচ্ছেন, সেইখানে কিন্তু এখান থেকে কথা বলার জায়গা তৈরি হচ্ছে, ওখানে বলার অনেক স্কোপ আছে। একটা বিষয় আমি বলতে চাই, ধরো এই যে অনেক বড় কঠিন জায়গাতে তুমি কিন্তু নিজেকে পুরোপুরি পাল্টে দিয়েছো, যেটা আমরা দেখেছি, আমরা দেখেছি যে হঠাৎ কোর্টের চত্বরে দাঁড়িয়ে বাঁধন কথা বলছে তার কন্যাকে নিয়ে, তার সন্তানকে নিয়ে। এই যে তখন কিন্তু মানুষজন করতে চায় না, লোকে কি বলবে, ও কি বলবে, কি বলবে, না করব না, একটু সয়ে যাই, এরকম করে। তাহলে এই যে স্পার্কটা, এই যে তোমার মধ্যে সেই ভাবনাটা বা তোমার প্রতিবাদ করাটা, যে তোমার নিজে নিজেই আসছে নাকি কোনো তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বা কেউ একজন সহযোগিতা করেছিল?
0: কেউ সহযোগিতা করে নাই ভাইয়া, আমি নিজেকে নিজে সহযোগিতা করেছি, আর আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে। কারণ আমার মেয়ে আমাকে স্ট্রেংথটা দিয়েছে এই জন্য, কারণ একটা মায়ের কাছে তার সন্তান আসলে সবচাইতে আদরের, সবচাইতে মূল্যবান। তো যখন আমার কাছ থেকে আমার বাচ্চাটাকে আসলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সবচাইতে বড় কথা কি ভাই, আমাকে অস্তিত্বহীন করা হয়েছে, কারণ আমার বাচ্চা, আমি কিন্তু আমার বাচ্চাকে আটকে রাখতে পারবো না। ও একটা ইন্ডিভিজুয়াল মানুষ, ও যখন অ্যাডাল্ট হবে ওর ইচ্ছা মতো ওর জীবন যাপন করবে, এবং আমি সেটাই চাই। কিন্তু আমাকে অস্তিত্বহীন করা হয়েছে একজন মানুষ হিসেবে, একটা মা হিসেবে, ওই জায়গাটা আসলে আমাকে, আমি বলবো যে হয়তো আজকে আজকে বাঁধন হওয়ার পিছনে ওই জায়গাটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল।
1: হ্যাঁ, এবার আমরা আসি তোমার বিজয়ের দিকে। তারপর আমরা দেখলাম যে এক বিজয়ী বাঁধন আবার সে উঠে দাঁড়ালো, নিজের মতো করে আবার মিডিয়াতে ব্যস্ত হলো, একই সঙ্গে সে তার ইয়েতে কাজ করছে, নানা দিকে সে যাচ্ছে, ওটা করছে, এটা করছে, নানাবিধ কাজ শুরু হলো। তারপরে আমরা দেখলাম যে তুমি অনেক আলোচিত কাজ করছো, একটা জায়গায় সবচেয়ে আলোচিত যেটা সাম্প্রতিক ছিল সৃজিতের সঙ্গে কাজ করা, সৃজিতের ফিল্মে কাজ করা, এইটা একটু তোমার মুখ থেকে শুনি। হ্যাঁ, ওয়েব সিরিজ, তোমার মুখ থেকে শুনতে চাই কিভাবে শুরু হলো, কি অবস্থায় আছে?
0: শুরুটা ভাইয়া খুবই ইন্টারেস্টিং, কারণ সৃজিত মুখার্জি আমাকে খুঁজে বের করেছেন, উনি আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, এবং উনি আমাকে নক করেছেন হোয়াটসঅ্যাপে। এটা গত বছর এই সময়টারই ঘটনা। তো উনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন, আমি দুইটা তিনটা মেসেজ আসলে সিন করেছি, যে উনি লিখেছেন যে উনি সৃজিত মুখার্জি, উনি একটা ওয়েব সিরিজের ব্যাপারে আমার সাথে কথা বলতে চান। তারপর আমার একটু মানে খটকা লেগেছে যে উনি আমাকে টেক্সট করেছেন। তারপরের দুটো টেক্সট হচ্ছে যে আমার কখন কনভিনিয়েন্ট টাইম, তখন যাতে আমি জানাই উনি আমাকে কল করবেন। তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা অবশ্যই সৃজিত মুখার্জি না, কারণ হচ্ছে এটা অবশ্যই কোনো ক্লোন নাম্বার, ইন্ডিয়ার একটা নাম্বার থেকে করেছে, বাট কি আসে যায় এরকম অনেকেই আছে, কারণ সৃজিত মুখার্জি আর কোনো কাজ নাই, উনি বাংলাদেশে চিনে না, জানে না যে সে, এবং আমার তো ওইভাবে কোনো আসলে কাজের মানে একদমই অনেস্টলি আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ওইভাবে হয় না যে খুবই মানে গ্রে ক্যারেক্টার, খুবই কমপ্লিকেটেড ক্যারেক্টার গুলো করেছি এরকম না। তো ওই জায়গা থেকে সৃজিত মুখার্জি আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না, এবং আমি এইসব ভেবে টেবে একদম পুরো মানে সিনই করি নাই আর টেক্সট। পরের দিন সকালবেলা, তখন কিন্তু একদম করোনার প্রথম দিকে, যখন হচ্ছে আমাদের একদম মানে আমরা ভাবছি যে আমরা মারাই যাব ওই সময়টা, তো এবং আমার একটু ঠান্ডাও লেগেছে, আমি আবার সেলফ কোয়ারেন্টিনে চলে গেছি নিজে নিজে, তো আমার রুমে, এবং আমি ভাবছি আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে সারিয়া শাকিল, আমাদের একজন প্রোডিউসার আছে, উনি ফোন করেছেন, উনি কনফারেন্স কলে সৃজিত মুখার্জিকে আমার সাথে কথা বলিয়ে দিবেন। তো তখন আমি আরো কনফার্ম যে নিশ্চয়ই শাকিল ভাই আমার ফান করছে, মানে সৃজিত মুখার্জির আর কোনো কাজ নাই, উনি আমার সাথে মানে ফোনে কথা বলবে কনফারেন্স কলে, এই জিনিসটা আমি বিশ্বাস করি নাই, কারণ এটা কেন উনি করবেন আসলে, একে তো করোনা, তার মধ্যে মানে আমি কেন। হ্যাঁ, তো পরে দেখি না উনারই ভয়েস, এবং উনি আমাকে একটা প্রচ্ছদের ছবি পাঠালেন, বললেন যে ঠিক আছে আপনি এরকম করে একটা ছবি তুলে আমাকে পাঠান। আমি তখনও বিশ্বাস করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচ্ছদে ঠিক আছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এরকম, আমি ওই বইটা তখনো
1: হ্যাঁ
0: পড়িনি আর কি। সে প্রচ্ছদের ছবিটা দেখে আমি ছবি তুলে তাকে পাঠিয়েছি, তো উনি বলছেন যে ঠিক আছে আপনাকে অডিশন দিতে হবে, তো আমরা বাট আমার আমার আপনাকে পছন্দ, আমার মাথায় আপনার চেহারাটা আসলে আসছে। তো আমি তারপর আমি না চুপ করে আছি, মানে আমার আমার বিহেভিয়ার দেখে পরে সৃজিত আমাকে বলেছে যে আমি ভাবছি যে ওকে আমার সাথে ভাব মারছে নাকি, কারণ আমি না
1: হ্যাঁ
0: আমি আমি কোনো কথা রিয়াক্ট করতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কি হচ্ছে আমার সাথে। এবং পরে সে
1: সেটাই
0: আমাকে বলছে যে, আমি বললাম যে দেখেন আমি কিন্তু আপনাকে এখনো বিশ্বাস করিনি যে আপনি সৃজিত মুখার্জি, বাট
1: হ্যাঁ
0: তারপরও যেহেতু আপনি প্রচ্ছদের ছবি পাঠিয়েছেন আমি তাই কিন্তু
1: হ্যাঁ
0: ছবিটা
1: আমি দিচ্ছি।
0: পাঠালাম। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলছে তাইকে আমি পাসপোর্টের কপি পাঠাবো, মানে আমি সৃজিত মুখার্জি এটার জন্য। তো আমি বললাম না ঠিক আছে। পরে পরে উনি আমাকে ভিডিও কল করে, তো তখন আমি কনফার্ম হই যে ও আচ্ছা ঠিক আছে এটা সৃজিত মুখার্জি সত্যি সত্যি। তো তখন
1: হ্যাঁ
0: আমি যে, এবং ওই দিন রাতে আমি পিডিএফ টা পড়ে ফেলি,
1: হ্যাঁ
0: এবং পড়ার পর তো আমি ভাই আরেক আশ্চর্য, কারণ হচ্ছে এই মুস্কান জুবেরি আমাকে চিন্তা করা হচ্ছে, মানে আমি এটা মানে আমার আমার কাছে এটা খুবই অবিশ্বাস্য ছিল, কারণ আমি অনেক পছন্দ করেছি ক্যারেক্টারটা। তো
1: হ্যাঁ
0: তারপরে তো অনলাইনে আমাদের রিহার্সাল শুরু হলো, কিন্তু যেটা হয়েছিল মাঝখানে আমি একবার কিন্তু ক্যান্সেলও হয়েছিলাম, মানে আমার যেহেতু পুরো কাজটা এখানে হওয়ার কথা ছিল বাংলাদেশে,
1: হ্যাঁ
0: তারপরে সেটা আবার শিফট হলো যে কলকাতায় হবে, বাংলাদেশের সব অ্যাক্টাররা ওখানে যাবেন, যেহেতু এটা আমাদের দেশের একজন রাইটারের গল্প, কিন্তু মোহাম্মদ
1: হুম
0: নাজিম উদ্দিনের অসাধারণ
1: হুম
0: গল্প
1: হুম
0: লিখেছেন উনি।
1: হুম
0: তো ওই ওই ক্যারেক্টারটা এখন, তারপরে হচ্ছে বললো যে ঠিক আছে আসলে কোনো কাস্টিংই বাংলাদেশ থেকে হচ্ছে না, সো বান্ধন এই প্রজেক্টটা বাদ, কারণ আমার অলরেডি 6 মাস 7 মাস হচ্ছে আমার রিহার্সাল হয়ে গেছে, আমি জানি
1: হ্যাঁ
0: যে আমি কাজ করছি, তার মধ্যে আমাকে বললো যে বাদ। এবং আমার রিয়াকশন ছিল আচ্ছা ঠিক আছে। তো
1: তাই
0: সৃজিত,
1: নাকি
0: হ্যাঁ
1: ওইটা
0: সৃজিত এটা
1: বলেছিল
0: বলছে,
1: যে বাদ?
0: হ্যাঁ পুরো রিহার্সাল করার পরেও, কারণ
1: তারপরে
0: হচ্ছে আমাদের এটা টেকনিক্যাল, মানে এটা প্যান্ডেমিকের, একদমই প্যান্ডেমিকের কারণে ছিল, কারণ
1: হ্যাঁ হ্যাঁ
0: মানে এখান থেকে যাওয়ার অপশনটা ছিল না। তো পরে
1: হ্যাঁ
0: তখন ওখানে একজন অনেক বড় অভিনেত্রীর সাথে আসলে কথা বলেছিলেন, পাওলি দাম,
1: হ্যাঁ হ্যাঁ
0: তারপর ওনাদের পাওলির সাথে ডেট নিয়ে একটা কিছু ঝামেলা হয়েছিল। তো পরে আমাকে আবার, ওইটার একটা ইন্টারেস্টিং গল্প আছে, ওইটা আমি হইচইয়ের সাথে যখন আমার ইন্টারভিউ হবে তখন বলবো। পরে
1: হ্যাঁ
0: হইচইয়ের দুইজন দাদা আছেন, একজন আপু আছেন, ওনারা আমাকে দেখে বলেছে যে এই কি সেই মুস্কান জুবেরি? তো সৃজিত বলেছে হ্যাঁ, তো বলছে আমরা ওকেই চাই, ঠিক আছে ওকে তুমি দেখো যে ভিসা করাতে পারে কিনা, সো ওকে আমরা নিতে চাই। তো
1: হ্যাঁ হ্যাঁ
0: পরে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশে, তারা অনেক হেল্প করেছে, কারণ তারা ভিসাটা আমাকে একটা বিজনেস ভিসা করিয়ে দিয়েছে, যেটা একেবারে আমি কিন্তু কোনো আমার প্রোডাকশন হাউস দিয়ে কিছু নেই, আমার SBF থেকে কাগজ পাঠানো হয়। তো পরে ওখান থেকে ওই ভিসাটা হওয়াতেই আসলে যাওয়াটা হলো আলটিমেটলি, এবং আমাদের পুরো কাজটা এখন শেষ হয়ে গেছে, আমার ডাবিং ও হয়ে গেছে, এখন বাকি এখন যতটুকু মানে পোস্টের কাজ করতে যে সময়টা লাগে, এবং ওনারা যখন
1: আচ্ছা,
0: কনভেনিয়েন্ট
1: তাহলে
0: করার
1: প্রশ্ন হচ্ছে মুস্কান জুবেরি ক্যারেক্টারে তোমাকে কাজ করার কারণ কি, তোমার কি মনে হয়? এবং ওই যে তুমি যেটা বলেছো যে সৃজিত কি আমাকে কল করবে, এটা কিন্তু আসলে ভাবনার বাইরে যে সৃজিত কেন ফেসবুক দেখে তোমাকে খুঁজে নিল, সেটাতে সে আসলে ক্যারেক্টারটার মধ্যে কি খুঁজতেছিল?
0: এটা সৃজিত মুখার্জি ভালো বলতে পারবেন, কিন্তু আমাকে সৃজিত যেটা
1: একটা
0: বলেছে
1: তোমার অবজারভেশন আছে না, যে তুমি তো তোমার কি মনে হয় সেটা আমার জানি।
0: সৃজিত আসলে প্রথম থেকে একটা কথাই বলেছে যে আমি মানে মুস্কান জুবেরি যখন উনি উনি তখন স্ক্রিপ্টটা করেননি, কিন্তু যখন আমার সাথে কথা হয়েছে তখন স্ক্রিপ্টটা মাত্র
1: হ্যাঁ
0: করা শুরু করেছেন, উনি যখন গল্পটা পড়েছেন এবং এরপরে যখন উনি আমার ছবি দেখেছেন, ওনার কাছে মনে হয়েছে যে উনি মুস্কান জুবেরি যেই রকম চিন্তা করেছেন, আমার চেহারাটা আসলে সেই জায়গাটাই উনি দেখতে পেয়েছেন। হ্যাঁ, মুস্কান জুবেরি আমাকেই সে দেখতে পেয়েছেন। তো এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং মানে সৃজিত মুখার্জি একমাত্র মানুষ ছিলেন যে আসলে আমার কাস্টিং এর ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন যে না আমি ওকেই নিয়ে কাজটা করতে চাই।
1: হ্যাঁ
0: কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল ভাইয়া যে আমার সাথে কাজটা করবে কিনা, মানে হয় না যে যখনই একটা এই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্র আসে এবং গ্রে ক্যারেক্টার যেটা খুবই ধরেন প্রমাণিত অভিনেতা অভিনেত্রী করতে পারবেন বলে সবাই মনে করেন, ওই
1: হ্যাঁ
0: জায়গা
1: হ্যাঁ
0: থেকে সৃজিতের ওই দৃঢ়তা আসলে আমাকে অনেক সাহস দিয়েছে। এবং
1: এখানে আমি একটা প্রশ্ন করতে
0: সৃজিত
1: চাই।
0: এটা ভালো বলতে
1: হ্যাঁ
0: পারবে আসলে কেন আমাকে নিয়েছে।
1: আচ্ছা, একটা প্রশ্ন আমি করতে চাই। এই যে এই যে এই যে তুমি বললে প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় সুযোগ দেওয়া হয়, আমি এই কথাটা বলতে চাই, কারণ প্রমাণিত অভিনেতা অভিনেত্রীদের সবসময় কেন সুযোগ দিতে হবে, কেন নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হবে না? আর কেন এই প্রশ্নটা আমি কেন বলছি, যে আমরা যখন বাংলা ভিশন করেছি তখন আমরা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগনাল, অয়ের গল্প, তারপরে আরো যেখানে আছে ম্যাক্সিমাম জায়গায় আমরা নতুন অভিনেতা অভিনেত্রীদের জায়গা দেওয়ার চেষ্টা করেছি, নতুন ডিরেক্টরদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করছি। তোমার কি মনে হয়, প্রমাণিত অভিনেত্রীদের দিয়ে কাজ করা উচিত নাকি নতুনদের জায়গা করে দেওয়া উচিত?
0: আমার মনে হয় যে চরিত্রে যাকে নিয়ে ডিরেক্টর কাজ করতে চান, যাকে তিনি দেখতে পেয়েছেন অডিশন দিয়ে, যাকে আসলে পারফেক্ট মনে হয়েছে, তাকে নিয়ে কাজটা করার স্বাধীনতা ডিরেক্টরকে দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এই স্বাধীনতাটা কিন্তু ডিরেক্টরের বেশিরভাগ সময় থাকে না, তার উপরে কিন্তু আরোপ করা হয় যে না আপনি একে নিয়ে কাজ করবেন, আপনি এটাই করবেন। তো এবং আরেকটা জিনিস যেটা হয় যে যে সময়টা দিতে হবে, দেখেন আমি সৃজিত মুখার্জির কাজের জন্য 6-7 মাস রিহার্সাল করেছি, আমি একটা আব্দুল মোহাম্মদ সাদের সিনেমার জন্য 1.5 বছর কোনো কাজ করিনি, আমি আমি 1.5 বছর একটা কাজের সাথে সম্পৃক্ত থেকেছি। তো এই সময়টা দিবে কিনা একটা ডিরেক্টর, বা ওই ওই মানে ইনভেস্টমেন্টটা তারা করতে চায় কিনা, এটাও একটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই দৃঢ়তা নিয়ে থাকাটাও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ডিরেক্টরকে যখন প্রভাবিত করা হয় বিভিন্ন মহল থেকে, তখন কিন্তু আসলে তার আর ওই জায়গাটা থাকে না যে না আমি এই চরিত্রে একেই নিতে চাই, এর সাথে কাজটা করতে চাই। এবং আমার মনে হয় যে সবার সুযোগ হওয়া উচিত কাজ মানে করার, যদি একই একই মানুষ বারবার সব কাজ করে ফেলেন সেক্ষেত্রে আসলে অন্যদের কাজ করার সুযোগ তো অনেক কমে যায়, সেটা সেই সুযোগটা আসলে মানুষকে দেয়া উচিত। এবং আমি বলবো যে আমি ভীষণ লাকি, এবং আমার সময়টাও আমি জানি না যে কিভাবে এটা হয়েছে, আমার আমি যে সিনেমার কাজটা করেছি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, ওরাও কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়া দেখে পিক করেছে, এবং ওই কাজটাও আমার পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে, আমার আমার আমার লাইফ চেঞ্জার একটা সিনেমা।
1: কেমন কেমন একটু শুনতে চাই যে একটা কাজ কিভাবে একটা মানুষের জীবনকে চেঞ্জ করে দিতে পারে।
0: এটা এটা খুবই ইন্টারেস্টিং ভাইয়া, এই এই গল্পটা বলার জন্য আমাকে আরেকটা এপিসোড লাগবে, কারণ যখন একটু রিলিজ হবে আমি তখন বলবো। কিন্তু ডেফিনেটলি মানে আমাকে যেই যেই সময় আব্দুল্লাহ মোহাম্মদ সাদ তার সেকেন্ড সিনেমার জন্য যেটা একটা ফিমেল প্রোটাগনিস্টের আমাকে কাস্ট করার সাহস করেছেন, সেটা আসলে মানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস আমি জানি না যে আমাদের এখানে কয়জন মানুষের আছে, কারণ ওই ওই সময় আমি নিজেকে তো চিন্তা তো অনেক দূরে থাক, মানে আমি জানিও না যে ও কিভাবে আমাকে দিয়ে কাজটা করিয়ে ফেলেছে, কিন্তু সেইটা করতে সক্ষম হয়েছে। সে 1.5 বছর আমার পেছনে সময় দিয়েছে এবং সে বলেছে যে না আমি জানি তুমি এটা করতে পারবে, এবং তুমি না করতে পারলে কেউ করতে পারবে না। সো একটা ডিরেক্টর যখন আসলে একটা অ্যাক্টরকে এই ধরনের কথা বলেন, সেইটা কিন্তু অ্যাক্টরের রেসপন্সিবিলিটিটা অনেক বেড়ে যায় আসলে সেই কাজটার জন্য।
1: তাহলে একটা প্রশ্ন করতে চাই, ধরো অনেক অনেক নাটকে তুমি অ্যাক্টিং করেছো যেখানে তুমি নায়ক নায়িকা এরকম ছিল, বা কোনো একটা রোমান্টিক গল্প ছিল, অথবা নায়ক প্রধান চরিত্র ছিল, আবার দেখা যাচ্ছে অন্য জায়গাতে তুমি নারী প্রধান ক্যারেক্টার চরিত্রগুলো করছো, বা ফিল্ম বা নাটক, ফিল্ম তো আসলে সব সেটা করছো, দুইটার মধ্যে তোমার কেমন অনুভূতির পার্থক্য ছিল, নায়িকা প্রধান গল্প এবং সাধারণ রোমান্টিক গল্প যেখানে নায়ক নায়িকা আছে, জীবন যাপনের গল্প আছে, সেটাতে তোমার কাছে কোনটার মধ্যে কেমন পার্থক্য লেগেছে?
0: আমি তো ভাইয়া আসলে যে সময়টা আগে কাজ করেছি সেই সময়টা কাজকে নিয়ে আসলে চিন্তাই করিনি, আমার কাছে কাজটা ছিল হচ্ছে টাকা ইনকাম করার একটা মাধ্যম আর কিছু না। আমি জাস্ট ভেবেছি যে আমি মানে 8টা থেকে 8টা কাজ করব, সকালবেলা এসে আমি কাজটা করে চলে যাব, আমার কয়টা সিন হবে করার দরকার করে চলে যাব, এবং ওইখানে আমার ক্যারেক্টার মোটামুটি একটা ঠিকঠাক হলেই হবে, কারণ হচ্ছে আমাকে যেহেতু এতগুলো টাকা দিয়ে নিবে সে আসলে একটা যে কোনো ক্যারেক্টার আমাকে নিবে না, তো আমি আর ওই ওই সব অ্যানালাইসিস করতামই না যে আসলে আমি কি কাজটা করছি। এবং
1: আমাদের যারা এখন অভিনয় করে তাদের জন্য এটা খুব জরুরি, কারণ এই যে বাঁধন একটা কথা বলছে না যে আমরা সকালে যাব সারা দিন থাকবো, সে আমাকে কি কি সিকোয়েন্স বলবে সেটা করব, এই ভাবনাগুলো কিন্তু আমাদের সবার সাধারণ ভাবনা, সেই ভাবনা থেকে কিভাবে আলাদা হতে হয় সেটা আমরা বাঁধনের কথা জানবো। হ্যাঁ, তারপর
0: তো তখন আসলে ওই সময়টা আমার ছিল না, এবং ওই ভালোবাসাটাও আমার ছিল না কাজের প্রতি, শ্রদ্ধাটাও ছিল না আমার কাছে মনে হয় একসাথে। তো তারপর যখন আমার 2017 এই ধরনের একটা ডিজাস্টার হলো, তখন আমি কিন্তু আমার লাইফের অনেক ভিউজ চেঞ্জ করেছি, এবং তার মধ্যে একটা ছিল আমি আমি অনেক কাউন্সিলিং করি ভাইয়া, আমি কিন্তু অনেক ক্রনিক ডিপ্রেশনের পেশেন্ট। তো আমার কাউন্সিলার যে উনি আমাকে বলেছিলেন যে বাঁধন তুমি যে কাজটা করো তুমি কি কাজটাকে ভালোবেসে করো, আমি বলেছিলাম না আমি কাজটা টাকার জন্য করি। তো তখন উনি বলেছে যে বাঁধন তুমি সেই কাজটা করবা যে কাজটা করতে তোমার আসলে ভালো লাগবে, তাহলে তোমার এত স্ট্রেস হবে না। তো আমি 2017-এ আমার ভিউজ চেঞ্জ করলাম, আমি মনে করতে শুরু করলাম যে না, আমি এখন এই কাজটাকে আসলে ভালোবেসে করতে চাই, আমি কাজটাকে দৃঢ়তার সাথে করতে চাই। এবং তখনই ওই যে আমি বললাম যে আমি ভীষণ লাকি, আমি এগুলো মাত্র ইন্টারভিউ তো বলা শুরু করেছিলাম শামীম ভাই, এবং আপনাদের চ্যানেল বলেন সব চ্যানেলে মাত্র আমি বলা শুরু করেছিলাম। আমার আমি তখন জাজের ওই সিনেমাটা করার কথা ছিল, দহন করার কথা ছিল, তো সবাই আমাকে ইন্টারভিউতে ডাকতেছে, আমি বলছি যে না, আমি আসলে এখন বেছে বেছে কাজ করব, আমি ভালো কাজ করব, আমি দৃঢ় চরিত্রগুলো চাই, আমি একটু ডিফারেন্ট চরিত্রে কাজ করতে চাই, রিয়েলিস্টিক কাজ করতে চাই। ওই তখনই আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ইউনিট থেকে আমাকে মানে কন্ট্যাক্ট করা হয়, এবং এরপর আমি ওদের কাজের সাথে সম্পৃক্ত হই। এবং ওদের কাজের প্রসেসটা ভাইয়া, বেসিক্যালি আমাকে কাজের প্রতি ভালোবাসাটা এবং কাজের প্রতি কনসেন্ট্রেশন দেয়াটা, মানে কাজটাকে কিভাবে আসলে ধারণ করতে হবে, এই প্রসেসটা আমাকে আসলে শিখিয়েছে আমার ওই সিনেমার শুটিং এর মানে রিহার্সাল এর সময়টা। কারণ আমি ওদের সাথে 1.5 বছর কাজটার সাথে সম্পৃক্ত ছিলাম।
1: কিন্তু কিরকম একটু সংক্ষেপে বলতো, কারণ আমাদের অন্যান্য যারা নির্মাতা আছেন যদি তারা শুনে থাকে তাহলে তারা তাদের নিজের কাজের স্টাইলটা পরিবর্তন করতে পারবে।
0: কিরকম সাদকে যারা চিনে তারা সবাই জানে, ও বেসিক্যালি মানুষকে মেরে ফেলতে পারবে তার কাজের জন্য, সে হচ্ছে এরকম একজন ডিরেক্টর। মানে আব্দুল মোহাম্মদ সাদকে যারা চিনেন মিডিয়া তারা জানে যে উনি কি করতে পারেন একটা অ্যাক্টরকে, মানে জাস্ট কাজটা রিয়েলিস্টিক করানোর জন্য। তো ওনার ওই প্রসেস, উনি সেটা অ্যাপ্লাই করেছেন আমার উপরে, কিন্তু খুবই ওইটাকে কি বলে স্লোলি, মানে এরকম না যে সে আমাকে একবারে বলেছে যে আপনাকে এটাই করতে হবে, আপনি এখন এটাই করবেন, আমরা এটাই চাই। কিন্তু ও বুঝতে পেরেছে যে আমি হয়তো জিনিসটাকে অ্যাডাপ্ট করব, এটা ওর ক্ষমতা যেটা ও বুঝতে পেরেছে। এবং সে আমাকে কিন্তু অল্প অল্প করে, আমরা রিহার্সাল করতাম, প্রথমে আমরা উইকে একদিন রিহার্সাল করতাম, 15 দিনে একদিন রিহার্সাল করতাম, তারপরে আমি যখন আস্তে আস্তে, আমি যখন ওর প্রথম সিনেমাটা দেখলাম লাইভ ফ্রম ঢাকা, তারপর বেসিক্যালি আমি আসলে গুরুত্ব দেওয়াটা আরো শুরু করেছি। আমি ওই সিনেমা দেখার পর আমি বুঝেছি যে আমি আসলে কার সাথে কাজ করতে যাচ্ছি। তো তখন আমি আরো কাজ বাদ দিলাম, আমি যাও টুকটাক দুই একটা কাজ করতাম আমি সব বাদ দিলাম, আমি ওই চরিত্রকে ফোকাস করার জন্য আমি কিন্তু আসলে ওদের সাথে আর আমি অন্য কোনো কাজ নিলাম না ভাইয়া। এটা কিন্তু ওরা আমাকে বলে নাই, ওরা বলছে যে আপনি 3 মাস কাজ করবেন না, শুটিং এর 2 মাস আর 1 মাস আগে থেকে আপনি কাজ বন্ধ করবেন। কিন্তু আমি কিন্তু 1.5 বছর করি নাই, এটা আমার নিজের চেষ্টায় করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই সুযোগ আমি, এই যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগ মানুষ সারা জীবন চেয়েও হয়তো পায় না, যেহেতু আমি পেয়েছি সেটাকে আমি কাজে লাগাবো, এবং আমি সেটা খুব দৃঢ়ভাবে কাজে লাগাতে পেরেছি। এটা আমি বলবো যে এখানে আমারও চেষ্টাটা ছিল, এবং ডেফিনেটলি ওই ইউনিট এবং আমার ডিরেক্টরের একটা অনেক বড় ভূমিকা ছিল। এবং এই চরিত্রটা ভাইয়া, আমি যে চরিত্র অভিনয় করেছি সেই চরিত্রটা আসলে আমার লাইফের ভিউ পরিবর্তনে অনেক সাহায্য করেছে, কারণ এই চরিত্রটা ধারণ করতে গিয়ে আমি আবার আবার সেই পুরো জীবনটাকে দেখতে পেরেছি যে আমি আসলে কোন গোলক ধাঁধায় নিজেকে ফেলে দিয়েছিলাম। তো যার জন্য না মানে হয় না যে আমার, আমি বলবো যে এটা খুবই মানে আমার সাথে কোইনসিডেন্ট ভাবে হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই উপরে একজন বসে তো নিশ্চয়ই সবকিছু নির্ধারণ করেন, এবং এটা অবশ্যই তার একটা ইচ্ছা ছিল যে হয়তো এইভাবে করে আমাকে এই এই ট্রান্সফরমেশনের মানে ট্রান্সফরমেশনটা আমার হবে। কারণ এরপরই কিন্তু পিপলু ভাই আমাকে পিক করেছেন, আমি যে মিউজিক্যাল ফিল্মটা করেছি এরপরই সৃজিৎ মুখার্জি আমাকে পিক করেছেন, এবং সৃজিৎ মুখার্জি কিন্তু আমাকে রেডি পেয়েছেন কাজ করার জন্য। এবং সে আমাকে একটা কথা বলেছে যে তোমার ডেডিকেশন আমাকে খুবই মুগ্ধ করেছে, এটা কিন্তু উনি বলেছেন যে একটা মানুষ যে তার হার্ডওয়ার্ক এবং ডেডিকেশন দিয়ে কোথায় যেতে পারে সেটা আমি মানে এটা নিশ্চয়ই উনি আরো ভালো করে বলতে পারবেন, কিন্তু উনি আমাকে এটা বলেছেন যে আমি খুব ইমপ্রেস তোমার ডেডিকেশন দেখে, এবং আমি খুবই ইমপ্রেস তোমার হার্ডওয়ার্ক দেখে, কারণ যেহেতু তোমার ওইভাবে কোনো শরীর নাই যেটাতে তুমি প্রমাণ করতে পারবা যে তুমি কত ভালো অভিনেত্রী, কিন্তু তুমি তোমার জায়গা থেকে আসলে মানে 100% চেষ্টা করেছো, যেটা আমাকে মুগ্ধ করেছে।
1: নাইস, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। তোমার তাহলে একটু আমাদের ছোট করে একটু বলো আমাদের মেয়েদের জন্য, যারা এখনো নিজেদেরকে শক্তিশালী ভাবতে গিয়ে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে, তাদের কোন কোন জায়গায় ভয়টাকে কাটাতে হবে, কিভাবে নিজের মধ্যে সেই শক্তিটাকে দাঁড় করাতে হবে?
0: প্রথমত ভাইয়া, প্রত্যেকটা মানুষই আমি বিশ্বাস করি যে অনেক অপরিসীম শক্তি নিয়ে জন্মায়, শুধু সে সেটা কিভাবে আবিষ্কার করবে এবং সেটার প্রয়োগ কিভাবে করবে সেটা হচ্ছে পার্থক্য আসলে হয় সবার মধ্যে। আর কিছুই না, সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। এবং নারীদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীকে ছোট থেকে যে নারী হতে শেখায় এবং পুরুষকে যে পুরুষ হতে শেখায়, আমরা যদি এইটা বন্ধ করতে পারি, এই চেইনটা, আমার মনে হয় যে তাহলে অনেক সমস্যারই সমাধান হবে। কারণ একটা বাচ্চা, সেটা ছেলে বাচ্চা হোক এবং মেয়ে বাচ্চা হোক, সে যেই হোক না কেন, সে যদি তার সম অধিকার এবং সম মর্যাদা নিয়ে ছোট থেকে বড় হতে পারে, সে যদি তাদের স্বপ্নগুলো নিজেদের মতো করে এক্সপ্লোর করতে পারে, সে যদি নিজের শক্তিটাকে আসলে আবিষ্কার করতে পারে নিজের মতো করে, সমাজের ছকে বাঁধা নিয়মে না, তাহলে সে নারী পুরুষ যেই হোক না কেন সে সফল হবে। এবং সফলতার কিন্তু কোনো মাপকাঠি নাই ভাইয়া, যে আমি সফল ও সফল না, এরকম না কিন্তু। এবং জীবনে ভাইয়া ব্যর্থ হতেও শিখতে হবে, এটাও কিন্তু ভীষণ জরুরি। আমরা তো সব সফলতার কথা বলছি, আমার জীবনে কত হাজার হাজার ব্যর্থতা আছে, কত না পাওয়া আছে, সেগুলোও কিন্তু বাস্তব এবং সত্যি, এটাকেও মেনে নিতে শিখতে হবে, তখন লাইফ অনেক ইজি লাগবে ভাইয়া।
1: কারেক্ট কারেক্ট, গুড অবজারভেশন। এখন আমার তাহলে একটু স্পেসিফিক যদি হয়, ধরো তুমি বললা যে ছেলে মেয়েদেরকে, ছেলেকে মেয়েকে আলাদা করে না তৈরি করে তাদেরকে মানুষ হিসেবে তৈরি করতে হবে, এটা তো বাবা মায়ের দায়িত্ব গেল। এখন মনে করে একজন তরুণী যে বাংলাদেশের কোনো একটা গ্রামের কোনো একটা জায়গা থেকে সে আমাদের শো দেখছে, তখন সে যদি দেখে যে তার সোসাইটি সহ সে আসলে তার মেয়ে হিসেবেই জন্মেছে, মেয়ে হিসেবেই সে ওই সোসাইটিতে আছে, কিন্তু সে ওইটাতে থাকতে চাচ্ছে না, সে তার নিজের জায়গায় দাঁড়াতে চাচ্ছে, নিজের মতো করে তার মনের আশাগুলো সে পূরণ করতে চাচ্ছে, সে সাকসেসফুল হতে চাচ্ছে, তার জন্য করণীয় কি?
0: প্রথমত ভাইয়া, ওই মেয়েটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আমিও সেম ভাবে বড় হয়েছি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন নারী হিসেবেই। শুধু হয়তো আমার বাবার আর্থিক অবস্থা ভালো ছিল এইটুকু ছাড়া, আর আমাকে পড়াশোনা করার সুযোগটা দেওয়া হয়েছিল, কিন্তু মানসিক মুক্তি কিন্তু আমার ছিল না। তো আমার কাছে মনে হয় যে কোনো মানুষের মানসিক মুক্তির জন্য প্রথম যেটা ভীষণ জরুরি সেটা হচ্ছে পড়াশোনাটা করা। অবশ্যই তার শিক্ষার মানে ব্যবস্থাটা এরকম হতে হবে যে সে যাতে আসলেই পড়াশোনাটা করতে পারে এবং সে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়। যখন একটা মেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী, সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারবে। যখন তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয়, তখন কিন্তু সে তার অনেক চিন্তাকে দমন করে ফেলতে হবে, কারণ হচ্ছে সে স্বাবলম্বী না। এবং বাকি তো বাধা যেগুলো আছে সেগুলো আসলে সবাইকে মিলে ভাঙতে হবে, বাধা কিন্তু আছে এবং সেটা স্বীকারও করতে হবে। আমাদের এখানে যেটা হয় ভাই, আমরা বেশিরভাগ সময় সেই বাধাগুলোকে অ্যাড্রেস করি না এবং সেটা একটা ডিনাইল মুডে থাকি যে এরকম বাধা আসলে নাই আমরা, এবং আমাদের অধিকারগুলোকে অবশ্যই, এটা কিন্তু রাষ্ট্রেরও দায়িত্ব, এটা কিন্তু সমাজেরও দায়িত্ব যে সেই পরিবর্তন হওয়া উচিত, যে একটা নারী যাতে সম অধিকার এবং সম মর্যাদায় তার পরিবার এবং সমাজে এবং রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, যেটা আমাদের এখানে একেবারেই নিশ্চিত না, একেবারেই না।
1: করেক্ট, আমরা একদম শেষ পর্যায়ে আসি। এখন আমাদের কথা হচ্ছে যে বাঁধনের এখনকার ব্যস্ততা কি নিয়ে, তার আগে বলবো বাঁধনের এক একটা দিন এখন কিভাবে যাচ্ছে, সকাল থেকে শুরু করে সারাদিন।
0: এখন তো ভাইয়া আবার আমাদের সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমি এমনিতেও কাজ কম করতাম করোনার ভেতরে, গত বছরও আমার খুব যে কাজ হয়েছে এরকম না, বাট মাঝখানে কিছুদিন আমি কাজ করতে পেরেছি। এখন আবার বাসায় যেহেতু থাকতে হচ্ছে, আবার সেই আগের রুটিনে ফেরত গিয়েছি, এক্সারসাইজ করছি, এই কাজগুলো দেখার নতুন ইচ্ছা হচ্ছে, দেখছি, বই পড়ছি, ডায়েরি লিখতাম, গত বছর খুব লিখেছিলাম, এই কাজের প্রেসারে আবার বন্ধ হয়েছিল, এখন আবার হয়তো যেহেতু আবার কাজটা আবার কমে যাবে, তো এখন হয়তো আবার ওইটা শুরু করব। আর যে কাজটা করতে ইচ্ছা করে ভাইয়া সেই কাজটা করব। এখন আর আমাকে কেউ ছকে বেঁধে দিবে যে তোমার বয়স চলে যাচ্ছে, গ্ল্যামার চলে যাচ্ছে, 10টা সিনেমা করে ফেলো, বিয়ে করে ফেলো, আর কারো কাছ থেকে কিছু শুনছি না। যারা আমাকে শুনছেন তাদেরকে বলছি যে প্লিজ নিজেকে ভালোবাসেন, নিজেকে স্বাবলম্বী করেন এবং নিজের জীবনটাকে নিজের মতো যাপন করেন, এবং আমরা আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে শুদ্ধ করতে পারি কিন্তু ভাইয়া, এবং সেটার চর্চা কিন্তু আমৃত্যু থাকতে হবে। কারণ শুদ্ধতার চর্চা না থাকলে আপনি আসলে আটকে যাবেন একটা না একটা জায়গায়।
1: তাহলে একটা প্রশ্ন করি, এই যে তাহলে তুমি যে দিন দিন সুন্দর হচ্ছ, ধরো আগে এক সৌন্দর্য ছিল, এখনকার এক সৌন্দর্য, এটা আমি একটু কেন বলতে যাচ্ছি যে ইনার বিউটিটা, তোমার পার্সোনালিটি, তোমার স্বাধীনতা, তোমার এনজয় করাটা, এটা তোমাকে অনেক বেশি ব্রাইট করে তুলছে। তো এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এখনকার সময়টাকে তুমি কিভাবে এনজয় করো?
0: আমার তো খুব মজা লাগে, কারণ হচ্ছে আমাকে প্রায় সময় ধরেন অনেকে বলে, আপনি দেখবেন আমার কমেন্ট সেকশনে থাকে, এত সুন্দর হয়ে লাভ কি, একটা জামাই নাই, একটা জামাই বলতে, এত সুন্দর হয়ে কি করবেন, একটা জামাই নাই, তারপরে হচ্ছে কই কোনো কাজ তো করেন না, তাহলে সুন্দর হয়ে কি করবেন? তো ভাই আপনাদের সবার জন্য, ভাই বোন সবার জন্য উত্তর হচ্ছে আমি আমার নিজেকে নিজে দেখে আনন্দিত হতে চাই, আমি নিজেকে নিয়ে নিজে প্রাউড ফিল করতে চাই, তারপরে তো বাকি কে কি প্রাউড ফিল করছে কি ভাবছে সেটা চিন্তা করব, তাই না? তো এখন আমি ভাইয়া আমি খুব এনজয় করি, আমি এক্সারসাইজ করি, আমি যখন সুন্দর কাপড় পরি আমি নিজেকে দেখি, আমি বাইরে যাচ্ছি, আমি আমার বাচ্চাকে নিয়ে সময় কাটাচ্ছি, ওকে হেলদি টাইম দেওয়ার চেষ্টা করছি, ওর ওর মানসিক বিকাশটা যাতে সুন্দর ভাবে হয়, ও যাতে একজন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সেই চেষ্টাটা তো আমাকেই করতে হবে। তো এইটা আমার সবচেয়ে বড় দায়িত্ব আমার কাছে মনে হয়। তো আমার নিজেকে ভালোবাসা, নিজের কাজকে ফোকাস করা, আরো নিজেকে শুদ্ধ করা, মানবিক হওয়া এবং নিজের সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারাটাই আসলে এখন আমার কাজ। তো আমার অনেক কাজ আছে, তো আপনাদের এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, এত দুঃখ পায় না, প্লিজ।
1: নাইস নাইস, আমরা এখন তোমার স্বপ্নের কথাটা কিছুটা পেয়ে গেছি, সামনের সামনে কি কি করতে চাও, তারপরে তুমি একটু ছোট করে বলো যে তোমার সামনের পরিকল্পনা কি, আগামী 5 বছর 10 বছরে তুমি কোনটা অ্যাচিভ করতে চাও?
0: আমি ভাইয়া নিজেকে আরো অনেক শুদ্ধ করতে চাই, আমি চাই আমি আমৃত্যু নিজেকে শুদ্ধ করার এই প্রক্রিয়াটা মানে চালু রাখবো। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি তো আসলে খুব নারী হতে চেয়েছি, আদর্শ নারীটা সমাজের ছকে বাঁধা, তো সেটার জন্য আমার 34 বছর কিন্তু অলরেডি শেষ জীবনের, তো আমি মাত্র শুরু করেছি, আমার এখন 37, তো আমি বাকি যতটুকু সময় আছে আমি মানুষ হতে চাই আসলে। তো ওই প্রক্রিয়াটা আসলে চালু থাকবে এবং আমি নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয়। এবং এখন আমি অনেক ট্রাভেল করতে চাই, যেই আমি ট্রাভেল করতে চেয়েছি আল্লাহ বলে রাখ, তো ট্রাভেলিং আমি
1: আবার আটকে দিচ্ছি,
0: হ্যাঁ, তো সব বন্ধ, তো এখন দেখা যাক মানে আল্লাহ কখন আমাদের উপর রহম হবেন এবং আমরা আবার নর্মাল জীবনে ফেরত যাব। কারণ আমাদের এখন যে সিচুয়েশন, আমি মনে করি যে আমাদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকার থেকে, সেই নির্দেশনা মেনেই আমাদের চলা উচিত, কারণ
1: তোমার প্রিয় সময় কোনটা, প্রিয় ছবি কোনটা, আর প্রিয় লেখককে ছোট্ট করে বলো।
0: এইটা আসলে ভাইয়া খুবই স্পেসিফিক বলা খুবই ডিফিকাল্ট, কারণ আগে আমার একরকমের পছন্দ ছিল, সেটা পরিবর্তন হয়েছে ভীষণ ভাবে। তো এখন আমি জীবন ভিত্তিক সিনেমা পছন্দ করি, সেটা অনেক রকমের সিনেমা আছে যেটা আমার ভালো লাগে। আগে আমি ধরেন হুমায়ুন আহমেদ স্যারের বই ভীষণ পড়তাম, এখন আমি হুমায়ুন আজাদের বই পড়ি। আমার আরো বিভিন্ন রকমের রাইটার আছেন যাদের যাদের পড়া লিখা এখন আমার পড়তে ভালো লাগে, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। আমি নতুন করে নজরুলের প্রেমে পড়েছি, তো এখন নজরুলকেও আমি জানতে চাই, আমার আমার তাকেও অনেক ভালো লাগা শুরু হয়েছে। তো এই এই মানুষের কিন্তু রুচিরও পরিবর্তন হয় এবং এটা খুবই স্বাভাবিক, এবং এটাকে খুবই স্বাভাবিক ভাবে মেনে নেওয়া উচিত, এবং সেটার পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে তো কোনো কথাই নেই।
1: বাঁধন, এটাকে কিন্তু ম্যাচিউরিটি বলে, তুমি যতটুকু যাচ্ছ তুমি আরো ম্যাচিউর হচ্ছ। কারণ আমরা দেখেছি একটা সময় আমাদের রকিব হাসান পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা আমাদের মাসুদ জানা পড়তে ভাল লাগতো, একটা সময় দেখতাম আমরা প্রবন্ধের দিকে তাকাতেই পারছি না, আবার একটা সময় দেখলাম না প্রবন্ধ পড়তে ভাল লাগছে, রবীন্দ্রনাথ নজরুল আলাদা করে কবিতা পড়তে ভাল লাগছে। ফলে এই যে সময়টা না নিজেকে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সময় তুমি পার করছো, খুবই ভাল লাগছে। শেষ কথা আমাদের দর্শকদের জন্য কি বলতে চাও, আমাদের শেষ প্রশ্ন, তারপর আমরা শেষ করবো।
0: একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে নিজেকে ভালোবাসেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন তখন আপনি আপনার চারপাশে সবকিছু ভালোবাসবেন, এবং এইটার চাইতে বড় সত্যি আর পৃথিবীতে নেই। তো এই কাজটা সবার আগে করেন এবং নিজের দেশকে ভালোবাসেন এবং আশেপাশের মানুষকে মানুষ হিসেবে দেখেন, প্রকৃতিকে ভালোবাসেন, অন্য প্রাণীকে ভালোবাসেন। ভালোবাসার মধ্যে আসলে কোনো খাদ রাখার দরকার নেই, ভালো যত বাসবেন তত নিজে ভালো থাকবেন।
1: কারেক্ট কারেক্ট, অনেক ভাল লাগলো বাঁধন, এই যে সুন্দর করে চুলটা আছড়ানো, একটা কানের দুল, এত সুন্দর লাল জামা, পেছনে লাইট টাইট মিলে এত সুন্দর লাগছে, আমার আমার খুবই ভাল লাগছিল। এবং আমি চাই যে তোমার সামনের চাওয়াগুলো পূর্ণ হোক আর কন্যার চাওয়াগুলো পূর্ণ হোক, একটা সুন্দর সময় আরো সুন্দর হয়ে উঠুক। ভালো থেকো, আজকের মতো বিদায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন তাদের জন্য আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। জগৎ সংসারের এই তো নিয়ম, কেউ পায় কেউ হারায়, হারানোর বেদনায়।

চোখের জলে ভেসে চলেছি, অজানা ঠিকানায় আমি পথে নেমেছি, আজও মনের মানুষ পেলাম না। সাউন্ডটেকের রিমেক ক্যাসেট সিডি আবার ফিরে এলাম।

সঙ্গীত আকাশে শ্রেষ্ঠ তারকা, নাম এন্ড্রু কিশোর। সেই এন্ড্রু কিশোরকে নিয়ে সাউন্ড টেকের এবারের নিবেদন, নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম।

তারকার সেরা তারকা শিল্পী এন্ড্রু কিশোরের জীবনের শ্রেষ্ঠ গান নিয়ে নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম, পাওয়া যাচ্ছে সারা দেশে সর্বত্র।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

আকাশে তুলকালাম মেঘে যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল, ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি, আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ছিলিক দেওয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াসার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গুণ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

0: সুপ্র দর্শক, রেডিও 3DoorBangla USA শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে কে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএস এর রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না, যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়।
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে USA।
1: এক্স্যাক্টলি অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটা আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা, আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। কাজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি। বিকজ এক একটা সেক্টরের কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের, সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি। আমার মার অবদানে আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো। আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া,
1: রাইট,
0: তাহলে একটা প্রসঙ্গে চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লীগীতি, ভাওয়ায়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যা তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানা গুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে
1: বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে, কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

বুকের ভিতর ছিল তার বাসা, তার নিয়া ঘর বানামো ছিল যে আশা।

0: আছে কি আমায় মনে। আছে,
1: বাহ,
0: থ্যাংক ইউ।
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ,
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা তুমিও
1: সবকিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না, তো সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে থাকি বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার, আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দা। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে, এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি সব,
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো। এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা, সেটা তারা ক্রিয়েট করে। সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে। এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিনদীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায় মানিকচান বাংলাদেশ নামের ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। এন্ড দেন কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইটস গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে। সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোনো গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বা তার মানে যেই ব্যাপারটা, যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেওয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেওয়া, ইটস ইউনিক একটা ব্যাপার।
0: এটা আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। বা তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। সো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তো মনে থাকবে তোমার ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
1: ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: হ্যাঁ
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি, তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা অ্যান্ড মামির অ্যানিভার্সারিতে, তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে, তুই আজকে থেকে
1: আচ্ছা,
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। সো তারপর থেকেই উনি সেই ভূতের গুলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টুঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি,
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল
0: আমার
1: বহিঃপ্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোনো একটা দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখবো না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে যাচ্ছে। দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে।
0: কেন হলো দেখারে তোমারে দেখলাম,

0: দিলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে
1: আচ্ছা,
0: বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না,
1: ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার, ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাকরি নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট
1: আচ্ছা,
0: আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি, অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি, এখন তো মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি। বাট আফটার দ্যাট যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা, অ্যান্ড ওয়েন
1: ওকে
0: দে গিভ মি ভিসা আই এম হিয়ার স্ট্রেট ওয়ে, নাও আই এম ডুইং বারট ল। সো ইয়া,
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি, তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে।
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি
1: হুম হুম
0: তারা

0: ভবিষ্যতের নতুন জীবনের জন্য।
1: থ্যাংক ইউ।
0: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন, এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে, কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
1: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
0: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
1: আচ্ছা
0: শীঘ্রই যাওয়ার কথা আছে,
1: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
0: কারণ দেশের প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি,
1: এক্স্যাক্টলি, মানে
0: তারা পাগল থাকে।
1: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
0: খুব
1: কান্ট
0: বেশি
1: ইমাজিন।
0: তারা আসলে
1: ওখানে যদি,
0: দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
1: হ্যাঁ, ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
0: হুম হুম
1: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
0: আচ্ছা
1: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল,
0: হ্যাঁ, খুবই
1: ডেফিনেটলি।
0: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে
1: রাইট,
0: এত মানুষ একসাথে
1: এবং
0: হওয়া,
1: সময় বলো, কাজ বলো, সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত। বাট আমি যেখানে গেছি, আলহামদুলিল্লাহ, আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম। মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ, বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
0: দেশের বাহিরের
1: আরো,
0: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
1: এক্স্যাক্টলি।
0: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
1: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি, লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল। তো আমি যখন স্টেজে গান করে নেমেছি, তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না, সে তো সব চিটগং এর গান করলো। আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এ, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না, তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়। না না না, সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
0: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস, যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না, ইটস
1: সেটাই,
0: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন, এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আইশারা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতিগুলো একটু সংক্ষেপে জানতে চাই।
1: নতুন করির ব্যাপার যেটা ছিল, যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করে জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন গট এনি ফিলিং, যে হ্যাঁ হয়েছি এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, বাট
0: মানে
1: আমি
0: ওই
1: আমার লাইফে
0: জায়গাটা অনেক
1: অনেক,
0: বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড, যে ও
0: আচ্ছা,
1: ইউ হ্যাভ গো, ইউ হ্যাভ গো নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক
0: হুম হুম
1: ছিল।
0: হুম
1: কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি, বাট

0: 2008 আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোন টু ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ অ্যান্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
1: ওদের
0: করতে
1: ওদের
0: হবে,
1: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
0: ছিল তো অন দ্যাট টাইম। আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
1: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে,
0: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে
1: থাকে।
0: আর
1: এবং
0: সম্ভব না।
1: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
0: ছিলাম একটু একটু, এত বেশি না।
1: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে
0: হ্যাঁ,
1: আরো অনেক
0: আমারও না,
1: বেশি
0: কিন্তু
1: সময়
0: আসলে
1: আড্ডা দিলে
0: আমাদের
1: ভালো
0: তো
1: লাগতো,
0: প্রোগ্রামের একটা
1: শেষ
0: সময়
1: হয়ে আসছে।
0: থাকে। ইয়েস ইয়েস,
1: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
0: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছে, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও
1: এই
0: তাদেরকে
1: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
0: এক্স্যাক্টলি, যেটা
1: ইন্ডাস্ট্রিতে,
0: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
1: দেখা
0: স্পেস
1: যায় না,
0: কাউকে দিতে
1: একদম
0: চায়
1: না।
0: না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তারা যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে
1: তাহলে
0: ডেফিনেটলি
1: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
0: পাবো, আমরা আমাদের অনেক
1: পাবো,
0: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
1: রাইট।
0: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
1: রাইট, শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
0: গো উইথ দ্য ফ্লো,
1: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
0: কিছুই
1: অসাধারণ।
0: বলার নেই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
1: চমৎকার। সো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
0: থ্যাংক ইউ,
1: শুভেচ্ছা, গো উইথ দ্য ফ্লো।
0: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড এ ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
1: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকেও বিদায় নিব।
0: নো প্রবলেম সানুসরা, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
1: অবশ্যই,
0: ইনশাল্লাহ দেখা হবে আবার, এবং
1: অবশ্যই,
0: পিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
1: থ্যাংক ইউ, থ্যাংক
0: নো
1: ইউ।
0: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের সাধ জাগে বন্ধু কুঞ্জব।

0: তোমার ইশানে মিলনের সাধ জাগে বন্ধু। থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপাপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসবো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

0: হ্যালো, কাকে চাই?
1: তোমাকে।
0: আপনি, আপনি কে?
1: সেই আমি

তার কথা ভাবছো, আন মনে কার ছবি চুপি চুপি আঁকছো, তুমি কি তারে ভালোবাসবে, ধরা যদি দেয় সে এক পলকে।

0: শত বছরের বেদনার অশ্রু মুছে হেসে ওঠে স্বদেশ আমার।
1: স্বজন হারানো শোক বুকে নিয়ে মুক্তির সুখে ভোলে বিগত বেদনা।
0: আজ শুধু গান, শুধু আনন্দ, হাসি হুল্লোড়।
1: আজ কোনো কান্না নয়, বিজয়ের দিন আজ। মা, তুমি ভুলে যাও শোকের সব কষ্ট।

ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা। 1868 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারত সন্তান গানটি। বাংলা ভাষায় রচিত এই গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। 1905-এ রবীন্দ্রনাথে এসে বাংলাদেশ গানের পূর্ণ বিকাশ। বিংশ শতকের 30-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতের। নজরুলের লেখা জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি প্রথম বাংলা গণসঙ্গীত। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে 40-এর দশকের বাংলা গণসঙ্গীত হয়ে ওঠে এক অনবদ্য রত্নভাণ্ডার। 50-এর দশকে মহান ভাষা আন্দোলন, 60-এর দশকে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর দশকের প্রারম্ভেই মহান স্বাধীনতা যুদ্ধ, এসবের পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে দেশগান আর গণসঙ্গীত। সংগ্রামের আবেগে, মুক্তির আকাঙ্ক্ষায় এ সময়ে যেন বান ডেকেছিল সৃজনশীলতার। রচিত হয়েছিল অজস্র গণসঙ্গীত, জাগরণের গান, জেগে উঠেছিল জাতি, অর্জন করেছিল বিজয়। মহান মুক্তিযুদ্ধ ধারণ করেছিল আমাদের দেশগান আর গণসঙ্গীতের সমগ্র ঐতিহ্যকে। তাই 1905-এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

Riva, riva, riva, riva, riva, riva.

0: আই হোপ আপনারা সবাই ভালো আছে। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল কামনা। যারা যারা তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম বেশি জানি। অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সে ব্যক্তি হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, এন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল, যদি আমাদের দর্শকদের একটু জানান।
1: যেহেতু আমি চিটং এ আছি, সো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক্য নামাজ, এগুলাতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না। ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেবো, সবার এক্সপেক্টেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে, যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা

0: করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যেই আমরা শুটিংয়ে যাব, যদি দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে, এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে, আপকামিং সং যেগুলো করেছি।
1: আপনি বেসিক্যালি রিসেন্টলি কয়টা গানের উপর, গানগুলো কি সেরকম আমাদের বুক চিনচিন করছে ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
0: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নিবে।
1: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
0: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের। হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান, একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, আমার মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ
1: নট। মানে খেয়াল করবেন যে আমি যেটার মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, এটাই আমার
0: স্ট্রাগলিং এটা তো আর দেখেন না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
1: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন, আর গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে।
0: হ্যাঁ সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেম।
1: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে। প্রতি প্রতি ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো, অ্যাবসলিউটলি ইওর চয়েস।
0: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর বক্তি, লিখেছিল নাসিব পানি। গানটা আমার ফার্স্ট সলো অ্যালবামের গান, আমার ফার্স্ট সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: আসি।
1: থ্যাংক ইউ,
2: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এইটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
1: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
2: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
1: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক। মডেল ছিল খান মাহি, একটা ফিমেল আর্টিস্ট ছিল, বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। এবং আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়, এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম। এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল দুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল, ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক আমি বলবো, কজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবিওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে। গানটার নাম হচ্ছে পিরিতির নেশা, ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল। এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি। এই ধরনের গান আমার ট্রাই করা হয়েছে।

0: আমি একটু দর্শকদের সাথে কথা বলি নি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা, কোন গানটা আপু, কোন গানটা আপু, গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ, আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছেন, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সবকিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ যদি আমি থাকি তাহলে আমি আমার নিজেকে একজন বেটার পার্সন হিসেবে নিজের সাথে নিজে জাস্টিফাই করতে পারবো এরকম কোনো কিছু?
1: ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে গানটাকে কিন্তু আমি এখনো পেশা হিসেবে নিইনি। জালারদের কান্ট্রিতে এটাতে মানে পেশা হিসেবে নেওয়াটা ইটস কোয়াইট টাফ,
0: চ্যালেঞ্জিং বলতে গেলে।
1: ইয়া, ডেফিনেটলি চ্যালেঞ্জিং। সো এটা আমি শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। সো আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, সো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা আমি করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল। তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত, প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল। আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আর প্রায় 12টা গান ছিল ওখানে, বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট। তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এই করতে নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছে হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো আমাদের হাতের কাছে সবকিছু, ইন্টারনেট বলেন সবকিছুই ফাস্ট এখন, তখন তো অতটা ফাস্ট ছিল না। 2011 এর দিকে ইট ওয়াজ টাফ সবার সাথে যোগাযোগ করাটা, তো ডেফিনেটলি আমার অনেক কষ্ট করতে হয়েছে, স্ট্রাগলিং করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা সেম, সাকসেসের পেছনে স্ট্রাগলিং থাকে,
0: অবশ্যই
1: আমার ক্ষেত্রেও আছে।
0: অবশ্যই স্ট্রাগল না করলে আপনি তো মানে সবকিছু, আমাদের জন্য যারা আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট। বলতে পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা বিগ অ্যাচিভমেন্ট। আপনার পছন্দের প্লেয়ার কে যদি জিজ্ঞেস করেন, আপনি কাকে কনসিডার করেন আপনার পছন্দের,
1: ক্রিকেট অর ফুটবল?
0: লাইক ক্রিকেট বলতে পারি, যেহেতু আমাদের ক্রিকেটের ভক্ত, আপনি ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে
1: ক্রিকেট, আম ক্রিকেট লাভিং পারসন, আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি। তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি লাইভ, শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: আচ্ছা, ফেভারিট কথাটা আমার খুব ভালো, প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কারণে কিন্তু আমাদের টিমে আছে এবং আমাদের সুন্দরভাবে
1: সবারই কন্ট্রিবিউশন
0: থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটা খুব ভালো লাগে। আর হচ্ছে যদি বলি যেটা মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: ডেফিনেটলি আই লাভ মেসি, আর্জেন্টিনা ফ্যান আমি, সো মেসি আমার খুব ফেভারিট।
0: আচ্ছা, শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাগাং থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাগাং থেকেই বিলং করে,
0: এগুলোর প্রতি থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হয়ে যেতে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই বেশি মিউজিক ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
1: ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি,
1: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড এখনো পর্যন্ত non-stop. Not only এটা যে টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদী বা জন্মদিনের অনুষ্ঠানগুলো পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। অ্যান্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এইভাবে বুক চিনছি না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো। তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা। তাকে
0: কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
1: এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, আমি কৃতজ্ঞ সবার কাছে। ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এভাবে ইউজ করা হতো না। তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, ওই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক, তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি চ্যান্টনি ম্যাম। সো গানটা ট্রাই করছে,
0: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, হতে পারে বা আপনি দেখলেন সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
1: খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ। এটা আমার খুব মানে স্বস্তি পাই আমি। 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
0: আর একটু বলে দিন, উশাদ জাহান আপু সো মাচ ফর জয়নিং, আপনি আমাদের প্রত্যেকটা লাইভ শোতে আসেন, থ্যাংক ইউ আপনার জন্য, সেই জন্য একটা স্পেশাল থ্যাংক ইউ। অ্যান্ড আপনি এভাবে আমাদের অফিস থেকে এসে মাত্র অনলাইনে এসে এর সারপ্রাইজ পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলা। আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ রেডিও ত্রিতাল বাংলার সাথে থাকার জন্য, এভাবে থাকবেন। এখন আমরা শুনবো গান বুক চিন চিন করে।
1: আচ্ছা, যেটা শেয়ার করতে চেয়েছিলাম মনে পড়েছে, ভিউজটা, ভিউজ যদিও কাউন্ট ওভাবে আমি ম্যাটার করে না, বাট অনেক ক্ষেত্রে ম্যাটার করে, বিকজ এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করিনি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইম এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাংকফুল এতটা ভালোবাসার জন্য। আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
2: বুকিং

0: joy. Thank you so much.
1: Thank you so much. খুব খুব খুব আনন্দ পেয়ে শুনে, মানে আপনি যখন শুনেন সেটার ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
0: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে মজার ব্যাপার হচ্ছে, যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2-3 টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস, আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে। সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। সো
1: এই যে করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপর একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করা বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেটি কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই পেটি, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি সঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু এক ধরনের ট্যালেন্ট।
0: না আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
1: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান, পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
0: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে। সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাংকস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, print media, I'm thankful actually. Thanks to everyone.
1: সার্বিক ভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদের সবারই কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
1: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
0: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিল ফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিল ফিল হবে ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে পিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আমি চাই না আপনি সেটা কোয়েন রিপিট করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
0: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু না, ক্যারেক্টারের ডিমান্ডের কারণে ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। সো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
1: আচ্ছা, সো আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
0: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডদের সাথে মজা করতাম ফোনে, মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি,
1: আই ডিড,
0: খুব ভালো লাগে।
1: আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ারটা আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু মুখ চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার, একটা লাইফের চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এইভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
0: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে, এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো obviously,
1: কিন্তু ভালো, কারণ রিনি হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাবো, রিনি হওয়া কিন্তু এক ধরনের ভালো, আপনি যদি ফিট করেন যে আমি রিনি হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো আপনার,
0: ইনশাআল্লাহ, ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই होप কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
1: আরেকটা
0: বাকিটা আল্লাহর উপর,
1: আয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
0: মধু হই হই করতে পারে যেহেতু আমি চিটা ওয়ান এম,
2: আশায় আছি তোমারে লয়,

0: যাই হোক, আমরা আমাদের রেডিও প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষদের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো দশটা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশের মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: উপস্থাপন করার জন্য যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়। সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, দুই বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান,
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকে। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, বিকাশ প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

মায়া ঝরা স্বপ্ন এই বসন্ত এই মধু লগ্ন জীবন কুঞ্জে মায়া ঝরা স্বপ্ন রাত্রি আবেশ ভরে হল মগ্ন তব মান বাহানে তুমি কোথায়।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

0: আমাদের আজকে আমাদের অতিথি একজন গজল শিল্পী, আপনারা যাকে দেখে চিনে ফেলেছেন নিশ্চয়ই, এবং একই সঙ্গে যারা নাম শুনলেই হয়তো মনে পড়বে তার গজলের গজলগুলো এবং তার কণ্ঠের যে ভারিক্কি, মেজবা আহমেদ। মেজবা আহমেদ কেমন আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, অনেক কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন
0: আপনি। জি জি জি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি। আপনার কণ্ঠে জগজিৎ সিং এর গজল আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আছে, মানে খুবই আনন্দিত হই। এবং একই সঙ্গে ধরেন আমরা যে আপনাকে প্রপারলি অনার করতে পারছি না বা পারছি কি না সেটা নিয়েও প্রশ্ন জাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেজবা আহমেদের কণ্ঠে আমরা আজকে তার পছন্দের কিছু গজল শুনবো, আবার কিছু গানও শুনবো যেটা উনি করেছেন। আমরা দেখেছি উনি বাপ্পি লাহিড়ী গান করেছেন, আমরা দেখেছি উনি বিভিন্ন আধুনিক সঙ্গীত করেছেন, ওনার আপনার নিজের লেখা একটা গানও আমি কিন্তু ওই দিন দেখলাম যে আপনি নিজের লেখা সুর করা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এটা আসলে নামে রেডিও কিন্তু কাজকর্ম প্রায় মোটামুটি ভিডিও ভার্সনই অনেক, আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে পাবেন। আবার পাশাপাশি আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দিলে সেখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনার উপরে লেখা TRETLBNGLA, লিখলেই আপনি রেডিওটা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি কেমন আছেন, আপনার এক একটা দিন কিভাবে কাটে?
1: আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, সবার দোয়ায় খুব ভালো আছি, বেশ সুস্থ আছি। পৃথিবী যখন অসুস্থ সেই সময় সুস্থ আছি, এর যেতে পুরো নিরাপদ আর নাই। আর দিন কাটে জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্যে এবং সঙ্গীত চর্চায়, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট আমার
0: ফ্যামিলি। ধরেন ব্যবসা এবং সঙ্গীত দুইটা কিন্তু একসাথে যায় না, কারণ একবার আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কথা মানে গল্প করছিলাম, উনি তো সন্ধ্যার দিকে ফ্রি থাকলে উনি খবর দিতেন, এই শামিম কোথায় আসো আসো। তো ওনার ওই ধানমন্ডি বাসাতে গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ফরিদির কাছে একজন প্রযোজক আসলেন। প্রযোজক এসে বললেন যে ফরিদি ভাই, আমরা আপনাকে একটু নিতে চাই, আপনি আমাদের নাটকটাতে অ্যাক্টিং করবেন। বললো কত মিনিটের নাটক? তো উনি বললেন যে এটা 45 মিনিট। বলে 45 মিনিটের নাটক মানে আমার 45,000 টাকা দিতে হবে, যত মিনিটের নাটক তত টাকা। এখন এটা কিন্তু অনেক টাকা, এখন থেকে 15-20 বছর আগের ঘটনা। তো 45,000 টাকা মানে তো অনেক টাকা। তখন ওই ছেলে বলল যে ফরিদ ভাই, আমি এত টাকা আপনাকে দিতে পারবো না, আমি সরি, তাহলে তো কি করা যায়, আমি একটু চিন্তা করি। তখন বলল কত দিতে পারবা? বলল যে আমি আসলে আপনাকে 15,000 টাকা দিতে পারবো। তখন ফরিদ ভাই বললেন যে না, তোমার 1 টাকা লাগবে না, আমি তোমার নাটকটা করে দিব। তো ওই ছেলে খুবই খুশি হয়ে গেল যে ফরিদ ভাইকে পেয়েছে, সে মানে যাই বলে তাইতে তো ধরেন এটা বিরাট আনন্দের খবর। তারপর আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফরিদ ভাই, আপনি এই যে 45,000 টাকার চাইতে সে 15,000 টাকা দিল, আপনি পুরো টাকাটা ছেড়ে দিলেন কেন? তখন উনি আমাকে বললেন যে দেখো, একজন আর্টিস্ট সে দিতে পারে আর ব্যবসায়ী সে নিতে পারে। মানে আর্টিস্টের সঙ্গে আপনার ধরেন আর্টিস্ট শুধু দেওয়ার জন্যই, তা আপনি একই সঙ্গে আর্টিস্ট এবং একই সঙ্গে ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব হলো?
1: সম্ভব হলো নিয়তি, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই, এবং আমি ছুটিতে আমার আব্বাকে হারিয়েছি। তো আর যেহেতু ভাই বোন কেউ কেউ নেই, তো আমাকে ডেফিনেটলি এই হালটা ধরতে হয়েছে আর কি, বাধ্য হয়ে ধরতে হয়েছে। তো জীবিকার জন্য তো কিছু করতেই হয়, আমি কিন্তু কখনোই মিউজিকটাকে টোটাল মানে ফুল ফ্লেজড প্রফেশন হিসেবে নিতে চাই না। জীবন জীবিকার জন্য শিল্প চর্চা না করে যাপিত জীবনকে আরেকটু সুন্দর করার জন্য শিল্প চর্চা করাটাই ভালো, এবং ইনকামের সোর্সটা অন্য কোথাও থেকে হলে বেশি ভালো।
0: করেক্ট করেক্ট। আপনার গজল শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন?
1: আপনি যদি কোনো কিছু শুনতে চান আমি আপনার জন্য হাজির আছি, কারণ আপনাকে আমাকে এত বছর পরে দেখে আমি একটা লাইভ করেছিলাম সকালবেলা রোদ্দুর, থেকে বাংলা ভিশনে সেদিনই কাকতলীয় ভাবে আপনার জন্মদিন, সেই ছবিগুলো আমাকে রাখা।
0: হ্যাঁ, আমি সেই ছবিগুলো শেয়ার করেছি কয়েকদিন আগে।
1: জি জি জি, আসার কথা। তো আমার ভালো লাগে, এখন মনে হচ্ছে যে এই শামিম ভাই কত দূরে চলে আছে, মানে আমরা এখন কেক চাইলেও কাটলে ভার্চুয়ালি কাটতে হবে। আপনার তখন আপনারা এত বড় একটা পোস্টে ছিলেন এবং আমাদের আমন্ত্রণ করতেন, আমরা আসলে মিস করি আপনাকে।
0: জি জি জি, আমিও খুব মিস করি, কারণ বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরো অনেক সুন্দর অবস্থায় থাকতে পারতো। তো আমরা আসলে জি আপনার কণ্ঠে জগজিতের কোন একটা গজল শুনতে চাই আপাতত, তারপর আমরা বাকিটাতে যেতে পারি।
1: এরকম একটা মানুষ, এরকম একটা রয়্যাল পার্সোনালিটি এবং রয়্যাল ভয়েস, সব মিলে এই নেশাটা আমার গেল না। ক্যাফে আজমি সাহেবের লেখা, এটা আর্ট ফিল্মে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর মুভিটা এবং মুভির প্রত্যেকটি গজল। মায়ুন কি আঁখ সে ছলকি।

0: करम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो। অনেকগুলো কাপলেট ছোট করে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসাধারণ অসাধারণ ধরন, কথায় কথায় অসাধারণ, গায়কিতে অসাধারণ, তারপরে আপনার কণ্ঠেও বিষয়টা অসাধারণত্বই তার অক্ষুণ্ণ রেখেছে। সঙ্গীতের এত শাখা প্রশাখা থাকার পর আপনি কেন গজল শিল্পী হলেন?
0: এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি। গজলের যে মূল মূল বিষয়, গজলের মূল বিষয় সেটা লেখনি, শায়ের যা লেখেন এটা যে পোয়েট্রিটা, কাব্যটা, গজল ইজ নাথিং বাট প্রেমের কবিতা। তো এই যে গায়কের ডাইমেনশন, রাইটিং এর ডাইমেনশন, এটা যে ইনফরমেশন গুলো ডেলিভারি করে, যখন এটা নিজে নিজে একটু বুঝতে পেরেছিলাম পরবর্তীতে, আমার অনেক কষ্ট করে এই ভাষাটি শিখতে হয়েছে। আমি ফার্সিও বলতে পারি, আমি উর্দু লিখতে পারি, আমি নিজে গজল লিখতে পারি, উর্দু গজল লেখা আছে আমার প্রায় 7-8 মতো, আমার নিজের লেখা আছে। তো এটার যখন আমি ভিতরে গেলাম যে এত এত উর্দু পোয়েট্রিটা, ফার্সি পোয়েট্রিটা এত রিচ, এটা শুধু যার ওই সাহিত্য বোধ বা তার ভিতরে যে রসবোধ আস্বাদন করার মধ্যে যার ইয়ে আছে, ক্ষমতাটা আছে, আল্লাহ যদি দেয় তাকে মস্তিষ্কে, তাহলে এর থেকে বের হওয়া যায় না। এত সুন্দর কথা, এত সুন্দর পোয়েট্রি, ওই পোয়েট্রি আমাকে এনেছে। তারপরে তিনি তো আছে, আপনি চিন্তা করেন এক একটা লাইন করে, কি লাইনকে কি সুন্দর করে মেহেদী হাসান সাহেব বলেন, গোলাম আলী জি বলেন, এরা আমার কত ভাবে গানে স্কোপ নাই। সমুদ্র কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে।
0: হোয়াইট, আমি একটা আধুনিক গান আমি যতই বলি যে কফি হাউসের সেই আড্ডাটা আড্ডাটা করলে এরকম করলো কেন? এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে করতে পারবো। দিল্লি দুখানে জানি একি যে, এই ফ্রিডমটা আমি নিবো না কেন?
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইগুলাই আমরা শুনতে চেয়েছি আপনার কাছ থেকে। কিন্তু এই যে আপনি মাঝখানে দুই লাইন গিয়ে ফেললেন যে আজ জানে কি জিদ না করো, আহা, এই যে নৌশাদ জাহান লিখেছেন ঠাকুরগাঁ থেকে দেখছি, মোহাম্মদ আরিফ আহমেদ ঠাকুরগাঁ থেকে দেখছি, কবির উদ্দিন আহমেদ ভাইয়া অসাধারণ, আরেকজন লিখেছেন মুসাফির হো ইয়ারো না ঘর হে না ঠিকানা, জাহির ইসলাম লিখেছেন হ্যালো ভাইয়া, মোহাম্মদ আলী বাবুল তিনি নিউ ইয়র্ক থেকে ওয়াচিং, তারপরে শহীদ লস্কর লিখেছেন নাইস প্রোগ্রাম, তাহমিনা আহমেদ লিখেছেন দারুণ। দেখেন আপনার কথাতেই কিন্তু সবাই খুব মুগ্ধ হয়ে যাচ্ছে। তা আপনি ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে এই গানগুলো আপনি গুনগুন করে গাইতে পারেন, জি বলুন।
0: আমার কথা আপনার কথাই না, আপনার উপস্থাপনায় এবং আপনার মতো মানুষের সাথে।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, যে আপনি গুনগুন করে কিছু একটা শোনান তাহলে একটু ইয়া হবে। আপনার গান পুরোপুরি গান বা করার দরকার নাই, আপনি যেটা মনে করেন গল্পের ছলে।
0: এসি বাত করো জমি সে

0: আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। এটা রেকর্ডেড যে ভার্সন, সেখানে আমি যে কাপড়টা গাইলাম গেছু গেছিকান, ওইটা নাই।
1: ওকে
0: একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে খালি মাঠে গোল দেওয়ার, যেহেতু আমাদের প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, আমাদের সবাই খুব সম্মানিত অনেক রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত শিল্পী আছেন, আধুনিক গানের শিল্পী আছেন, কিন্তু গজল সিঙ্গার কিন্তু খুব কম।
1: হুম
0: এই খালি মাঠের সুযোগটা আমরা এখন, আগে তো সিডি থেকে তুলে ফেলা হয়েছে, এখন আরো সহজ হয়ে গেছে ইউটিউব থেকে তুলে ফেলা যায়। এখন ধরেন গোলাম আলী সাহেব গাচ্ছেন, এখন দেখা গেল ওই লোকটা ঘুরে উঠলো, আই উইটনেস, আমি আমি একদম ফ্রন্ট সাইডে বসেছিলাম, উনি ভেবেছেন এটা গজলের একটা অংশ। তাহলে এই আপনি, আপনার বাসায় একজন কোরিয়ান ভদ্রলোক আসলো, তিনি আপনাকে ভালোবেসে আপনি বললেন আপনি তো গান করেন একটা, আমাদের একটা গান শোনা, কোরিয়ান ভদ্রলোক খুব আবেগ নিয়ে গেলে গাইলেন, কিন্তু ড্রয়িং রুমে আপনাকে যে শোনালো শামীম ভাইকে বা মেজবাকে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল চ্যানেলে গাবেন, আপনি যখন টিকিট সেল করে কোন অডিটোরিয়ামে গাবেন, তখন আপনার দায়বদ্ধতা থাকতে হবে, তখন কিন্তু আর ওই সুইটনেসটা কাজে লাগবে না, দেন ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রফেশনাল।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের সঙ্গে একজন সাংবাদিক ছিলেন বাংলাভিশনে যখন আমরা ছিলাম, তার নাম মেজবা উদ্দিন আহমেদ ছিল। তো সারা জীবনে যতবার তার নাম উচ্চারণ করেছি, এখন মেজবা আহমেদ বলতে গেলে ওইটা নামটা চলে আসে মুখের মধ্যে।
0: আপনি আমাকে মেজবাউদ্দিন আহমেদ বলতে পারেন,
1: শোনেন আপনার মতো
0: বন্ধু বলেছিল, জানি না এখানে বলা ঠিক হবে কিনা,
1: জি
0: আমার গান বাজনা কিছু বোঝে না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী গজল তো পরের কথা, মানে মিউজিকের সাথে ওরিয়েন্টেড না, তো কর্পোরেট জব টপে তো ও বলেছিল যে তোমার নামটা যদি বন্ধু মেজবা না হয়ে মেজবাউল হুসনা হতো তাহলে আরো বেশি ভালো হতো, বলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। গান শুনতে গিয়েছিল যে দেখেছে খুব বেশি একজন গান গাচ্ছে, তাকে মানুষজন প্রচুর টাকা দিচ্ছে,
1: হ্যাঁ
0: বলছেন বন্ধু তোমার নাম মেজবা না হয় মেজবাউল হুসনা হলে খুব ভালো হতো।
1: দেখেন, এই যে আমি একটা জিনিস বলেছি যে যখন একটা মানুষ বড় অবস্থানে যায়, সেটা কিন্তু তার তার শিল্প সত্তার পাশাপাশি প্রচন্ড রসিক হতে হয়। আমি আমি বড় অবস্থানে কোনো মানুষকে রসিকতাহীন দেখি নাই, এবং আপনি কিন্তু প্রচন্ড রসিক, আপনার মধ্যে রসিকতা যথেষ্ট। আমি জানি না বাংলাদেশে সবাই এটা আপনার এই সময়টাকে আপনাকে ধারণ করতে পারে কিনা বা পারবে কিনা, এত এত রকমের কুসংস্কার এবং ইয়ে চর্চার মধ্যে আসলে এটা ধারণ করা বা খুঁজে বের করা একটু কঠিন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আপনার এই যে গজলগুলা যে আপনি প্র্যাকটিস করেন, বা আপনি গজলের জোন ওয়াইজ কি ধরনের পার্থক্য দেখতে পান?
0: পার্থক্যটা সম্পূর্ণ ওই যে বারবার একই কথা বলতে হচ্ছে, এই যে লেখনীটা শায়েরিটা, শায়েরিটা যে কবিতাটা তার প্রেমিকা করার যে বিভিন্ন ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা ভীষণ বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, সেটা বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, এবং এইটার একটা আলাদা, মানে উর্দুতে বলে মাজেজা, একটা আলাদা মজা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তাই বাংলা বা আপনি হিন্দি বললেন, এই ভাষায় হিন্দি ভাষায় কিছু গজল হয়েছে ইদানিং, কিন্তু ওই ভাষার যে ব্যাপারটা, গজল গজল লিখনের সার্টেন কিছু কায়দা কানুন আছে। হ্যাঁ, এখন আমি, আমার একটা গান আছে আবার দেখা হলে পুরনো কবিতা পুরনো গান ফিরিয়ে দেবো, কিংবা আমার ওস্তাদ দিনেশ মজুমদার সাহেবের গান আছে আজই বৃষ্টির কান্না দেখি জীবন আনন্দ হয়ে, এগুলো কিন্তু একটা আমাদের বাংলা গানও কিন্তু একটা সিস্টেম মেনটেন করেই লেখা,
1: একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বল, হ্যাঁ বলছিলাম।
0: এত বেশি কঠিন, এত বেশি সিম্বলিক এবং এত বেশি মানে একদম টাইট টাইট ফরম্যাট, এরকম যে মিটারটা সেম থাকতে হবে, আপনার সেম সাউন্ডিং শব্দ থাকতে হবে, এবং অনেক ধরনের সিনোনিম থাকতে হবে। গজব কিয়া দাগের গজল, দাগ দেহলবি উনার লেখা, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার কিয়া, এই কিয়া যে শুরু হলো শেষ পর্যন্ত যদি আটটা কমপ্লিটও থাকে, আটটা শেরও থাকে, শেষ পর্যন্ত কিয়ার সাথে সেম সাউন্ডিং ওয়ার্ড হইতে হবে, কিন্তু মেসেজ হতো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ এক একটা কমপ্লিটে।
1: কারেক্ট,
0: তেরে ওয়াদে পে এতবার কিয়া, তমাম রাত কায়ামত কা ইন্তজার কিয়া, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার, তমাম রাত কায়ামত কা ইন্তজার কিয়া কিয়া, এইগুলোর মেনটেন করে, এই গ্রামার মেনটেন করে ইমোশন প্রকাশ করা খুব কঠিন, আপনি কোনোভাবেই গ্রামার থেকে বেরোতে পারবেন না। ইভেন আমাদের যেমন হাসন রাজার গান আছে, যেমন হাসনে কয় লালনে, লালন নিজের নাম ইউজ করে, মাক্তা ইন উর্দু ইন গজল, মাক্তার ইজ সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্ড অফ দ্য গজল। তো ওইটার পরে আর কোনো ফার্দার নিয়ম কোনো কমপ্লিট হবে না, আপনি মুখটা দিয়ে শেষ করে দিন। কিন্তু যেমন গালিবের নাম আসবে যেখানে, গালিবের নাম মানে দ্যাট দ্যাট শুড দ্যাট ইজ সাপোজ টু বি দ্য লাস্ট স্ট্যান্ড অর কমপ্লিট অফ দ্য গজল, এটা আল হাদিস অফ গজল আর কি। কিন্তু আমরা অনেকেই না জেনে হয়তো ওইটা আগে গায়ে ফেলি পরে ওইটা গাই, এরকম এটা খুবই এর চেয়ে অনেক অনেক কিছু আছে। এই জন্য যে এই জন্য আমাদের শেষ পর্যন্ত বাংলা আঙ্গিকের, বাংলা গজল আঙ্গিকের গান হয় পিওর গজল করা যাচ্ছে না।
1: করেক্ট করেক্ট করেক্ট।
0: আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু গজল আঙ্গিক কিন্তু পিওর, এখানে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হয়তো কেউ
1: হারমোনিয়াম ইউজ করছেন এবং কণ্ঠ এখানে একটা মাইক্রোফোন হওয়াতে প্রায়োরিটি সমস্যা হচ্ছে, যখন হারমোনিয়াম আপনার প্রায়োরিটি নিচ্ছে তখন আমরা আপনার কণ্ঠ হারিয়ে ফেলছি।
0: আপনি কি শোনাতে পারি বলেন?
1: আজই বৃষ্টির কান্না দেখে
0: পাখা মিলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো তোমার জানা, সাথী হব আমি অশ্রু করার দুটি ছন্দ, তুমি ব্যথার কাজে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির গান মনে পড়ল তোমায়। এই গায়কিতে এই রাগে এই আঙ্গিকে 1000 গান আছে কিন্তু একটাও গজল না। আজ নিশিথে পাশেই থাকো না বলো না তোমার।
1: অসাধারণ অসাধারণ। আপনার আমি বললাম ধরেন আমি যদি দেশে থাকতাম আপনার একটা 4-5 ঘন্টার শুধু গজল সন্ধ্যায় আমরা করতাম হয়তো কোথাও, যেখানে আপনি গল্প করতেন আর আপনি গজলের বিভিন্ন লিংক গুলা বলতেন, আর কিছু লাগতো না, মুগ্ধ হয়ে শুনতো সবাই। যে আমরা ছোটবেলায় দেখতাম যে এই বাড়ি থেকে গানের শব্দ আসে, এই বাড়ি থেকে হারমোনিয়াম বাজানোর শব্দ আসে, ওই বাড়িতে গিটার ছেলেটা গিটার নিয়ে বিকেলে ঘুরছে, এইটা তো আমাদের আশেপাশে আমরা একদমই দেখতে পাই না। তো এইটার আসলে এটা থেকে পরিত্রাণ কি? কারণ আমাদের তো শিল্প চর্চা প্রয়োজন।
0: তা তো বটেই। দেখেন ভাইয়া, যে যিনি শিক্ষিত তিনি শৈল্পিক, যিনি শৈল্পিক তিনি শিক্ষিত,
1: নিঃসন্দেহে।
0: কাঙ্ক্ষিত পরিস্থিতি, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা নেই। পার্সন হুইজ এডুকেটেড হিজ আর্টিস্টিক, হিজ আর্টিস্টিক হিজ এডুকেটেড, কিন্তু এটা তো আমাদের এই কম্বিনেশনের টেস্ট এন্ড এফোর্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। এবং আমরা আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি বোধহয় 2-3 দিন আগে আমি ভাবছিলাম, আগে আমাদের বাসাতেই আশেপাশে কেউ কেউ বাচ্চারা সারে গামা বাধা নিসা সানিধা বাবা কেউ প্র্যাকটিস করতো কেউ। আমরা এত বেশি, আমরা প্যারেন্টস, আমরা এত বেশি ছেলে মেয়েকে লেখাপড়া তোমাকে এই হতে ওই হতে চাপিয়ে দিচ্ছি যে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, কিছুই নাই, গান করে কি হবে, এরকম একটা। যেমন আমি যখন আমার বাবাকে হারালাম সবাই ভেবেছে 2013-তে একমাত্র ছেলে গান টান গায়, সব বেঁচে টেছে সম্পত্তি করে ও গান টান গিয়ে বেড়াবে, মানে গান গাওয়াটা যেন কোনো বিষয়ই না, এরকম একটা ব্যাপার। আমাকে আমার আমজাদ হোসেন সাহেবকে একদিন ঢাকা ক্লাবে আমার সামনে যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ফিল্ম টিম বানান আর কি করেন, উনি বলছে আমি ফিল্মই
1: বানাই।
0: তো এখন আমজাদ হোসেন সাহেব যদি জিজ্ঞেস করা হয় আপনি ফিল্ম টিম বানান আর কি করেন, তাহলে কিছু উত্তর দেওয়ার নাই, মানে ফিল্ম বানানো, অভিনয় করা, গান করা, কি কোনো কাজ না।
1: এটা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম, জিজ্ঞেস করে যে কি করেন, সাংবাদিকতা করেন আর কি করেন, ফলে খুবই অনেক জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। কারণ এটা তো বোঝানো মুশকিল যে একটা মানুষ গান গেয়েই তার জীবনটা পার করে দিতে পারে, সে যদি চায় তাকে ধনী হতে হবে না। হুম হুম সেটাই সেটাই
0: কথা, মানে গান শেখা যদি আমি একটা, গানকে যদি আমি একটা অঙ্গ মনে করি, তোর শিল্পটা তো অনেক বড় ব্যাপার, যিনি আঁকেন, যিনি নাচেন, যিনি কবিতা লেখেন, অনেক কিছু মিলে থাকতে ব্যাপার। আর একজন শিল্পী তো শুধু গান করেন বা আঁকেন বা অভিনয় করেন বলে শিল্পী না, তার যাপিত জীবনটা, তার একটা যাপিত চর্চিত যে জীবন, সেটাই তো তার শিল্প সত্তা। তো সেই সত্তার খুবই অভাব। আগে যে আপনাদের আমরা প্রশ্নের সম্মুখীন হতেন, এখন আরো বেশি সম্মুখীন হতে হয়। ভাই আপনি এত কিছু থাকতে গান করেন কেন?
1: হুম হুম
0: আশা করছেন পেট্রোল পাম্প আছে, ভালো আছেন, অটো ব্যবস্থা করছেন, কেন ভাই গান গান কেন? না আমার টাকা দাকি দেয়, টাকা ওই টাকা আমার হয় না। আচ্ছা উনি তো এখন ফ্রি ডাক, আরেকদিন ফোন আসছে, মেজো ভাই আমাদের বাজেটটা একটু কম। আমরা কি করে ভাবলেন যে আপনার বাজেট কম বলি? আমাকে কম কি দেখে মনে হয় যে আমার কম বাজেটের গায়ক? আমি কম বাজেটের গায়ক, আমার চেহারা খারাপ আমি মানি, কিন্তু আমি কম বাজেটের গায়ক। আরেকবার ফোন আসছে একটা মিনিস্ট্রির থেকে, দেখেন আমাদের দুঃখজনক ঘটনা যে অনেকের নাম নিলেন, একজন ভদ্রলোক ফোন করলেন যথাযথ ভাবে একটা প্রোগ্রামের জন্য, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়ামে হবে, যে এতজন মেম্বার অফ পার্লামেন্ট, এতজন সচিব, এতজন জয়েন্ট সেক্রেটারি, এতজন মিনিস্টার এবং হাই প্রোফাইল লোকজন থাকবেন যারা দেশ পরিচালনা পর্যায়ে আছেন। তো অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বললাম সমাজদার কয়জন থাকবে? তুমি বললেন এটা আবার কি? আমার সমাজদার কয়জন, সমাজদার কি এটা জেনে? আপনি কালকে ফোন ফোন দেয়নি, আমার প্রোগ্রামটা হয়নি। কারণ আমার স্টেজ ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন তুমি, উনি কিন্তু ওই ওই জায়গায় হিজ দ্য প্রেসিডেন্ট, তখন আমরা যখন স্টেজে তখন কিন্তু আপনি মানে বড় ব্যবসায়ী, অনেক বড় কর্পোরেট লোক, আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট হচ্ছে যে একটা লোক আহ বলবে গান শুনে, ওই ভদ্র বা একজন ভদ্র মহিলা আহ কে আবার, ওই একটা কে আমাদের জন্য গান দিতে লাগিয়েছি।
1: করেক্ট করেক্ট,
0: হ্যাঁ মানে মন থেকে একটা আস্ফালন আসে গান গাইছে, আবার পাই আবার কখনো পাই না, ম্যানেজ করতে হয় নিজেকে, কারণ অনেকেই রজনী করে।
1: হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনার সময়টা যতদিন যাবে তত আরো ভালো হবে, তার তত আর উঁচুতে হবে, কিন্তু আপনাকে আপোষ করা যাবে না। এই যে আপনি বললেন যে আমি কম দামি শিল্পী কিনা, ওইটা তো আপোষ করা যাবে না।
0: জি ভাইয়া, আমাকে অনেকেই বলে যে তোমার, তুমি বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, তোমার আব্বা যে ময়মনসিং এ, তোমার ব্লাডে যে ময়মনসিং এর রক্ত আছে এটা বোঝা যায়, কারণ আমি কখনোই আপোষ করে মিউজিক করব না। ওই যে একজন ভদ্রলোককে যেন লিখেছেন বললেন যেন ভালো লাগছে একটু মনটা, কারো মনটা দুধ, আমরা আমরা কি পারি, আমরা কিছুই পারি না, একটু অভিনয় করতে পারি, একটু কবিতা বলতে পারি, ওইটাতে 2 সেকেন্ড যদি কেউ একটু ভালো কারো যদি লাগে, সেটাই তো দোয়া পেয়ে গেলাম, এইটুকুই আশা।
1: সেটাই সেটাই, আমরা যখন মঞ্চে কাজ করতাম, নাগরিকে ছিলাম, সারাদিন ধরেন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, কিন্তু মঞ্চে কাজ করার সময় রক্তকরবীতে তো আমরা ধরেন সবাই একটা একসাথে কাজ করেছি, ওইটার মধ্যে একটুখানি কোনো একদিন হয়তো কেউ একজন একটু তালি দিয়েছিল, ধরেন মানে পুরা মাস সুন্দর হয়ে গেল,
0: ওই তালি তো ভালো
1: বলা যাবে না। আপনার সামনের প্ল্যান পরিকল্পনা কি? আমরা 25 মিনিটের মতো কথা বলে ফেলেছি, আমরা তো আপনার গানগুলো নষ্ট করতে চাই না, তাই আমি আপনাকে গানের রিকোয়েস্ট করছি না। তো আপনার সামনে পরিকল্পনা কি? আপনি আমাদেরকে, আপনি যদি চান একটা শোনাতে পারেন, আমরা শেষ পর্যায়ে প্রায়।
0: শুনুন ভাই, আমার সবচেয়ে বড় পরিকল্পনা সুস্থভাবে বেঁচে থাকা, এবং যদি বেঁচে থাকি আল্লাহ যদি আর কিছুদিন কয়েক বছর হায়াত রেখে থাকেন, আর একটু ভালো করে চর্চা করেন, এটা আমার মূল পরিকল্পনা।
1: লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করছি, আপনার ইউটিউবে প্রত্যেকটা গান গজল আমি দেখছি, আপনার নিজের সুর করাগুলো দেখছি, আপনি বাপ্পু লাহিড়ীর গান করেছেন সেটা আমি দেখেছি, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। আপনি শুধু সময়টা যেতে দেন, আপনার জায়গাটা এমন একটা মানে চূড়াতে হবে, মানে সেটা আনবিলিভেবল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি। জি,
0: বড় দোয়া দিলেন আপনি,
1: না অবশ্যই, বেস্ট উইশেস। আর আপনি তাহলে আপনার লেখা সুর করা একটা কিছু শোনাবেন, 2-1 লাইন, আর তারপরে আমরা একটা গজল দিয়ে হয়তো শেষ করতে চাই, আমরা 37 মিনিটস কথা বলে ফেলেছি।
0: তিনি চাইলে বাগানে বসন্ত আসে, তিনি চাই নেই বাগানে বসন্ত আসে, ও ভরসা যে কোনো মাসে, মোক্ষে শীত ভরসা যে কোনো মাসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, সুদিন সোনার খাঁচায় রবে না তোমার, দুঃখ পাওয়া মানুষের দীর্ঘশ্বাসে, দুঃখ পাওয়া মানুষের।

0: তিনি চাই নেই বদলে বসন্ত।
1: আমরা শেষ পর্যায়ে, আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা বা শ্রোতাদের জন্য কিছু বলতে চান কিনা?
2: আমার সেই যোগ্যতা নেই, আমি কি বলবো। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি খুব আনন্দিত, থ্যাংকস ফর হ্যাভিং মি, অ্যান্ড আমি খুব ভালো লাগলো আপনার সাথে এতদিন পর একটু গল্প করলাম। আমার একদমই মনে হলো না আমি কি লাইভে আছি না কি আছি, আমি আপনাকে সামনে পেলাম বোধ হয়। এভাবেই মায়ের রান্না করা বা আমার মেয়ের এক কাপ কফি খাওয়াতাম, ওইটা মিস করলাম, রান্না করা বানানো, এটা হয়তো ইভিনিং স্ন্যাক্স খেতাম কিন্তু ওটা হয়তো পারলাম না। তাছাড়া আমার কাছে এটা আমার ফেসবুক লাইভ হোক বা কোনো চ্যানেল হোক, আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে সামনেই বসে আছি। আমি শুধু সবার কাছে
1: আমরা জি জি আমরা অনার্ড, আপনার শেষ দিকে গুনগুন করে কি আপনি 4 লাইন কোনো গজল শোনাবেন, আপনার পছন্দের গজলটা, তারপরে আমরা বিদায় নেব।
2: তুমি আমার নও, তাতে কি অসুবিধা, তুমি আমার নও তাতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার, এটা কি তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, হাম তুমহারে তো হ্যায় ইয়ে ক্যা কম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, মুস্কুরা দো জরা খুদা কে লিয়ে। আল্লাহ বাস্তি একটু হেসে দাও, কারণ মেহফিলটা অন্ধকার অন্ধকার লাগছে তোমার হাসির মুক্ত চরণ হাসি ছাড়া। মুস্কুরা দো জরা খুদা কে লিয়ে, শামে মেহফিল রোশনি কম হ্যায়, তুম হামারে নাহি তো ক্যা গম হ্যায়,
1: ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশে এসে আপনার গজল অনুষ্ঠান শোনার জন্য হলেও আসবো, অথবা আপনি আমেরিকায় আসবেন, দুইটা একটা হবে। একদম, আমিও আমিও ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ব্রাদার।
2: সাইম ভাই থ্যাংক ইউ সো মাচ, আই অনার্ড, থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ, মিচু।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: আমরা একটাই এখন আমরা ঢুকে যাচ্ছি। আমাদের যারা আমাদেরকে দেখছেন, আদৌ কতজন দেখছেন বুঝে নিতে হবে, কারণ আমরা বুঝতে পারি না যে লাইভে ঢুকেছি কি ঢোকে নাই। আমরা একটু আমরা লাইভে প্রবেশ করেছি কি না আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা লাইভে আছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো দুজন নিউ ইয়র্কের হার্ট থ্রোব, মানে দিলকা ধারকান, তার সাথে শারমিনা সিরাজ সোনিয়া। সোনিয়া যুক্ত হয়েছে টেক্সাস থেকে, আর সোহাদ তো আমাদের ম্যানেজার প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলার, সোহাদ আছে। সোহাদ কোত্থেকে যুক্ত হয়েছেন আপনি?
1: আমিও নিউ ইয়র্ক থেকে।
0: নিউ ইয়র্ক থেকে, সেটাই। আমাদের আজকে গেস্ট সোনিয়া, আর আমরা দুজন মিলে সোনিয়াকে প্রশ্ন করব। তারপরে আপনারা যারা রেডিও ত্রিতাল বাংলাতে দেখছেন, তারা আপনারা কে কোথেকে দেখছেন সেটা শেয়ার লিখে দেবেন, আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিলে আমরা সেটা অন্যান্যরা দেখতে পাবে। রেডিও ত্রিতাল বাংলা এটা আপনার আইওএস অ্যাপেও শুনতে পাওয়া যায়, এবং একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপেও শুনতে পাওয়া যায়। নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সনও চলছে। তো সোনিয়া, এখন শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন? তিনটা এস কেন? আমাদের সোহাদ হোসেন এস এইচ, শামিম শাহেদ এস এস, আর শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন?
1: আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন শামিম ভাই, যে প্রথম তিনটা এস, তারপরে কি সোহাদ হোসেন এস এইচ? হ্যাঁ, আমাদের নামের যেরকম মিল রয়েছে, কাজের সেরকম মিল রয়েছে। আমরা তিনজনই হচ্ছে মিডিয়ার ব্যক্তিত্ব। আর প্রথমে একটা কথা বলবো, আমি দর্শকদেরকে ওয়েলকাম করার আগে, আপনাদেরকে ওয়েলকাম করার আগে, যারা আজকে আমাদের ভিউয়ার্স আছেন, আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে একটা কথা বলি, যে এই যে শামিম শাহেদ প্রথমে বললেন যে নিউ ইয়র্কের দুজন হার্টথ্রব, আসলে কি বলবো, শামিম শাহেদের পাশে, মানে এই যে আজকে শামিম, আচ্ছা সোহাদ দেখো, শামিম ভাইকে যে কি, মানে কি বলবো, সাচ এ গুড লুকিং, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, হ্যাঁ, একজন হোস্ট আমাদের মাঝে আছে। তো হার্টথ্রব আসলে আমরা, সরি, এই উপাধিটা আপনাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আজকে মনে হয় আমাকে আর সোহাদকে মানুষ দেখবে না, আজকে শামিম শাহেদকেই দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই এন্ড সোহাদ টু ইনভাইট মি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে। আর আমি প্রথমে বলবো যে আমি একটু নার্ভাস, কারণ আমার যে আজকে ইন্টারভিউ মেন নিচ্ছেন শামিম শাহেদ, আপনারা জানেন না যে আমাদের মিডিয়ার, কি বলবো, একজন প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ, একাধারে যিনি সাংবাদিক, যিনি সফল উপস্থাপক, যিনি প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম প্রডিউসার, নট অনলি দ্যাট, যিনি কিনা বাংলাদেশের অনেকগুলি নাম করা টিভি চ্যানেলের হেড অফ প্রোগ্রামস হিসেবে ছিলেন, সেই মানুষ। আমি নার্ভাস।
0: শোনো সোনিয়া, এই প্রথম কথা হচ্ছে উপস্থাপকদের ইন্টারভিউ নেওয়ার এই একটা প্রবলেম, তারা উপস্থাপনা করতে শুরু করে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার সাথে তো আমি, সরি, তুমি করে বলি, তোমার সাথে তো আমি সোনিয়া কেমনিতে তুমি করেই বলি, প্রথমে আপনি করে শুরু করেছিলাম। এখন তোমার সাথে তো আমার এগ্রিমেন্ট ছিল যে তুমি বলবা, একটু বাড়িয়ে বলবা, আমি বলেছি, কিন্তু এত বাড়িয়ে বলতে বলি নাই। কিন্তু
1: শুনেন, আপনার সম্পর্কে বলতে গেলে আমার আসলে আজকে কোনো কথাও বলা হবে না, আপনার সম্পর্কে বলতে গেলে আমার পেজের পর পেজ নিয়ে স্টাডি করতে হবে, বলতে হবে। তবে আমি সত্যি বলবো শামিম ভাই, আমি সত্যি খুবই লাকি এন্ড ফরচুনেট যে আজকে আমি শামিম শাহেদ আমার ইন্টারভিউ নিচ্ছে। সত্যি আমি মনে করি যে আমার একজন সব, মানে উপস্থাপক হিসেবে আমার জীবনের এটা একটা অ্যাচিভমেন্ট যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমাদের সবার প্রিয় শামিম শাহেদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুধু আমি না, আজকে সোহাদও প্রশ্ন করবে। কিন্তু সোহাদ, হ্যাঁ বলেন, আপনি আপনি সোনিয়ার কাছে কি জানতে চান?
2: হচ্ছে হার্টথ্রব আপনা আপু, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমাদের দুজনের মাঝখানে মিডলে কে আছেন?
0: আমি সরিয়ে দিচ্ছি এখনি। আমি এখন সরিয়ে দিচ্ছি।
2: শো এর মেইন হার্টথ্রব কিন্তু একজনই,
0: এই যে মাঝখানে আছে,
2: এখন যিনি লেফটে চলে গিয়েছেন উনি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আপনি হচ্ছে যেমন ছোট ছোটবেলায় বইতে পড়তাম না যে গ্রিন হাউস, মানেটা কি, যে সবসময় গ্রিন থাকবে, একটা জিনিস দেখতে সবসময় সুন্দর থাকবে, তরতাজা থাকবে, দেখতে ভালো লাগবে, হাস্যোজ্জ্বল থাকবে, এবং দেখলে মনে হবে যে হ্যাঁ, অল টাইম ইয়াং, মানে মনে হবে যে গাছটা আমি গতকালকে বীজ বপন করেছি, গাছটা দেখতে গতকালকেও যেমন ছিল আজও তেমন।
0: আচ্ছা সোহাদ, একটা জিনিস, একটা জিনিস তুমি দেখো, যখনই তোমরা কথা বলছো ভিউয়ার বাড়ছে, যখনই আমি কথা বলি তখন কিন্তু ভিউয়ার নামে, ফলে এত কিছু বলে কোনো লাভ নাই। আমরা যদি সোনিয়ার কথা শুনি আমরা সবকিছু বুঝতে পারবো যে কি দাঁড়ায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলবো, তুমি যেহেতু বললাই যে গ্রিন ট্রিন অনেক কিছু বললা, আমি জানি না হাউ লং ডু ইউ নো শামীম ভাই, বাট আই নো হিম ফর আ লং লং টাইম। হ্যাঁ, সো শামীম ভাইকে যখন আমি ছোটবেলায় সরি মানে যখন দেখি ওয়াজ অ্যান অ্যাক্টর ইন দা বাংলাদেশ টেলিভিশন, উনি তখন অভিনয় করতেন, উনি একজন সফল অভিনেতা, মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা, এবং তারপরে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং কি বলবো, সেও একজন সফল উপস্থাপক অপি করিমের মাধ্যমে। আমার প্রথম মনে আছে যে অপি আন্টি, মানে অপি রাম্বা আন্টি আর আমার সামনের সাথে আমার পরিচয় হয়েছিল কোন একটা প্রোগ্রামের ব্যাপারে। এই ভদ্রলোককে আমি 20 বছর আগে বা 25 বছর আগে যেরকম দেখেছি, আমি বলবো যে এখন মানে বর্তমানে উনি ডে বাই ডে হয় না যে হি ইজ গেটিং মোর ইয়াঙ্গার, আমার এখন মানে কি বলবো, শামীম ভাই যে আজকে স্ক্রিনে যখন আমাকে বললো সোনি আজকে আমরা একটা প্রোগ্রাম করব তুমি আসবা, আই ওয়াজ সো নার্ভাস, কারণ আমি আসলে এখন টেক্সাসে আমার শাড়ি টাড়ি কিছু সাথে নাই, বললাম যে এই হ্যান্ডসাম গুড লুকিং উপস্থাপকের সাথে তো আমাকে একটু তো মার্কেটে মানে একটু আসতে হবে না।
0: আর আমি বলি সোহাদ, আমি আমি সোহাদের অডিও শুনতে পাই নাই, যেটা হচ্ছে যে আমরা যেদিন সোনিয়ার সাথে আমাকে পরিচয় করে দিল ওপি আর ওপির আম্মা আমাদের আন্টি, তারপরে দুই রাত আমি ঘুমাতে পারি নাই, আমি শুধু সোনিয়া সোনিয়া সোনিয়া
1: ভাবি কি প্রোগ্রাম তো ওয়াচ করছে, ভাবি আসলে খুবই ভালো মানুষ মিসেস শামীম শাহের, ভাবি শামীম ভাই তো জানেন মিডিয়ার মানুষ আমরা অনেক চাপাবাজি ছাড়ি, হ্যাঁ আমাদেরকে স্ক্রিনের সামনে অনেক কথা বলতে হয় যেটা আসলে এটার কোনো সত্যতা নাই, তো শামীম ভাই এ ধরনের কথা সবাইকে বলেন, বাট I'm very glad and you know I mean Shamim bhai actually very helpful not only ekjon mane upasthapok hisebe bolchi tokhon actually kichu program er byapare onar sathe amar kotha hoyechilo he was a very helpful and ami shetai bolbo je Shamim bhai ke mone hoy aro 20 bochor pore aro young dekhbo ami
0: thank you ekhon to bole nei jara amader onushtan dekhche amader ajker otithi Sharmina Siraj Sonia ami ebong Sohad dujon amra Sonia er interview korbo Sonia jukto hoyechen Texas theke আর সোনিয়া সিঙ্গেল মাদার, তিনি আমাকে বলেছেন সোনিয়া সিঙ্গেল মাদার, এবং কত বছর ধরে সিঙ্গেল মাদার সোনিয়া?
1: অফিশিয়ালি 11 ইয়ার্স
0: আর আনঅফিশিয়ালি
1: বলা যাবে না।
0: এটা কি মানে এটা কি ধরনের মানে অফিশিয়ালি সিঙ্গেল মাদার মানে কি, এটা কি কোন রকমের মানে পুরুষের মাথা নষ্ট করার জন্য কোনো মানে সাইন?
1: শামীম ভাই আমি অফিসিয়ালি সিঙ্গেল এটা কিন্তু সবচেয়ে বড় সাইন বোর্ড, হ্যাঁ সো ফার আমার কি বলবো আই'ম নট ম্যারিড ইয়েট, আমার এখনো কেউ নেই, তো এটাই সবচেয়ে বড় পরিচয়। আর আনঅফিশিয়ালি কথা যে নাই বললাম, ভক্তরা আছেন, ভালোবাসার মানুষরা আছেন, যদি আমার ভাই
0: সোনিয়া যখন নিউ ইয়র্কে ছিলেন তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষ তার ভক্ত ফ্যান তারা এখনো আছে। সোনিয়া নিউ ইয়র্কে আপনার স্ট্রাগল সেটা একটু বলেন, ধরেন এই যে আপনি আমেরিকায় এলেন, আমেরিকা আসার পর আপনি কিরকম দেখলেন, আমেরিকা সম্পর্কে কিরকম ধারণা ছিল, তারপরে যখন মিশতে গেলেন, তারপর কেন আপনি সিঙ্গেল মাদার হলেন, সেটা কি বাংলাদেশ থেকেই ছিল না এখানে আসার পর আপনি সিঙ্গেল হয়েছেন সেটা, আর তারপরে বিষয়টা আমরা শুনতে চাই, কেন আমি শুনতে চাই, কারণ এই যে সোহাদ এবং আমি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের এখানকার সফল মানুষদের নিয়ে আসার একটা প্ল্যান আমাদের ছিল, এটা সোহাদের আইডিয়া, তো সেখান থেকে আমরা দেখাতে চাই যে একজন সিঙ্গেল মাদার কত আনন্দে জীবন যাপন করতে পারে নিউ ইয়র্কে, আমেরিকাতে কেউ তাকে একটা প্রশ্ন করতে পারে না, তাকে একটা উত্তক্ত করার মতো কথা বলতে পারে না, তাকে একটু টাচ করার সামর্থ্য কারো নাই, বোঝাতে বললাম অনিচ্ছায়, তো সেটা হচ্ছে ব্যাপার। আমরা একটু সোনিয়ার কাছ থেকে শুনতে চাই, সোনিয়া কোন সময়ে আমেরিকাতে এসেছেন?
1: আচ্ছা, সো শান ভাই আমি আসলে একটা জিনিস, আমি কিন্তু টেক্সাস এখন বর্তমানে আছি, বাট আমি কিন্তু আপনাদের মধ্যে, আমি নিউ ইয়র্কার, হ্যাঁ, সো দ্য লাস্ট 19 ইয়ার্স ইউ নো আই বিন ইন নিউ ইয়র্ক সিটি, আই মিন অন এন্ড অফ, মাঝখানে কিছুটা সময় আমার বাংলাদেশে গিয়ে থাকা হয়েছিল।
0: আমরা নিউ ইয়র্ক এটা বলতে আমরা পছন্দ করি,
1: অফ কোর্স ইউ নো আই মিন নিউ ইয়র্কার, আই লাভ নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তো আমেরিকাতে আসা হয় 2002-তে, তো আপনি আপনিও আমার জায়গাতে, আমি বলবো যে এই কিছু জায়গাতে আপনি আমার সাথে একমত হবেন। প্রথমে যদি মিডিয়ার ক্ষেত্রটা আনি, যে আমরা যারা বাংলাদেশের মেইন স্ট্রিমে কাজ করে এসেছি, সেই জায়গাটা থেকে যখন আপনি এই প্রবাসে আসেন, এটা কিন্তু একটা বিশাল রকমের একটা ট্রানজিশন পিরিয়ড, এবং আমার মনে হয় যে আমাদের যে মেন্টাল যে ট্রমাটা হয়, হ্যাঁ, যে ট্রমাটাইজটা আমরা হয়তো এখানে এখন অনেক ভালো করছি, যেমন আপনাদের মতো মানুষ যারা এখানে এসে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রেডিও, বিভিন্ন জায়গায় যারা কিনা প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে বা হেড অফ প্রোগ্রামস হিসেবে কাজ করছে, তখন আমাদের হয়তো

0: কিছুই জানেন না, লোকজন হাসি ঠাট্টা ছলে সেটা নিয়ে নিয়ে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে মানুষকে। তো এই জায়গাটার ক্ষেত্রে, মিডিয়ার এই জায়গাটার ক্ষেত্রে আসার পর আমার একটা বিশাল কি বলবো ট্রমা যায়, যেহেতু আমি বাংলাদেশে মেইন স্ট্রিমে কাজ করে আসি, আর ফ্যামিলিগত কারণে আমি আসলে হ্যাঁ এখানে আসার পরই সিঙ্গেল হই। ফ্যামিলিগত কারণে আমি হয়তো মিডিয়া থেকে কিছুদিন দূরে ছিলাম, আমার ফ্যামিলিগত কারণে আমি কাজ করতে পারিনি, বাট সবসময় ভিতরে একটা দুঃখ একটা মানে খুব কাজ করতো যে বাংলাদেশে এত কাজ করে এসেছি, এখানে এসে কাজ করতে পারছি না। বাট যখন কাজ করা শুরু করলাম তখন আবার দেখলাম যে না, কাজ করে মজা পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা এখন কি করব। আপনি জানেন যে গত 20 বছর অনেক চেঞ্জ হয়েছে, এখন এখানে প্রবাসে অনেক বাংলাদেশের নাম করা শিল্পীরা স্পেশালি নিউ ইয়র্কে সবাই এখন পার্মানেন্টলি সেটেল, যার জন্য আগে মনে হতো খালি মাঠে গোল দিচ্ছি, এখন কিন্তু সেটা মনে হয় না যে খালি মাঠে আমি গোল দিচ্ছি, এখন আমার কম্পিটিটররাও আছে নিউ ইয়র্কে, হোল নর্থ আমেরিকাতে আছে। তো ওই জায়গাটা থেকে আসার পরে যে আজকে 20 বছর পর আমি সোনিয়া, আমার একটা ছেলে আছে যার 11 বছর বয়স, এবং আমার ছেলেকে আমি নিজেই মানুষ করছি যতটুকু মানে কি বলবো মানে চেষ্টা।
1: তোমার তোমার ছেলেকে কিন্তু সাবধানে রেখো, কারণ আমার 3টা মেয়ে, তারা বিরক্ত করতে পারে, তাকে তাকে ডিস্টার্ব করতে পারে।
0: আমি আমি আমার ছেলেকে নিজেই শামীম সাহেবের বাসে আরেকটু বড় হোক, নিজে ড্রাইভ করতে পারবে। আমার তো কি বলো সুহান, এরকম একটা হ্যান্ডসাম আমার বিয়াইন হলে না, আমার ছেলে যদি এই ঘরে যায় তাই না, তাতে আমার তো কি বলবো কপাল খুবই কি বলবো খুলে গেল তাই না। মানে আচ্ছা তো শামীম ভাই, সেই জায়গাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলবো, হয়তো বাংলাদেশে থাকলে আমি হয়তো মিডিয়াতে আরো অনেক বেশি কাজ করতে পারতাম, বা আমি হয়তো আরো অনেক ভালো কিছু করতে পারতাম, আমাকে হয়তো আরো অনেক মানুষজন চিনতো, সেটা হয়তো আমেরিকা আসার পর ওই জিনিসটা হয়তো আপনি জানেন যে আমাদের কাজের ক্ষেত্রটা খুবই সীমিত, ভালো কাজের ক্ষেত্রটা, সেদিক থেকে হয়তো বা আমি জানি না কিছু করতে পেরেছি কিনা, কিন্তু একজন সিঙ্গেল ওম্যান কি বলবো, একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, একজন প্রফেশনাল, যেহেতু আমার মিডিয়ার কাজের বাইরেও আমি প্রফেশনালি আমি কিছু করি, সেক্ষেত্রে আমি বলবো যে না, আমি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যেহেতু আমি এই দেশে এসে আমার মনে হয় আমার আত্মনির্ভরশীলতা যেটা বলে যে ইন্ডিপেন্ডেন্সি যেটা কিনা অনেক বেড়েছে, এবং নিজের উপর কনফিডেন্স সেটা কিনা আমি এই দেশে আসার পরে শিখতে পেরেছি।
1: আচ্ছা তুমি তুমি এতে এসেছো কত বছর হলো আমেরিকাতে?
0: অলমোস্ট 19-20 বছর।
1: 19-20 বছর, আর তুমি সিঙ্গেল হয়েছে কত বছর আগে অফিসিয়ালি? আনা
0: 11 বছর।
1: আচ্ছা, তারপরে যখন তুমি সিঙ্গেল হয়েছ, তারপর কোন জায়গাটাতে তোমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা বড় চাপ? মানে তুমি হ্যাঁ হ্যাঁ
2: সেটা হচ্ছে যে যখন আমরা একটা সাপোর্টে থাকি আমাদের লাইফস্টাইল থাকে, কিন্তু আমরা যখন উইদাউট সাপোর্ট লাইফে লিড করাই স্টার্ট করি, তখন আমাদের লাইফের ভিউটা আমাদের কাছে টোটালি ডিফারেন্ট থাকে।
1: এক্স্যাক্টলি,
2: ক্ষেত্রে আপনার বিফোর এন্ড আফটার যে ভিউটা লাইফের স্ট্রাগলের ক্ষেত্রে হতে পারে, আমরা আরো বেশি কনসিয়াস হয়ে যাই, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই, বিফোর এন্ড আফটার আপনার লাইফে চেঞ্জ, এবং আপনি কি লার্ন করেছেন, আপনি যদি এই জিনিসটা আমাদের সাথে একটু।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
0: আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে দুটো ব্যাপার আছে, এক হচ্ছে যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, সো উই কেম ফ্রম লাইক ইউ নো একটা ভ্যালুস থেকে, হ্যাঁ, একটা কালচার থেকে। তুমি যদি আমাকে বলো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, হ্যাঁ, যে এই যে সিঙ্গেল লাইফস্টাইল, আচ্ছা আমার সিঙ্গেল হওয়ার পর আমি কিছুদিন দেশেও ছিলাম, তো যেই সমস্যাটা বা যেই মানে কি বলবো চ্যালেঞ্জটার আমাকে সম্মুখীন হতেছে, আচ্ছা মেয়ে মিডিয়াতে কাজ করে, হ্যাঁ সিঙ্গেল কেন, হ্যাঁ বিয়ে শাদী করছে না কেন, ও বিয়ে শাদী করলে মনে হয় আর মিডিয়াতে কাজ করতে পারবে না, বা এই যে আমার যারা আমরা মিডিয়াতে কাজ করি অনেকের ধারণা হয়ে থাকে, এই এইটা আমার আসলে খুব ক্ষোভ যে আমরা সাংসারিক না, হ্যাঁ আমরা সংসার করতে জানি না। কিন্তু আমি যেটা বলবো যে আসলে এটা কোনো আসলে মিডিয়া পার্সোনালিটি বা নন মিডিয়া পার্সোনালিটি বলে কোনো কথা থাকে না। সো এই যে মানুষজনের একটা কথা, সোনিয়া তুমি এখনো সিঙ্গেল কেন, বিয়ে করোনি কেন, বিয়ে করতে সমস্যা কোথায়, হ্যাঁ মানে তুমি কি মনে করো যে বিয়ে করলে তোমার মিডিয়াতে আর কাজ হবে না, বা এখন স্বাধীন চেতা, এই যে সবাই, এই হচ্ছে আমাদের আমাদের আমরা যতই আমেরিকায় আরো 50 বছর থাকি না কেন এই মন মানসিকতা। তুমি দেখো সোহাগ, একটা সিঙ্গেল মেয়ে কোথাও গেলে লোকজন তাকে কিন্তু অন্যভাবেই দেখে, ও শি ইজ এ সিঙ্গেল মাদার, কিন্তু একজন সিঙ্গেল মাদার ইজ ওয়ার্কিং লাইক এ ম্যান অ্যান্ড ওম্যান ইন দ্য বোথ সাইড, শি ইজ ওয়ার্কিং, শি ইজ দ্য লাইক দ্য ইউ নো দ্য আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, শি ইজ টেকিং কেয়ার অফ দ্য কিডস, শি ইজ টেকিং কেয়ার অফ এভরি সিঙ্গেল থিং, ইউ নো
2: পার্টিসিপেট অনেক বেশি লাইক অ্যাজ আ ম্যান অলসো অ্যাজ আ ওম্যান।
0: আমি এটা বলবো যে চ্যালেঞ্জ শুধু আমেরিকাতে আসলে এটা খুব টাফ কোনো ব্যাপার না, কারণ দেখো এই দেশে আমাদের কি বলবো এই দেশে
1: এটা তো সোনিয়া তুমি এখন বলছো, কিন্তু সোহাগ

0: যে প্রশ্নটা করেছে, মনে করো তুমি সিঙ্গেল হওয়ার পর পর যখন তুমি ভেবেছো যে আমার বাকি সময়টা আমাকে একাই কাটাতে হবে, তখন তোমার মনের ভেতর কি কাজ করেছে?
1: মনের ভেতর কাজ করেছে যে আসলে আমি ছোটবেলার থেকে শামীম ভাই একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ, আমি জানতাম যে একা হয়ে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার মনে হয়েছে যে মানসিক যে শান্তিটা, হ্যাঁ, মানসিক শান্তিটা আসলে একটা বয়সের পরে আপনার মনে হয় এটাই জীবনে সবচেয়ে বেশি মনে হয়, যে মেন্টাল পিস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জিনিস। আমার ফিজিক্যাল লেবার যাক, আমার অন্যান্য কষ্ট যাক, অবশ্যই কষ্ট তো করতেই হচ্ছে, আমার কাছে ওইটাই মনে হয়েছে শামীম ভাই, যে আমি অন্য মেয়েদের কথা জানি না, অন্য কারো কথা জানি না, বাট আমার কথা মনে হচ্ছে আই ক্যান টেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ যদি আমার মেন্টাল পিসটা ঠিক থাকে। একজন মানুষের সাথে থেকে যদি আমার সেই মানসিক শান্তিটাই না থাকে, আসলে সেইটা কোনো জীবন না। হ্যাঁ, আপনার সেখানে যদি ফিনান্সিয়াল কি বলবো যে ফিনান্সিয়াল একটা কমফোর্ট জোন থাকে বা সোশ্যাল কমফোর্ট জোন থাকে, তারপর যদি আপনি মেন্টালি হ্যাপি না, ওইটা আসলে আমি বলবো যে আমার কাছে বড় জিনিস। বাট চ্যালেঞ্জ আসলে এখন এটাকে আমার কোনো চ্যালেঞ্জ মনে হয় না, দীর্ঘ 11 বছর পর এটা এখন আমার নর্মাল লাইফ। তবে হ্যাঁ, কিছু
0: আচ্ছা, তোমার তোমার মাঝখানে একটু বলি, আখি চৌধুরী তিনি লিখেছেন হুম হুম, একটা হুম লিখেছেন, তারপরে তানজিনা আহমেদ মৌরি দেখছেন, শরীফ শরীফ দেখছেন, পাশাপাশি নুসরাত কি নূর সাত জাহান তিনি লিখেছেন আপি, আমার দাদি কিন্তু তার নামও সোনিয়া, আমার নাম সোনিয়া রেখেছেন। ও নুরসাদ জাহান তার নাম সোনিয়া, গুড নুরসাদ, তার নূর সাত SHAT একটু আলাদা করে লেখা খুব সুন্দর করে। তারপরে আওভি তিনি লিখেছেন হ্যালো এভরি ওয়ান, আর আখি চৌধুরী লিখেছেন হুম, এটা কেন লিখলো সোনিয়া?
1: আচ্ছা, বুঝলাম না, আখি চৌধুরী কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা, আখি চৌধুরী,
0: সেটাই সেটাই,
1: আখি চৌধুরী কিন্তু
2: আসলে কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে হাই বলতে চায়নি। আখি চৌধুরী আমাদের আজকে শো এর যে হার্ট থ্রব তাকেই কিন্তু হাই বলছে।
0: না না, এটা সোনিয়াকে বলেছে
1: আখি চৌধুরী
2: নেওয়ার জন্য।
1: আচ্ছা, আগেই আমি একটু বলে নিই, আখি চৌধুরীকে আমরা চিনি সবাই। আখি চৌধুরী একসময় বাংলাদেশের নাম করা মডেল ছিলেন,
0: আমাদের বন্ধু এবং আমাদের খুব কাছের বন্ধু। হ্যাঁ,
1: আপনার খুব কাছের বন্ধু, এবং শামীম ভাই অবশ্যই শি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান, নিউ ইয়র্কের যদি ওয়ান অফ দা সুন্দরী থাকে
0: এবং গুড গুড গুড গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং।
1: আখি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, আমাদের সাথে থাকার।
0: আমার ধারণা নিউ ইয়র্কের বাঙালি সুন্দরীদের মধ্যে কয়েকজনের মধ্যে কম্পিটিশন হলে সেখানে আখি চৌধুরী ফার্স্ট হবে।
1: অ্যাবসলিউটলি, এটা তো বলার অপেক্ষাই রাখে না।
0: এখন ঠিক আছে আখি, ঠিক আছে তো না আমাদের কথাবার্তা সব?
2: আচ্ছা, আরেকটা আপনি
0: যাক, দেখা যাক
2: কথা আপনি বলছেন।
0: হ্যাঁ সোহাদ
2: আপু, আপনার এক্সপেরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে আর একটু বেটার ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতেন, কারণ সবাই কিন্তু এরকম একটা সিচুয়েশন, কারণ আমি আমার জায়গা থেকে স্ট্রং, আপনি আপনার জায়গা থেকে স্ট্রং, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে স্ট্রং থাকতে পারে না, মেন্টালি ব্রেকডাউন করে, এবং অনেক সময় এটার সিচুয়েশনটা অনেক খারাপ দিকেও চলে যায়। সবকিছুরই যেমন ভালো খারাপ দিক থাকে, এটার খারাপ দিকটা হচ্ছে মেন্টাল ব্রেকডাউন অনেস্টলি। তো সেক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে ইন্সপায়ার করবেন? অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন আসলে আমরা অনেক বাজে সিচুয়েশন ফেস করতে পারি, কিন্তু আমাদেরকে মেন্টালি স্ট্রং হতে হবে, এই জিনিসগুলো আমাদের নিজেদের জন্য সবসময় ভাবা উচিত। সেই ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি হতে পারে অ্যাজ এ সাজেশন ফর সামওয়ান এলস?
0: আচ্ছা, আমি আমি তো সোহাদের সাথে সবসময় একটু যুক্ত করতে চাই, তার মধ্যে একটু ছোট করে বলে নেই। তানজিনা আহমেদ মৌরি তিনি লিখেছেন আপু যখন ভালো লাগলো অনেকের মনে অনেক মনের কথা বলছেন, আমরা সোনিয়ার মুখ থেকে খুব ইম্পর্টেন্ট কথা শুনতে যাচ্ছি। যারা এখানে আমাদের তরুণীরা আছেন তারা তাদের জীবনে নানাবিধ যন্ত্রণার মধ্যে পড়েন, একটা বিষয় সবসময় থাকে যে আমি বোধহয় স্বামীর উপর ডিপেন্ডেন্ট, বা মানে যদি আমার লাইফ থেকে হাজবেন্ড চলে যায় তাহলে বোধহয় আমি আমার জীবনটা চালাতে পারবো না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলি আকিজ চৌধুরী আবার লিখেছেন হুম, মানে বোঝার চেষ্টা করছি, ওকে থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ লিখেছে শামীম ভাই, আর থাক নো মোর চাপা। আচ্ছা ঠিক আছে, আমরা ওইদিকে না গিয়ে সোহাদ যে প্রশ্নটা করেছে আমরা কিন্তু এটা একটু বলতে চাই, সোনিয়া জানতে চাই যে তারপর কেমন লেগেছিল যে এই যে যখন মনে হলো যে আমি একা হয়ে যাচ্ছি।
1: আচ্ছা, প্রথমেই বলবো যে পাছে লোকে কিছু বলে এই কথাটা সবসময় মাথার থেকে আউট করে ফেলতে হবে। ওকে, সো অ্যান্ড আমি মনে করি মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যখন এই ধরনের একটা লাইফে কোনো একটা মেয়ে যায়। সাধারণত দেখা যায়, আমি যদি, আমি যেহেতু বাঙালি, আমি সেই প্রেক্ষিতেই বলবো যে বাঙালি মেয়েরা যারা আমরা এখানে আসি, আমেরিকায় আসি বা প্রবাসে বিভিন্ন দেশে আসার পর যখন এই ধরনের সিচুয়েশন গুলি ঘটে কোনো না কোনো কারণে, তাকে হয়তো বা সিঙ্গেল হয়ে যেতে হচ্ছে, তারপরে এই চ্যালেঞ্জ গুলি, প্রথমে চ্যালেঞ্জটা হয় মেয়েদের যেটা ফিনান্সিয়াল একটা, হ্যাঁ বিশাল একটা, হ্যাঁ ধাক্কা খাওয়াটা, হ্যাঁ সোশ্যাল সোশ্যাল চ্যালেঞ্জটা পরেই, প্রথম ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা যে আমি কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ বাঙালি মেয়েরা যেটা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকে, এখনো বাংলাদেশে দেখা যায় তাই না, হাজবেন্ড সব কিছু, হ্যাঁ এখনো তো। এখানে আসার পর যে জিনিসটা আমি মনে করি যে আমার মতে একটা মেয়ে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমার মনে হয় সেই মেয়েকে কাউকে টোকা দেওয়া, কাউকে কোনোভাবে কি বলবো অ্যাকিউজ করা, অ্যাবিউজ করা, সেটা যে কোনোভাবে অ্যাবিউজ হতে পারে, সেটা সোশ্যাল অ্যাবিউজ হতে পারে, হ্যাঁ ইজ নট লাইক এ ফিজিক্যাল অ্যাবিউজমেন্ট, সোশ্যাল অ্যাবিউজ হতে পারে। সিঙ্গেল মেয়েদেরকে সবসময় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, হয়তো বা একটা আমি কোথাও যাচ্ছি, সবাই ও সোনি ইজ সিঙ্গেল, সো ইউ নো হোয়াট, সোনিয়াকে পোক করা যেতে পারে, সেটা হতে পারে বিবাহিত লোকও হতে পারে, অবিবাহিত লোকও হতে পারে, হ্যাঁ মানুষের যেটা মন মানসিকতা থাকে। তো আমার মতে একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ভেরি স্টেবল থাকে, এবং তখন আমার মনে হয় একটা মানুষ তাকে পোক করে অনেকবার চিন্তা করে যে আচ্ছা কেন এই মেয়ে আমার সাথে বা আমার আমার আমার পোকে রেসপন্স করবে, হ্যাঁ দিস ইজ দ্য ওয়ান অফ দ্য থিং। আর আমার মনে হয় যে নিজের যে গোলটা থাকে, যেমন আমার আমার প্রথম গোল ছিল যে না আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো কিছু করব, আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করব আমেরিকার মতো জায়গায় উইদাউট হেল্প অফ এনিওয়ান। এখানে হয়তো জানেন যে আত্মীয় স্বজন থাকলেও বন্ধু বান্ধব থাকলেও সবে আমরা এত বেশি ব্যস্ত যে স্বামীর ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম করলাম, কতবার দেখা হবে, চা খাবো, কফি খাবো, ডিনার খাবো, লাঞ্চ খাবো, এটা শুধু ওই ফোনেই হয়ে গেছে, বাস্তব জীবনে কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ স্বামীর ভাই তার কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, হয়তো বা কোনো সোশ্যাল বাংলাদেশি কোনো ইভেন্টে হঠাৎ স্বামীর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল,
0: দেখা হয়ে যায়।
1: তো আমি যেটা মনে করি যে একটা মেয়ের সর্বপ্রথম হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে। একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে অটোমেটিক,
0: একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, এটা হয়তো একটু পার্সোনাল মনে হতে পারে কিন্তু যতটুকু বলা যায় প্রকাশ্যে সেইটুকু বলা ভালো, আলাদা হতে হলো কেন?
1: ও আচ্ছা, আমি আসলে কারণ আমি খারাপ কিছু বলবো না, হয়তো বা মনের মিল ছিল না, আর মনের মিল না থাকার জন্য হয়তো বা একটা সার্টেন টাইমের পরে শামিন ভাই তখন মনে হয় যে যে আর হয়তো সম্ভব না, এর চেয়ে ওই যে আমি বললাম যে মেন্টাল পিসটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, আমি যদি এখন অন্যান্য দিকে স্ট্রাগল করি বাট আমি মেন্টালি আই এম ভেরি হ্যাপি, সো এই পিসটা না থাকলে আমি জীবনে কিছুই করতে পারবো না, আমি হয়তো উপস্থাপনাও করতে পারবো না, আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষও করতে পারবো না, বা আমি ক্যারিয়ার লাইফে যে কাজটা করি সেটা আমি করতে পারবো না। সো সেই কারণে একটা সার্টেন টাইমের পর মনে হলো, আর মনে হয় আমেরিকায় আসার পরে যে ওই যে নিজের উপর যে কনফিডেন্স লেভেলটা যে না আমি কিছু করতে পারবো, আমি ভালোভাবে নিজেই থাকতে পারবো, আমার তখন আসলে কোনো মানুষ দরকার নেই যে কিনা আমাকে ফিনান্সিয়ালি আমাকে টেক কেয়ার করবে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ।
0: সম্প্রতি বিবাহিত হয়েছে, তো তার আগে এটা আলহামদুলিল্লাহ একই সঙ্গে আমাদের মানে কত তরুণের হৃদয় যে ভাঙলো সেটা আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম, তো সোহাদের প্রচুর ফ্যান, যারা যারা টিকটক দেখেন তারা জানেন সোহাদ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সোহাদ, এই যে বিবাহিত জীবন এবং তার আগের যে জীবন, তার মধ্যে কোথাও কি মনে হয় স্বাধীনতা বা পরাধীনতা?
2: স্বাধীনতা পরাধীনতা বলতে গেলে বিশাল চেঞ্জ হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব ছাড়া আমার কাছে বিয়ের আগে বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন মনে হয়নি, শুধু আমার আগে কিছু দায়িত্ব ছিল না যেটা এখন আমার লাইফে অ্যাডিশনাল দায়িত্ব হয়ে গিয়েছে। কিন্তু সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে আর হচ্ছে নিজে প্রায়োরিটাইজের। আমার কথা হচ্ছে আমার আমার জীবনটা ছকে বাঁধা না, কিন্তু আমি যদি চাই আমারটাকে আমি খুব ভালোভাবে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে আমি আমার জীবনে যেটা করা দরকার আমি সবকিছুই করতে পারবো। কারণ একটা খুব বিশ্বাস করি সেটা হচ্ছে আমি সবাইকে একসাথে সুখী রাখতে পারবো না, সবাইকে আমার পক্ষে হ্যাপি করা পসিবল হবে না, কিন্তু আবার নিজের হ্যাপিনেসটা ভুলে গেলেও কিন্তু আমি জীবনে ভালো থাকতে পারবো না, যেটা হচ্ছে আমি বিশ্বাস। তো আমার কাছে মনে হয় যে মন থেকে আমরা অনেক কিছু করি, আবার অনেক সময় আমরা আমাদের মনকে জোর করে করি, কিন্তু মনের জোর মনকে যখন জোর করে ফোর্স করে আমরা যখন কোনো কিছু করি, সেটা কিন্তু একটা সার্টেন টাইম পরে আমরা আমাদের নিজেদেরকে ওটা তো অভ্যস্ত করে ফেলি। এই জিনিসটা আমি পক্ষপাতিত্ব না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে। আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করব, কিন্তু সেটা যেন এমন না হয়ে উঠে যে আমরা অনিচ্ছাকৃত করছি কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে।
0: তাহলে স্যার আমি একটা প্রশ্ন করি, যেটা সোনিয়া একটু আগে বললো, যে এই যে নিজের আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ানো বা নিজের আত্মবিশ্বাস নিয়ে জীবন চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয়, সেখানে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়া কতটুকু জরুরি? আমাদের বাংলাদেশের মেয়েরা যেখানে যে আটকে যাচ্ছে, সেটা কি মনে হয় যে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি?
2: অত্যন্ত না, এটা যদি আপনি না হতে পারেন আপনি আপনার নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকবে না। এটা হচ্ছে একটা পাওয়ার। When you have money, you have rights to talk. When you don't have money, not talk. That's how it works.
1: এবং আমি একটা অ্যাড করব।
0: আচ্ছা সোনিয়া, এর আগে বলছি, ফয়সাল আহমেদ লিখেছেন যে খুব ভালো হচ্ছে, আমরা দেখছি, আমি পুরুষদের কমেন্ট গুলো বেশি পড়ছি ইচ্ছা করে। তারপরে তানজিনা আহমেদ মৌরি, তিনি লিখেছেন যে মনের মিল না থাকলে একটা সম্পর্ক টেনে নেওয়া খুব কঠিন। আমাদের আমাদের আমরা আখি চৌধুরীকে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা তাকে ভিডিওতে পেয়ে যাই, কারণ তার কথাগুলো খুবই স্ট্রং, যে এ স্ট্রং ওম্যান লুকস এ চ্যালেঞ্জ ইন দ্য আই অ্যান্ড গিভস ইট এ উইংস। এইটাই হচ্ছে সোনিয়া। ও গুড সোনিয়া,
1: সোনিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা আমি বলতে চাচ্ছি শামিম ভাই এবং সোহাদকে, যে এই যে সোহাদ বললা যে হ্যাঁ আসলে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা না থাকলে হ্যাঁ মানে কিছুই না। এবং শামিম ভাই লাইফ পার্টনার চুজের ক্ষেত্রেও কিন্তু জানেন এটা একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা আমরা যখন ফিনান্সিয়ালি মানে কি বলবো ওই জায়গাটা যখন আমাদের ওই জায়গাটা একটা বিশাল ল্যাকিংস থাকে, তখন কিন্তু আমরা বাঙালি মেয়েরা, আমি বাঙালি মেয়েদের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট এই দেশি মেয়েদের, কারণ তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে ও আমি একটা ছেলেকে বিয়ে করব, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং, লাইক আমার বাসা ভাড়া, আমার গাড়ির পেমেন্ট, আমার ক্রেডিট কার্ড বিলস, হ্যাঁ অল অফ দ্য থিংস। বাট একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে তখন কিন্তু তার চিন্তাধারা একদম ভিন্ন। তখন তার দরকার আমার একজন সোলমেট, হ্যাঁ আই এম লুকিং ফর মাই সোলমেট, যার সাথে কিনা আমার মনের মিল হবে। সেটা কিন্তু তখন মাথায় আসবে না যে হাউ রিচ দ্য গাই ইজ অর লাইক ইউনো কতটা ফিনান্সিয়ালি ওই ছেলে কি করতেছে। তখন কিন্তু আমার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওই যে বললাম যে আমি সোয়াদের সাথে একমত, বিয়ের পরে আসলে মেয়েদের যেটা যে দায়িত্ব জায়গাটা অনেক বেশি এসে পড়ে, হ্যাঁ যে সবকিছু দায়িত্ব নিতে হয়। আর তখন হয় কি যখন আপনি আপনার সোলমেট কে পাবেন তখনই আপনার মনে হয় যার সিঙ্গেল থাকার দরকার হবে না।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সিঙ্গেল হয়েছো তখন তোমার ছেলে কার সাথে ছিল বেশি দিন এবং তাকে কি তার কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তোমাকে?
1: আমি আসলে যখন প্রথমে সেপারেশনে চলে যাই, আমি বাংলাদেশে চলে যাই আমার ফ্যামিলির কাছে, কারণ আমার তখন মনে হচ্ছিল আমার ফ্যামিলির পাশে আমার থাকা উচিত। তো তখন আসলে আমার ছেলে আমার কাছে এবং আমার এক্স এর কাছে মিলিয়েছিল, তখন বেশ ছোট ছিল, আমার এক্স তখন বাংলাদেশে চলে যায়। আর এখন গত 2015 থেকে যখন আমি আমেরিকাতে পার্মানেন্টলি সেটেল হই, আমার ছেলে আমার কাছেই থাকেন এবং আমি তাকে মানুষ করার চেষ্টা করছি। এবং সাংবে আমার ছেলে কিন্তু খুব ভালো বাংলা বলে, হ্যাঁ খুব ভালো বাংলা বলে। এবং
0: মাকা বেটা, মা বাংলা বলে, শুদ্ধ বাংলা উচ্চারণের কথা বলছি, মা ভালো জনপ্রিয় উপস্থাপক, সেখানে ছেলে যদি ভালো বাংলা না বলে তাহলে তো হবে না।
1: আপনি জানেন না সে কি কঠিন কঠিন অনুষ্ঠান দেখতো। আমি বাংলাদেশে একটা চ্যানেলে একটা সেলিব্রিটি টক শো করতাম, সেটা সন্ধ্যা 6টার দিকে হতো। তো বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের আমি দর্শকদের মানে আমি আমার গেস্টদের নিয়ে আসতাম, উনি ডক্টর, টিচার, তারপর হচ্ছে বিজনেসম্যান, আচ্ছা রবীন্দ্র বিশারদ, নজরুল বিশারদ, সেলিব্রিটি। তো আমার ছেলে ওই তখন 3 বছর বয়স, ওই কঠিন কঠিন অনুষ্ঠানগুলি টেলিভিশনের সামনে বসে বসে দেখত। এবং প্রথমের কি বলবো প্রোমোটা ডেমোটা তার পুরো মুখস্থ ছিল যে আম্মু কিভাবে ডেমোটা স্টার্ট করে। হ্যাঁ তো সেটাই বললাম যে বাংলাকে সে খুব ভালোবাসে, মানে এটা আমাদের সেকেন্ড জেনারেশন, যে মানে এটা আসলে আমি চেষ্টা করেছি তাকে বাংলা ভাষাটা ভালো মতো শিখাতে, মানে আনফর্চুনেটলি বাংলা লিখতে পারে না, বাংলা মানে বাংলা দেখে পড়তে পারে না, বাট বাংলাতে আপনি যে কোনো কিছু মানে বাংলা সে খুব ভালো বলতে পারে, বুঝতে পারে।
0: বাংলা কিন্তু আসলে অনেক কঠিন, এটা তো একটা বড়দের জোক বলতে হয় আর কি, এটা ছেলেরা বাচ্চারা না শোনাই ভালো। একজন বলে যে স্যার বাংলা তো অনেক কঠিন, বলে কিরকম, বলে স্যার মনে করেন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, এটা বলা যেরকম, আর যদি উল্টায় বলি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন তাহলে তো গেল গ্যাঞ্জাম লাগা। বাংলা বলতে নাকি কঠিন, সেন্সার সেন্সার সোহাদের কথা কিন্তু কেটে যাচ্ছে।
2: কথা কেটে যাচ্ছে, এখন ঠিক আছে?
0: এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে সোহাদ, আমি যে সোনিয়া যে প্রশ্নটা করেছিলাম, তোমার সন্তানের মুখে কি ধরনের প্রশ্ন, তোমার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সিঙ্গেল হওয়ার পর, তার মধ্যে কিরকম রিয়েকশন দেখেছো? কারণ এটা কিন্তু বাবা মা আলাদা, এটা কিন্তু বাচ্চার জন্য অত্যন্ত পীড়াদায়ক।
1: হ্যাঁ, কিন্তু আমার আমার ব্যাপারটা ছিল কি, আমার ছেলের যখন বোধ মানে শক্তি আসার আগেই আমরা সিঙ্গেল, সো ও আসলে ছোটবেলার থেকে দেখেছে যে বাবা মা আলাদা। তবে আমার ছেলে যেহেতু এই দেশে সেকেন্ড জেনারেশন আমেরিকাতে বড় হচ্ছে, তো যেহেতু এখানকার স্কুলে কলেজে বন্ধু বান্ধব সবাই সিঙ্গেল মাম, এবং দা অল দা ইউনো আই মিন লাইক দা স্টেপ মাদার স্টেপ ফাদার বাবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মায়ের বয়ফ্রেন্ড দেখে আসছে, সেই জন্য সেই জিনিসটাকে খুব স্বাভাবিক ভাবেই সে নিয়েছে। এবং আমার ছেলে সবসময় আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে মাই মাম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, ভেরি স্ট্রং লেডি, শি ক্যান টেক কেয়ার অফ মাই আই মিন মাই সেলফ অ্যান্ড ইউনো আই মিন অলসো আমাকেও দেখাশোনা করছে। তো এই সে এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। এবং আমার ছেলে তো ছোট, কিন্তু সে এখনো বলে যে আম্মু মেক শিওর তোমার লাইফে যে আসবে শি ক্যান হি ক্যান ট্রিট ইউ লাইক এ কুইন, হ্যাঁ হি ক্যান ট্রিট ইউ লাইক এ প্রিন্সেস, কজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর এ গ্রেট পারসন। সো এটা আসলে বাচ্চার কাছ থেকে শোনা একটা মায়ের জন্য কি বলবো যে আমার জীবনের সার্থকতা, যে 11 বছরের একটা ছোট বাচ্চা সে কিন্তু এত ম্যাচিওর এবং এত সুন্দর করে মানে সে বুঝলো যে আমার মার একটা ভালো জিনিস এই লাইফে ডিজার্ভ করা উচিত।
0: তাহলে তাহলে একটা প্রশ্ন সোহাদকে আমি করতে চাই, সোহাদের কথা কিন্তু মাঝখানে কেটে গেল আবার, সেটা হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে, যেটা আমরা শুনতে চাই যে কাজ করতে গিয়ে, যেটা একটু আগে সোহাদ বলেছিল যে কাজ করতে গিয়ে একজন ওমেনকে কিন্তু একই সঙ্গে ম্যানও হতে হয়, কাজটা করতে ঘরটাও সামলাতে হয়, এইটা কেমন ফিল হয়? কারণ সোহাদকেও একই সঙ্গে চাকরি করতে হয়েছে, বাসা সামলাতে হয়েছে, সোনিয়াকে তো হচ্ছেই, সোহাদকে এখনো হচ্ছে। আচ্ছা সোহাদ একটু শুনি, তারপর আমরা সোনিয়াতে যাই।
2: আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে
0: এখন স্পষ্ট?
2: ওকে ঠিক আছে,
0: আর না নড়াচড়াই ভালো, এভাবে থাকলে ফ্রিজ নিয়ে কথা বলবো।
2: আচ্ছা কাজের ক্ষেত্রে হচ্ছে কি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমি এভাবে ছিলাম না, এই চেঞ্জটা আমার দেশের বাইরে আসার পরে হয়েছে, সেজন্য আমার এটা দৃষ্টিভঙ্গিটা একেবারে ভিন্ন। দেশে থাকলে হয়তো বা দৃষ্টিভঙ্গি আমার ডিফারেন্ট হতো, আর আমি আশা করব যারা আমাদের আমেরিকান বাঙালিরা আছেন তারাই হয়তো বা আমাদেরকে শুনছেন, তাদেরই হয়তো বা এই জিনিসটা হেল্পফুল হবে যে এখানে আমেরিকার লাইফস্টাইলটা এত বেশি একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় যে নো ম্যাটার হোয়াট, ইফ ইউ হ্যাভ আ ইনকাম সোর্স অর নট, ইউ হ্যাভ টু পে দা রেন্ট এন্ড অফ দ্য মান্থ, ইউ হ্যাভ টু পে দ্য বিল, ইউ হ্যাভ টু পে ইউর কার বিল, ইউ হ্যাভ টু পে অল দ্য মানি, লাইক ইউনো আপনার অ্যাকাউন্টে $500 থাকুক আর $1,000 থাকুক, আপনার অটোমেটিক্যালি যেটা আপনার জন্য পে করতে হবে সেটা আপনার করতেই হবে, এটার কোনো মাইন্ড নেই। তো একটা মেয়ে যখন একটা ম্যারিড লাইফ থেকে যখন একটা সিঙ্গেল লাইফে আসে, অথবা একটা সিঙ্গেল লাইফ থেকে যখন একটা ম্যারিড লাইফে যায়, বিশেষ করে যারা প্রবাসী বসবাসরত, তারা অলরেডি জানে যে আমার কেউ থাকুক আর না থাকুক, আমাকে এই জিনিসটার উপর আমি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না, এটা একটা মেন্টাল সেটেলমেন্ট। হ্যাঁ, এবং সেই মেয়েগুলা নিজের মানি এবং নিজের মানে কন্ট্রিবিউশনের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা অন্য কারো কাছে ওয়ান সিঙ্গেল পেনি চাইলেও তাদের সেলফ রেসপেক্টটা সবার আগে চলে আসে যে আমি আজকে যাব, কালকে যদি আবার চাই তাহলে এটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, এটা করা যাবে না। তার মানে আমাকে আমার নিজের ব্যবস্থাটা নিজের গ্রহণ করতে হবে, যেন আমার থেকে আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়েরা এবং আমাকে যারা ফলো করে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজের জায়গায় একজন স্টার, সে তার নিজের জায়গা তার জন্য বেস্ট হতে চায়, সেটা যেন কখনো পড়ে না যায়। সো আমার কাছে মনে হয় যে দেশের বাহিরে একটা মেয়ের জন্য স্ট্রাগলটা অনেক কঠিন হলেও অনেকটা সুন্দর, এই কারণে যে আপনি যখন একটা ছকে চলে আসবেন বা আপনি জানেন যে আপনার লাইফে আপনার কি করতে হবে, ইনকাম সোর্স হতে পারে, প্রত্যেকটা মানুষের ওয়ার্ক ডিপার্টমেন্ট সেক্টর কিন্তু ডিফারেন্ট হয়, যখন আপনি ওটাতে আপনি নিজেকে ইউজ টু করে ফেলেন তখন কিন্তু আপনি জানেন যে আপনি এখন স্টেবল আছেন, তখন একটা প্রশান্তি কাজ করে যে হ্যাঁ আমার লাইফে এখন একটা স্টেবিলিটি আছে, আমার কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, আমি আমার নিজের উপরে পারবো, কেউ থাকলেও আমি পারবো, কেউ না থাকলেও পারবো। এটা হচ্ছে বাহিরে আমরা যারা মেয়েরা থাকি তাদের জন্য এটা হচ্ছে বিগ প্লাস পয়েন্ট, সামহাউ ইউ গোনা গেট সামথিং নো ম্যাটার হোয়াট, লাইক সেটা ছোট হোক আর বড় হোক। কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি, আপনার কোনো জায়গায় জব বলেন বা নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্সিটা আসতে অনেক কষ্ট হয়ে যায়, তার উপরে মানসিক বলেন এবং শারীরিক বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত টর্চার হই। হ্যাঁ, সেটা একটা ইন্টারভিউ ফেস করতে গেলেও হই, সেটা আমরা 10টা ছেলের সাথে একই শাড়িতে পাল্লা দিয়ে কাজ করতে গেলেও হই, যেটা এখানে আমাদের ফেস করতে হয় না।
0: আচ্ছা আচ্ছা, আমরা সোনিয়া মাঠে এটা আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ, সোনিয়া কিরকম?
1: না, যেটা বললাম যে করাপশনটা, হ্যাঁ, যে আমরা যদি আপনি বলেন আমাকে শামীম ভাই যে আমেরিকাতে, হ্যাঁ, আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমি হয়তো করাপ্টেড থাকতাম, সত্যি কথা, হ্যাঁ, যেটা কিনা আমার এখানে হচ্ছে না। হ্যাঁ,
0: না, আমি বাংলাদেশটা নামটা এভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশের অনেক পজিটিভ দিকও আছে।
1: না, আমি বলছি
0: আমরা
1: পার্ট অফ
0: আমরা
1: কান্ট্রি আপনাকে,
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: যেখানে মেয়েদেরকে এখনো ওইভাবে, সত্যি কথা, আপনি যতই বলেন,
0: মানে মেয়েদের অধিকার প্রসঙ্গে এটা সোনিয়া বলছে, তাই তো?
1: আমি না মেয়েদের অধিকার বলবো
2: না,
1: না
2: না,
1: ভাই, এখানে অধিকারের কোশ্চেন আসছে না, এখানে হচ্ছে মেয়েরা যেভাবে, মানে কি বলবো, মানে অ্যাবিউজড হচ্ছে, হ্যাঁ, অ্যাবিউজড আসলে সব দেশেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, বাট বেশি এবং কমের সংখ্যাটার আমি কথা বলবো। হ্যাঁ,
0: আচ্ছা, তাহলে আমরা আমরা একটা কাজ করতে পারি, বাংলাদেশ অংশটা বাদ রেখে আমরা বরং আমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। কারণ সত্যি কথা যে বাংলাদেশের তো অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে।
2: অবশ্যই
0: বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আসলে বাংলাদেশে থেকে করাই ভালো। আমরা যেহেতু এসেছি, বাংলাদেশটা আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, তা আবার আমরা যখন যাব সেটা আমরা পজিটিভলি বাংলাদেশ পজিটিভ নিয়ে কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গ যেটা, যে এখানে যখন একটা মেয়েকে কাজ করতে হয়, কি কি রকমে মনে হয়েছে সোনিয়াকে যে হ্যাঁ এখানে আমি কাজ করতে পারবো?
1: আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আপনার যেহেতু যে লাইনে আপনি এক্সপিরিয়েন্স, বা যে লাইনে আপনার মানে অনেক দিনের কর্মদক্ষতা রয়েছে, বা আপনি মনে করেন যে না আমি এই জায়গাটায়, আমি নিজে জানি আমি কোন সেক্টরে ভালো করব, সবাই যে যার যে যার ব্যাপারে কনফিডেন্ট, আর আমরা এখন লাইফের এমন একটা জায়গায় এসেছি আমরা নিজেরাই জানি যে আমরা কোনটা করলে ভালো করব। সামটাইমস ইউ নো আপনি ইউ ক্যান গিভ এ, মানে কি বলবো, ইউ ক্যান গিভ এ ট্রাই, আপনি দেখতে পারেন। যেমন শামীম ভাই এখন মিডিয়া ছেড়েও উনি এখন ল অ্যান্ড এনফোর্সমেন্ট, এগুলা নিয়ে কাজ করছে, হ্যাঁ, উনি এখন ল অফিসে কাজ করছেন, উনি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। তো সেটাই বললাম যে শাহিন ভাই, আসলে এখানে আসার পর আমি, যেহেতু আপনি জানেন যে আপনি বাংলাদেশ থেকে মিডিয়া পার্সোনালিটি, এবং আপনি এমন একটা জায়গার থেকে এসেছেন, না, ইউ আর দ্য হেড অফ দ্য প্রোগ্রামস অফ দ্য মেজর টিভি চ্যানেল অফ বাংলাদেশ, আপনি কিন্তু এই এই কাজ এখানে এসে করতে পারবেন না, আনলেস ইফ ইউ ওয়ার্ক দ্য মেইন স্ট্রিম, লাইক আপনি যদি এখন সিএনএন, আপনি যদি এখন এইচবিও, এনবিসি, এগুলাতে কাজ করেন, হ্যাঁ, বাট আমাদের যে কমিউনিটিতে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আসলে যে যদি কাজ করি এটা হচ্ছে আমরা হেল্প করছি, ইটস নট লাইক উই আর গেটিং এনি বেনিফিটস, আর উই আর গেটিং ফিনান্সিয়ালি, কি বলবো, খুব বড়ভাবে লাভবান হচ্ছি, আমরা যেটা করছি মনের খোরাক থেকে করছি।
0: হ্যাঁ, এটা এটা কিন্তু কারণও আছে। কারণ হচ্ছে কি, বাংলাদেশে যখন আমরা একটা চ্যানেলের প্রধান ছিলাম, তখন কিন্তু খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নরসিংদী বা কোনো একটা এলাকা থেকে একটা সাধারণ ছেলের এসে একটা চ্যানেলের হেডের সাথে দেখা করা বা একটা চ্যানেলে জয়েন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ ছিল। ফলে আমরা তো এখন এখানে খাগড়াছড়ি, নরসিংদী, কুড়িগ্রাম এরকমই, তাই না? ফলে সেক্ষেত্রে একটু সময় তো লাগবে।
1: হতে পারে আপনি খাগড়াছড়ি থেকে এসেছেন শাহিন ভাই, বাংলাদেশে যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করে বিভিন্ন, কিন্তু হ্যাঁ, গ্রামের ছেলেরাও স্ট্যান্ড করে বিভিন্ন জায়গা থেকে, ট্যালেন্ট ইজ অল ওভার দ্য প্লেসেস ইন দিস হোল ওয়ার্ল্ড, ইউ নো, সো ট্যালেন্টটাকে বের করে আনাই হচ্ছে কাজ। আর আপনাদের মতো যারা, কি বলবো, যারা হেড অফ প্রোগ্রাম ছিলেন, যারা কিনা জানতেন যে এর এই এই এই এই এই গুণটা রয়েছে, বা এই এই মানুষটাকে আমি এই জায়গায় এনে কিছু একটা দেশকে উপহার দিতে পারি, সো আপনারা হচ্ছেন সে ধরনের মানুষ। যে আমি যেটা বলছিলাম যে আসলে এখানে আসার পর আমি দেখলাম যে আমি যে সেক্টরে বাংলাদেশে কাজ করতাম, বা আমি তখন আসলে পড়াশোনা করছিলাম, আমি এখানে এখানে এসেছি পড়াশোনা করতে করতে, তখন আমি দেখলাম যে আমার হয়তো একটা সাইড আছে খুব ভালো, সেই জায়গাটা আমি কাজে লাগালে আমি হয়তো প্রফেশনালি সাকসেসফুল হব। আমি আসলে একজন মানে প্রফেশনাল, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি শ্যানেলে ছিলাম, শ্যানেল কর্পোরেটে ছিলাম, আমি ওদের রেসিডেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তো এবং আমি আল্লাহর রহমতে, আমি ইউনো আই এম ভেরি হ্যাপি আমি যে জায়গায় কাজ করছি, এবং কাজ করছি বলেই ওই যে আজকে ওই যে ফিনান্সিয়াল দিকটা বললেন, যে ওই জায়গাটার দিক থেকে আমি খুব স্ট্রং বলে,
0: আমি তো আমি তো দেখি এখানে মেয়েরাই ভালো করে বেশি এসে, কারণ এই যে শ্যানেলে কাজ করা, এটা আমাদের একজন বাংলাদেশি, আমাদের কেউ শ্যানেলে কাজ করছে, তারপর সোহাদ যেসব প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার, মানে এই যে এখানে দেখতে কিন্তু চুপচাপ গবেচারের মতো বসে আছে, কিন্তু একটু পরে কিন্তু বড় বড় ডিসিশন তাকে নিতে হয়।
2: না, আসলে আসলে আমার ডিপার্টমেন্টটা এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি হচ্ছে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে আছি। আমি আপনি প্যারালিগাল হয়ে গেছেন, আমি এখনো প্যারালিগালের পথে যেতে পারিনি। আমি হচ্ছে কেস সেটেলমেন্ট হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি, যে কোনো মেডিকেল কেস সেটেলমেন্ট হচ্ছে আমার সেটেল করতে হয়, এটা হচ্ছে চুপচাপ রেসপন্সিবিলিটির কাজ, যে আপনি কত টাকা নিতে পারবেন ইনস্যুরেন্স থেকে, কত টাকা আপনি সেটেল করতে পারবেন এবং কতটা পার্সেন্টেজ, এটা একেবারে অফ দা টপিক আজকে শো এর জন্য, যার কারণে আমি কিছু বলছিলাম। কারণ মেয়েরা নিজেদের ক্যারিয়ারটা এই মেডিকেল বিলিং এর সেক্টরে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে একটু কম যায়, হ্যাঁ একটু ভেজাল বেশি দেখে একটু কম যায়, বেশিরভাগ সময় ছেলেরা এটার সাথে বেশি ইনভলভ হয়। তো যার কারণে আমি কিছু বলছি না, যে আপনি আছেন প্যারালিগাল হিসেবে, আপু আছে মেকআপ আর্টিস্ট হিসেবে, আমি তো মেকআপ আর্টিস্ট না।
0: আমার ওয়াইফও দেখি যে নানাবিধ ভাব জায়গায় এখানে এখানে এটা এটা করে বেড়াচ্ছে, এটা দিচ্ছে, এটা এখানে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে কাজ করছে, এরকম ভাবে আমি দেখলাম যে এটা মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর জায়গা। আমরা জেলা পর্যায়ে চ্যানেল অফিসে গিয়েই দেখা পাই না কাউ, আর ঢাকা অফিস তো অনেক বড়। নুসরাত উনি আমাদের সঙ্গে আছেন লম্বা সময় ধরে।
2: শ্যামল বারা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। মোহাম্মদ জাহিদ হোসেন, থ্যাংক ইউ। নুরশাদ জাহান বলেছে দারুণ বলেছেন ভাইয়া, ঘুরে ফিরে আমাদের ভাইয়া সব কমপ্লিমেন্ট পেয়ে যায়। ফয়সাল আহমেদ মজুমদার, আমার পরিচিত একজন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার জয়েন করার জন্য। আল্লাহিয়ান, রিহানা আলম, তারপরে জহির আহমেদ, এম ডি চান্নু, দিল আফরোজ রিয়া, তারপরে আবির বিশ্বাস, আসিম, শরীফ মিয়া, মীর শুভ, থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান ফর জয়নিং আওয়ার লাইভ। ঠিক আছে, আমরা এখন নেক্সট কনভারসেশনে চলে যাই।
0: আচ্ছা সোনিয়া, সোনিয়ার কাছে প্রশ্ন, এইখানে এসে কি পরিমাণ প্রেম নিবেদন পেয়েছেন?
1: আমাকে কেউ প্রেম নিবেদন করে না, আনফরচুনেটলি।
0: মানে এটা কি কোনো সিগনাল?
1: শ্যাম ভাই আমার খুব দুঃখ, আমি আসলে মনে হয় প্রেমিকা টাইপের মেয়ে না, আমাকে কেউ প্রেম নিবেদন করে না। আমি জানি না আমাকে ভয় পায় কিনা মানুষ।
0: কেন কেন মানে প্রেম নিবেদন করে না কেন?
1: আমার কিন্তু একটু, আমি আমি কিন্তু একটু শর্ট টেম্পার ওমেন, হ্যাঁ ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এবং আমি একটু স্টাবনও, হ্যাঁ আমার আমি একটু ঘাটতারা টাইপের মেয়ে, মেবি হয়তো বা পরিস্থিতি এবং সময়ের জন্য হয়তো এরকম হয়ে গেছি। আর প্রেম নিবেদন করেন আমি আসলে অনেক খুশি, কারণ প্রেম নিবেদন করলে আমার আসলে সমস্যাই হতো। সো প্রেম, আর প্রেম প্রেম পর্যন্ত যাওয়ার আমি ওই ডোরই ওপেন করি না, ডোর ইজ কমপ্লিটলি ক্লোজ। হ্যাঁ আমার আসলে প্রেম নিবেদন করে লাভ নাই, আমি প্রেমিকা টাইপের মেয়ে না শামিম ভাই।
0: আচ্ছা আচ্ছা, তাহলে সোহাদের বিষয়ে জানতে পারবো এরকম?
2: হ্যাঁ প্রশ্ন করেন আমি উত্তর দিচ্ছি।
0: প্রেম নিবেদন পেতে হয়েছে,
2: প্রেম নিবেদন আমার আপুর সাথে একমত হতে হবে, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার হয় কি, প্রেম নিবেদন করবি কি, প্রেম নিবেদন করার যখন একটু কেউ প্রিপারেশন নেয় তার আগে সে প্রেমটা কোথায় দূরে পালিয়ে যায় আমি নিজেও জানি না। মানুষের কিছু অ্যাপ্রোচে বোঝা যায় যে হ্যাঁ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করছে। বাট আমি অনেস্টলি আমেরিকায় আসার পরে আমি কারো কাছ থেকে কোনোদিন সিঙ্গেল থাকাকালীন সময়ও প্রেম নিবেদন পাইনি, কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যেটা আমাকে অনেক পজিটিভ ভাইব দিয়েছে আমার লাইফের জন্য।
0: আচ্ছা এইটা কারণ কি? আমরা এটা প্রশ্নটা করার পেছনে আমার কারণ কারণ ছিল, সেটা হচ্ছে যে একজন পুরুষ বা একজন নারী তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য এখানে আমরা ফিল করছি না, তাই না? যে একটা মেয়ে বেশি প্রেম নিবেদন পাচ্ছে, একটা ছেলে পাচ্ছে না। আমাদের যেমন স্কুল কলেজে থাকা অবস্থায় আমাদের আমাদের পাশে যারা পড়াশোনা করতো আমাদের মেয়ে বন্ধুরা, তারা কিন্তু অজস্র চিঠি পেত। হ্যাঁ, তো এই এইরকম বিষয় কিন্তু এখানে আমাদের ওটা ফিল করতে হচ্ছে না। এখন সেই জায়গা থেকে এই যে কাজ করতে যাওয়া বা কাজ করার সিদ্ধান্ত বা একা জীবন যাপন করা, সেই ক্ষেত্রে সোনিয়ার কি মনে হয় যে এখন জীবনের অ্যাচিভমেন্ট কি, সোনিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আচ্ছা আমি সত্যি করে বলবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: হ্যাঁ
1: আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে কিন্তু অনেকে খুব হতাশ হবেন।
0: আচ্ছা
1: তো আমার এই জীবনের এই প্রান্তে এসে মনে হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ভালো মানুষের সাথে সারাটা জীবন আমার কি বলবো আমার জীবনটা পার করে দেওয়া, একজন মনের মতো বন্ধুকে যাকে বলে সোলমেট, হ্যাঁ তার সাথে বলে না যে আমার শেষ নিঃশ্বাস আমি তার সামনেই হবে, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ।
0: আচ্ছা ভালো মানুষের সংজ্ঞা কি, মানে ভালো মানুষ কে হবে তার বৈশিষ্ট্য শুনবো। তার আগে আখি চৌধুরী খুব একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছে। আখি চৌধুরী, শামীম ভাই এবার আপনারটা বলেন এখন।
1: ভাইয়া আপনার,
0: হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, না, আখিল চৌধুরীর বিষয়টা আমি বলতে চাই, মীর শুভ, তিনি ছোটবেলায় শামীম ভাই নাটক দেখতাম, অনেক ভালো লাগতো, হঠাৎ নাটক ছেড়ে দেন, অনেক মিস করি আপনাকে। আর তানজিনা আহমেদ মৌরি, ভাইয়া আপনার রক্তকরবী দেখেছি সেই কবে, ওপি আপুর সাথে, আজও ভুলিনি। না, আমি কিন্তু আরো 10-12 জনকে রিকোয়েস্ট করেছি, একটু আপনারা আপনারা একটু অনলাইনে আমাকে একটু প্রশংসা করে লিখবেন, তো সেটা লিখছি।
1: শামীম ভাই, আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার তো প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন, সো আমি আসলে, আচ্ছা আমি বলি, আমি আবার জীবনে আবার আমি একজন সঙ্গী চাই।
2: চৌধুরী
0: বললো না যে আপনারটা বলেন, সেটা হচ্ছে আমরা যখন সাংবাদিকতা করতাম সেই একদম 90, 91, 92 দিকে, তখন একটা মেয়ের দিকে দেখতাম যে আমিও তাকিয়ে আছি, আমার আব্বাও তাকিয়ে আছে। তারপর সেই মেয়েটা হঠাৎ করে একদিন দেখলাম বাংলাদেশ থেকে উধাও, কোথায় কোথায়, নাই নাই নাই। তারপর একদিন শুনলাম তিনি আমেরিকা থাকেন, নিউ ইয়র্কে লং আইল্যান্ডে, তিনি আখি চৌধুরী। এটা হচ্ছে আমার
1: আখি।
0: সোনিয়ার কথাটা, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, কে সোনিয়ার জীবন সঙ্গী হতে পারবে?
1: আচ্ছা, ভালো আসলে কথাটা, আমি ভালো মানুষ বলে আসলে কোনো কিছু না, যে যার
0: সাথে আমি ফান করে বলছি, সিরিয়াস
1: কথাটা, যার সাথে আমার মনের মিল, সে হয়তো সে অন্যের চোখে ভালো নাও হতে পারে, কিন্তু হয়তো বা আমার চোখে সেই পৃথিবীর সবচেয়ে কি বলবো আকর্ষণীয় পুরুষ, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, এখন আসলে কিছুদিন আগেও মনে হয়েছে না ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করবো, বাট এখন এসে সত্যি একটা সময় এখন মনে হয় যে খুব একা লাগে, সত্যি কথা, এখন মনে হয় যে পাশে যদি একজন জীবন সঙ্গী থাকতো তাহলে হয়তো জীবনে আরো অনেক কিছু করতে পারতাম, যেটা হয়তো করার জন্য হয় না, যে জীবনের সময়টি এসে মনে হয় কি শামীম ভাই, একজন মানুষ আমাকে অলওয়েজ ইন্সপায়ার করুক, এনকারেজ করুক, হ্যাঁ, বাট সেজন্য যে আমি র্যান্ডম বা আমি, হ্যাঁ,
0: না না, অবশ্যই না, অবশ্যই না, কিন্তু সেই মানুষটার বৈশিষ্ট্য কি হবে, মানে কোন মানুষটাকে পেলে তোমার মনে হবে হ্যাঁ সেই আমার জীবন সঙ্গী, এবং সেখানে বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারবে?
1: আমি তো বিয়ে করব।
0: না না, বিবাহিতরা
2: না, আমার মনে হয় আমি বিবাহিত বেশি বেড়া জালে ফেলে দিচ্ছে।
1: না না, সিঙ্গেল ডিভোর্স, অবশ্যই সিঙ্গেল ডিভোর্স, বাচ্চা কাছে বাপ হলো সমস্যা নাই, অ্যাবসলুটলি ওয়েলকাম। আচ্ছা, যেই মানুষটাকে মনে হবে যে আমাকে অনেক, আমার একটাই ডিমান্ড, আমাকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ, আই নিড সামওয়ান হু ইজ ভেরি লাভিং এন্ড কেয়ারিং, দ্যাটস মাই ফার্স্ট ক্রাইটেরিয়া, এন্ড দেন সে যদি এডুকেটেড, হ্যাঁ, বা কর্পোরেট লেভেলে, হ্যাঁ, সাকসেসফুল, এন্ড দেন গুড লুকিং, অর লাইক এ মাচো ম্যান, অর লাইক ইউ নো হোয়াট, হ্যান্ডসাম,
0: মাচো ম্যান হইতে হবে,
1: bodybuilder, these are the my plus point, you know,
0: কিন্তু আমরা ফেল করে গেলাম।
1: Oh my god, শামীম ভাই, আপনি আমার জন্য কি বলবো, মানে এখন ভাবি আছে, আমি কারো সংসার ভাঙতে চাই না, কারো জামাইনি আমি জানাজানি করি না, I need a single guy who is divorced, whatever, but আমি আরেকটা কথা বলি, অনেকের হয়তো, যেমন শামীম ভাই সত্যি কথা, যে অনেকে আমাকে বিয়ের জন্য হয়তো প্রস্তাব দেওয়ার পরে বলে, ও আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি তো পাবলিক, আপনি তো পাবলিক ফিগার, What is the statement? You are a public figure. তো আমি তখন বললাম যে আচ্ছা ভাইয়া, আপনার যে এর আগে ডিভোর্স হয়েছিল, আপনার বউ কি মিডিয়াতে কাজ করতো? আপনার মিডিয়াতে কাজ করতো না। তো আমার কথা হচ্ছে শামীম ভাই, আমি যদি সব ছেড়েও দিই, হ্যাঁ, যে একদম মিডিয়ার থেকে আমি গুড বাই বা কিছু, সেটা আমি ভালোবেসেই করবো, সেই মানুষটাকে আমি এত ভালোবাসবো, তখন আমার কিছুই মনে হবে না। এই যে স্যাক্রিফাইস কথাটা, না স্যাক্রিফাইস কথাটা তখনই কাজ করে না যখন আপনি একজনকে মনে প্রাণে ভালোবাসবেন, তখন কিন্তু আপনার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হাউ আম গোনা বি হ্যাপি উইথ দিস পারসন, হ্যাঁ, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাপিনেস। আর হচ্ছে সেজন্যই আমার এখন হচ্ছে মেইন গোল হচ্ছে আমার লাইফ পার্টনার খুঁজে বিয়ে শাদী করা।
0: এখন প্রথম পাওয়া গেল একটা হচ্ছে যে তাকে অনেক ভালোবাসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার হাইট বেশি হতে হবে, সোনিয়া তো অনেক লম্বা, সোনিয়া তো অনেক লম্বা,
1: আমি 5'5",
0: 5'5", তারপরে মাচো ম্যান হইতে হবে, মাচো ম্যান হলে প্লাস পয়েন্ট,
2: প্রটেক্ট করতে পারবে।
0: হ্যাঁ, আচ্ছা, অনেক ভালোবাসবের অর্থ কি, কি কি সিমটম কি মনে হয় যে,
1: আমি
0: মানে কেয়ারিং, অনেক কেয়ারিং,
1: আমি বলি আমি খুব হচ্ছে অ্যাটেনশন সিকার, হ্যাঁ, আমি জানি কোনটা আমার, আমি অ্যাটেনশন সিকার, আমি খুব প্যাম্পার হতে পছন্দ করি, যে আমাকে প্যাম্পার করবে আমার পার্টনার, হ্যাঁ, সেটা যেভাবেই হোক না কেন, সেটা মেন্টালি হোক, সোশ্যালি হোক, অলওয়েজ আমাকে অ্যাটেনশন দিবে। তাকে বুঝাতে হবে যে ইউ আর সামথিং ইন মাই লাইফ, ইউ আর দ্য মোস্ট স্পেশাল পার্সন, ইউনো আই মিন অফকোর্স, এইটা না হলে আমি কিন্তু বিয়ে করবো না। সো আগে বলছি যে যাদের এই ক্রাইটেরিয়া থাকবে তারাই হচ্ছে আমার পাত্রপক্ষের লিস্টে আসতে পারবে। হ্যাঁ, আর এই যে আপনি বলেন প্রেম, আসলে না শামিম ভাই এখন আমার প্রেম করার বয়স নাই। হ্যাঁ, এখন হচ্ছে আমার মোর ইন্টারেস্ট সেটেল ডাউন উইথ সামওয়ান। হ্যাঁ, আমার এখন প্রেমিকের চেয়ে মানে কি বলবো লাইফ পার্টনারটাই বেশি দরকার।
2: আমি একটু একটু একটা একটা কমেন্ট মিস করতে চাই না, যেহেতু আপু টপিকে কথা বলছি। মিশু লিখেছেন, আপু মাচো মাচো অ্যাড করে অনেক সুযোগ মিস করে দিল।
1: অসুবিধা নেই, ইউ ক্যান গো টু দা জিম এন্ড মেক ইওর মাসল, ইউ নো।
2: আর আরেকজন সোনিয়াপুকে লিখেছে, আমার মতে যার সাথে কথা বললে আর কারোর সাথে কথা বলতে মন চায় না, যার চোখে তাকালে মনে হয় এই চোখ আমাকেই খোঁজে, সেই আমার জন্য ভালো মানুষ।
0: সুন্দর সুন্দর
2: সুন্দর একটা,
0: কিন্তু খুব বেশি দিন কি এটা কন্টিনিউ করবে? বিয়ের পরে কিরকম লাগে অনুভূতি? আমি সোহাদেরটা শুনি, সোহাদ তো সম্প্রতি বিয়ে করেছে, কতদিন মনে হয় যে এই চোখ আমাকেই খোঁজে বা এই যে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, এটা কতদিন ভাল লাগবে?
2: আমি একটা একটা পজিটিভ এবং নেগেটিভ কথা এই ব্যাপারে অ্যাড করতে চাই, যেটা আমার মনের ভিতরে আটকে আছে, আমি কাউকে বলতে পারি না। আজকে আমি ওপেন প্ল্যাটফর্মে বলবো, দিস ইজ দ্য চান্স টু গেট ইট। সো আমার কাছে মনে হয় একটা ছেলে যখন একটা মেয়েকে যেটাকে কি বলে পটাতে চায়, বাংলায় বললে যখন পটাইতে চায়, তখন দে গিভ আপ এভরিথিং, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে ওয়েন দে গেট দ্য পারসন ইন লাইফ, কেন তারা চেঞ্জ হয়ে যায়? এটা এটা এটা
0: কারণ আমি তো উত্তর দিই, মাঝখানে একটু উত্তর দিই। যেমন আমার আমার বিয়ের আগে এবং আমার বিয়ের পরে পরপর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলতো, কি ব্যাপার, কখন আসবা, কখন দেখা হবে, কি খেয়েছো, ইয়ে করেছো, ওটা আনো না কেন। এখন বলে কি যে আমার ওই যে বড় মেয়ের জন্য কিন্তু প্যাড নিয়ে এসো, প্যাড দরকার, পিরিয়ড শুরু হয়েছে। বাস্তবতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু বাসায় সবই ওপেনলি আলোচনা করি, আমার মেয়েদের সবার সাথে আমাদের আলোচনা হয়, সবকিছু আলোচনা হয় বাসায়। কোনো আমার 4 বছর বয়সী বাচ্চা, মানে তার ক্লাস 4-এ পড়া বাচ্চা, তার সাথে আমাদের কোনো কিছু আমরা গোপন করে কথা,
2: কোনো হাইড এন্ড সিক নেই।
0: হ্যাঁ হ্যাঁ, তোনিয়া কি বলছিলাম?
1: না, বললাম যে আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের ভালোবাসার মানুষ আজকে আছে, এই লাইফটা দেখছে বা দেখবে ইন ফিউচার, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এখানে যারা আছি সবাই কি বলবো মানে জন্মের মানে জন্মের পর থেকে মিডিয়াতে কাজ করা মানুষ, এবং আমরা কিন্তু খুব ইনফর্মাল এটা একটা, হ্যাঁ মানে কি বলবো মানে আমি বলবো না টক শো, ইনফর্মাল একটা আড্ডা। এবং আমার মনে হয় যে এত ইনফর্মাল বলেই হচ্ছে সবাই জিনিসটাকে খুব মানে ইজিলি একসেপ্ট করবে। এবং আজকে আমি যেসব কথা মানে শামিম ভাইয়ের সামনে বা সোয়াদের সামনে বললাম, আমার মনে হয় না আমার এই মিডিয়া লাইফে আমি এত ওপেন আপ হয়েছি বা এইভাবে নিজেকে, হয়তো আমাকে অন্য সময় যদি কেউ জিজ্ঞেস করতো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি হয়তো বলতাম আরো ভালো উপস্থাপক হতে চাই, যে প্রান্তে আমি উপস্থাপনা করবো সবাই সোনিয়াকে এক নামে চিনবে। কিন্তু আমি আজকে আমার মনের কথাটা বললাম, এই সময় এসে আমার এখন কি মনে হচ্ছে, আমার আসলে জীবনের মানুষ বলে এটা কোনো ড্রিম যে সোনিয়া ড্রিম হচ্ছে লাইফ পার্টনার খোঁজা। হ্যাঁ, সোনিয়া বলতে পারতো আমি ক্যারিয়ারে আরো বেশি সাকসেসফুল হতে চাই, হ্যাঁ আমি, কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমার একটাই ড্রিম, আমার একটাই ইচ্ছা, একজন ভালো মানে আমার মনের মানুষের সাথে, আমার সোলমেটের সাথে নতুন করে একটা জীবন শুরু করা। আর অবশ্যই আমার ছেলে, হি ইজ এ পার্ট অফ মাই লাইফ, নো ম্যাটার হোয়াট, আমি সিঙ্গেল থাকি, সেটা হচ্ছে আমার পার্ট অফ মাই লাইফ, সেটা সবসময় তার বয়সের সাথে সাথে তার আমার দায়িত্বটাও চেঞ্জ হতে থাকবে, ওটা আমার সাথেই আছে। বাট বর্তমানে যদি বলা হয় যে হোয়াট ইজ মাই মিশন, হোয়াট ইজ মাই ভিশন অ্যান্ড হোয়াট ইজ মাই ড্রিম ইজ টু গেট ম্যারিড টু সামওয়ান ভেরি সুন।
0: আমার
2: কাছে মনে হয় কি মানে আপনি একজন ছেলে হিসেবে প্রথমে যখন একটা মেয়েকে যেভাবে প্যাম্পার করেন, তারপরে সেই মেয়েটাকে যখন আপনি জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান, সে প্যাম্পারিং এর ওয়েটা বা ট্রিট করার ওয়েটা একটু ডিফারেন্ট হয়ে যায় একটা ছেলের সাইড থেকে, কিন্তু একটা মেয়ের সাইড থেকে সেটার ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি আসে না, সেই অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ছাড়া। তো অনেক সময় হয় কি, একটা মেয়ে হিসেবে বলছি যে তখন মেয়েগুলো না ডিফারেন্সিয়েট করে যে এইভাবে যে আচ্ছা ও তো আগে এরকম ছিল, আমাকে এরকম করতো, আগে ফোন দিলে আমার সাথে নাইসলি কথা বলতো, এখন ফোন দিলে বিরক্ত হয়, আগে যেই কাজ করতো এখনো সেই কাজ করে, সো ওয়াজ দ্য ডিফারেন্স, আম দ্য সেম পার্সন, আমি বিফোর যা ছিলাম রাইট নাও আম অলসো দ্য সেম পার্সন, দ্য ডিফারেন্স ইজ আমার রিলেশনশিপের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বাট আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়নি। আর ছেলেরা এটার উত্তরে সবসময় বলে ও আগে তো তুমি প্রেমিকা ছিল, এখন তো বউ হয়ে গেছে, এখন আর কি, সো প্রেমিকাটাই তো বউ হয়েছে, তাহলে ট্রিটমেন্টটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত না। আমার কাছে মনে হয় একটা মেয়ে হিসেবে সব মেয়ে কিন্তু এই জিনিসটা একসেপ্ট করতে পারে না।
0: ছেলেদের মনের কথা বলি, এটা আমি জানি না সবার কিনা, কিন্তু এটা আমি দেখেছি যে আমি সহ আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে মিলে যায়, যেমন এটা অনেস্টলি তারা বলে কি হ্যাঁ আমার বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমার অফিস আছে, আমার বউ আছে, আমার কাজকর্ম আছে, তাহলে আমার প্রেমটা কই? মানে এটা কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে এরকম, ম্যাক্সিমাম ছেলের মধ্যে কাজ করে, বউ আছে, হাজবেন্ডের সব সংসারটা সাজেন, তারপর একটা প্রেম খোঁজে, আবার যে সেই প্রেমটা যে ওয়াইফের মধ্যে খোঁজে যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না?
2: সেটা ইম্পর্টেন্ট। এবং এই যে
1: আমার মনে হয় কি এই জায়গাটা না, যেহেতু মানে কিছুদিন হলো এক্সপিরিয়েন্স বা ভবিষ্যতে আবার কিছু করতে জুড়ে যাই, ওই যে তুমি যে বললে না সো যে দায়িত্বটা, যখন তুমি স্ত্রী হয়ে যাচ্ছ তখন কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে দায়িত্ববোধের কি মাত্রাটা বেড়ে যাচ্ছে, তো তখন ওই যে প্রেমিক প্রেমিকার যে কি বলবো মানে যে ভিজুয়াল ইয়েগুলি ছিল, যা যখন আমরা কি করি ডেটে যাই বা আমরা যখন প্রেমিক প্রেমিকা, আমরা কিন্তু শুধু দুজন দুজনের ভালো দিকটাই দেখি, হয়তো ডিনারে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, বা হয়তো বা কিছু সময় একসাথে স্পেন্ড করছি, কিন্তু সংসার করতে গেলে যেহেতু রেসপন্সিবিলিটি তখন এসে যাচ্ছে, তখন প্রেমটা হয়তো আসলে অন্যভাবে প্রকাশ হচ্ছে, প্রেমটা আর ওইভাবে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু সেই প্রেমটার থেকেই কিন্তু দায়িত্ববোধ, ভালোবাসা থেকে দায়িত্ববোধটা এসে যাচ্ছে, সেই কারণে তখন আমরা মনে করি যে সারাদিন সংসারে কি লাগবে, ওই যে স্বামী ভাই বললো, ভাবি ফোন করে বললো মেয়ের এটা লাগবে, মেয়ের ওটা লাগবে, ওইটাই তো দায়িত্ববোধটা স্বামী ভাই। আর দিন যতই বাড়তে থাকে আমাদের দায়িত্ববোধের পরিমাণটা তো ততই বাড়তে থাকে, আপনার একটা মেয়ে ছিল প্রথমে, একটা মেয়ে থেকে এখন তিনটা কন্যা সন্তানের, ও আগেই জানিয়ে দিলাম যারা স্বামী ভাইয়ের কি বলবো লাভার গার্ল আছে, আমরা বলি লাভার বয়, লাভার গার্লটা জেনে রাখুন, এই যে ভদ্রলোক আমি ওনাকে বলবো উনি হচ্ছেন ফরমালিন, মিস্টার ফরমালিন স্বামী ভাই, স্বামী ভাইকে দেখলে কোনোদিন মনে হয় না বয়স মানুষের বাড়তে পারে, ভদ্রলোকের মানে কি
2: সবুজ
1: সবুজ, আমি দুদিন পর বুড়ি হয়ে যাবো, 10 বছর পর আমাকে হয়তো স্কিনার মানে স্বামী ভাই আনবে না, গ্ল্যামার থাকবে না, কিন্তু স্বামী ভাইয়ের গ্ল্যামার আজীবন থাকবে। আর সবচেয়ে বড় কথা স্বামী ভাই একজন মানুষ হিসেবে আমি বলবো যে যে মানুষটাকে সবসময় হয় না যে ফোন করলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর করে হাসি, এত সুন্দর করে মজা করে একটা কথা বলা, হ্যাঁ অথচ যে কিনা এত গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনে হেড অফ প্রোগ্রাম, যার কিনা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এবার আমি যেহেতু আমি উপস্থাপক, যারা আজকে যেহেতু আমাকে ইন্টারভিউ না হচ্ছে, স্বামী ভাইকে প্রথমে বললাম স্বামী ভাই কতক্ষণের অনুষ্ঠান, 45 মিনিটস, আমার তো মাথা 45 মিনিটসে কি কি বলবো, অনেক কিন্তু টপিকস বুঝছো সোয়াদ, আমরা ইয়ে করলাম প্যান্ডামিক নিয়ে কথা বলবো, আমার আমার জীবন নিয়ে কথা বলবো, আমার মিডিয়া লাইফ নিয়ে, আমরা কিন্তু আসলে ওই দিক যেতেও পারি নাই,
0: অলমোস্ট 60 মিনিট গন,
1: মানে কথা বললে আড্ডা দিলে যে কত কিছু বের হয়ে আসে, তো আমরা আর কতক্ষণ চালাতে পারবো অনুষ্ঠান, আমার কাছে
0: আর 5-7 মিনিট,
1: আচ্ছা আমাকে কি একটু পারমিশন দেওয়া যাবে আপনাকে একটু দুই একটা কোশ্চেন করার জন্য,
0: হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম,
1: can I take your place so you can take
0: my
2: মিলে দেওয়া হোক,
0: এই একটা দিচ্ছি,
1: আচ্ছা ডান, সো অলরাইট, সো আজকে যারা আমাদের সাথে আছেন আমাদের ভালোবাসার মানুষরা, রেডিও ত্রিকাল বাংলা ইউএস এর, আমরা আসলে সবাইকে কি বলবো অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমাদের সাথে আছেন, এবং বেশি বেশি আমাদেরকে ভালোবাসবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবার শামিম সাহেবের কাছে আমার কিছু প্রশ্ন, প্রথমেই হচ্ছে শামিম সাহেবের কাছে আমার প্রশ্ন যে এত গুণে গুণান্বিত একজন মানুষ কিভাবে হয়, আপনি একাধারে সাংবাদিক, একাধারে সফল উপস্থাপক, আপনি একাধারে প্রোগ্রাম ডিরেক্টর, প্রোডিউসার এবং একজন আর্টিস্ট, সবকিছু কিভাবে লাইফে ব্যালেন্স করেন, শুধু সেই নয় ব্যক্তিগত জীবনে আপনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা, আপনার ফেসবুক আমি সবসময় দেখি, আপনি খুব সুন্দর আপনার ফ্যামিলি লাইফও সুন্দর ভাবে লিড করছেন, এবং খুব অল্প সময়ে, আমেরিকাতে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি, আমরা এখনো স্ট্রাগল করছি, হ্যাঁ আমি 20 বছর ধরে এখনো স্ট্রাগল করছি, কারণ যেহেতু এটা আমাদের নিজেদের দেশ নয়, অন্য একটা দেশে নিজেকে ওইভাবে মানে কি বলবো মানে উপস্থাপন করাটা, এবং যে সংগ্রাম যে আমাদের কি বলবো, আমরা বাঙালির আজীবন সংগ্রামী, এখনো সংগ্রাম করে যাচ্ছি, তো শামিম সাহেব খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর তার কি বলবো ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, এটা কিভাবে মেইনটেইন করে, আপনি আমাকে বলেন, খুনে গুণান্বিত কিভাবে একজন মানুষ হয়?
0: এটা এটা একটা একটা উত্তর হতে পারে। এটা শেষে আমি একটা আমার ওয়াইফের গল্প বলবো, মানে আমার ওয়াইফের সাথে আমার একটা এক্সপিরিয়েন্সের গল্প বলবো। সেটা হচ্ছে যে আমি প্রচন্ড সাহসী, আবার একই সঙ্গে আমি খুবই ট্র্যাকে চলতে পছন্দ করি। আমি আমার জীবন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি না, আবার আমি খুবই সাহসী। আমি গাড়ি চালাই আমার মনের ইচ্ছা মতো, খুব স্পিডে চালাই, কিন্তু গাড়িটা হঠাৎ করে ঘুরিয়ে দিয়ে আমার মনে হয় না যে আমার দেখার ইচ্ছা হয় যে ও আচ্ছা এইভাবে চালালে কেমন হয়, আমি ওটা করি না। কারণ আমি বাসা থেকে বের হই, আমি একটা জায়গায় যাব ট্রেন লাইনে, আমার বন্ধুরা যখন ছোটবেলায় আমরা যখন ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যেতাম, তারা দেখতাম ট্রেন লাইনের ফাঁকের ভেতর পা দিয়ে আবার খেলতো, কিন্তু আমি ওটা করতাম না কখনোই। আমাদের স্কুলের দেয়ালে, আমি যখন ছোটবেলায় শাহজাহানপুর স্কুলে পড়তাম, স্কুলে কোনো জানালা ছিল না, শুধু ইটের গাঁথনি ছিল, জানালা টানা সব খোলা ছিল, এখান থেকে লাফ দিয়ে তারা ওয়ালের উপর দৌড়ে যে উঠতো, আমি এটা জীবনে করি নাই। কারণ আমি জানি যে আমার লাইফটা একটাই, এই লাইফটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো ততটুকু যতটুকু আমার কন্ট্রোলে থাকে। আমি আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি তো সারাক্ষণ যেটা ভাল লাগে সেই তরকারিটাই খেতে থাকো, মানে আমার প্রবলেম আছে, আমার যেই তরকারি আমার ভাল লাগে আমি সেটাই খেতে থাকি, যেই দোকানের কফি আমার ভাল লাগে আমি ওইটাই খেতে থাকি। বলে চলো একটু অন্য জায়গায় দেখি, তুমি তো শুধু একই টেস্ট সব সময় নিতে চাও। তো আমি উত্তর দিয়েছি এটা আমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, আমি আর কিছু বলি না।
2: আমি আমি এখানে একটু শামিম ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, যেহেতু আমরা অফ দা ক্যামেরা আমার ভাইয়ের সাথে দেখা হয়, অনেক কথা হয়, আমরা নিজেরা প্রোগ্রাম প্ল্যান করি কি করব না করব, অনেক টুকিটাকি কথা হয়, এন্ড সেখানে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা চলে আসে কোনো না কোনো সময়। তো উনি একদিন গল্পের গল্প করতে করতে দেখাচ্ছিল যে দেশের অবস্থাটা কিরকম ছিল বা কোন পর্যায়ে উনি ছিলেন, সেখান থেকে আমেরিকায় আসছেন। তো জানার কৌতূহল বশতই আমি উনাকে একদিন জিজ্ঞেস করেছি যে আপনি তো বাংলাদেশে খুব ভালো ছিলেন, হ্যাঁ, আমরা ইন জেনারেল আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু বাংলাদেশে আমাদের বেটার লাইফ ছিল, বাট এখানেও আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন আমি আমাকে প্রশ্নের উত্তরে শামিম ভাই অনেক সুন্দর একটা উত্তর দিয়েছিল যেটা আমি কখনোই ভুলবো না, সেটা ছিল এরকম যে পিছনে ঘুরে তাকালে কি কখনো সামনে এগিয়ে যেতে পারবো, পিছনটা তো আমাকে শুধু পিছনেই নিয়ে যাবে সামনে এগোতে দিবে না। এটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা যে কথাটা আমার মাথায় অনেক স্টাক খেয়েছে যে আসলে আমরা অতীতটাকে স্মৃতিচারণ করতে পারি কিন্তু অতীতটা কখনো ধরে রেখে যদি আগাতে চাই আমাদেরকে সেটা কিন্তু বাধা সৃষ্টি করবে, কখনো আগাতে দিবে না, যে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হয়তো বা উনার এই চিন্তা ভাবনার কারণে আজকে উনি আমেরিকায় এসে এত নতুন একটা পরিবেশে নতুন একটা এনভায়রনমেন্টে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাবি মেয়েরা সবাই মিলে অনেক ভালো আছেন, এবং উনি পার্সোনাল লাইফেও নিজের ক্যারিয়ারটাও এমন ভাবে ফোকাস করেছে যে অ্যাকচুয়ালি উনাকে নিয়ে গর্ব করার মতো বিষয় এবং আমরা উনাকে নিয়ে গর্ব করতে পারি।
0: মানে আমি আরেকটা জিনিস করি যেটা আমি সোনিয়াকে বলতে চাই, যে আমি আমার ডিসিশনে খুব স্টিক করি, আমি যদি হ্যাঁ যে আমি মনে করি যে হ্যাঁ আমি সে আমার বন্ধু, হ্যাঁ আমার সে বন্ধু, সে খারাপ হোক ভালো হোক আমার বন্ধু, সে আমার ওয়াইফ, ওকে সে আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি আমার ওয়াইফ, তার ভালো থাকবে মন্দ থাকবে সব থাকবে, কিন্তু সেই আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি এই কাজটা করবো, হ্যাঁ আমি এটাই করবো, আমি ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি নিব সেই ডিসিশন, অন্যের কারণে আমার এটা হয় না। আর যেটা আমি মনে করি যে মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, এই যে প্রতিটা দিন চলে যাচ্ছে জীবন থেকে শেষ, এই মোমেন্টে আমরা সবাইকে নিয়ে যে একটা আনন্দের আড্ডা করলাম, এটা আমার সারাদিনের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকলো। কারণ আমাদের কিন্তু খুব সুন্দর ভাবে যে সোনিয়া কথা বললো, সোহাদ কথা বললো, সবার হাসি হাসি মুখ দেখলাম, দিনটা খুব সুন্দর কাটলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া।
1: আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি এখন প্যারালিগালে কাজ করছেন, হ্যাঁ একটা ল অফিসে, এবং এটা নিউ ইয়র্কের ওয়ান অফ দা ভেরি মানে কি বলবো মানে রিনোন একটা ল অফিসে কাজ করছেন। তো একজন মিডিয়া ব্যক্তিত্ব যার কিনা ছোটবেলা থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, এই যে সব শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় যার বিচরণ, সেই মানুষ এখান থেকে এখানে আসার কারণটা কি?
0: আমার ছোটবেলায় যখন আমি একদম পিচ্ছি ছিলাম তখন আমার জীবনে একটাই চাওয়া ছিল যে 6 নম্বর বাসের ড্রাইভার হওয়া। কারণ 6 নম্বর বাস দেখলে আমার মনে হইতো যে এত বড় একটা বাস এই লোকটা কিভাবে টেনে নিয়ে যায়, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপরে আবার একটা সময় মনে হলো যে আমি সাংবাদিক হব, কারণ সাংবাদিকটা অনেক বেশি পাওয়ারফুল। তারপরে এক সময় দেখ মনে হলো যে আমি পুলিশ হব, কারণ পুলিশটা খুব পাওয়ারফুল। কারণ একটা সময় মনে হলো যে হ্যাঁ সংবাদপত্রের চাইতে অভিনয় করলে বেশি রকম মানুষজন চেনা, একটু পাওয়ারফুল হওয়া যায়। তারপর মনে হলো অভিনয় করার চাইতে অভিনয় করানোটা আরো বেশি পাওয়ারফুল। তো এরকম ভাবে আমার খালি মনে হতো যে কিভাবে নিজেকে আরেকটু শক্তি সমৃদ্ধ করা যায়। তো আমেরিকা আসার পর আমরা যে ল অফিসে কাজ করি এখানে প্যারালিগাল হিসেবে আমি আছি, কিন্তু আমার স্বপ্ন এখানে অ্যাটর্নি হওয়া। আমি আর 3-4 বছর পড়বো, পরে অ্যাটর্নি হব। এখন আমরা ইমিগ্রেশন, তারপরে ফ্যামিলি কেস, আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সিটিজেনশিপের নানাবিধ বিষয় নিয়ে কাজ করি এখান থেকে জ্যাকসন, এটা আমাদের অফিস। কিন্তু আমার চাওয়া হচ্ছে আমি অ্যাটর্নি হতে চাই এখানে।
1: মাশাআল্লাহ শামীম ভাই, মানে কি বলবো, ইজ এ ভেরি গুড। আমি আপনার মানে কি বলবো, আপনার যে মানে ইন্সপিরেশন, আপনার যে স্পিরিটটা যে না এটা করব, যে এই যে চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আসলে কি বলবো না, এটা অনেকের জন্য আপনি মেন্টর হিসেবে কাজ করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি একজন মানুষকে হারিয়েছে, বাট উই আর ভেরি লাকি যারা আমরা মেইন স্ট্রিম থেকে বাংলাদেশ থেকে এখানে এসে,
0: কিন্তু হারাইনি। কিন্তু আমি কিন্তু আবারও আমার বাংলাদেশে আবার কাজটা শেষ করে, কিছু পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ নিয়ে আমার প্ল্যান আছে। বাংলাদেশে আমরা আরো একটা অ্যাপ অ্যাপ তৈরি করছি, যেটা বাংলাদেশে যারা প্রবাসীরা থাকে তাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাংলাদেশে তাদের ঘরবাড়ি আছে, তাদের বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাপোর্ট দেওয়া যায় কিভাবে সেটা। আবার বাংলাদেশে টেলিভিশন চ্যানেল, যেটা সোশ্যাল মিডিয়া সহ প্ল্যানিং এর অংশ হিসেবে আমরা কাজ করছি, 2-4 বছর লেগে যাবে এগুলো করতে। তো আমরা একদম শেষ পর্যায়ে, সোহাদ, সোহাদের হাতে দিয়ে দিলাম।
2: হ্যাঁ, আমি একেবারে কিছু কমেন্ট করব সবাই যারা যারা আমার, কারণ সবাই তো আমাদের গল্প শুনছে, অনেকের অনেক মতামত আমরা মিস করে যাচ্ছি। একটা আপু তানজিনা আপু লিখ, আমি হয়তো অনেক আগে বলেছিলাম, নন্দিতা দাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাহিল শফিক থ্যাংক ইউ সো মাচ, আজকের সবচেয়ে অসাধারণ কথা বলেছেন ভাইয়া নুরশাদ জাহান, সুমনা মাসুদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, শামিমা আক্তার রোজি থ্যাংক ইউ সো মাচ, নুরশাদ জাহান আবার বলেছেন ফিয়া মানিলা, ইনশাল্লাহ ভাইয়া অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনাকে সবাই অনেক শুভকামনা জানিয়েছে। জান্নাতুন নাইন থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ওয়াচ করেছেন আছেন সোফার আমাদের সাথে, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর আপু আপনাকে অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করবো আপনি যেন আপনার জীবনসঙ্গী হিসেবে আপনি যেভাবে যাকে চাচ্ছেন আপনার মন থেকে যেন আপনি সেই রকম একজন মানুষ হিসেবে আপনি তাকে খুঁজে পান, এবং আপনি অনেক ভালো থাকেন জীবনে, অনেক অনেক বেশি শুভকামনা। আর আমাদেরকেও আমাদের পাশেও থাকবেন, আমাদের সাথে এভাবে থাকবেন, আমরা যেন প্রায় সময় এরকম গল্প করতে পারি, আমাদের সাথে জয়েন করবেন। আমার আর ভাইয়ার একসাথে প্ল্যান হচ্ছে কোনোভাবে যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটিটাতে আমাদের যে নিজেদের ভাষা, আমাদের নিজেদের যে কালচার, আমি এখন থার্ড জেনারেশনে আছি, আমার পরে আরো অনেক জেনারেশন আসবে এখানে লাইফ বিল্ড আপ করবে, কিন্তু আমি চাই যে আমাদের বাংলা কালচারটা যেন আমরা বই নিয়ে যেতে পারি। অবশ্যই আমরা যেখানে থাকবো আমাদের জীবনটা সেভাবে গড়ে নিতে হবে, যেটা রুলস রেগুলেশন এটার বাইরে আমরা এখানে থাকতে পারবো না, কিন্তু চাও আমাদের প্রচেষ্টা যে আমরা এই যে সুন্দর করে কথা বলছি, বাংলায় কথা বলছি, বাংলা গান শুনছি, এবং ডে বাই ডে এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে, সেটাকে আমরা আরেকটু প্রচার করব। কথায় বলে না, প্রচারে প্রসার, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা আমাদের রেডিও স্টেশন থেকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মতো আপু ভাইয়াদের যেন সহযোগিতা আমাদের পাশে সবসময় পাই। আর শামীম ভাইকে অনেক থ্যাংকস, উনার প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা এখানে বা এইরকম একটা সাহস করতে পেরেছি যে হ্যাঁ বাংলা রেডিও স্টেশনে আমরা কাজ করব, বাংলা রেডিও স্টেশন হবে, সবাই বাংলা গান শুনবে। এটা কিন্তু খুব ছোট একটা কাজ না, চিন্তাটা ছোট হলেও প্রয়াসটা কিন্তু অনেক বড়।
1: অ্যাবসলিউটলি,
2: তো এটার জন্য শামীম ভাইকে অনেক থ্যাঙ্কস এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এবং আমাদেরকে অপরচুনিটি করে দেওয়ার জন্য।
0: আমরা তো সোনিয়াকে রিকোয়েস্ট করছি যে সোনিয়া যেন একটা প্রোগ্রাম করে রেগুলার,
1: ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি সোহাদ এবং শামীম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস রেডিও ত্রিতাল বাংলাদেশের পক্ষ থেকে, মানে আমাকে ইনভাইট করার জন্য এই রেডিওতে। এন্ড স্পেশালি সোহাদ, তোমার কি বলবো, newly married, you know, you just newly got married, so tomar dampotto jibon jate onek sukher hoy ebong tumi jate sob kichu manage kore ei jato sundor kore kaaj korcho, ei je bangla shilpo sahitto ni amader ei generation ke ashole egula to amader ei generation er jonno ekta bishal byapar যারা আমাদেরকে দেখবে জানবে। কারণ হচ্ছে যে আমরা যদি ক্যারি করতে না পারি তাহলে ওদেরকে তো আমরা কিছু ডেলিভারি দিতে পারবো
2: না।
1: আর শামীম সাহেবের মতো মানুষ যেখানে আছেন আমি জানি সেখানে কিছু একটা হবেই, এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট শামীম ভাই এবং সোহাদ আমাকে এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএতে ইনভাইট করার জন্য। এবং খুব ইনফরমাল আমাদের আসলে একটা কনভারসেশন ছিল, আড্ডা ছিল, এবং আমি স্পেশালি মনে করি যারা হয়তো আমার মতো সিঙ্গেল মাম আছেন, হ্যাঁ যারা হয়তো কিছু করতে চান তাদের জন্য এটা হয়তো অনেক একটা ফ্রুটফুল কিছু হবে, কারণ আসলে কনফিডেন্স না থাকলে আমরা কিছুই করতে পারবো না। and thank you all of the ki bolbo bhalobashar manush jara amader radio trital bangla usa te achen mane amader sathe protidin ei onushthan apnara dekhen please radio trital bangla ke onek onek beshi bhalobashben jekhane sohad ebong shamim shahid achen
0: sohad shamim shahid ebong sonia achen sonia o achen arekta hocche sonia ajke khub boro kaj koreche je eta manushjon bolte ki ektu hesitate kore je ami single mom কিন্তু এটা যে গর্বের সঙ্গে বলা যায়, সুন্দর করে বলা যায়, সাকসেসটা দেখানো যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার দেখা হবে সবার সঙ্গে,
2: সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
1: ওকে আল্লাহ হাফেজ, বাই।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

কবিবর কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্ড শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: হ্যালো, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা আমাদেরকে যারা দেখছেন তাদের জন্য আজকে খুবই আনন্দের সময় যে আমরা আজকে পেয়েছি আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মেহরিনকে। আমরা বলে নিচ্ছি, রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনারা সরাসরি শুনতে পাবেন এবং এটার ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ভার্সন আছে। এটা আসলে নামে রেডিও, কিন্তু সর্ট অফ টেলিভিশন স্টুডিওর মতোই। আমরা পেয়েছি মেহরিন মাহমুদকে, আমাদের প্রিয় সিঙ্গার মেহরিন মাহমুদ। কেমন আছেন?
1: আমি ভালো। শামীম ভাই, আপনি কেমন আছেন? ভীষণ ভালো লাগছে আপনাকে দেখে।
0: যে আমার খুব ভালো লাগছে, অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। এবং ধরেন, আপনি আমাদের বলতে হবে সফল যারা কেমন তারা। আপনার কাছ থেকে আপনার এই থ্রোয়িং, আপনি যখন 21টিভিতে এই প্রোগ্রামটা করতেন সফল যারা কেমন তারা, তখন আপনার কাছ থেকে আমরা এটা একটুখানি ইয়ে করার চেষ্টা করতাম, ধরেন শেখার চেষ্টা করতাম যে এই উপস্থাপনার শুরুটা কিভাবে করতে হয়, কিভাবে এরকম অ্যাটেনশনটা দিতে হয়, কিভাবে মানুষকে সঙ্গে সঙ্গে আকৃষ্ট করতে হয়, সফল যারা কেমন তারা। আপনি আমাকে বলেন যে সফল আসলে কেমন হয়, আপনিও তো সফল।
1: আসলে প্রতিটা মানুষ পৃথিবীতে সফল ভাইয়া, যদি কেউ বসে বসে ভাবে যে না, আমার দ্বারা কিচ্ছু হলো না পৃথিবীতে, আমি একটা কি করলাম, আসলে সেও সফল, কারণ একটা কারণে সে পৃথিবীতে আসে। যদি
0: হ্যাঁ
1: সে
0: হ্যাঁ
1: কিছু নাও করে, তাও সেটাই তার কারণ পৃথিবীতে আসার। কোনো না কোনো কিছু সে করেছে, সে জানে না, তার জানার বাইরেই হয়তো কিছু করে ফেলেছে। তো সবাই আসলে সফল, তো যে যার মতন করে সূর্যটাকে দেখে।
0: হ্যাঁ, সেটা ঠিক, এটা আপনি ভালো বলেছেন। প্রত্যেকে আসলে তার জায়গা থেকে কোনো না কোনো ভাবে সফল। তো এখন আসলে যদি আমরা বলি যে জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিত, সফল হওয়া উচিত নাকি আপনার মানে সাফল্য কোন জায়গায়? সাফল্যটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, কারণ আপনি আপনার মনের কাছে মনে হতে পারে আপনি সফল, আবার আমার কাছে মনে হতে পারে আপনি ব্যর্থ, আপনার কাছে মনে হতে আমার কাছে মনে হতে পারে আমি সফল, আপনার কাছে মনে হতে পারে আমি ব্যর্থ, তাই না? তাহলে মানুষের জীবন চলার চাবিটা কোথায় থাকবে, এই প্রশ্নটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আপনারা যারা ফেসবুক, ইউটিউব, আপনারা যারা দেখছেন, তারা আপনারা লিখে দেবেন কোথা থেকে দেখছেন। আর একই সঙ্গে এটা রেডিও স্টেশন, রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে প্রচারিত হচ্ছে। আপনারা যদি কোনোভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমরা সঙ্গে সঙ্গে আমাদের সিস্টার, আমি তো সিস্টার বলি, মেহরিন মাহমুদ, ওনার কাছ থেকে আপনার প্রশ্ন উত্তরটি জানার চেষ্টা করবো। নুসরাত জাহান, নুসরাত জাহান রমজানুল মোবারক জানিয়েছেন। হ্যাঁ, রমজানুল মোবারক।
1: আপনাকে
0: মেহরিন আপু কেমন আছেন জানতে চেয়েছেন, আপনি কেমন আছেন আসলে?
1: আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে ভালো, অনেক রহমত
0: আচ্ছা,
1: দিয়ে
0: তাহলে
1: রেখেছে।
0: সেটাই, আপনি তাহলে আমরা যে প্রশ্ন করেছিলাম যে আসলে মানুষের চাবিকাঠি কোথায় হওয়া উচিত, ধরেন এটা কি আপনি নিজের কাছে সফল হলেই আপনার জীবনের প্রশান্তি আসা উচিত, নাকি সবার কাছে আপনাকে ভালো হতে হবে, সফল হতে হবে? কঠিন প্রশ্ন।
1: একটা আরামের ঘুম দিয়ে যদি সকালে যে উঠতে পারে, সে সফল।
0: হ্যাঁ, ওকে,
1: সুন্দর করে নিঃশ্বাস নিতে যে পারে, সে সফল। সূর্যের বিকেলের আভাটা যে আনন্দ দিয়ে উপভোগ করতে পারে, সে সফল। আপনার গাছের ছোট্ট বেলি
0: ওকে,
1: ফুলটা এবং আপনার যখন বারান্দায় একটা টুনটুনি পাখি এসে ডাকে, তখন তাকে যদি আপনি দারুণ ভাবে গ্রহণ করতে পারেন, তাহলেই আপনি সফল।
0: রাইট,
1: তখন আপনি ভাববেন আসলে আপনার হয়তো দিনের এই কাজটা হলো না, ওটা হলো না, আপনি দেখবেন যে কিচ্ছুর কোনো মানে নেই। এখন বিশেষ করে গত 1.5 বছরে আমরা যেটা শিখেছি, আমি ভাই, কিছুর কোনো মানে নেই যতক্ষণ না আপনি নিশ্চিন্তে আছেন, চিন্তাহীন আছেন এবং সুখী আছেন। আপনার কাছে আপনি সুখী আছেন, পরের কাছে কি এটা কোনো ম্যাটারই করে না। আপনার কাছে আপনি সুখী আছেন, আপনার একটা ছোট্ট উপহারে হয়তো আপনি খুব খুশি হয়ে গেছেন, বা আপনি নিজে একটা কিছু কিনেছেন বা বুঝেছেন বা চিনতে পেরেছেন, একটা বই পড়েছেন, রবীন্দ্রনাথের একটা লাইনকে আপনি নতুন করে বুঝতে পেরেছেন, এইটাই সুখ, এটাই সার্থকতা, এটাই আসলে আনন্দ। অন্য কোথাও কোনো আনন্দ খুঁজে আপনি মানে কিনারা পাবেন না, ইটস এন্ডলেস। আপনি যখন খুঁজতেই থাকবেন, খুঁজতেই থাকবেন, ওই পার্সুটে যদি আপনি খুশি থাকেন, ফাইন, কি কোন পার্সুয়ে, কিন্তু খুশি হওয়াটা আসলে রিলেটিভ এবং আপনার নিজস্ব ধ্যান ধারণার মধ্যে নেই।
0: আজকে আপনারা যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, এখন একই সঙ্গে 52% দেখছেন, আপনাদের জন্য বলছি, যারা একটু হতাশ বোধ করছেন, যারা মনের মধ্যে কষ্ট বা একটুখানি কোনো জায়গায় মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনি খুবই কষ্টে আছেন, জীবনে কিছুই হলো না, আপনি কিন্তু আমাদের এই সিস্টারের কথাটা খুব গুরুত্বের সাথে নিতে পারেন। দেখেন, আমাদের সিস্টারকে আমি প্রশ্ন করেছি যে কোন সময়টাকে আপনি মনে করেন সফল, উনি বলেছেন যেই যেই বর্ণনা করেছেন তার প্রত্যেকটা হচ্ছে মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত, যে হয়তো সকালে একটা পাখি দেখে আমার ভাল লাগছে, এক কাপ চা খেয়ে আমার ভাল লাগছে, একটা একটা একটা মানুষের সাথে কথা বলে ভাল লাগছে, বা কোনো একটা মোমেন্টের কথা উনি বললেন, ফলে ওই মোমেন্টটাকে চেস করা কিন্তু আমাদের মূল কাজ। ফলে আপনারা যারা ভাবছেন যে আপনারা সফল না বা হতাশ বা কিছুই হল না, তাদের আজকের অনুষ্ঠানটা দেখা উচিত। আমরা এই ধরনের প্রশ্নের উত্তর আমরা জানবো মেহেরিন মাহমুদের কাছ থেকে, আমাদের প্রিয় সিঙ্গার। তার আগে বলিনি, রেডিও ত্রিকাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই জায়গাতে আপনারা অ্যাপটি পাবেন। এটি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট, সৌজন্যে ওয়ার্ল্ড রেমিট একটি বেটার ওয়ে টু সেন্ড মানি, যে কোনো জায়গা থেকে আপনারা মানি সেন্ড করতে পারেন, এই অনুষ্ঠানটি তারা স্পন্সর করছে। আপনাকে যদি আমরা প্রশ্ন করি যে আপনার আপনার দিনের কোন কোন সময়গুলো আপনার কাছে মনে হয় যে আপনার নিজের, এবং কোন কোন সময়গুলো কোন কাজগুলো মনে হয় যে আপনি অনিচ্ছায় করছেন, ভাল লাগছে না?
1: শাহিন ভাই, আমার সবই নিজের সময়, নিজের মুহূর্ত।
0: ওকে,
1: আমার একটা পারসুট থাকে, আমার একটা আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে যে সকালে আমি সূর্য উদয় দেখবো না, কিন্তু সূর্যের উদয়ের পরবর্তী যে একটা ঘন্টা আমি সূর্যের কাছাকাছি থাকবো। এই এটা অনেক সময় আমার হয় না, বা যেদিন হয় সেদিন মনে করেন যে আমি অনেক সুখী। আর মুহূর্ত আসলে জেগে থাকা প্রতিটা মুহূর্তই খুব সুন্দর, যদি সুন্দর একটা স্বপ্ন দেখি সেটাও খুব সুন্দর, যে প্রতিটা মুহূর্তই আমি আসলে খুব এনজয় করি। যেমন আমার ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে, এদেরকে এদের এদের ধরেন ছোটকালের একরকম, এখন একরকম, তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাচ্ছে সেটা একরকম। যেমন আমি আর আমার সাহেব চুপ করে থাকি, কোনো কথা বলি না ওদের কথার মাঝখানে, আমরা বুঝি না ওরা কি বলে। তো এই ব্যাপারগুলো অভিনব মুহূর্ত। তারপর দিনের মধ্যে আমার ওই যে বললাম বিকেলের মুহূর্তটা আমার খুব প্রিয়, যখন সূর্য একটু নরম। আর আমাদের দেশে তো আপনি নিশ্চয় মনে আছে ছটা ছটা ঋতু আমাদের আল্লাহ দিয়েইছে মজা করার জন্য, মানে প্রতিটা ঋতুই আসলে ভালোবাসবার এবং আনন্দ নেবার। তো ওই জন্য আমার আনন্দের কোনো শেষ নাই।
0: আমাদের আমাদের এখানে খাইরুল বাবুই, বাংলা ভিশনের সিনিয়র প্রডিউসার, আই থিঙ্ক এক্সিকিউটিভ প্রডিউসার, একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আমরা আসবো। তার আগে আমরা একটু বলতে চাই, নুসরাত জাহান আমাদের সঙ্গে জয়েন করেছেন, একেম রশিদ আমাদের বন্ধু জয়েন করেছেন, নূর রাজা, নূর রাজা বলেছেন, মেরিন মেহরিন আপু, আপনার সুরেলা কণ্ঠে আপনি সুরা ফাতেহা ফাতেহা পড়বেন কি? নূর রাজা, আপনাকে বলতে চাই, আমরা সুরা ফাতেহা পড়া একটা পবিত্রতার অংশ, অনেক যত্ন করে সম্মান করে সেটা পড়তে হয়, হাসি ঠাট্টার মধ্যে সেটা করা যায় না। ফলে আপনি যখন অনুরোধ করবেন, আপনাকে সুরা ফাতেহার সম্মানটা রেখেই অনুরোধ করতে হবে যে কোন সময় কোনটা পড়া উচিত। আমরা যদি হাসতে হাসতে সুরা ফাতেহা পড়তে চাই তাহলে সেটা প্রপার সম্মানটা করা হবে না। ফলে যে কোনো অনুরোধের সময় একটু ভেবে নেবেন যে আসলে ওই অনুরোধটার প্রতি সম্মান রাখা যাচ্ছে কিনা। সুরা ফাতেহা আমাদের কাছে অত্যন্ত সম্মানের। একেএম রশিদ তিনি বলেছেন, দারুন, নুরশাদ জাহান লিখেছেন, কানতে কানতে হাসতে পারা সবচেয়ে বড় সাফল্য আমার কাছে। ওকে, দেখেন সবাই কিন্তু মোটিভেটেড হয়ে যাচ্ছে আপনার কথায়। তারপরে খাইরুল বাবু যেটা বলেছে, বাংলা ভিশনের প্রডিউসার, তিনি বলেছেন, আপু আপনাকে সুন্দর লাগছে, লাইভ অনুষ্ঠানে এই মন্তব্য শুনতে কেমন লাগে?
1: ও, সব সময় ভালো লাগে ভাইজান, আরো বেশি বেশি করে লিখেন।
0: হ্যাঁ, সেটাই, এটা এটা কিন্তু একটা আমেরিকান স্টাইল হইলো বাবুয়ের। ধরেন আমেরিকাতে যদি কেউ বলে যে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাহলে ওই ভদ্র মহিলা বা ওই ভদ্র পুরুষ বলতে পারে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। আবার কেউ বলতে পারে যে আপনার হাতটা ধরতে চাই, সেটাও বলতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করছে। তখন বলতে হয় যে আপনাকে সুন্দর লাগছে, এটা বললে কি আপনি মাইন্ড করবেন? তখন সে বলে, না না, ওকে, ইটস ওকে। তখন সে বলে, হ্যাঁ, আপনাকে সুন্দর লাগছে। তো বাবুই কিন্তু আমেরিকান স্টাইল নিল, ধরেন আপনাকে বললো সুন্দর লাগছে, কিন্তু আপনাকে সে বোঝাতে চাইলো যে লাইভ অনুষ্ঠানে শুনতে গিয়ে কেমন লাগে আপনার, ফলে সে কিন্তু আপনার প্রশংসা করেছে যে আপনার সুন্দর লাগছে আপনাকে।
1: ওকে ওকে
0: ওকে,
1: আমার জন্য একটি শিক্ষা ছিল, আমি আসলে সবসময় আমরা ভাবি যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা আসলে অনেক উদার প্রকৃতির, তো এখানে এখানেও যে এরকম নিয়ম অ্যাপ্লিকেবল, এটা আসলে জেনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম যে মানে নারীদের সম্মান দেওয়ার একটা অভিনব একটি একটি একটি
0: সিস্টার, আমি আরেকটা বিষয় আপনার এই কথার প্রসঙ্গ ধরে শেয়ার করতে চাই। সবাই ধরে নেয় যে ধরেন এই উন্নত দেশগুলোতে বোধহয় ছেলে পুরুষ এবং নারীদের অবাধ মেলামেশা হয়, কিন্তু এখানে সবচেয়ে বেশি নারীরা সেফ, কারণ আপনি কোনো কিছুই আপনি তার অনুমতির বাইরে আপনি যেতে পারবেন না। আপনার সবাই মনে করে না যে অনেকে অভিযোগ করে যে নারীর পোশাক নারীর ধর্ষণ এবং নারীর অবস্থা নষ্ট হওয়ার জন্য দায়ী, এটা বলে থাকে অনেকে, আমরা শুনেছি বলতে, কিন্তু এই চেষ্টাটা এখানে এই উন্নত দেশগুলোতে করে কোনো লাভ নাই। আপনার তার ইচ্ছা বা অনিচ্ছায় আপনি তার দিকে আপনি তাকিয়েও থাকতে পারবেন না বা আপনি তাকে একটু স্পর্শ করতে পারবেন না। ফলে ড্রেস বা পোশাক বা ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে সিস্টেম। মানুষ কখনোই ভালো না, তাকে ভালো করে রাখতে হয়। যাই হোক, এখন আপনাকে আপনার কাছে আসি যে আপনার উপস্থাপনা, আপনার গান, আপনার আপনার জীবনযাপন, আপনার ফ্যামিলি, আপনার মেহরিন মাহমুদ, আপনার আসল নাম কি? মাহমুদ তো আমরা যতটুকু জানি আমাদের ভাইজানের নাম, তাই তো?
1: আমার আমার নিজের নাম মেহেরিন ভুঁইয়া, আমার আব্বার নাম
0: আচ্ছা,
1: সহ, আর বিয়ে করে আমি মাহমুদ পেয়েছি, তো এখন সবাই মেহেরিন মাহমুদ বলে, আপনারা অনেকদিন ধরে। আর এটা এখন আসলে বহুদিন ধরে মাহমুদপুর পরিচিত, তো আমার বিয়ের বয়স হলো 22, আলহামদুলিল্লাহ, তো যার কারণে এটা প্রচলিত হয়ে গেছে নামটা, এই তো।
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু বলে যে 24 বছরের মধ্যে নাকি ভাই বোন হয়ে যায় সবাই, আমরা সেটাতে যাব। তার আগে বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, মেহরিন মাহমুদ, মেহরিন ভুইয়া নরসিংদীর খুবই প্রতিষ্ঠিত ভুইয়া ফ্যামিলির মেয়ে, এবং নরসিংদী আপনি সিলেট যারা যান তারা কিন্তু নরসিংদীতে মেহরিন মাহমুদের বাড়ির উপর দিয়ে যেতে হয়, উনি যদি পারমিশন না দেন আপনার যেতে পারবেন না, এটুকু আমি জানি, ঠিক কিনা বলেন? সানজিদা খান খুব ভালো লাগছে, মেহরিন আপুর সবচেয়ে সুন্দর হচ্ছে হাসি, তারপরে ওনার কণ্ঠে গান শুনতে চাই, সবাই লিখছেন আমাদের, একই সঙ্গে 70 জন দেখছেন, আর এটা আপনার আপনাদের কে কোথায় দেখছেন সেটা লিখে দেন, আর মেহরিন আপুর কাছে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনার যে সবচেয়ে আলোচিত গান, আপনার প্রচুর গান, 2000 সালে আপনার প্রথম ক্যাসেট বেরিয়েছিল যতটুকু আমি জানি, এবং আপনার নিজের অ্যালবাম আছে অনেকগুলো, তার মধ্যে আছে আনাড়ি, তারপরে দেখা হবে, মনে পড়ে তোমায়, তারপর ভালোবাসার গান, রোমান্টিক কম্পাইলেশন এটা, তারপর ডোন্ট ফরগেট মি, এটা 2006 বেরিয়েছে, তুমি আছো বলে, আরেকটা হচ্ছে সেভেন, সেভেন লেখাটা খুব ইন্টারেস্টিং ছিল, এই গানগুলো নিয়ে ইয়েগুলো নিয়ে বলেন যে আপনার 2000 সালের প্রথম অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই। আপনার আনাড়ি, আনাড়ি গান দিয়ে আমরা সবাই আপনাকে চিনেছি, আপনার কাছে তখনকার অনুভূতিটা কেমন ছিল?
1: ও শান ভাই, লম্বা হিস্ট্রি, আসলে আমি এখনো নূতন শান ভাই, এখনো আমি একটা একটা একটা সেরকম একটা গানের খোঁজে যেটাতে হয়তো আমি নিউ ইয়র্ক একটা ম্যানশন বানাতে পারবো রয়্যালটি দিয়ে। হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা,
1: তো ওই জন্য আনাড়ির আসলে আমি তখনও যেরকম একটা জিল নিয়ে গান নেমেছিলাম যে আমি একটু নতুন কিছু করবো, সেই জিলটা আমার এখনো সেম আছে শামীম ভাই, এবং এই যে বছরগুলো পার হয়েছে এইটাতে আমার মনে হয় যে অভিজ্ঞতা বাকি আমি জমিয়েছি তা বলবো না, আমি যেটা পেয়েছি সেটা হলো যে আনঅ্যাডাল্টারেটেড লাভ, মানে আমাকে কোনো কোনো কারণ ছাড়া যে এত ভালোবাসা, এত এত যে আমার প্রাপ্তির জায়গাটা হলো যে আমাকে আমাকে মানে 10 জন হলো ভালোবাসেন, এবং এই শক্তিটা যে আমার আরো ভালো কিছু করতে হবে, আরো কাজ করে যেতে হবে, আর COVID-19 থেকে যেটা শিখেছি যে ইউ ক্যান ডাই এনি টাইম, সো ইউ বেটার ওয়ার্ক হার্ড, এবং যে মুহূর্ত গুলো আপনি পাচ্ছেন হাতে সেগুলো যেন সদ ব্যবহার করা হয়, তো এইগুলোই হলো আসলে পাথেয়। আমি পাস্টে কি করেছি এটা তো আপনারা জানেনই, আর ইউটিউবেও সব আছে, আমার মেহরিন অফিসিয়াল আমার ইউটিউবের চ্যানেল, সো ইউ ক্যান জাস্ট ইউ নো গো দেয়ার এনি টাইম। ওখানে অনেক কিছু আছে, শামিম ভাই আমাকে সফল জায়গার ক্লিপ দিলে আমি ওটাও একটু উঠিয়ে দেবো ওখানে। তো ওই জন্য হোয়াট আই হ্যাভ ডান ইজ হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট আই উইল ডু ইজ হোয়াট আই এম কনসার্ন অ্যাবাউট। তো এই দিস ইজ লং এন্ড শর্ট, কারণ আমি জীবনে একটা দিনও
0: হ্যাঁ
1: নষ্ট
0: হ্যাঁ হ্যাঁ
1: করি নাই শামিম ভাই, আমি প্রতিদিন কাজ করেছি, কিছু না কিছু আমার আছে, মানে আই হ্যাভ ডান মাচ। এবং ওটার একটা অ্যামালগামেশন ইজ হোয়াট আই অ্যাম টুডে, এবং কি ফোর্সে আমি সামনে আরো যে জীবন কটা আছে সেটাতে আমি কাজ করতে পারবো, ওটা আমার প্রধান দেখা আমার জীবন থেকে আমি কি করতে পারি। সো হাউ লং আই লিভ টু ডু দেম, হাউ মাচ টাইম আই হ্যাভ।
0: নাইস নাইস নাইস, এক্সেলেন্ট। আমার মনে হয় যে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেরই শেখার আছে যে প্রত্যেকটা মোমেন্ট ভাবে এনজয় করতে হয়, কিভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলতে হয়, সেটা আমরা আমাদের সিস্টারের কাছ থেকে শুনবো, মেহের মাহমুদ। তার কাছ থেকে আমরা এটাও জানবো যে উপস্থাপনার শর্তগুলো কি, গায়ক বা সঙ্গীত শিল্পী হতে গেলে তার করণীয় কি। তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি কি আমাদেরকে একটু খালি গলায় 2 লাইন শোনাবেন না? এই যে সবাই কিন্তু ওয়েট করছে, দেখেন আপনাকে রিয়াদ আহমেদ লিখেছেন। হ্যাঁ ওকে ওকে, রিয়াদ আহমেদ লিখেছেন যে আমরা আপনাকে আমরা কম দেখতে পাই কেন। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুকে কখনো চেঞ্জ হতে দেখিনি। নুসরাত জাহান লিখেছেন রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। তারপরে লিখেছেন বগুড়া থেকে দেখছি, হ্যাঁ সবাই আছে। সরোয়ার চৌধুরী লিখেছেন আপনার সঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সুবিধা হচ্ছে, সব জায়গা থেকেই একই সঙ্গে যুক্ত হতে পারে, এবং আপনি দেখবেন যে 2 দিনের মধ্যে এটা 50,000 100,000 ফলোয়ার হয়ে যায়। তা আমরা আপনার একটু গান শুনতে চাই।
1: বলেন না শাইম ভাই কি গান শুনবেন?
0: আনাড়ি, আমি তো এসব ক্ষেত্রে খুবই আনাড়ি।
1: আই হ্যাভ, আমি একটু ছোট্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিবো আর কি, গানটাকে সুন্দর করে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। আমি জানি না শুনতে পাবেন কিনা।

0: নাইস। দেখেন, আপনি কি সুন্দর করে, আপনি জানেন যে এই যে যারা গান করতে পারে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী। আমার কাছে তাদেরকে অনেক পাওয়ারফুল মনে হয়, কারণ আমার আমাকে আমাকে একবার আমার বাবা গান শিখতে বলেছিলেন একজনের কাছে। তো আমি এমন ছিল যে সপ্তাহে 3 দিন আমাকে গান শিখতে হবে এবং মাসে আমরা তাকে 2000 টাকা দিব। তো 2 সপ্তাহ যাওয়ার পরে টিচার আমাকে বলেছেন যে তোমাকে 2000 টাকা দিব, তুমি বাসায় থাকো, তোমার গান শেখার দরকার নাই।
1: না, এটা ঠিক না।
0: তবে এই যে আপনি আনাড়ি গানটা করলেন, সুপ্রিয় দর্শক, 2000, জি জি বলেন বলেন প্লিজ
1: ইট ইজ অল আ ম্যাটার অফ
0: বলেন।
1: পার্সিস্টেন্স। আপনি একটা কিছুতে যদি লেগে থাকেন, তাহলে
0: অবভিয়াসলি
1: সেটা একদিন না একদিন আপনাকে কিছু না কিছু ফল দিবে। মানে একেবারে দেখেন,
0: দেবে,
1: এটা আম গাছের কথাই আপনি দেখেন, কতটা বড় একটা প্রসেস। কিন্তু সারা বছর ধরে আপনি ওয়েট করেন যে বৈশাখ মাসে আপনি বা জ্যৈষ্ঠ মাসে আপনি আম খাবেন। তো এই সব কিছুর একটা একটা লেগে
0: রাইট,
1: থাকার একটা কিছু। আপনি দেখেন, বিশ্ব ব্রহ্মাণ্ডর দিকে তাকালে আপনি দেখবেন যে সবের মধ্যে কিন্তু ধৈর্য এবং পার্সিস্টেন্স বিষয়টা একটা একটা
0: সেটাই
1: সবাই
0: সেটাই
1: শেখায়। মানুষ, তোমরা একটু ধৈর্যশীল হও, মানুষ তোমরা একটু পার্সিস্টেন্ট হও। তো এই জন্য ওই একটা জিনিসের পিছে লেগে থাকলে যে হবেই, যেটা তো আপনিও জানেন যে, আর আপনার মতন একটা মানুষ
0: হ্যাঁ
1: তো
0: হ্যাঁ
1: এক্সট্রা সাকসেসফুল, এক্সট্রা লাকি, কারণ আপনি যেটাই করেন সেটাই আপনার। আপনি টিভি পার্সন,
0: ও
1: সেটা তো
0: আপনি,
1: উই অল লাভ ইউ। আর এখন লুক এট ইউ, মাই গড, বিদেশের মধ্যে একটা জায়গায় গিয়ে আপনি কত বড় একটা টেলিভিশন হোল্ড করছেন, বিদেশে কিভাবে কাজ
0: আপনাকে
1: করছেন।
0: আপনি কি খাবেন বলেন, আপনি কি খাবেন, আপনার খাওয়া পাওয়া রইলো, কারণ আপনি যেভাবে প্রশংসা করেছেন তাতে আপনাকে আমাকে খাওয়াইতেই হবে।
1: যখন যাব অস্ট্রেলিয়া নাকি ফুচকা পাওয়া যায় শুনেছি, ওটা খাবো।
0: কারেক্ট কারেক্ট। আমাদের মোহাম্মদ আবু সাইদ বলেছেন, মেহরিন আপু কেমন আছেন, আমি ডক্টর আবু সাইদ, এত সুন্দর একটা গান শোনার জন্য খুব ধন্যবাদ, ভালো লাগছে। এখন সুপ্রিয় দর্শক, এই আনাড়ি গানটা 2000 সালে প্রচারিত হয়েছিল। আপনি 2012 সালে আমাদের এই সিস্টার মিহির মাহমুদ বাংলাদেশি আইডলে যাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, বাংলাদেশি আইডলে আপনি জাজ হলেন, সেখানে আপনার নানাবিধ মানুষের অবস্থান দেখেছেন, আবার পাশাপাশি ধরেন আপনি আপনার চোখে তখন আপনি জাজমেন্ট করতে গিয়ে কি পেলেন, বাংলাদেশে যারা সিঙ্গার হতে চায় তাদের লেভেলটা কোন জায়গায় আছে, আমরা কতটুকু ক্রিয়েটিভ, আমরা অ্যাভারেজ লেভেলে কতটুকু মাত্রায় আমরা যেতে পেরেছি?
1: শাইম ভাই, আমি
0: কঠিন প্রশ্ন।
1: আসলে না, আমার কাউকে জাজ করার কোনো কোনো রাইট নাই, কারণ সৃষ্টিকর্তা একে একজনকে এক এক রকম করে বানিয়ে। আমরা এসব অনুষ্ঠানে বসি যে সবার সাথে একটু ফুর্তি মজা করা, আর একটা একটা টেলিভাইজ একটা ভার্সন বানানো যে মানুষ একটা আনন্দ পায়, তাদের নিজেদের বিচার ক্ষমতাকে তারা অ্যাপ্লাই করতে পারে যে এই মেয়েটা ভালো বা এই ছেলেটা ভালো, আহা এই গানটা এই জায়গাটা একটু কেমন গায়, ওটা ওনারা বসে বসে বিচার করতে পারে। এবং এই জন্য একটা টেলিভাইজ ভার্সন গুলো বানানো হয় যে শোকেস করা ট্যালেন্ট। কিন্তু আমি পার্সোনালি, আমার কোনো রাইট নাই যে আমি একজনকে জাজ করব বা আমি একজনকে খারাপ বলবো মন্দ বলবো, কারণ এটা রিলেটিভ ব্যাপার। আমার চোখে সে ভালো, আমার চোখে সে খারাপ, কিন্তু আরেকজনের চোখে যে সে ভালো না এরকম বলাই যাবে না। আমরা এরকম অনেক গান কাভার করি, যে গায়ক গেয়েছেন তার কিন্তু গানটা সেরকম মনে হবে যে আল্লাহ এটা একটা কেমন গান, হিট গান কেমন এটা, আরেকজন গাওয়ার পরে মনে হয় যে আরে এটা তো অনেক সুন্দর। তো সবকিছুই রিলেটিভ। তো ওই জন্য ওই যেটা বললাম যে বাংলাদেশের গান, আপনার সেকেন্ড পার্ট অফ ইয়ার কোয়েশ্চেন ওয়াজ যে বাংলাদেশের গানের পজিশন, আমাদের
0: না
1: মানে
0: জানেন না,
1: রক্ষণশীল
0: ধরেন আপনি তো 100 150 জনকে দেখেছেন, তারা আপনার সামনে টেস্ট দিতে এসেছে, তারা আপনার সামনে পরীক্ষা দিতে এসেছে, তো তাদের আসলে গানের চর্চাটা প্রপার আছে কিনা, তারা নিজেদেরকে প্রপারলি রেডি করছে কিনা, অনুষ্ঠানটা দেখছে, সে যদি সিঙ্গার হতে চায় তাহলে সে কি করবে, এটা আমরা আমাদের কাছ থেকে জানতে চাই।
1: সিঙ্গারের আসলে এটা এটা সাধনার বিষয়, অনেক বছর ধরে সাধনার করে একজন, কিন্তু সবাই পৃথিবীতে, এটা এটা একটা স্বতঃসিদ্ধ যে পৃথিবীতে সবাই গান গাইতে পারে। আপনি যে আপনার ওস্তাদিটা আপনাকে বলে গেল যে তোমাকে দিয়ে হবে না, এই যে আপনাকে ছোটকালে একটা একটা নেতিবাচক কথা বলে দমিয়ে দেয়া হয়েছিল, সেটা আমি বলবো যে কোনো বাবা মা যেন নতি স্বীকার না করে যখন তার ছেলে মেয়েকে কেউ বলে যাবে যে তুমি গান গাইতে পারো না, কারণ পৃথিবীতে সবাই গান গাইতে পারে। এখন গান গাওয়ানোটা তাকে দিয়ে, ভাই একটু চেষ্টা করো, বা ভালোভাবে তাকে বলা, তার যদি ইচ্ছা থাকে তাহলে সেই জিনিসটা সহজে বের হয়। আর যদি ইচ্ছাটা আসলে যে গাইবে তার ইচ্ছাটাতে বেশি জরুরি, বাবা মার ইচ্ছায় অনেক সময় আমরা একটা কাজ করি, তবে নিজের ইচ্ছায় যখন ওটা পর্যবসিত হয় তখন আসলে জিনিসটা ফ্লারিশ করে, কারণ নিজে থেকেই ওই শক্তিটা পাওয়া যায় যে আমাকে আরেকটু সাধতে হবে, আরেকটু করতে হবে, এই জায়গাটা হচ্ছে না, এটা ভালো পারছি না, আরো পারতে হবে, আর ওই মানুষটা পারছে, দেখি তো একটু, দেখি তো আমি পারি কিনা, এইসব চেষ্টা করতে করতে করতে এক সময় গিয়ে একটা মানুষ খুব ভালো হয়ে ওঠে। তো যেমন আমি মনে করি, আমি আরো যদি চেষ্টা করতাম, আরো যদি আরো ছোট কাল থেকে আমি আরো চেষ্টার ভিতরে ঢুকে যেতে পারতাম, আরো যদি আমার মাইন্ড ডেভেলপড হতো গান নিয়ে, আরো বেশি চর্চার যে বিষয়গুলো, আরো বেশি দক্ষ হতাম, আরো জানতাম, পারতাম, ইনফরমেশন আর আসতো আরো কানের ভিতরে এবং চর্চার গণ্ডিগুলো খুলে যেত, তাহলে কিন্তু আমি হয়তো আমি নিজেকে ওই জায়গায় হয়তো এখনো দেখতে চাই যে একটি গুহায় গিয়ে আমি শুধু গানই সাজছি, একটা সময় আমি এমন একটা গান উপহার দিলাম যে তাক লেগে গেল পুরো পৃথিবীতে। এই ব্যাপারগুলো আসলে সাধনার সাথে রিলেটেড। তো ওই জন্য বাংলাদেশের সবাই তো আর আসলে টিভির সামনে উঠে আসে না, যারা আসলে সাধক, যারা মানে ঘরের মধ্যে বসে আছে, এরকম বহু ট্যালেন্ট আছে যারা ওই কষ্ট করে টিভির সামনে এসে মেকআপ মেখে কখনো হয়তো বা তার ইচ্ছা হবে না যে আমি যাই, তো ওই জন্য কারা লুকিয়ে আছে এখনো সেটা জানি না, কিন্তু যারা সামনে আসছেন তারা দুর্দান্ত শিল্পী এক একজন এবং খুবই প্রমিজিং, তাদের দিয়ে আরো নতুন মানুষদের স্বপ্ন দেখার মতন ট্যালেন্ট তাদের আছে। এটাই মনে করি যে বাংলাদেশে আসলে রক্ষণশীল একটা সমাজ না আমাদের, সেখানে যে আমরা, সেখানে যে নতুন ছেলে মেয়েরা গান গাইছে, উঠে আসছে, কম্পোজ করছে, বিশ্ব দরবারে তুলে ধরছে গান বাংলা শব্দের মাধ্যমে, তো এগুলো অনেক বড় বিষয় ভাইয়া, অনেক প্রতিবন্ধকতার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের শিল্পীরা একটা জায়গায় গিয়ে পৌঁছায়, অত সহজ না বাংলাদেশের এরকম দেশের মতন মানুষের সামনে গিয়ে পৌঁছানো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলতে চাই যে সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখছেন এই যে আপনি দেখবেন যে একজন শিল্পীর মধ্যে যে বিনয় বা একটা শিল্পীর মধ্যে যে পজিটিভনেস, সেটা কিন্তু আমরা আমাদের সিস্টার মেহরিন মাহমুদের কথা থেকে জানতে পারছি। যে কোনো জায়গা থেকে একটা তুলে আনা, এই যে এত এত ছেলে মেয়ের মধ্যে থেকে তাদেরকে তাদেরকে উৎসাহিত করা, নিঃসন্দেহে এটা অনেক বেশি রকমের আমার খুবই ভাল লাগে ওনার। সবসময় যখনই দেখেছি সবসময় হাসি খুশি, সবসময় উনি এনার্জাইজড যেটাকে বলে। তো আমাদের একজন লিখেছেন যে মোহাম্মদ আবু সাইদ, তিনি লিখেছেন রাজকুমার গানটা শুনতে চাই। তারপরে রেহানা আক্তার লিখেছেন মেহরিন আপু অনেক ভালো একজন মানুষ। তারপরে শিহাব মাহমুদ লিখেছেন আপুর দুর্ধর্ষ হাসিতে গানে দর্শক হৃদয়, উনি চিরকাল বেঁচে থাকবেন। তারপরে আমাদের জনি হক, খুব প্রিয় আপনাকে আমাদের অনেক ভালো লাগে, অনেক ভালোবাসা সুন্দর গান শোনানোর জন্য। আচ্ছা এই রাজকুমার, রাজকুমার কি আমরা শুনবো না?
1: হ্যাঁ শুনবো, যা বলবেন।
0: তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দ্রুত অনুরোধ করতে থাকেন, আমাদের সিস্টার বলেছেন যা বলবেন তাই শোনাবেন আজকে।

0: Thank you.
1: এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন, আপনাকে যদি এখন আমরা প্রশ্ন করি যে আপনার জীবনের রাজকুমার ইনতেখাব মাহমুদ, ইনতেখাব সুপ্রদর্শক, আমি বলতে হয় যে ইনতেখাব মাহমুদ ভাই অত্যন্ত বড় কর্মকর্তা, আমাদের দেশের বড় বড় প্রতিষ্ঠানের কাজ করেছেন, সিটিসেল থেকে শুরু করে সব জায়গায়। এবং আপনার দেখলেই দেখবেন ইয়া লম্বা, একদম নায়কোচিত চেহারার এবং রাজকুমার। আপনার ইনতেখাব মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে, প্রেম কিভাবে শুরু?
0: ও শামীম ভাই, প্রেম টেমের সময় পাই নাই বেশি। আমার বাসায় এসব দুর্লভ ছিলই না একদম। আমার তো ইচ্ছা ছিল কিন্তু ওসব হয় না। যাই হোক, তো আমার বন্ধু আমাকে মানে আমার আসলে আমি বিয়ে বিরোধী একটা মানুষ ছিলাম শামীম ভাই, আপনি আপনি তো জানেন, আপনি না
1: আচ্ছা,
0: অনেক দিন ছিলেন, তো বিয়ে বিরোধী মানুষ ছিলাম। বিয়ে হলেই বুঝি আমার সব গান বাজনা সব বন্ধ হয়ে যাবে, আমার জীবন হল্ট হয়ে যাবে, এই চিন্তা করে আমি আর আমার আব্বা খুব প্ল্যান করে আমার সব বিয়ে ভাঙতাম। আমরা আম্মা বিয়ে আনতো, আর
1: তাই
0: তো
1: নাকি?
0: তারপর এমন হলো যে হ্যাঁ এমন হলো যে আমার মানে যেটা হয় না বাংলাদেশে, একটা মেয়ের কত বয়স হলো, কোন ক্লাসে পড়ে, এখনো বিয়ে হয় নাই, চাকরি করে, আল্লাহ। তো তারপরে আমার বন্ধু দিলরুবা বললো যে আচ্ছা থাকে, তারা তোকে আমি মানে আমার একটা একটা চয়েস তো ছিল না, যে আই হ্যাভ টু হ্যাভ সামবডি, যে আমার প্রথম চয়েস ছিল যে বাংলাদেশে থাকতে হবে, কারণ সবাই বিদেশে থাকতো তখন, মানে বিদেশের পাত্র।
1: হ্যাঁ
0: আর আমার ছিল যে আমার থেকে তো একটু লম্বা হতে হবে, তাই না? তো সব মিলে তারপরে আমার এই বন্ধু আমাকে বললো যে দেখ এরকম আমার একজন আছে, তো উজ ইউ লাইক টু মিট হিম। তখন আমি বললাম না না না, মিট টিট করে এসব ঝামেলা এসব। তারপর সাম হাউ উই মেট, অ্যান্ড দেন ও ইন্তেখাবেরও একটা এরকম, তারও তো না একই মানে আমাদের বয়সে গিয়ে একটা কি হয় যে ইউনো যারা বেশি ক্যারিয়ার করতে যায় তাদের কিন্তু একটু ডিলে হয়ে যায়, ইন্তেখাবেরও সেম।
1: রাইট রাইট,
0: তখন আমরা ডিসাইড করলাম যে ওকে লেটস অ্যাট লিস্ট একটা একটা মানে কথাবার্তাতে একটা ওকে ওকে ওকে ওকে ফিলিং হলে পরে ওকে ফাইন। তারপরে আমি পছন্দ করেছি এটা বাসায় বলাই যাবে না, তখন আমরা আবেদ ভাইকে আপনারা সবাই চেনেন, যে আবেদ ভাই বিশিষ্ট জার্নালিস্ট,
1: হ্যাঁ,
0: তো আবেদ ভাইকে বললাম, দুই পক্ষই আমরা আবার আবেদ ভাইকে চিনতাম,
1: মানে আবেদ, আবেদ খান, আবেদ খান।
0: আবেদ খান যে ভীষণ সুন্দর দেখতে আমাদের আবেদ ভাই, যে জার্নালিস্ট
1: সঞ্জিদা,
0: অনেক দিনে।
1: সঞ্জিদা খাতুন আর আবেদ,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ
0: উনি
1: রাইট, আবেদ
0: তারপর
1: খান
0: হলো
1: সাহেব। হ্যাঁ
0: ইন্তেখাবের বোন, ইন্তেখাবের বোন, আর
1: হ্যাঁ
0: আমার আমার মানে আবেদ ভাইয়ের বোন হলো আমার আম্মার বেস্ট ফ্রেন্ড। তো সেইভাবে আমরা আবেদ ভাইকে গিয়ে বললাম যে ভাইয়া এটা একটু দেখেন না কি করা যায়। তখন আম্মাকে আবেদ ভাই যেহেতু বললাম, সে আম্মা বললো আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে, তো এইভাবে আমরা সামহাউ উই টাইড দ্য নট এই আর কি। তারপরে আলহামদুলিল্লাহ আমার আমার স্বামী ভাই, আপনি বলে আমার অনেক ভিতরের খবর আমি বলতে খুব মজা পাচ্ছি। তো আমার বাসায় আমার আমার পরিবারের মানুষও বলেছিল আরে বিয়েটা আগে হোক, এটা 1 মাসের বেশি টিকবে না, অসুবিধা নাই আগে হোক। তো
1: হ্যাঁ
0: তারপর আমি তো খুব মহা সমারোহে 7 দিন ধরে বিয়ে করেছিলাম আল্লাহর মর্জি। তখন আবার আমি শিল্পকলায় কাজ করতাম, আর ওরা আমাকে ভীষণ স্নেহ করত। তো সবাই এসে আমার হলুদে মানে গান গেয়ে হুলুস তুল পার্টি একদম আমার, তখন ওরকম কিন্তু অত উচ্ছ্বসিত বিয়ে শাদী কমই হতো, এখন যেরকম এক্সট্রাভাগেন্ট বিয়ে শাদী, ওই সময় অতটা আমরা আসতে এক্সট্রাভাগেন্ট কুট করা হতো না, কিন্তু আমি মজা করে ভাই বিয়ে করব মজা করে। আর আমার একটা ইয়ে ছিল যে আমার বিয়েতে কোনো কান্নাকাটি হবে না, কোনো এই দেনাম মেনা হবে, মানে যে আমার মেয়েকে আমি দিয়ে দিচ্ছি সম্প্রদান, মানে ওই যে লাস্ট সিন যেটা আর কি, বিয়ে বাড়ি যে হাত দিয়ে আমার মেয়েকে তোমাকে আমি দিয়ে দিলাম, আমি বলছি আমি বিয়ে
1: তুলে
0: করবো, কিন্তু
1: দিচ্ছি।
0: এইসব হবে না, এসব হবে না, দেখো আমি একটা গরু না, আমাকে তুমি একজনের হাত থেকে আরেকজনের হাতে তুলে দিবে এরকম না, ক্যাটল। তো তখন আব্বু তো ভীষণ ওয়ারিড হয়ে গেল, এটা কিভাবে সম্ভব। এই জন্যেই তো আমি ভয় পেত। তারপর বিয়ের সময় তো ওই মুহূর্ত আসছে শামিম ভাই, যেই সময় সালাম করব, কান্নাকাটি করব, তারপরে চলে যাব, মানে তুলে দেয়া হবে মেয়েকে। আর একটা বিষয় ছিল যে আমি আমার আব্বাকে কাঁদতে দেখতে পারবো না, আমার বিয়ে হবে সব আনন্দ। আব্বু যখনই একটু কান্না কান্না হতো তখনই আমি আর কি কেঁদো না, এরকম এমন কিছু হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না, আমি একদম এখানে আছি আশেপাশে এরকম। কিন্তু ওই মুহূর্তটা না শামিম ভাই খুব খুব বাজে ওই মুহূর্তটা, তো তাও ওই মুহূর্তটা আমি সামাল দিয়ে নিয়েছি। আমার যেরকম নেচার দেখেন তো আপনি, তো সেরকম মতো আমি সামাল টামাল দিয়ে নিয়েছি। আমি আমার আগে আমার শ্বশুর বাড়িকে আমি বলে রেখেছিলাম যে বাবা এই এই সময়টা একটু, মানে আই সামহাও ম্যানেজ দ্যাট মুহূর্ত। এবং এটা আমি মনে করি যে আমার লাইফের একটা বড় একটা ফিট, যে আমি ওই যে সম্প্রদান কারকটা আমি হই নাই, যে তুলে দিলাম আমার মেয়েকে, এই জিনিসটা যে আমার লাইফে হয় নাই, এটা আমার জন্য আমি ভীষণ গর্বিত। কারণ এটা রিলিজিয়াস না, হ্যাঁ। তো তারপরে তো তাও স্বামী ভাই আমার গাড়িটা যখন যাচ্ছে শ্বশুর বাড়ির দিকে, মানে যখন গাড়িটা বেরিয়ে যাচ্ছে, তখন দেখি আমার আব্বা দাঁড়িয়ে আছে, এবং এমন ভাবে দাঁড়িয়ে আছে যেমন তার মানে সব বাবার এটা হয় যে তার মেয়ে, তার চক্ষের ধন, তার একটা কি একটা চলে যাচ্ছে। তো সেই দেখলাম যে এত কষ্ট করলাম, আব্বা যাতে মনটা খারাপ না করে, সেই আব্বাটা মন খারাপ করলোই করলো। তো তারপরে আমি হাসতে হাসতে সব তারপর থিংস ওয়েন্ট অল রাইট। তো এমনি আপনার সাথে কথা বলতে গিয়ে মনে হলো যে হ্যাঁ হ্যাঁ, মানে
1: আমার দিন শোন না,
0: নিজেদের
1: তা আমার ওয়াইফ আমাকে বলে, আমার ওয়াইফ আমাকে বলে যে আমি দেখব যে তুমি তোমার মেয়েদের বিয়ের সময় কিভাবে কাঁদো, যে এই যে আমার তো তিন কন্যা আর একজন স্ত্রী মাত্র। হ্যাঁ, উপমা উপমা ইসলাম রূপা লিখেছেন যে হ্যাঁ কন্যা সম্প্রদায়। হ্যাঁ জি জি বলে
0: হ্যাঁ, মানে লিবারেটেড ওমেন হওয়ার জন্য কিন্তু
1: সিস্টার,
0: কোনো
1: আপনি কি
0: বই
1: যেন
0: খাতা,
1: বলছিলেন?
0: যে যে কোনো বই পুস্তক বা আইন না, লিবারেটেড হতে
1: জি
0: গেলে আপনার নিজেকেই আসলে ওই রকম পর্যায়ের মানসিকতার অধিকারী হতে হবে যে হ্যাঁ আমি আমার এই পছন্দের জায়গাটা বা আমার জন্য যেটা পছন্দ সেটা আমি যাতে ক্রিয়েট করে রাখতে পারি আমার আশেপাশে, খুব বেশি বিতর্কে না গিয়ে বা খুব বেশি সোশ্যাল টার্মোয়াল ক্রিয়েট না করে আমার জীবনটাকে আমি কিভাবে সাজাতে চাই সুন্দর করে, এইটাই আসলে আমি
1: এটা
0: মনে
1: কিন্তু খুব
0: করি যে
1: ইন্টারেস্টিং যে আপনি এত অল্প সময়ের মধ্যে ইনতেখাব মাহমুদ ভাইয়ের সঙ্গে আপনার এই আন্ডারস্ট্যান্ডিং হলো, এবং আপনি বলছেন যে আমার সম্প্রদান করাটা আমি পথ করবো না, এইভাবে হতে হবে, আমি বাবা মার করতে পারি না, সেই বিষয়টা এত দ্রুত আপনি জাজ করলেন কিভাবে, মানুষটাকে কিভাবে নির্বাচন করলেন এটা শুনবো। তার আগে একটু বলতে চাই, আমাদের সামনে সাথে সৌগত আলী সাগর ভাই যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন যে নতুন উদ্যোগ ত্রিতাল বাংলা ইউএসএ বেশ টানছে, মেহরিনকে শুভেচ্ছা। সাগর ভাইয়ের কমেন্ট আমি পড়লাম এই কারণে, এই যে আবেদ ভাই আবেদ খান, তিনি কিন্তু ভোরের কাগজে একটা কলাম লিখতেন, কলামটার নাম হচ্ছে টক অফ দ্য টাউন। কাগজে আমি সাগর ভাই আমরা একসাথে কাজ করতাম, সাগর ভাই আমাদের সিনিয়র, উনি অর্থনীতিবিদ করতেন, আর আমরা ফিচারে সঞ্জীব দার সাথে। আমাদের সঙ্গে আরো অনেকে যুক্ত, বায়েজিদ বুস্তামি লিখেছেন খুব মন খোলা মানুষ মেহরিন আপু, লাকি আকান স্যারের ট্রিবিউট প্রোগ্রাম শিল্প আমরা অনুষ্ঠানে আমি ওনাদের সামনে লাকি আখান স্যারের ব্যান্ডের সাথে গান করেছিলাম, বাহ গুড, আপনি তিনি আমাদের অনুষ্ঠান ইয়েতে গান করেছেন। তারপরে আপনার এখানে রাইট রাইট রাইট, আপনারা কিন্তু গানের অনুরোধ করলে এখন আমাদের মেহরিন আপু সেটা শোনাতে পারেন। আর আমরা এটা বললাম যে আবেদ খান ভাই কিন্তু আরো অনেকেরই ঘটকালি করেছেন আমি যতটুকু শুনেছি, তো আপনি এই মানুষটাকে কিভাবে নির্বাচন করবেন?
0: ইন্তেখাব
1: আমরা আর
0: ওটা
1: 10-12 মিনিটের,
0: হ্যাঁ ওটা হয়ে যায়, এগুলো আসলে
1: হ্যাঁ
0: কোথা থেকে যে বলে যায় এটা বলা মুশকিল। হুম হুম
1: ওকে, একজন বলেছেন আপনি বাচ্চু ভাইয়ের সাথে একটা গান করেছিলেন, নারী বা কোন একটা এই জাতীয়, ওই ওই আয়ুব বাচ্চুর সঙ্গে আপনার স্মৃতিটা একটু শুনতে চাই। কারণ আমরা যেরকম দেখেছি বাচ্চু ভাই একটা অসাধারণ মানুষ ছিলেন, এত বড় মাপের মানুষ, যিনি আজম খানকে গুরু সম্মান দিয়ে ফেলছেন, যিনি একটা ইয়াং জার্নালিস্টকে আমাদেরকে অত্যন্ত বুকে জড়িয়ে ধরে নিচ্ছেন অত্যন্ত খোলা মনে, তারপরে অনেককে উৎসাহ দিচ্ছেন, নতুন নতুন ছেলে মেয়েদেরকে বড় বড় জায়গা করে দিচ্ছেন যে এই প্ল্যাটফর্মে এসে গান করো। আপনার সাথে আয়ুব বাচ্চুর স্মৃতিটা একটু শুনতে চাই, এবং আপনি বাচ্চাটা করেছেন সেটা একটু শুনতে চাই, আপনি একটু স্মৃতিটা।
0: আমার মানে এই গান বাজনার জগতে বাংলাদেশে যেই আসবে না কেন, বাচ্চু ভাইয়ের মানে সামনে দিয়ে আসবে। তা আমি যখন শুরুতে অনেক আগে, সেটা আমার অ্যালবামের অনেক আগেই, আমরা একটা ব্যান্ড হান্ট প্রোগ্রামে গান গিয়েছিলাম, তখনও বাচ্চু ভাই যাচ্ছিল। তো তারপরে তখন আমরা সেকেন্ড হয়েছিলাম যে আমি, তো তারপরে আমার অ্যালবাম বেরোলো 2000-এ, তা ওটার সময়ও বাচ্চু ভাইয়ের একটা মানে মোট কথা, তারপর যে গান একবার একটা মানুষ গায়িকা হয়েছে, তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে, সেখানে বাচ্চু ভাই থাকছে যাচ্ছে, আমি একটু বড়দের আবার একটু ভয় পাই, আমি বড়দের থেকে একটু বেঁচে বেঁচেই চলি। তো তারপরে দেখা গেল যে আমি কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে মানে র্যাম্প করা, যেমন ফ্যাশন শোতে কিন্তু আমি গান গেয়েছি ওনার সাথে, আনন্দ ধারা এরকম একটা ম্যাগাজিনের একটা লঞ্চিং বা এরকম কিছুতে,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তারপরে
1: হ্যাঁ
0: মানে
1: লাখ
0: এটা
1: সুন্দর
0: কিন্তু হ্যাঁ, আর
1: সাদা
0: ভাই
1: চৌধুরীর
0: আমার
1: সম্পাদনায়।
0: হ্যাঁ আমার প্রথম কাভার স্টোরি জানেন আনন্দ ভুবন, ওই সারে গারে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: পাতার প্রথম আমার কাভার স্টোরি হলো আমি বাচ্চু ভাই হাসান ভাই, এবং আমি আমার জন্য একটা মানে এত ছোট একটা মানুষ মাত্র এসছে, তাদের তার প্রথম কাভার স্টোরি এরকম এত বড় বড় মানুষদের সাথে। তো এইভাবে কিন্তু আমাকে অনেক সুযোগ আশকারা দেয়া হয়েছে। তারপরে গান খুব বেশি হয়নি ওনার সাথে আমার, তো তাও বলা যায় যে ধরেন একসাথে অ্যাপিয়ার করা একটা মানে, যদি ওই আনন্দ ভুবন বা যেটা আমি র্যাম্পের কথাটা বলছি, বিনোদন বিনোদন পত্রিকার, তো ওই যেটা বলছি আমি, ওটা যদি এই যুগে হতো তাহলে তো ফেসবুক তো ফাটিয়ে দি। হ্যাঁ বাচ্চু ভাইয়ের সাথে আমি র্যাম্পে আসছি মানে সব লাইভ ক্রস হয়ে যেত একদম, তো ওইসব ওই আমলে চুপচাপ, তা আমি এখন মনে করি। তারপরে গান টুকটাক গাওয়া হয়েছে ওই সময় বাচ্চু ভাইয়ের সুরে, আর আমি তো এমনি গান একটু কমই গাই, তাও যা গাওয়া হয়েছে আমি মনে করি যে যথেষ্টই ওনার সাথে আমার। তারপরে কোথাও গেলে আমি একটু যে বললাম বেঁচে বেঁচে একটু চলতাম, তো উনি ডেকে কথা বলতেন, কি খবর তোমার, কি করছো, আর আমার সাহেবকে সবাই চিনতো, তো ওইটা একটা রিলেটেড ইয়ে ছিল। তারপরে বিডি আইডল ওয়াজ বিগ, হ্যাঁ ওইটার সময় আমাদের সবচেয়ে বেশি সখ্যতা 3 রাত, এবং তখন বাচ্চু ভাইয়ের শরীর বেশ খারাপ, এবং আমি মানে সারাক্ষণ ভয় লাগতো আসলে। তারপরে যখন আমরা আমাদের আনভেইলিং হচ্ছে বিডি আইডলের জাজেসদের, তখন বাচ্চু ভাইয়ের শরীর প্রচন্ড খারাপ, মানে এত খারাপ ওইটা সামনে উনি এই যে শিক্ষা বড় ভাইদের কাছ থেকে যে সামনে কিন্তু কখনো উনি ওনার ব্যক্তিগত বা শারীরিক কোন রকমের দুঃখ দুর্দশা আনেন নাই, যখন বিডি আইডলের আনভেইলিং হয় বাচ্চু ভাই তখন মানে প্যারালিসিস এর মতন একটা সাইড, উনি কিন্তু গিটার ধরতে পারছেন না, এবং কেউ একজন এসে গিটারটা পড়িয়ে দিল, তখন উনি ছবি তুললেন, এবং আনভেইলিং এর স্টেজটা ছিল এমন রিভলভিং স্টেজ, এবং উনি দাঁড়াতেই পারছে না ঠিক করে, তখন শামীম ভাই এলেন হেল্প করলেন। তো আমার সব সময় মনে হতো বাচ্চু ভাই ভালো আছেন, ঠিক আছেন, হ্যাঁ ঠিক আছি। তারপরে ওই সময় ওনার ফিজিওথেরাপি, এটা ফুড ফুড ওয়াজ অলওয়েজ সো ব্যাড, মানে বাচ্চু ভাইয়ের পছন্দ ছিল পিৎজা আর পিৎজা আর পিৎজা, তো এই আর কি, কুডন্ট ডু মাচ, ইউ নো, বললে মানে ভালো ভাবে যে খাবে একটা জিনিস মানুষ, এই খাওয়ার সময় তাকে কি আর বলা যায় যে না এটা কেউ না বা এরকম করো না, তো ওই রকমই না হঠাৎ করে।
1: সেটাই
0: তবে আমি মনে
1: সেটাই
0: করি
1: সেটাই
0: এত বড় মানুষ যে হয়তো উনি নিজেকে বুড়ো দেখতে চান চাইতেন না, বা হয়তো বা এই যে এই লকডাউনের ভিতর থাকে যে বাচ্চা ভাই কি করতো, মানে আমি ভাবি যে আসলে আমি তো ভাবি যে আমি ভীষণ মিস করি লোকটাকে, ভীষণ মিস করি, আমার খুব রাগ যে উনি চলে গেল আমাদের ছেড়ে সবাই এভাবে এভাবে, খুব আমার অভিমান ব্যাপারটাতে অনেকের মতোই। কিন্তু আমি মনে করি যে হয়তো বা সে সৃষ্টিকর্তার কাছে কোনো সময় প্রার্থনা করেছিল যে আমাকে তুমি সেই সময় নিয়ে যাবে যেই সময় এলভিস প্রিসলিদের মতো আর কি, যে পিপল আর লাভিং মি টু দ্য টপ মোস্ট অ্যান্ড দেন আই এম গন, আই এম জাস্ট গন। তো হতে পারে যে ইটস আ ইটস আ ম্যাজিক্যাল ইটস আ কি বলে প্রিঅর্ডেইনড টান্ট অর সামথিং, বড় সঙ্গীত কর্মীদের বোধহয় এরকম একটা অশরীরী কোনো যোগাযোগ থাকে, যখন তারা সেটা চায় সেটা হয়ে যায়। আই ডোন্ট নো, ইটস রিয়েলি আই ডোন্ট নো। হ্যাঁ তো এই আর কি।
1: সেটাই,
0: তারপর
1: আয়ুষ
0: আমি
1: বাচ্চু একজন মানে আমাদের মানে ওনার সম্পর্কে বলে তো আসলে একবার শেষ করা যাবে না।
0: না
1: হ্যাঁ, এবং উনি আপনি
0: রিয়েলি
1: আমি আপনি বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরেছেন, এইটা একটা বড় ব্যাপার যে আপনি আয়ুষ বাচ্চু ওনাকে পেয়েছেন, আপনার আপনি কাজ করতে পেরেছেন। আমরা যে কাজ কর আমরা যে ওনাকে পেয়েছি দেখেছি সেটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। ডিজি ইসলাম দেখছেন, আমাদের হাবিবুর রহমান তিনি বলেছেন নিরন্তর ভালোবাসা রইল, আবু হানিফ বলেছেন যে আমার
0: ভাই
1: ঢাকা গ্রেট কনভার্সেশন এটা। আর আপনার 2006 এ একটা অ্যালবাম বেরোলো ডোন্ট ফরগেট মি, ইংরেজি নাম কেন ছিল?
0: ও, এটা তো আসলে ভাইয়া কাজটাই করা হয়েছিল কলকাতায়, এটা ছিল তারা মিউজিক তখন প্রথম লঞ্চ, আমি কিন্তু তারা মিউজিকেরও লঞ্চিং আর্টিস্ট আর কি, আমি কিন্তু মানে বিভিন্ন রেডিও বাংলাদেশে বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও তারা মিউজিকের আমি লঞ্চিং আর্টিস্ট। তো সেখানে রতিকান বাসুদ আমাকে খুব স্নেহ করতেন, তো রুবান আপাও ছিল তখন একজন সভা একজন পরিষদের আর কি, মানে সভাসদ আর কি তারা মিউজিকের। তো আমাকে বলা হলো যে তুমি তোমার একটা অ্যালবাম করতে চাই আমরা, অ্যালবামটা বললো কলকাতায় রকেটদার সুর সংযোজনা এবং লিরিক্স। তো তারপরে কি হলো সামহাও ওটা রিলিজ পাওয়ার ডিলে হচ্ছে, তো তখন আমি বললাম যে কেননা আমি বাংলাদেশ থেকে এটা তাহলে রিলিজ করি এত কষ্ট করে সুন্দর একটা অ্যালবাম, তখন সাগর ভাই চ্যানেল আই মিউজিক থেকে ওটা রিলিজ করে দিত। তো ওটার টাইটেল ট্র্যাক ছিল একটা গান ছিল আর কি ডোন্ট ফরগেট মি, তো আমরা মনে করলাম যে ঠিক আছে ওইটাই ওইটাই
1: শুনবো
0: হোক
1: একটু গানটা কি শুনবো? কারণ এই যে বেশ
0: ডোন্ট ফরগেট
1: কয়েকজন
0: মি নাম হচ্ছে।
1: আপনার কণ্ঠে একটা ইংরেজি গান শুনতে,
0: হ্যাঁ ইংরেজি গান শোনাবো, বাট এই ডোন্ট ফরগেট মি খালি একটা লাইন ইংলিশ। আমি
1: ওকে
0: ওখানে
1: ওকে
0: একটা আমাদের যে গানটা আমরা খুব পপুলারলি করি আর কি তোমার জন্য, এটা একটা দেশের গান আমি শোনাই ওইটা।
1: ওকে ওকে ওকে শুনি তাহলে।

0: এখান থেকে আরেকটা গান আছে মাঝি, যেটা ছোট বাচ্চারা খুব
1: হ্যাঁ,
0: পছন্দ করে, কারণ শোন ভাই
1: এই এই গানটা
0: রাতে
1: আমি
0: রাতে
1: বহুবার শুনেছি জানেন। আপনার এই গানটা আমার এত সুন্দর লাগতো, সুরটা এত এত রিদমিক, এত সুন্দর লাগতো, আমি বহুবার শুনেছি গানটা, আমার গাড়িতে এটার সিডি আছে। জি, তারপর আপনি যেটা
0: থ্যাংক ইউ
1: বলেছেন,
0: থ্যাংক ইউ। তো মাঝি গানটার অ্যানিমেটেড ছিল ওই সময় ভিডিওটা, তো আই জাস্ট সিং লাইন্স ফ্রম দেয়ার।
1: প্লিজ প্লিজ।

0: মনে কি করে,
1: বাহ বাহ, অসাধারণ অসাধারণ। আমরা আমরা দেখেছি, ধরেন আপনার আপনার গানের প্যাটার্নের মধ্যে একটা ডিফারেন্ট বিষয় থাকে, আপনার জীবনে আপনার চলন বলনে যেরকম চাঞ্চল্য।

0: গানের ধারাটা আসলে পপ, সামহাও আমি চাই যে আনন্দটাই বিলাই মানুষের কাছে। কারণ সবার একটা পার্সোনাল জোন থাকে, এই জোনটা আসলে সবসময় এত হাস্যোজ্জ্বলতা হয় না। কারণ আমি মানুষ, শুধু মানুষ না, আমি একজনের মেয়ে, একজনের মা, একজনের স্ত্রী, আরো আরো বাসায় আরো হাউস হোল্ড হেল্প আছে, যাদের কাছে আমি ম্যাডাম, এবং এরকম তো বিভিন্ন রোল আমাকে পালন করতে হয়। এবং সবার সাথে যদি এরকম হাস্যোজ্জ্বল থাকি তাহলে তো ছেলে মেয়ে মানুষে করা যাবে না। তো এই জন্য আই অ্যাম নট এট অল, আই অ্যাম নট এট অল, মানে কি বলবো, যে যেভাবে পোট্রি করি আমার আমার যেটা স্ক্রিন সেলফ, ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট দ্য কন্ট্রারি। কারণ আমার আমি ক্লাস 8 থেকে আমার বাবা তার মানে ইল, এবং একটা সময় প্রায় 6-7 বছর, আপনি জানেন ওই সময়গুলো, 6-7 বছর স্পেশালি যখন বিডি আইডল চলে তখন আমার আব্বা ক্রিটিক্যালি ইল, এবং এখন আমার মা ক্রিটিক্যালি ইল। তো আমার জীবনটা আসলে কেটেইছে এইসব ডিসিশন মেকিং, এবং ওগুলো যদি ধীরস্থি ঠান্ডা মাথায় না করে আমার ডাক্তাররা বলতে পারবে যে আমার রোল গুলো আইসিইউর বাইরে ভিতরে। তো ওই সময় যদি আমি ধীরস্থির না থাকি, বা প্রতি মুহূর্ত যদি আমি খুব ফোকাস না থাকি আমার সবকিছুতে, তাহলে তাহলে আসলে কঠিন। কারণ চাঞ্চল্য জীবনের ক্ষেত্রে প্রকাশ করাটা বোকামি। আর সিদ্ধান্ত যেটা আপনি বললেন, আমি কখনো সিদ্ধান্ত হুড়তুড় করে নেই না শামীম ভাই। আমার একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়, যার কারণে আপনি দেখবেন আমার একটা গান তৈরি করতে হয় 2 বছর লেগেছে, একটা অ্যালবাম করতে অত বছর লেগেছে। মানে ইটস ভেরি ফানি, বাট আই টেক আ লং টাইম বিফোর আই ডিসাইড অন সামথিং। মানুষ বিরক্ত হয়ে যায়, আমার ফ্যানরা বিরক্ত হয়ে যায়, তাও আমি বলি ভাই রোশো, যখন সময় হবে, যখন একটা ভালো কিছু হবে তখন পাবে, এবং ভালো কিছু হতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, এটা আমার বিশ্বাস। আই টেক আ লং টাইম টু ডু থিংস, লং টাইম, মানে যদি সারা
1: তাহলে
0: জীবনে
1: এই যে
0: যদি
1: তুমি আছো বলে, আমরা আমরা যদি মাঝখানে একটু যাই, তুমি আছো বলে 2008-এ বের হলো আপনার অ্যালবাম, এটাও কিন্তু প্রচন্ড জনপ্রিয় ছিল। তারপরে আপনার আমরা 2017-এ বের হলো সেভেন, সেভেন নামটা কেন ছিল? আর তুমি আছো বলে আপনার প্রত্যেকটা অ্যালবামের নামে কিন্তু একটু রোম্যান্টিক, গানগুলো তাই। তো এখন ধরেন আপনি ওই সময়টাতে, এই যে আপনার যখন ওই অ্যালবামটা বেরো তুমি আছো বলে, ওইটা প্রচন্ড হিট হলো, তা আপনি প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখছি আপনি একটু ধীরে ধীরে ধীরে সময় নিয়ে আপনি কাজটা করছেন, কাজটা অত্যন্ত সুন্দর হচ্ছে, প্রশংসিত হচ্ছে। তারপর আপনি এখন এলেন এমন একটা জায়গাতে যখন সিডি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কিন্তু কোনো কপিরাইটের বালাই নাই, এদিকে নাই ওদিকে নাই, কে নিচ্ছে কপিরাইট, কোথায় অনিয়ার হচ্ছে, কোথায় যাচ্ছে, এই সময়টার পার্থক্যটা আপনি কিভাবে দেখেন, বা আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
0: তুমি আছো বলে, আপনি বলেন সেভেন এর, হ্যাঁ তুমি আছো বলে ওয়াজ এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যালবাম, কমপ্লিটলি ডিফারেন্ট ইন দ্য সেন্স যে আমার যে চটুলতা যেটা আপনি বললেন ওটা কিন্তু তুমি আছো বলে তো অনেক কম। তুমি আছো বলে ইজ মোর সম্বার, মোর মোর মোর ম্যাচিওর্ড, মোর কি বলবো, মি অ্যালবাম বলবো আমি ওটাকে, যে ওখানে আমি প্রাধান্য দিয়েছি স্পিড, প্রাধান্য দিয়েছি আমার ভয়েসের রেঞ্জ এগুলোকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি এর আগের রাজকুমার বলেন, সেটা থেকে অনেক মানে একদম একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড। তা আমাকে অনেকেই বললেন যে তুমি হঠাৎ করে এটা কেন করলে, তোমার সবাই জানে তোমাকে একরকম, তুমি এটা এটা মানে দিস ইজ আ this could be a jeopardy to your look, to your je persona that you want to portray. Then ami bollam je na amar bhalo laga jayga thakte hobe amar ganer moddhe, ami dekhi to je amar bhalo laga jayga theke amar shrota darshok amake bhalobashe kina. To jeta kina apni ador kore korben, jeta apni bhalobeshe korben, gan ta to bhalobashari ekta bhet, to seta shebhabei manusher kache pouchhobe. Ebong ami kono কার্পণ্য করি না, কোনো কসরত ছাড়ি না যে একটা গানকে যেভাবে সুন্দর করা যায়, যার হাতে জিনিসটা সুন্দর হবে, সেই কম্পোজারদের সাথে আমি মূলত কাজ করি, এবং যাদের সাথে কাজ করে স্বাচ্ছন্দ্য

0: তাদের সাথেই কাজ করেছি, এবং এইভাবে আমার যাযাবর এলো 2019-এ এবং ভিডিও এলো 2020-এ, এবং যাযাবরও সেরকমই অনেক ঘেটে ঘুটে কেটে ছেটে বুঝে শুনে করা একটি কাজ, জাহাঙ্গীর হাজার দীপন ফুয়াদ ইবনে রাব্বি, তো ওইটাও শ্রোতা প্রিয়তা পেয়েছে, দেখবেন আপনি আমার ভিডিওটা। তো এই তো। আর হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট অফ ইয়ার
1: একটা
0: কোয়েশ্চেন
1: প্রশ্ন,
0: শাম ভাই?
1: একটা প্রশ্ন ধরেন, এই যে আপনার, আপনি যে যখন সিডি বেরোতো, আপনাদের সবার ক্যাসেটের সময় থেকে সিডির যুগে আমরা আসলাম, তারপরে এখন দেখেন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এই যে কথা বলছি, আমরা ফেসবুকে বসে কথা বলছি, সোশ্যাল, আমরা এটা ইনস্টাগ্রাম, ইউটিউব এবং আমাদের অন্যান্য সবকিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি আসার আগে, আমি যখন বাংলাভিশনে কাজ করতাম, তখন আমরা একবার বিভিন্ন বড় বড় বিজ্ঞাপনী সংস্থাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখনকার প্ল্যানিং কি, সামনে কি করছেন। বলেছে যে আমরা টেলিভিশন চ্যানেলের যে বাজেট, তার 60% বাজেট আমরা নিয়ে যাচ্ছি, সরিয়ে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। এটা কিন্তু 1 থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না, 15 বছর আগে ভাবতেই পারতো না কেউ যে এটা সম্ভব। তো এখন আপনি কেমন ফিল করছেন এই সময়টাতে? পজিটিভ দিক কি, নেগেটিভ?
0: I'm always positive, Shami bhai, always positive about changes. কারণ সেই বাদশাহ আকবরের দরবার থেকে কিন্তু চেঞ্জ হয়ে হয়ে এসেছে। ওই সময় কিন্তু মানুষ বৈঠকে গান করতো, ওই সময় কিন্তু ইয়ে হতো, মানে দরবারি গান হতো। সেখান থেকে যখন খেয়াল আসলো না প্রথম, তখন সবাই বললো ছি খেয়াল কেউ গায়? হ্যাঁ, দরবারি গান মানে ওই ওই আর কি। তো এখন তো, এখন তাহলে কি ভাঙতে ভাঙতে গান কই এসছে না? আর সেই মিডিয়া মানে মানুষের জন্যই তো আপনার গান, ওই বাদশাহর দরবারেও তো 4টা মানুষ বসে গান শুনতো, তারপর সেটা ওপেন ওপেন হলো, তারপরে সেটা তো ওই টেলিভিশন ঠিক আছে গত 1-2 বছরের ফেনোমেনা। কিন্তু আপনি দেখেন যে মানুষের জন্যই কিন্তু চেঞ্জ, আপনার শ্রোতার জন্যই গান, শ্রোতার জন্যই শিল্পী, এবং শ্রোতা পর্যন্ত বেশি বেশি পৌঁছানোর জন্য টেকনোলজি। তো এখন যে টেকনোলজিটা আছে সেটা কিন্তু বাউন্ডারি নাই কোনো, মানে আগে যে টিভির 4 দেয়ালের ভিতরে একটা চ্যানেল ছিল সেটা, হ্যাঁ, ইম্প্যাক্ট আর অনেক বেশি ছিল, কিন্তু এখন যে টেকনোলজি শিফটের বিষয়টা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছে দেওয়ার জন্য। আর শিফট গুলো কিন্তু হয়ই যখন মানুষ ওই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে থাকে, হুট করে কিন্তু চাপিয়ে দেয়া হলেও মানুষের অ্যাকসেপ্টেন্স যখন থাকে ওই ডিসিশন মেকিং গুলোতে, তখনই কিন্তু চেঞ্জ ওভারটা হয়ে যায়। যেমন সিডি থেকে যে কখনো একটা পেন ড্রাইভ বা ওইসবের মধ্যে যাবে, এটা এটা কেউ ভাবে না, বা ক্যাসেট থেকে যে সিডিতে যেতে পারে, আরে নতুন টেকনোলজি, আরে আবার মেশিন কিনতে হবে, গেছে হয়েছে, এখনো ওই পেন ড্রাইভ বলেন যাই বলেন হয়েছে, সেটাও শেষ। এখন MP3 লিঙ্ক সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপ অ্যান্ড দেন ফেসবুক মেসেঞ্জার, এই দিস ইজ ক্রেজি। বাট দেন এগেইন থিঙ্ক যে আপনার হাতে যে মোবাইলটা আছে আপনার কাছে, সেটা সহজলভ্য করে দিচ্ছে, আপনি আইটিউন্স এ মেহরিন খুঁজবেন পেয়ে যাবেন, পয়সা দিবেন আপনার মোবাইলে মেহরিন বাস থাকবে। তো এইরকম জিনিসগুলো ইজ এভরিওয়্যার। তো আমাদের আর্টিস্টদের এখন এন্ডেভার থাকে যে উই উইল বি অ্যাভেলেবল এভরিওয়্যার, আমাদের স্পটিফাইতে থাকতে হবে, আমাদের যেখানে যেখানে মানুষ আছে, মানুষের অ্যাক্সেস আছে, সেখানে সেখানে ভাই আমাকে থাকতেই হবে। তো এটা একটা কষ্ট, বা সেই কষ্ট লাঘবেরও আরো সিস্টেম আছে। কিন্তু আমি বলছি যেটা, যে শিফট গুলো ইজ অলওয়েজ ফর দ্য বেটার, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি শিল্পী হিসাবে আপনাকে সার্ভাইভ করতে হলে ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য চেঞ্জেস, ইউ হ্যাভ টু বি ফিট টু দ্য টাইম। তো এখন যে যত বেশি দ্রুত ফিট হয়ে যেতে পারবে সে তত বেশি সার্ভাইভ করে যাবে, বা টাইমটাকে এনজয় করতে পারবে। আর ওই শিফটের জন্য একটু একটু তো চোখ কান খোলা, যেমন আমি এখনো আই এম ইয়েট টু লার্ন অ্যাবাউট দ্য নিটিগ্রিটিজ অফ অফ ডিজিটাল ওয়ার্ল্ড, বাট আই এম লার্নিং, আই হ্যাভ ফ্রেন্ডস, আই এম ট্রাইং টু বি এডুকেটেড এভরি মোমেন্ট। এবং কোভিড এর সাথেও আমাদের আমাদের কিন্তু পাল্লা দিয়ে চলতে হচ্ছে শামীম ভাই, আমাদের কিন্তু নিজেদের গ্যাজেট সব করতে হচ্ছে। সো একটু নেগেটিভ সাউন্ড হলেও আমি বলবো পজিটিভ, পজিটিভ সাইড শামীম ভাই, নাহলে আমার পুরো আমেরিকার একটা টিকিট কেটে গিয়ে আপনার স্টুডিওতে বসে ইন্টারভিউ দিতে হতো। আর এখন আমি জাস্ট টেক অ্যাওয়ে, So it's always, you have to look at
1: একদম
0: the better
1: একদম একদম
0: side of
1: একদম।
0: yeah.
1: তবে আপনি সুন্দর একটা ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যাটা ধরেন আমি আমি অতটা সহজ এত সহজ করে আমি কাউকে বলতে দেখি নাই। ধরেন যেখানে মানুষ আছে সেখানে আমাকে যেতে হবে, এখন সেটা যদি টেলিভিশনে থাকে আমি যাব, সেটা সোশ্যাল মিডিয়াতে থাকে আমি যাব, সেটা যদি সরাসরি হয় সেখানে আমি যাব, মানে আমার শ্রোতাদেরকে রিচ করতে হবে, এই হচ্ছে বিষয়। এখন আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের আর 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের অনুষ্ঠান, কিন্তু সবাই বলছে তুমি আছো বলে গানটা শুনতে চাই। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে সবচেয়ে প্রিয় গান কোনটা?
0: আমার সবচেয়ে প্রিয় গান আমি আপনাকে শেষেই শোনাবো, আমি তুমি আছো বলে শুনিয়ে দিই।

0: শফিক তুহিন, হাবিব ওয়াহিদ, ভরত মিয়া, রাজকুমার, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি, আর কি গান গেয়েছি, ডোন্ট ফরগেট মি বলেছি, আর কি গান, আনাড়ি, জাহাঙ্গীর আজাদ, দীপন, ফুয়াদ ইবনে রাব্বি অ্যান্ড মনিরুল আলম টিপু।
1: আমার কাছে প্রশ্ন, ধর আপনার সুরগুলো যে এরকম মেলোডিয়াস হচ্ছে, এরকম আপনার কোন কোন জায়গাতে আমরা দেখছি যে খুব চঞ্চল হচ্ছে, এটাতে আপনার প্রভাব কতটুকু, আপনার সুরকারের প্রভাব কতটুকু?
0: সুরকাররা তো অবশ্যই খুব বিরাট বিরাট মানুষ, আমার সুরকার গুলো লক্ষ্মী বন্ধু প্রবণ মানুষ তো আমাকে ভাইয়া। হ্যাঁ, এগুলো আসলে তখনকার একটা ফিলিং এর মতো, যেমন আনাড়ির প্রথম আনাড়ি যখন আমরা মাইক্রোফোনের সামনে যাব, তখন
1: একটু ছোট্ট
0: তো
1: একটা
0: অনেক
1: বলে নেই,
0: ধন্যবাদ।
1: একজন একজন লিখেছেন যে জাহেদা সরকার লাকি, তিনি লিখেছেন যে আমি দেখছি নরসিংদীর চিনিসপুর থেকে, আপনার কাছে কেমন লাগছে? নরসিংদীর চিনিসপুরেই আমাদের এই মেহের মামার আপার ভূইয়া বাড়ি। আচ্ছা, তারপরে আপনি বলেন, বলছিলেন যে আপনার গানগুলো কেন এরকম মেলোডিয়াস এরকম ইয়ে হচ্ছে।
0: এগুলা আসলে শাইম ভাই, আমি ওই আমাকে দিয়ে দিল দীপন ভাই, যে গান তো রিহার্স করেছি আমরা কিন্তু স্টুডিওতে বসে আগে, তো তারপর যখন আসলেই স্টুডিওতে গেলাম,
1: জি
0: মাইক্রোফোন বড়, শ্রুতি বড়, স্টুডিও বড়, মেশিন পত্র, ও মাই গড, তো আমি বললাম যে কি করব, কি গাবো, তখন যাও দেখো, তো ওই জানারি গাওয়া হলো আর কি। তারপরে এই যে লাস্ট অব্দি যাযাবর গিয়েছি না 2019-এ, যাযাবরটা যতক্ষণ না যাযাবর, যে আমি আমি যে যাযাবর ওয়ার্ডটা বলবো শাইম ভাই, এই ওয়ার্ডটার পিছে হতে হবে সেই রকম একটা পাঞ্চ, যেটা ইজ নট গোয়িং টু বি ইজি টু রেপ্লিকেট, ইউ নো, যে আমার এটা সিগনেচার একটা কিছু হবে, যে যাযাবর বললে যেন মানে আপনি মানে ওই এনার্জিটা ফিল করেন, যেটাতে যেটা আমি চাইছি যে আপনি ফিল, ওই রকম একটা আউটপুট যতক্ষণ না দিলাম দেওয়া হলো। অফকোর্স ইটস আ মোমেন্ট থিং, কোনো ফর্মুলা নাই, কোনো কোনো রিহার্সাল বলে কিছু, ইটস জাস্ট আই উডন্ট আই ডোন্ট নো শাইম ভাই। তারপর তুমি আছো বলে হাবিব একদিন আমাদের হলো না গানটা, ভালো লাগছে না, হচ্ছে না, আমি বলো আজকে হইব না, বা আরেকদিন গিয়েই হয়ে গেল, মানে সেদিন হেডফোনটাও আমি মনে হচ্ছিল যে না, হেডফোনটা আজকে, আগের দিনটা ভালো ছিল, আজকে ভালো না, তো কিন্তু ওই দিনকার গানটাই সবার কাছে খুব খুব ভালো লাগার মতো হয়ে গেল। তো আসলে কিছুই বলা যায় না কখন কি হয়ে যায়, যে আপনাদের কাছে যে ভালো লাগে এটাই আমার আমার চেষ্টা, এটাই আমার মানে এটা আমি আল্লাহর কাছে কিভাবে ধন্যবাদ দিব জানি না, যে একটা গান যখন মানুষের ভালো লাগে, এটা আসলে এটা সুরকার গীতিকার গায়ক গায়িকা কাউরি মনে হয় কখনো ওনার আগে থেকে রেডি থাকেন না, ওনারা জাস্ট চেষ্টা করেন যে আমাদের গানটা দারুণ হয়, তো যখন কেউ ভালো বলে তখন ভাইয়া বলতে পারবো না কেমন লাগে। আর ইউনো শামিম ভাই, আমি আপনাকে একটা সিক্রেট বলি, আই নো আই এম ওভারল্যাপিং ইউর টাইম, সিক্রেট বলি, আমার সব
1: না না
0: গানে
1: না, নো
0: আমি
1: প্রবলেম, নো প্রবলেম, একটু বলে দিন। হ্যাঁ,
0: আমি সব বাকি যে আমার হিস্ট্রি ওখানে আমি কি আছি করে জানি, বাট যাযাবরটা আমি ভাই আমার আমার ভীষণ প্রিয় একটা গান, আর আমি সত্যি ওইটার যে সাকসেস এনজয় করেছি, আমি প্রথম বুঝতে পেরেছি যে মানুষ আহা একটা গান পছন্দ করেছে, এবং এবং এটা আমার একটা বিরাট ইনপুট আছে এই গানটার ভিতরে, উই রিয়েলি স্ট্রাইভড টু ডু দ্যাট। আমি বিটিভির আনন্দমেলার এবারেও উপস্থাপনা করেছিলাম গত 2019 সম্ভবত, তো ওইটাতেও এটা টেলিকাস্ট হয়েছিল গানটা, তো ইট ওয়াজ আ বিগ থিং ফর মি, মানে আমি কত বড় গান গেয়ে ফেলেছি জানি না, বাট
1: আমরা
0: আমার
1: আমরা বুঝতেই পারছি যে আমরা বুঝতে
0: যে
1: পারছি যে আপনার
0: টাইটেল,
1: প্রিয় গান কোনটা এবং কোনটা আপনি,
0: ও না না না না
1: তাই না?
0: না না না, এটা না, এটা প্রিয় ইন দ্য সেন্স ইয়া, বাট আমার আরেকটা গান আমি আপনাকে শেষে যাওয়ার সময় শোনাবো, ওটা ইজ ডিফারেন্ট।
1: তাহলে যাচাই করতে গাইবেন না?
0: যাযাবর গাইবো, আপনি শুনতে চাইলে তো অবশ্যই গাইবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো চাইলে সবগুলো শুনতে চাই, কিন্তু এখন আপনার কাছে তো সব বেশি শুনতে চাওয়া তো একটু অভদ্রতার পর্যায়ে পড়ে যায়। আমি তো আবার একটু ভদ্রলোক।
0: শাইন ভাই, কাম অন, ব্রাদার্স আর নেভার টু ভদ্র না, ব্রাদার্স নেভার
1: থ্যাংক ইউ
0: শুড বি ভেরি ভদ্র, ইট শুড বি ডিমান্ড।
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে যা যা বল।
0: যা যা বল।

0: সি দ্য ভিডিও, আমরা ইজিপ্টে ওটার কয়েকটা জায়গা পিকচারাইজ করেছি, তো প্লিজ লুক ইট, প্লিজ সি দ্য ভিডিও, অলরেডি ভিডিও আছে এটার। তো
1: নাইস নাইস, আমরা এক পর্যায়ে। তা আমার প্রশ্ন যে আপনার এখন ড্রিম কি, আপনি সামনে আর কি অ্যাচিভ করতে চান, কোন কোন কাজটা আপনি মনে করছেন আপনার বাকি আছে বা সামনে পরিকল্পনায় আছে?
0: এখন ওয়েলবিংটা আমার ড্রিম, ওয়েলবিং, যেমন আমি সুস্থ থাকার ব্যাপারটা। তারপরে যেহেতু এখন অনেকটা অনেকটা নিজের জন্য সময়, নিজেকে দেখারও একটা বিষয় আছে, যে নিজের রেট্রোস্পেক্টিভ কিছু সময় আমরা সবাই পুরো পৃথিবী পার করছি, এবং পুরো পৃথিবীতে আমি দেখছি মানুষ একটু ওয়েল ফুড, ওয়েল থট, এই ব্যাপারগুলোর দিকে, যোগা, তারপরে আরো যে ওয়েলবিং এর যে অ্যাপারেটাস গুলো নিয়ে মানুষ অনেক ভাবছে, আমিও ঠিক তাই। আর কাজের স্বপ্ন হলো যে এখন যেটা আপনাকে বললাম, যে প্রতি মুহূর্ত কে 5 গুণ করে না বাঁচলে হঠাৎ করে যে মরেটা যাব। তারপরে তো মানে ধরেন মৃত্যু কিন্তু মুসলমানের কাজই হলো যে আমার এখনই মৃত্যু, এটা ভেবে পৃথিবীতে চলা, আমি সেভাবেই চলি। কিন্তু তাও COVID-19টা হলো আরো শিক্ষা দিয়ে যাচ্ছে যে আসলে কিন্তু এই কথাটা ঠিক, এটা বুঝে শুনে চল। তো যেই কারণে এখন কাজের বিষয়ে বা চিন্তা ধারা, চিন্তা ভাবনা, ব্যবহার, সবকিছুর ভিতরে একটা টাইম লিমিটের একটা বিষয় আছে, তো ওই টাইম লিমিটের মধ্যে থেকে যতটা 5 গুণ 10 গুণ করে কাজ করা যায় সেটাই এখন এন্ডেভার। এবং থ্যাংকস টু ডিজিটাল ওয়ার্ল্ড, যে আমরা খুব ভালো, খুব ইজিলি কানেক্টেড, যার কারণে উই ক্যান ডু কোলাবোরেশন। যেমন আমার এই মুহূর্তে সামহাও, আমি জানি না হবে কিনা কাজটা, সামহাও বলাও ঠিক কিনা, বলি যে যে নাও হতে পারে কাজটা, যে
1: বলো।
0: শেকেন স্টিভেন্স এর নাম আছে, যে বিকজ আই লাভ ইউ, ও আপনি আপনি শুনিয়ে দিতে পারি চার লাইন। তো ওই
1: প্লিজ প্লিজ,
0: গানের লিরিসিস্ট ছিলেন গর্ডন ক্যাম্পবেল, তো ওনার সাথে যুক্তরাজ্যে একটা কোলাবোরেশনের কথাবার্তি হচ্ছে, তো এখন ওটা হবে কি না হবে এরকম কিছু ইয়ে নাই। তারপরে দেশের ভেতরেও কিছু আমি নতুন কাজ করছি, স্বপ্ন দেখছি, প্ল্যান করছি। তারপর যুক্তরাষ্ট্রে বেসিক্যালি আমার আমার ফ্লাইং কার্পেটস, যে বম্বে বেসড যে অর্গানাইজেশন কাজ করি, আশিস মানচান্দা, উনি খুব ফেমাস সাউন্ড ইঞ্জিনিয়ার, তো উনি ইউএসএ তে কাজ করছেন এই মুহূর্তে, তো সেখানে কিছু আমরা কোলাবোরেটিভ কাজ করছি, গান বানাচ্ছি। সো থিংস আর গোয়িং, থিংস আর ফ্লোয়িং। আর এখন তো এই এই র্যাবিট হোল এর লাইফ মনে হয় পার্মানেন্ট কিনা জানি না, যে বাইরে গেলেই অসুখ ধরবে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে এই অসুখ ধরবে, তো এইভাবে লাইফ মাস্ট গো অন, ইউ নো। সো উই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু সিং, উই হ্যাভ টু আর্ন, এর কথা জানি না হাউ থিংস আর গোয়িং বি, বাট উই হ্যাভ টু মুভ অন, উই হ্যাভ টু কিপ অন গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড। সো এই তো লাইফ গোস অন, অ্যাজ লং অ্যাজ
1: সেটাই
0: ইউ ব্রিথ।
1: সেটাই। আমরা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা জানি যে আসলে একটা আড্ডাতে আমরা মেহের মাহমুদ সম্পর্কে যা পুরোটা জানতে পারবো না, অনেক রহস্যময়ী এই আমাদের এই গায়িকা এবং অনেক ইন্টারেস্টিং। আমি জানি যে আমরা দিনের পর দিন আমরা গল্প করতে পারবো, তার প্রতিটা দিন কিভাবে কাটে, প্রতিটা সময় কিভাবে কাটে, কোন বই পড়ছেন, কোন বন্ধুর সাথে উনি এনজয় করছেন টাইমটা, সন্তান ফ্যামিলি কিভাবে সময় দিচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন, অনেক কথা আমাদের বাকি। তো আজকে না, আমরা আরেকদিন একটা আড্ডায় বসবো, আমরা আজকে আপনার সেই শেষ গানটা শুনতে চাই। হ্যাঁ জি,
0: পার্ট 2,
1: পার্ট টু, পার্ট টু তাহলে আমরা বলে নেই, আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। আপনি আমরা সিস্টার গানটা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব। জি খালাম্মি, আমি
0: আমি
1: ফেরদৌসী রহমান, তো আপনি, তাই না? এই জি খালামণি বললাম, আমরা ফেরদৌসী রহমানের কাছ থেকে আমরা তো ছোটবেলায় গান শুনতাম, এবং ফেরদৌসী রহমান কিন্তু আপনার, আপনি ওনাকে কাছে থেকে দেখেছেন। হ্যাঁ, আপনি তাহলে একটুখানি ফেরদৌসী রহমান সম্পর্কে বলে দেন, এটা খুব ইন্টারেস্টিং।
0: ও খালা সম্বন্ধে কি বলবো, খালা সম্বন্ধে বলতে পারাটা তো আমার একটা সৌভাগ্য। তবে যেহেতু সময় কম, আমরা শেষের দিকে এসে পড়েছি, খালার সাথে, খালা কিন্তু বেসিক্যালি আমার আমার আম্মার জুনিয়র ফ্রেন্ড, এবং আমি কিন্তু শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের মানে খালার যে আম্মা, তার সাথে আমি ছোটকালে দেখা করেছি, মানে আমি ওনার ওনাকে দেখেছি ইন পার্সন। তারপরে তো খালার সাথে আমার যে আমার এখন যে স্ক্রিন টিন পরিচয়, আমার অনেক আগে থেকে খালাকে চিনি, খালার পরিবারকে চিনি, আব্বাসউদ্দিন মানে ভাই বলি যেহেতু, এমনকি আমি শিল্পকলে আব্বাসউদ্দিন ভাইয়ের সাথে বহু বছর কাজ করেছি, এবং ওনার তো বহু বছর বলতে যে উনি যখন ডিজি ছিলেন তখন আমি কাজ
1: মানে
0: করেছি, তো বিভিন্ন ইভেন্টে ওনার সাথে,
1: মোস্তফা জামান আব্বাসি ভাইয়ের সাথে,
0: জি জি জি,
1: রাইট?
0: বিভিন্ন লেভেলে ওনাদের সাথে আমার সখ্যতা পরিচয়, তারপরে নাসিদ আপা
1: রাইট,
0: এরকম, তারপর শামিনী আপাদের সাথে, শামিনী আপা আমার সিনিয়র ছিলেন স্কুলে, তো এরকম আর কি। তারপর তো
1: নাইস।
0: আব্বাসউদ্দিন সঙ্গীত একাডেমির আমি প্রথম ব্যাচে স্টুডেন্ট, কারণ খালা আম্মাকে ফোন করে বলল যে বুবু আমি এরকম খুলবো স্কুল, তুমি তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও। এই যে আম্মা তখন খুশি হলো যে হ্যাঁ আমার মেয়ে একবার এখানে যেতে পারে, যাক গান। খালার একটা কথা, খালাকে তো সবাই চেনেন, এত মিষ্টি মানুষ, এই ধরাধামের অভাব, এরকম মানুষ যদি আর দুটো হতো তাহলে হয়তো পৃথিবী আরো অনেক সুন্দর হতো। তো খালার একটা কথা আমি পাথেয় হিসাবে মনে করি যে, এবং আমার বিশ্বাস যে আপনারা শোনার সঙ্গে সঙ্গে কথাটা আপনাদেরও পাথেয় করে নেবেন, যে যা পেলেন পৃথিবীতে তার জন্য তো আপনারা সব সময় শুকরানা করছেন, আল্লাহর কাছে ধন্যবাদ দিচ্ছেন, কিন্তু যেটা আল্লাহ দেয় নাই সেইটার জন্যও ধন্যবাদ দিবেন, সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কারণ হয়তো ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হতো বা কোনো রকমে আপনি হয়তো বাধাগ্রস্ত হতেন, তো যেটা দেয়নি সেটার জন্য আরো বেশি বেশি আপনার। তো আমি এটাকে
1: একদম, খুবই
0: সবসময় মনে
1: খুবই
0: করি যে
1: সুন্দর একটা জায়গা বলেছেন, যে এই যে আমাদের অনুষ্ঠান যদি কেউ শুনে থাকেন, আমাদের অনেককে আমরা বলতে শুনি যে আমার জীবনে কিছু হচ্ছে না, আমি খুবই হতাশ, আমি হতাশ হয়ে যাচ্ছি, এরকম এরকম। তো আপনি যে জিনিসটা চেয়েছিলেন সেটা তো আপনার চাওয়া, আর যদি সৃষ্টিকর্তা সেটা আপনাকে না দিয়ে থাকেন তাহলে সেটা সৃষ্টিকর্তার চাওয়া। তো সৃষ্টিকর্তার চাওয়াটা নিঃসন্দেহে আপনার চাওয়ার চাইতে বড় বেশি কাজের হবে, তার মানে সেই জন্য আমাদের ধন্যবাদ দিতে হবে। যে আপনি ফেরদৌসী রহমান আমাদের খালামণির কথা আপনি বললেন, খুব ইন্টারেস্টিং। জি, তো আমরা আপনার সেই গানটাতে যেতে চাই, আপনার প্রিয় গানটা।
0: তো সবাইকে আমার খোদা হাফেজ, আমার সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আমার যারা অন্য কি বলবো, গুড বাই, নমস্কার, এবং শামীম ভাইকে অনেক ধন্যবাদ। শামীম ভাই আমি কিন্তু এই অনেক দিন পরে লাইভ করলাম, এবং এটা আপনি বলেই আমার এত আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটলো। সবাইকে আমার রমজানুল মুবারক, এবং সামনে ঈদ আসছে, জানি না কার জীবনে কিভাবে আসবে, কিন্তু সবার যেভাবে আসুক না কেন সেটাকে আমরা যেভাবেই পারি সুন্দরভাবে হৃদয়ঙ্গম করবো, প্রতিটা দিন যেন সবার সুন্দর কাটে। আমি আমার শেষ গান দিয়ে আপনাদেরকে গুড বাই জানাচ্ছি।

0: tener un freno.
1: অসাধারণ অসাধারণ, ওহে দয়া ময়, পারে লয়ে যাওয়া মায়। সুপ্রিয় দর্শক, আমাদের আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলার ইউএস এর পক্ষ থেকে, আমরা এখানে বিদায় নিতে চাই এক কথা। আমরা নিউ ইয়র্কে যেটা দেখেছি যে হাজার হাজার হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে শুধু এই করোনার একটু সাবধানতা না অবলম্বন করার কারণে, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন একটু আপনারা হাত না ধুয়ে চোখ কান নাক মুখ একদমই হাত দেবেন না, আর মুখটা ঢেকে রাখুন, আপনার নিঃশ্বাসটা ঢেকে রাখুন, একটু সাবধানে একটু দ্রুত যদি আপনারা নিজেদেরকে আড়াল করে রাখতে পারেন, আবার সেই সুন্দর সময়টা চলে আসবে। আমাদের অনেক প্রিয় মানুষকে আমরা হারাচ্ছি, আমরা এই পুনরাবৃত্তি আমাদের প্রিয় বাংলাদেশটাতে দেখতে চাই না, ফলে আমরা চাই যে আপনারা সবাই একটু সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ স্যার আপনার এই অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।
0: থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বা

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন, আজকে আমরা রেডিও ত্রিতালের বাংলা পক্ষ থেকে কাকে আমাদের সাথে লাইভে করে নিয়ে আসছি। তার আগে জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স। যারা যারা আমেরিকা থেকে দেখছেন, আমেরিকায় বসবাস করছেন, তাদের সবাইকে অনেক অনেক হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও গতকাল সেটা চলে গিয়েছে, আমরা সেলিব্রেট করেছি গতকালকে, কিন্তু তারপরে সবাইকে জানাচ্ছি আমেরিকা দিবসের শুভেচ্ছা সবাইকে। এবং আজকের অতিথি হিসেবে আমার সাথে আছে জাকিয়া এমি, অ্যান্ড আমাদের সাথে থাকবেন, অনেক গল্প হবে, আড্ডা হবে, আর অনেক মজার মজার আমরা জোকস করব, ঠিক আছে? কিন্তু তার আগে পরিচয় করে দিই আজকের অতিথির পরিচয়টা কি। আজকের অতিথির পরিচয় হচ্ছে না নানার দেন। উনি একজন অভিনয় শিল্পী এবং ইতিমধ্যে উনি ডাইরেকশনের কাজ করায় স্টার্ট করেছে, এবং আমরা তার সম্পর্কে আরো অনেক বেশি তথ্য জানবো। যত যত আমরা গল্প করবো তত আমরা জানতে পারবো। প্লিজ বলুন, আপনার পরিচয় দিন এবং কথা বলুন।
1: আমি টেলিভিশন উপস্থাপিকা প্লাস অভিনয় করছি। আমি লয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, দেন বর্তমানে আমি কিছু কাজে ডিরেকশনও দিয়েছি রিসেন্টলি। এটা আসলে পরিচয় সম্পর্কে নিজের পরিচয় আসলে কি দিব বলার নেই।
0: আপনি যা করছেন, আপনার যা করতে ভালো লাগে, কিভাবে মানে এনজয় করছেন কাজগুলো, এবং আপনি এটা এই এই মানে বাই প্রফেশন এই কাজগুলোর সাথে ইনভলভমেন্ট আছেন আপনার, সেই জিনিসগুলো যদি একটু বলতেন, তারপরে ধরেন আমি আস্তে আস্তে আস্তে আপনার সাথে আরো বেশি গল্প করা শুরু করে দিই।
1: আমার ইনভলভমেন্ট আসলে 2013 সালে প্রথম মিডিয়াতে আমার ফার্স্ট কাজ করা, যেটা ওটা একটা ফটোশুটের মাধ্যমে আমার কাজটা শুরু হয়। ওটা জি ফোন নামে একটা কোম্পানি, ওরা আমাকে বললো একটা ফটোশুটের জন্য। তো ওই টাইমটা আসলে আমি মিডিয়াতে কাজ করবো এ ধরনের কোনো মেন্টালিটি ছিল না। আমি স্টাডি করছিলাম, লয় অনার্স তখন করছি, তারপর এক্সাম টাইম চলছে, বারবার বলছিল বলছিল যে তোমার ক্যামেরা খুব ভালো, তুমি করো। আমি বলছি না না, আমি মনে হয় পারবো না, এটা মানে একটা স্লিপি একটা জায়গা, তারপর হচ্ছে কিভাবে করব। তো আমার যে আমাকে রিকোয়েস্টটা করেছিল, বর্তমানে তিনি আমার হাজবেন্ড,
0: বাহ মাশাআল্লাহ।
1: তো ওর সাথে একটা কাজ করলাম, করার পর সবাই আসলে খুব সাপোর্ট করছে। এটা বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে আমাদের দেশের জনপ্রিয়, ওই পত্রিকাটায় প্রচুর পরিমাণে ওটা একটা নিউজ একটা সাপ্লাই ছিল পত্রিকাটা, ওটা প্রতিদিন ব্যাক কাভারে এই ওই বিজ্ঞাপনটা যেত আসলে। তো দেন আমার ফ্যামিলি থেকেও দেখলো, সবাই দেখলো, টুকটাক করে আস্তে আস্তে জানাজানি হলো যে আমি কাজ করছি। এই কাজের পর আসলে অনেকগুলো কাজের অফার পেয়ে গিয়েছিলাম একসঙ্গে। এরপরে কয়েকটা মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম, বাসা থেকে একটু প্রবলেম ছিল, দেন বাসা থেকে বলো ঠিক আছে তাহলে তুমি অ্যাঙ্করিংটা করছো না কেন, অ্যাঙ্করিংটা করো। সুযোগ এসে গেল, আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি যেহেতু, তো আমি বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে আসলে আমার ক্যারিয়ারের শুরুটা উপস্থাপনার। টিফিন টাইম নামক একটা প্রোগ্রাম আছে, ওটা আমি উপস্থাপনা করতাম। তারপরে আমার হচ্ছে দেশ টিভিতে একটা প্রোগ্রাম দিত, ওটা হচ্ছে ফ্রুটিকা পিওর জিনিয়াস। এই প্রোগ্রামটাও ছিল বাচ্চাদেরকে নিয়ে, ট্যালেন্ট হান্ট টাইপের একটা প্রোগ্রাম, গেম শো। এখানেও মানে আমার বাচ্চা কাচ্চা ছিল প্রচুর পরিমাণে, স্কুলে যেতাম, ওদের সাথে নতুন নতুন রিলেশন হতো, ভালো লাগে। এখন অনেক বছর হয়ে গিয়েছে, 14 সালের কথা বলছি যখন আমি প্রোগ্রাম করতাম, এখনো অনেকে আমাকে দেখা গেলো অনেক বড় হয়ে গিয়েছে তারা। এভাবে করে আসলে স্টার্টিংটা ছিল উপস্থাপনা দিয়ে। তখন আমি আর ওই মুহূর্তে নাটককে তেমন কাজ করা হয়নি, ফটোশুটে কাজ করছিলাম, রং বাংলাদেশ কেক ক্রাফটে অনেকগুলো ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছিলাম।
0: তো আপনি তো তাহলে অনেকগুলো পরিচয়ের সাথে পরিচিত, মানে আমি যে একটা পরিচয় দিব সেটার সেটার কিন্তু সুযোগ নেই। আপনি বিভিন্ন ধরনের কাজের সাথে আপনি সুযোগ পেয়েছেন, আপনি কাজ করেছেন
1: বিভিন্ন ক্ষেত্রে, আসলে মিডিয়া সেক্টরে বিভিন্ন মাধ্যমে আমি কাজ করেছি আসলে।
0: বা এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, এবং আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজে নিজে এনজয় করে কাজ করেছেন। এটা কিন্তু এনজয় করা, নিজে এনজয় করে কাজ করার জায়গাটার ক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা প্রাপ্তি। মানে আপনি এনজয় করছেন, আপনি কাজটাও ভালো লাগছে, এবং সেই সাথে আপনি যেই টপিক গুলোর সাথে ইনভলভ আছেন নিজে থেকে, সেটা আপনারই একটা প্যাশন। এটা কিন্তু মানে সবার এই ধরনের সুযোগ গুলো আসে না, সেক্ষেত্রে আপনি অনেক লাকি, সেটাই বলতে হবে। আমি একটু আসবো অ্যাঙ্করিং এর জায়গাটা থেকে। আপনি কিভাবে অ্যাঙ্করিংটা শুরু করেছেন, মানে কিভাবে এনজয় করছেন, বা কিভাবে আপনি ফিল করেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি এই ফিলটাতে কমফোর্টেবল, আপনার করা উচিত, বা ইউ শুড গিভ ইট আ ট্রাই টু সি।
1: আচ্ছা, আমি যখন প্রথম কাজটা করি বললাম যে স্কুল বিষয়ক, তো ওখানে কিন্তু আমাকে হাজার হাজার বাচ্চার মাঝখানে প্রথম দিন আমাকে কাজটা করতে হয়েছে। আকিস গ্রুপের যে ফ্রুটিকা, ওদেরই একটা কাজ ছিল, তো ওখান থেকে আমাকে একটু টেলিফোনটা করা হলো যে তোমাকে একটা অডিশন দিতে হবে দেশ টিভিতে। আমি অডিশন যখন দিতে গেলাম, মানে আমি খুবই নার্ভাস ছিলাম, আমি মানে আমি ভাবছিলাম যে আমার এটা হবে না। ওরা আমাকে কি করলো, স্টুডিওতে অডিশন না নিয়ে ডাইরেক্ট হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশে হাতিরঝিল আছে, সবাই চিনবে, হাতিরঝিল নামক একটা জায়গা, ওখানে একদম ওপেন স্পেস এর মাঝখানে এনে বলতেছে যে এখানে তুমি হচ্ছে মনে করো তুমি একটা স্কুলে আছো, অডিশনটা দাও, এ ধরনের। তো চারপাশে অনেক রিক্সাওয়ালা বা আশেপাশে অনেক মানে হিউজ একটা ক্রাউড হয়ে গেল, আমি দিলাম অডিশনটা। আমার কাছে মনে হয়নি যে খুব বেশি ভালো করবো আর কি, ভাবছিলাম মনে হয় হবে না। রাতের বেলা আমাকে কল দিয়েছে যে আপু আপনি সিলেক্টেড, আগামীকাল সকালে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে অমুক একটা প্রোগ্রাম স্কুলে। দেন আমি ওই টাইমটা শুধু স্ক্রিপ্টও পাই নাই। তো বাচ্চাদের ওখানে গিয়েছি, যে আমি দেখছি যে অনেক বাচ্চা ওখানে মানে 9-10 এর মেয়েরা অনেকে আছে, ওরা ওদের অনেকে মানে মনে হচ্ছে যে মোটামুটি আমরা সেম এজ, আমার মেন্টালিটি যেহেতু ওই এজ ছিল, ওদের সাথে মিলে গেলাম, মিলেমিশে মোটামুটি কাজটা করলাম। প্রথম এপিসোডটা আমার আসলে খুবই ভয় লেগেছিল, আমি ভাবছিলাম যে আমি পারবো না, যে কোনো মুহূর্তে আমি মনে হচ্ছে যে পারবো না। আমি ওটা ভালোভাবে ওভারকাম করেছিলাম। এরপরে দীর্ঘ 1 বছর ওখানে কাজ করেছি। তারপর হচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অনেকগুলো প্রোগ্রামে কাজ করেছি, যেমন হচ্ছে আজকের বইমেলা, ক্রিয়া দিগন্ত। আর তারপরে হচ্ছে আমি যেটা করলাম, আমি লাইভ প্রোগ্রাম একদম সরাসরি প্রোগ্রামে আমি কয়েকটা উপস্থাপনা করলাম। এটা হচ্ছে মাই টিভিতে তোমাকে পাওয়ার জন্য একটা প্রোগ্রাম ছিল, এটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, এখানে দর্শকরা আসলে ফোন করতো। এই প্রোগ্রামটা খুব এনজয় করেছি আমি, একটা মাত্র কারণে যে সবাই ফোন করতো এবং সরাসরি আমি কথা বলতে পারতাম দর্শকদের সাথে, তাদের যে রিয়াকশনটা ওইটা পেতাম। তারপর হচ্ছে তারা গানের রিকোয়েস্ট করতো, ওগুলো তাদেরকে শোনাতে পারতাম। তারপর মাঝে মাঝে এমন হয়েছে যে মানে খুবই লাইভ, মানে তো আসলেই লাইভ ছিল এটা, সবাই
0: একদম
1: ফোন করে আমার মানে অনেক অনেক সিচুয়েশন অনেক সময় হয় যে আমাকে টক ব্যাক এক ধরনের কথা বলা হচ্ছে, বাট দর্শক এক ধরনের কথা বলছে, ওই পুরোটা ম্যানেজ করে করতে পারাটা পেরেছি
0: এক্ষেত্রে
1: আলহামদুলিল্লাহ,
0: আপনার উপস্থিত বুদ্ধিটা অনেক বেশি হেল্পফুল, যে কিভাবে
1: কাজে
0: হ্যান্ডেল
1: লাগাচ্ছে।
0: করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ট্রু, তাই তাই। আমি একটু একটু পেছনের দিকে যেতে চাই, যে আপনার ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং এই প্রফেশনে আসা এবং এখন আপনি যে ইনভলভমেন্ট আছে সেটা ছোট্ট করে যদি একটু আমাদেরকে বলতেন তাহলে খুব দর্শকরা
1: আচ্ছা আচ্ছা,
0: হয়তো বা জানতে পারলে ভালো হতো।
1: আমি হচ্ছে ক্লাস 7 পর্যন্ত একদম অজ পাড়াগা যেটা বলে ওরকম একটা জায়গায় বড় হয়েছি। বাট আমার বাবা আর্মিতে জব করতেন, আমাদের মোটামুটি গ্রামের মধ্যে খুব ভালোভাবে ছিলাম, কিন্তু আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। এটা আমার আব্বুই মনে হয় প্রথম আলো, যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমি স্টাডিতে খুব ভালো ছিলাম আসলে ছোটবেলায়, যেটা আমাদের অত্র এলাকায় কেউ তখন বৃত্তি বৃত্তি যেটা বলে আর কি, ওটা বৃত্তি পায় নাই। তো তখন আমি হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পেলাম। তখন আমার মনে আছে যে আমাদের ইউনিয়নে 27টা গ্রাম, ওখান থেকে সবাই আমাকে দেখতে আসতো, মানে মানে কেউ বৃত্তি পায় না, এরপরে বৃত্তি পেয়েছে 20 বছর পরে অত্র এলাকায়, তাও একটা মেয়ে, এই সবাই দেখতে আসতো। তো আব্বু সবাইকে মিষ্টি খাওয়াইতো, এই মানে এই কথাগুলো আসলে এখনো মনে পড়ে যে ওই টাইমটা যদি ফিরে যেতে পারতাম। বিদ্যুৎ ছিল না ওখানে, আমাদের যে রাস্তা ছিল, রাস্তা আসলে ওই মুহূর্তে আসলে ওটা কাঁচা রাস্তা ছিল, কোনো পিচ ঢালা রাস্তাও ছিল না, বাট ওই মোমেন্টটা আমার কাছে এখনো মনে হয় আমি এটা মিস করি। দেন আমি যখন ক্লাস 7-এ উঠলাম, তখন আব্বু বা ফ্যামিলি থেকে মনে হলো যে না, আমাদের ওখানে থাকলে পড়ালেখা থেকে আমরা শহরে চলে আসি। দেন আমরা শহরে বাড়ি করলাম, শহরে পড়ালেখা করলাম, আমাদের নড়াইল জেলা শহর আর কি, মাশরাফিউদ্দিন মর্তুজা ভাইয়ার বাসার পাশাপাশি আমার বাসা। তো ওখানে বাড়ি করলাম, গার্লস স্কুলে পড়ালেখা করলাম, এই তো। তারপর ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম রয়্যাল ভিক্টোরিয়া কলেজ থেকে।
0: আচ্ছা
1: আর ছোটবেলা থেকে আমার একটা ফ্যাসিনেশন ছিল, সেটা হচ্ছে যখন আমাদের কিন্তু অনেক আগে এক ধরনের ক্যামেরা পাওয়া যেত, ওটা হচ্ছে রিল দিয়ে ক্যামেরা ছবি তুলতে হতো। আমি যখন ক্লাস 3-4-এ পড়তাম তখন আমার মনে আছে আমি ওগুলা দিয়ে প্রচুর ছবি তুলতাম, মানে আমার ছবি, মানে দেখা গেলো যে আমি যে কোনো অকেশন হোক আমাকে ছবি তুলতেই হবে, নিউ ড্রেস ছবি, এই জিনিসটাই আমার মনে হয় যে মিডিয়াতে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। মানে আমার ওই একটা ফ্যাসিনেশন ছিল যে আমি ক্যামেরার সামনে যাব।
0: ক্যামেরার সামনে আসলে আপনি দাঁড়িয়ে যদি নিজে কমফোর্টেবল ফিল করেন এটা কিন্তু আপনাকে হেল্প করে ক্যামেরার সামনে রিলেটেড যে কোনো কাজে ফেস করাটাকে, আমার কাছে যেটা মনে হয়। কারণ আমরা যারা ছবি তুলতে খুব আনন্দ বোধ করি, আমরা যারা ক্যামেরার সামনে কথা বলতে পছন্দ করি বা নিজেকে আয়নার সামনে দেখতেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটাও কিন্তু পার্ট অফ ক্যামেরা। কারণ আপনি তখনই আপনার নিজেকে আয়নায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন যখন আপনি ওটার প্রতি একটা ফ্রিকিং একটা ভালো লাগা কাজ করবে আসলে।
1: নিজের প্রতি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আসলেই তাই, নিজেকে দেখতে ভালো লাগা, নিজেকে ভালোবাসা, হ্যাঁ, এবং নিজেকে রিপ্রেজেন্ট করা।
1: আমরা কয়েকজন মিলে ছবি তুললাম, না তোকে তো দেখতে ভালো, তোকে বেশি ভালো লাগছে, মানে এখানে একটা কমপ্লিমেন্ট যে পাওয়া, ওটা কিন্তু ছোটবেলা থেকে আসলে আমাদের মাথার ভেতর অনেক সময় থেকে যায়।
0: যে আমাকে দেখতে ভালো লাগে সো কেন না, আমি ট্রাই করি, আমি ক্যামেরার সামনে যাই, আমি ছবি তুলি।
1: আগে তো সুযোগ আছে, মানে না চাই তো আলহামদুলিল্লাহ অনেকগুলো সুযোগ চলে এসেছে, হয়তো আমার এটা ডেস্টিনিতে লেখা ছিল যে আমি এখানে কাজ করবো, দ্যাটস ওয়াই আসলে এখানে আসা।
0: সত্যি তাই, সত্যি তাই। আরেকটা কথা জানতে চাই যে এই যে আশা, আপনি এরকম আপনি মাত্রই আমাদেরকে মেনশন করে বললেন যে অজপাড়া গায়ে থেকে এভাবে পড়াশোনা সবকিছু মিলিয়ে ইনভলভমেন্ট এন্ড দেন ঢাকাতে চলে আসা, এই তারপরে ঢাকার লাইফটা আসলে মানে জীবনের দিক থেকে যদি বলি যে সার্বিকভাবে কিভাবে আপনি ম্যাচ করে নিয়েছেন বা কিভাবে আপনার কাছে মনে হয়েছে জিনিসটাকে আপনি কিভাবে উপলব্ধি করছেন?
1: আসলে আমার জন্য কখনোই আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। বললাম যে আব্বু আর্মিতে গভর্নমেন্ট জব করতো, আমার আম্মু হচ্ছে তখন ওই টাইমটা জব করতো না, এখন আম্মু একজন টিচার স্কুলের কম্পিউটার শিক্ষিকা। আব্বু আম্মু সবসময় চাইতো যে আমি পড়ালেখা করবো, আর আমি বাবা আমার একমাত্র মেয়ে। আব্বুর ইচ্ছা ছিল যে ল পড়বো বা হায়ার এডুকেশন কিছু একটা কমপ্লিট করবো, যেটা হচ্ছে আব্বু একটা ছেলে হলেও যেটা আসলে ফুলফিল করতে পারতো। ওই জায়গা থেকে আসলে ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। আমি কয়েকটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট ল সাবজেক্টটা পাই না ওই মুহূর্তে। তো আবু বললো ঠিক আছে নো প্রবলেম, তুমি লয় পড়ো, যেহেতু আবু ল পছন্দ ছিল। ঢাকাতে চামফুর ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হলাম, ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল, আম্মু ছিল, একটু আসলে কোনো প্রবলেমই হয় নাই। আমাকে স্ট্রাগল করে আসতে হয়েছে আমি এটা বলবো না।
0: বাহ মাশাআল্লাহ, এটা আমি বলবো যে অনেক লাকি, অনেকের মধ্যে আপনি একজন যে ইউ গট লাকি যে আপনার অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা উপলব্ধি করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমরা কম বেশি এটা করি, কেউ করে কেউ করে না, পার্ট অফ লাইফ, এভাবেই আমরা জীবনে আসলে বহমান জীবন আমাদের এভাবে চলতে থাকে। আরেকটা মজার কথা, তার মধ্যে আমি একটু সবার সাথে কথা বলে নেই, আমাদের অনেক দর্শক আমাদের সাথে ইনভলভ হয়েছেন। আমির পারভেজ অল দ্য ভেরি বেস্ট, আপনাকে অল দ্য ভেরি বেস্ট উইশেস জানিয়েছে। শামিম সাহেদ ভাই অল দ্য বেস্ট বলেছে। হাসান সায়েম অল দ্য বেস্ট and good morning বলেছে। হ্যাঁ গুড মর্নিং আমার এখানে যারা যারা,
1: ওখানে হচ্ছে গুড মর্নিং,
0: মানে আমরা অলরেডি গুড মর্নিং আর আপনারা মর্নিং এ যাবেন, হ্যাঁ দুটো
1: এরকম লাইট আছে, আমরা একটু পরে ঘুমাবো আর কি, 3-4 ঘন্টা পরে
0: হয়তো। হ্যাঁ, একটা অনুষা তাপু জাহান, উনি আমাদের অলওয়েজ রেগুলার একজন ভিউয়ার, সবসময় আমাদের প্রত্যেকটা শোতে পার্টিসিপেট করেন এবং দেখেন, এনজয় করেন। শিয়াপুটা আজকে একটা খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন, যেটা না পড়লে না, লিখেছেন দুজন পরিকল্পনা করে আজকে পোশাক পরেছো মনে হচ্ছে। না, আমরা দুজনই ক্যামেরা ফ্রি, আমরা জানি যে কোন পোশাক পরে আসলে দুজনকে ভালো লাগতে পারে, এর জন্য আমরা ব্ল্যাকটা চুজ করেছি।
1: আমারটা অবশ্য নেভি ব্লু, বাট আমাদের দুজনে কিন্তু বল প্রিন্ট হয়ে গিয়েছে,
0: মিলে গিয়েছে, হয়ে গিয়েছে, বুঝতে হবে। আমরা ক্যামেরা অনেক ভালোবাসি, আমরা মিরর দেখতে খুব পছন্দ করি, নট অনলি দ্যাট, আমরা নিজেরা নিজেদেরকে অনেক ভালোবাসি, হ্যাঁ, যার কারণে আমরা বুঝতে পেরেছি, যার কারণে মিলে গেছে আমাদের দুজনের কানেকশনটা। খুব সুন্দর লাগছে দুজনকে, থ্যাংক ইউ সো মাচ। আরো আছেন, আমরা জানতে চাই গেস্টের প্রেমটা কিভাবে হলো।
1: আচ্ছা আচ্ছা, ওকে,
0: এই প্রশ্নটা কার থেকে, এটা এটা আমি পরে বলবো, আগে শুনি যে আমাদের গেস্ট আজকে কিভাবে আমাদেরকে তার প্রেমের গল্পটা বলবে, সেটার উপরে ডিপেন্ড করবে যে প্রশ্নটা কার থেকে এসেছে।
1: আচ্ছা, প্রেমের গল্প যেটা, সেটা আসলে বললাম যে আমার হাজবেন্ড, বর্তমান হাজবেন্ড আমির পারভেজ, ওর মাধ্যমে মিডিয়াতে আসা। তো ওকে আমি ভুল করে আসলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিলাম, তখন একদমই টাইপিং মানে যে কোনো মিস্টেকের কারণে ফেসবুকে রিকোয়েস্ট চলে গেছে। তো ও অনেক আগে থেকে আসলে মিডিয়াতে কাজ করতো, তো ওকে আমি দেখলাম যে একটা কোয়ার্ট একটা মেয়ের সাথে একটা ছবি দিয়েছে, তো ওখানে মেয়েটাকে বলবো, আচ্ছা বলি, মেয়েটাকে একটু হেলদি লাগছে অ্যান্ড তার বামটাকে আমাকে মনে হচ্ছে একটু বেবি বাম, এরকম একটা লুক লাগছে মেয়েটাকে দেখে। বলছি আচ্ছা, কমেন্ট করে বসেছি আসলে ওই মুহূর্তে, খুবই আগে ফেসবুকে, তখন আমি নতুন। তো আমি বলছি যে আপনার সাথে যে কোয়ার্টি সোনিকে প্রেগনেন্ট, তো এটা আসলে ওর খুব মানে ইগোতে লেগেছে কি আমি যার সাথে কাজ করছি এই মেয়েটা প্রেগনেন্ট, ও এটা বলছে কেন, দেন ও আমাকে নক দিয়েছে। তো নক দেয়, ও যেহেতু মডেল অনেক আগে থেকে কাজ করে, অনেক মেয়েরাই ওকে নক দেয় বা কথা বলে, তো আমি আসলে ওইভাবে পাত্তা দিতাম না তাকে, ভুল করে রিকোয়েস্ট আমি দিয়েছি, বাট ও দেখা গেলো নক দিল, কি করছেন না করছেন আমি কথা বলতাম, বাট একটু দেখা গেলো আমি স্টাডি নিয়ে বিজি, প্রেম প্রেম ওগুলো আসলে ভাবি না এই মুহূর্তে। তো আমি ভাই আমার এক্সাম বা পরীক্ষা একটা দুইটা কথা বলতাম, এভাবে করে আসলে কথা হচ্ছিল। তো একদিন ও আমার সাথে দেখা করার কথা বললো যে আমি তো মিট করতে চাই, ঢাকায় আসছি। তখন আমি বললাম যে আপনার সাথে মিট করবো, বাট আমি তো আপনাকে ওইভাবে চিনি না, ফেসবুকে একটা ছেলে কি না চিনি মিট করাটা, ঠিক আছে আমি একটা প্রোগ্রামে যাবো আজকে, আমি তো টেলিভিশনে একটা প্রোগ্রামে যাবো আজকে সকালে, আমার একটা লাইভ প্রোগ্রাম আছে, ওখানে আমি গেস্ট হিসেবে যাচ্ছি, আপনি আমাকে দেখতে পারেন, দেখে যদি আপনার মনে হয় যে আমি মানে সঠিক কথা বলছি বা আমি সঠিক মানুষ, তাহলে মিট করবেন। তো ঠিক আছে, ওর প্রোগ্রামটা দেখলাম, ও বললো যে বাবা একজন টিচার, তারপর হচ্ছে ইংলিশে, তখন ইংলিশে মাস্টার্স করছে, তখন বা ওর কথা টথা শুনে আমাকে তো বললো না ঠিক আছে বিশ্বাস করে দেখাই তো করব, প্রেম তো আর করছি না দেখাই করব, প্রবলেম নাই। তো ঠিক আছে দেখা করলাম আমার ভার্সিটির সামনে। আর এর মধ্যে ও আমার কিছু ছবি দেখেছিল যেটা আমি পরে দেখেছি, দেখে ও আগে থেকে একটু ক্রাশ খেয়েছিল, প্রেমে পড়েছিল আর কি, এই জন্য বারবার দেখা করার কথা বলছিল। দেন দেখা হলো, দেখা হওয়ার পর একটা ফ্রেন্ডশিপ মতো হয়ে গেল, ও পছন্দ করতো ওইভাবে, ও কখনো প্রপোজ করে নাই যে না তোমাকে আই লাভ ইউ বা তুমি বলো কি বলবা, ও কিছু বলে না আমিও কিছু বলি নাই, এভাবে করে আসলে চলছিল। দেন কাজের কথা বলে একসাথে কাজ করতে করতে সবাই বললো যে ভালো লাগছে আপনাদেরকে, ভালো লাগছে। দেন ও অন্য যাদের সাথে কাজ করতো, ওই কাজ করা অনেক আর্টিস্ট ছিল ওদের সাথে বাদ দিয়ে দেন এমন হয়ে গেলো যে শুধু আমি আর ও কাজ করছি। অনেকগুলো মিউজিক ভিডিওতে কাজ করতে দেখলো মোটামুটি 1 কোটির উপরে ভিউ আছে মনে হয়, অনেকগুলো কাজ মোটামুটি বেশ হিট হলো আমাদের, সবাই আমাদের দুজন কাজ করতে চাইলো। একটা পর্যায়ে আমি ওর কেয়ার করছি, ও আমার কেয়ার করছে, একটা প্রেম হয়ে গেল। ঠিক আছে
0: মনের আদান প্রদান, ভাব প্রকাশ।
1: হ্যাঁ, তো দুজনকে আসলে যে ছবির কথা বলছিলাম, ছবির কথা দুজনকে এক ফ্রেমে দেখতে বা একসাথে ছবিতে দেখতে আমাদেরও ভালো লাগতো। তো ও যেহেতু আগে থেকে একটু আমাকে পছন্দ করতো, ও বললো যে এরকম কি করা যায়, আমি ঠিক আছে আমি তো বাবা মার পারমিশন ছাড়া তো বিয়েটা করব না, বাট ঠিক আছে আমরা হচ্ছে ফ্রেন্ড হিসাবে বা আমরা ভাববো ভবিষ্যতে ভাবি, এভাবে করে আসলে চলতে লাগলো। প্রেম প্রেম ভাব, বাট ফুল যে একদম হাবুডুবু প্রেম ওরকম না, কিন্তু কেয়ারিংটা অনেক বেশি ছিল। দেন হচ্ছে আমার জন্য বাসা থেকে পাত্র দেখছিল, দেখা গেল যে পাত্র আসছে ম্যাজিস্ট্রেট, বয়সও ঠিকঠাক মোটামুটি 30-এর কাছে, মাথায় চুল নেই। তো এরকম বিভিন্ন পাত্র আসছে, তো আমার তো আসলে ওকে পছন্দ হয়ে গিয়েছে অলরেডি, এই জন্য আমি আসলে রিজেক্ট করছিলাম, একের পর এক রিজেক্ট করছিলাম। দেন একটা ছেলে আসলো, সেটা হচ্ছে USA থাকে ছেলেটা, ছেলেটা আসলে কোনো খুদ ধরতে পারছি না আমি। দেন আমি বললাম যে একটু ভুঁড়ি মোটা, তো আমার নানা ভাই আমি বলছিলাম ভুঁড়ি মোটা, তুমি ভুঁড়ি কোথায় দেখলা, ছেলে তো ভুঁড়ি নাই। না না না ঠিক আছে না, পরে বাসায় যে আম্মু বলতেছে যে কি প্রবলেম কি, পরে আমি বললাম যে একটা ভাইয়া আমাকে পছন্দ করে, আপনি ওনাকে দেখতে পারেন, এই কথাটা বলতে আমি ডাইরেক্ট কিন্তু বলার সাহস ছিল না
0: আচ্ছা,
1: আম্মুকে,
0: কথাটা এইভাবে ছিল, একটা ভাইয়া আপনাকে পছন্দ করে, ঠিক আছে
1: আপনি দেখতে পারেন।
0: আচ্ছা
1: হচ্ছে আম্মু হচ্ছে আম্মু বললো কিভাবে দেখবো, তো ও NTV-তে একটা প্রোগ্রামে গেস্ট হয়ে যাবে ওর পরদিন মনে, আমি বললাম যে আগামীকাল বিকাল 3টা বাজে NTV-তে ওই ভাইয়াটা একটা প্রোগ্রাম করবে, ওখানে আপনি দেখতে পারবেন। তো আমি তখন ঢাকাতে ছিলাম, আম্মু ছিল বাড়িতে হোম ডিস্ট্রিক্টে, আম্মু দেখলো, দেখে আম্মুর ওকে ভালো লাগলো, কথাবার্তা সবকিছু মিলে ওকে ভালো লাগলো। তারপর হচ্ছে আমার আম্মুর সাথে ওর দেখা হলো, দেখা হওয়ার পরে আম্মু ওকে পছন্দ করলো, দেন আম্মু আব্বুর সাথে কথা বললো, আব্বু ওকে দেখবে তো আব্বু কিভাবে দেখবে, আব্বু ছিল দেশের বাইরে ওই মুহূর্তে। দেন আব্বুকে আম্মু বললো যে এখানে একটা প্রোগ্রাম হবে, ইফতারের প্রোগ্রাম, বাহারি ইফতার প্রোগ্রামটার নাম, ছেলেটা ওখানে উপস্থাপনা করবে, তুমি ওটা দেখো। দেন আব্বু ওকে ওভাবে দেখলো, আব্বু দেখলো ছিল ঠিক আছে পাঞ্জাবি টাঞ্জাবি পরা, খুব তাই প্রোগ্রাম করছে, আবুরও ভালো লেগেছে। মোট কথা আসলে সে মানুষটা অনেক ভালো, এই জন্য আসলে প্রথম দেখাতে আমাদের সবার মোটামুটি ভালো লেগেছে। আর সবচেয়ে মজার কথা কিন্তু আমরা তিনজনই তাকে প্রথমবার দেখেছি টিভিতে, আমার আব্বু আম্মু আমি তিনজনই দেখেছি। দেন এই তো তারপর বাসা থেকে মোটামুটি বললো ঠিক আছে চলবে, দেন আর কি আমাদের মোটামুটি প্রেম শুরু হলো, অনেক ফটোশুট হলো, এটা সেটা হলো, আমার আব্বু দেশে আসলো 16-তে আর কি, মোটামুটি ভাবে পারিবারিক ভাবে বিয়ে হলো।
0: বাহ মাশাআল্লাহ। সো বিয়ের আজকে কত বছর পার করছেন দুজনে একসাথে, যে প্রেম প্রেম অনুভূতিটা, একটা ভাইয়া লিখেছেন আমাদের এখানে, প্রেম প্রেম ভাব থাকলেই অনুভূতিটা সুন্দর, ওই যে অনুভূতিটা শুরু, তারপরে বিয়ে, তারপরে এই যে সবাই মিলে একসাথে সবাইকে পছন্দ।
1: 11 সালে পরিচয়, 14 সাল থেকে মোটামুটি অনুভূতি শুরু, বাসা থেকে 15 সালের দিকে জানলো, 15 সাল থেকে চুটি 1 বছর প্রেম করলাম, 16 সাল থেকে আসলে 16 সালের মে মাসের 20 তারিখে আমরা বিয়ে করেছিলাম, এখন 5 বছর কমপ্লিট হলো আমাদের বিবাহিত জীবনে। একটা ছোট্ট বেবি আছে আমাদের, জাভিয়ান আহিল, ওর বয়স হচ্ছে 2 বছর প্লাস আর কি।
0: বাহ মাশাআল্লাহ, খুবই সুখী পরিবার বলতে হয়, খুবই সুন্দর শুরু এবং এখন পর্যন্ত সুন্দর চলছে,
1: ভালো চলছে,
0: হ্যাঁ সুন্দরভাবে যাচ্ছে। দোয়া করি আগামীতেও যেন আপনারা অলওয়েজই ভালো থাকেন, এভাবে থাকেন, আর প্রেম প্রেম যে অনুভূতিটা, এটা যেন সব সময় থেকে যায়, কারণ এটা এমন
1: ইম্পর্টেন্ট, সংসার করতে গেলে যদি এটা চলে যায় তাহলে কিন্তু আর সংসারের মজাটা থাকবে না।
0: একদমই একদমই, এই যে একটু খুনসুটি, একটু প্রেম প্রেম অনুভূতি, হ্যাঁ প্রথম দিকের ভালো লাগার ফিলিং একটু একটু কিঞ্চিত পরিমাণে থাকা, এটা নিয়ে
1: এখনো প্রচুর ঘুরি। এই যে এই বছরই আমরা, এই যে 2021-এ আমরা সেন্ট মার্টিনে গেলাম, ঘুরলাম। সিলেট যাওয়ার প্ল্যান ছিল, বাট লকডাউন বা করোনা একটু বেড়ে গিয়েছে, দ্যাটস ওয়াই যাওয়া হলো না। আমরা দুজনে ঘুরতে পছন্দ করি, নতুন নতুন জামা কাপড় পছন্দ করতে পছন্দ করি, ছবি তুলতে পছন্দ করি। আমাদের দুজনের যে এই মিলগুলো আছে, এগুলোর জন্য আসলে আমরা দুজনেই মানে সব ক্ষেত্রে দেখা গেল যে মতের অমিল খুব কম হয় আমাদের।
0: কারণ দুজনে একই ধরনের জিনিস আপনারা উপভোগ করেন, এনজয় করেন, এবং দুজনের ম্যাচ আপটা এক জায়গায় গিয়ে হয়ে যাওয়ার কারণে সবকিছু একসাথে যখন আপনারা এনজয় করবেন তখন লাইফটা অনেক সুন্দর হয়ে যায়।
1: আর
0: আসলে
1: কেউ
0: জিনিসটা
1: কাউকে বাধা দেই না যে একটা বাধা জিনিস থাকে, বা দেখা গেলো বুঝিয়ে বললে আমরা একজন একজনের ব্যাপারটা বুঝতে পারছি এখন পর্যন্ত। বাদ বাকি উপরওয়ালা আছেন, উনি ঠিক করবে
0: আমার তো
1: সামনে কি
0: মনে
1: হবে।
0: হচ্ছে আশেপাশেই আছেন, কারণ আপনি বলছেন একটু দেখছেন ব্যাপারটা কিরকম, ভাইয়া আমাদের আশেপাশেই আছেন।
1: এতক্ষণ ছিল, এখন সে অন্য রুমে চলে গিয়েছে।
0: আচ্ছা ঠিক আছে, কারণ আমি এক দুবার মনে হয়েছে যে আপনি কথা বলছেন, ভাইয়া আশেপাশে আছে, আপনি একটু বলছেন এরকম আর কি। না আমার শুনে খুব ভালো লেগেছে আপনাদের ছোট্ট পরিসরে প্রেমের গল্পটা। আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিব আপনার জীবনের জন্য, এবং আপনার বেবিটাও যেন ভালো থাকে, আপনারা দুজন যেন সবসময় ভালো থাকেন, এটা হচ্ছে মন থেকে দোয়া এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য দোয়া। এখন একটু চলে যাব অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে আমি আপনার আমরা শো শুরু করার আগে একটু গল্পের মাঝখানে জানতে পেরেছি যে আপনি আপনার পড়াশোনাটা হচ্ছে আইন বিভাগে, যদি আমি হ্যাঁ ভুল বলে না। এই এই আইন বিভাগে আসা এবং এখানে কারণ পড়াশোনায় কিন্তু আমরা 100% ক্যারিয়ার সেটেল না করলেও কিন্তু কিছুটা আমাদের ডিপেন্ডেন্সি থাকে যে আমি এই কারণে পড়াশোনাটার সাবজেক্ট এটা চয়েস করব, ক্যারিয়ার আমার এটা হবে, নিশ্চয়ই এখানে কোনো প্ল্যান আছে বা কারণটা কি, আমি এটা একটু জানতে চাই।
1: আচ্ছা, যেটা হচ্ছে আমি বললাম যে আব্বু সেনাবাহিনীতে জব করতো, দেন দেশের বাইরে বিজনেস করতো। তো আব্বুর আসলে কোনো আমাদের আমার কোনো ভাই নাই, বোনও নাই, আমি একা। কিন্তু আমার আব্বুর ছোটবেলায় যে ইচ্ছাটা ছিল যে লয়ার হবেন, কিন্তু ওনার জীবনে উনি সেটা হতে পারেন নাই। তো এই জিনিসটা আমার মাথায় ছিল যে ঠিক আছে, আব্বুর যখন এটা পছন্দ আমি লয়ারই হব। এই ধরনের একটা প্ল্যান থেকে আসলে লটা পড়তে আসা। যেটা বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে দুটা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, মোটামুটি ভালো সাবজেক্টে পেয়েছিলাম, কিন্তু লটা আসলে আমার হয়নি। দ্যাটস আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে লয়ে ভর্তি হই, ওখান থেকে লয় অনার্স করি, দেন মাস্টার্স কমপ্লিট করলাম। ভবিষ্যতে আসলে পরিকল্পনা আছে যে আইনজীবী হয়ে যদি কিছু করতে পারি মানুষের জন্য, দ্যাটস ওয়াই লটা আসলে পড়া।
0: আপনার লক্ষ্য অনেক পরিষ্কার, অবশ্যই পারবেন যদি আপনি অটুট থাকেন আপনার লক্ষ্যে, আপনার যদি ইচ্ছা সুন্দর থাকে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন। জেনে অনেক ভালো লাগলো, কারণ আপনি মিডিয়াতে হাত কাজ করছেন, মিডিয়ার পাশাপাশি অ্যাঙ্করিং করছেন, তারপরে আপনি নিজে আবার নাটকে অভিনয় করেছেন, তারপরে অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, অনেক কিছুর সাথে ইনভলভমেন্ট, কিন্তু আপনার পড়াশোনাটার সাইডটা যদি চিন্তা করি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ফিল্ড। তো এইভাবে এই দুটো
1: আমাকে
0: একসাথে এবং নিজের
1: পড়াশোনার
0: পরিবার
1: পাশাপাশি অ্যাঙ্করিং এর যে ক্যারিয়ারটা, এটা আমি পড়াশোনার পাশাপাশি আমাকে তৈরি করতে হয়েছে। দেখা গেল যে এক্সাম ছিল, বাট আমি মাসে দেখা গেল 4টা প্রোগ্রাম উপস্থাপনা করতাম, আমি অনেক বেশি কাজ করতাম না ওই টাইমটা স্টাডির পাশাপাশি। দেন আমার যখন স্টাডিটা শেষ হলো, তখন আমি মাসে 26 মানে 26 ডে পর্যন্ত আমি উপস্থাপনা করেছিলাম। মনে আছে যে শুক্রবার ছাড়া প্রতিদিনই উপস্থাপনা করতাম। বাট আমার যখন বেবি বেবি কনসেপ্ট করলাম, ওই টাইমটা আমি আসলে 5 মান্থ পর্যন্ত আমি আসলে উপস্থাপনা করেছি সময়ও। তারপর থেকে আসলে আমি একটু সবকিছু কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে নিজেকে দেখতে হচ্ছে, বেবিকে দেখতে হচ্ছে, সবকিছু মিলে আসলে টাইমটা করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আর প্রোগ্রাম মানে কিন্তু আমাকে টাইমলি যেতে হবে, আমার যে কোনো প্রবলেম থাক বাসায় বা শারীরিক অসুস্থতা যে কোনো প্রবলেম, কিন্তু এখানে আসলে দেখার সুযোগ থাকে না। কারণ একটা টাইম মানে টাইম, দর্শকদেরকে বলা আছে যে টাইমে প্রোগ্রাম হবে তো হতেই হবে। দ্যাটস ওয়াই আসলে আমি পার্মানেন্টলি এই মুহূর্তে কোনো চ্যানেলের সাথে কাজ করছি না, বাট ফ্রিল্যান্স হিসেবে বা মাঝে মাঝে কাজ করছি।
0: আচ্ছা, সো অবশ্যই পারিবারিক কারণে আমরা অনেক কনসিডার করি আমাদের লাইফে, আমাদের জীবনে, স্পেশালি আমরা মেয়েরা একটু বেশি করি, কারণ করতে হয়, এবং এমন না যে এটা কেউ জোর করছে, এটা আমরা আমাদের একটা দায়িত্ব হিসেবে মনে করে দেখেই করি, এবং এই এই জিনিসটা ফিল করাটাও একটা মা হিসেবে বলেন, মেয়ে হিসেবে বলেন, অনেক ইম্পর্টেন্ট। এই
1: আমার ফ্যামিলি থেকে আপু অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ। আমার যদি কোনো কাজ থাকে, আমার হাজবেন্ড বলবে ঠিক আছে আমি আজকে বেবিকে দেখছি তুমি যাও, বাট এটা তো আসলে রেগুলার হলে তো আসলে ওকেও তো কাজ করতে হচ্ছে। তো দুজনে আমরা যদি ইয়া করি, দেন সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। তো বেবি তো বেশিরভাগ সাধারণত দেখা গেলো আমার কাছে থাকে, দ্যাটস ওয়াই আসলে আমি একটু কম কাজ করছি, ও হিউজ কাজ করছে।
0: আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আপনি মেনশন করেছেন জানতে চাই, ডিরেকশনে আসাটা, ডিরেকশনে আসাটার ক্ষেত্রে মানে কিভাবে চিন্তা এবং কিভাবে শুরু এবং কি করছেন, এটা যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো।
1: আচ্ছা, এটা আসলে এপি প্রোডাকশন বাংলাদেশ আমাদের একটা প্রোডাকশন হাউস। এখান থেকে এই 8ই মার্চ আসলে আমি প্রথম 8ই মার্চের একটা কাজে আমি প্রথম ডিরেকশন দিয়েছিলাম। নারী দিবস উপলক্ষে আমি একটি কাজ শর্ট ফিল্ম বানিয়েছিলাম যেটা নাম হচ্ছে স্বাধীনতা।
0: বাহ,
1: তো ওটা দিয়ে আসলে শুরু ছিল। দেন বাবা দিবস সেদিন আমাদের কয়েকদিন আগেই গেল বাবা দিবস। বাবা দিবস উপলক্ষে একটা কাজ করেছি আমি, এটা হচ্ছে হাতিম ফার্নিচার, আমাদের দেশের একটা রিনাউন্ড ফার্নিচার ব্র্যান্ড, ওদের একটা কাজ করেছি। ওটা হচ্ছে ওখানে কাজ করেছে আমাদের দেশের স্বনামধন্য আব্দুল আজিজ আঙ্কেল, উনি বাবা হিসেবে ওখানে একটা ক্যারেক্টার প্লে করেছে, আমির পারভেজ ওখানে কাজ করছে। তো ওটা একটা আসলে স্টোরির স্টোরির মাধ্যমে একটা প্রোডাক্ট কে কিভাবে আমরা দেখাতে পারি, ওভাবে করে আসলে ওটা কাজটা করেছি। ওটা একটা শর্ট ফিল্ম বা শর্ট ওবিসি টাইপ আসলে কাজটা করা হয়েছে। এই দুটো ডিরেকশন দিয়েছি, আর নাটকে ডিরেকশন দিয়েছি যেটা আসলে ঈদের সময় সবাই দেখতে পারবে। ওখানে কাজ করেছেন দিলারা জামান আন্টি, সাইম
0: বাহ,
1: ভাইয়া কাজ করেছেন, মাকে নিয়েই তো পুরো আমার যে ওটা ছিল আমার নিজের রচনা প্লাস পরিচালনায়। তো ওখানে দিলার আন্টিকে আমার পারফেক্ট মনে হয়েছে যে ওনার থেকে ভালো মা এই ক্যারেক্টারের জন্য আর কেউ হতে পারে না। তো আন্টি তো অনেক বিজি থাকে, দেন আন্টি শিডিউল নিয়ে কাজটা অনেক ভালো হয়েছে। আন্টি অভিনয়টা এত ভালো করেছে, আমাদের তো অনেক সময় কান্না করতে গেলে গ্লিসারিন দরকার হয়, আন্টির মাশাল্লাহ কোনো কিছু দরকার হয় না। আমি জাস্ট বলে দিচ্ছি আন্টি, মানে 2 লাইন বলে দিলে আন্টি 10 লাইন, ওনারা তো খুবই আসলে লেজেন্ডারি একটা ব্যাপার আছে ওনাদের মধ্যে, মানে লেজেন্ড অনেক ভালো কাজ হয়েছে। আরো একটা কাজের অর্ধেক আসলে হয়ে আছে, জানি না বাদ বাকি কমপ্লিট করতে পারবো কিনা, যেহেতু আমাদের এখন বাংলাদেশে লকডাউন চলছে দেখি
0: যেভাবে
1: কি
0: হোক
1: করা যায়।
0: শেষ করবেন সেটার জন্য শুভকামনা। তার উপরে হচ্ছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, কেননা দেশের এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা যদি সাহায্য না করি তাহলে কে সাহায্য করবে? এক সাধারণ জনগণ হিসেবে আমাদেরকে সাহায্য
1: আসলে একটা কাজ করতে গেলে সিনিয়র জুনিয়র অনেক ধরনের আর্টিস্ট নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সিনিয়র আর্টিস্টদের ক্ষেত্রে কিন্তু ওনাদের আসলে সত্যি কথা যেটা বয়স হয়েছে, আমাদের রিস্কটা বেশি, আল্লাহ যাকে দিবেন মানে সেটা তো ঠিক আছে, বাট তারপর রিস্ক ওনাদের বেশি। যখন সেটে আমি ওনাদেরকে আনবো, আমার একটা রেসপন্সিবিলিটি থাকে যে না ঠিক আছে আমি সবকিছু ঠিকভাবে করতে পারছি না। কিছুদিন আগে আমরা সবকিছু মেনটেন করে যে না শরীর সুস্থ আছে কিনা বা টোটাল হাইজেন মেনটেন করে কাজটা করেছি, বাট এই মুহূর্তে আসলে করোনাটা একটু খারাপের দিকে যাচ্ছে, টোটালি স্টপ রেখেছি। অনেকে কাজ করছে, আমি শুনেছি যে যেটা হাউসের ভেতর কাজটা করা যাচ্ছে, আউটডোরটা টোটালি স্টপ আছে। দেখি আসলে সামনে কি হয়।
0: অবশ্যই ভালো কিছু হবে। আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, এই যে আপনি যে লাস্ট যে কাজটা করছেন দিলারা জামান আন্টির সাথে, আপনি যে মাত্র বললেন ওই উনার সাথে কাজ করার ক্ষেত্রে, যেহেতু উনারা আমাদের বাংলাদেশের ওয়ান অফ দি লেজেন্ডারি অভিনয় শিল্পী, তা উনাদেরকে আমরা অনেক অন্যভাবেই চিনি বা জানি। যেমন আমার ছোটবেলা থেকে আমি যখন বাংলাদেশে ছিলাম, বড় হয়েছি, উনাদেরকেই দেখেছি, আবুল হায়াত আঙ্কেল, দিলারা জামান আন্টি, উনাদেরকে দেখে দেখে বড় হয়েছে। এখন অব্দি মনে হয় যে উনাদের জায়গাটা কেউ কখনো বিট করতে পারবে না, মানে এরকম মনে হয় উনাদেরকে, উনাদের কোনো রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, কখনো কেউ পারবে না উনাদেরকে রিপ্লেসমেন্ট করতে। তো আমি জানতে চাই যে উনার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আপনার নিজের প্রোডাকশনের নাটক থেকে বা ছোট্ট যে আপনার পরিকল্পনাটা ছিল সেখানে যে অভিজ্ঞতা, এবং আপনি ধরেন অনেক আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন, অবশ্যই উনাদের সাথে কাজ করার মধ্যে অনেক ডিফারেন্সেস থাকে, সেটা আপনি কি উপলব্ধি করেছেন সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, বা কিছু শেখা, কিছু জানা। হ্যাঁ, ছোট ছোট আপনার হচ্ছে কোনো একটা কিছু ঘটে যাওয়া, হ্যাঁ, যেটা থেকে আপনি শিখেছেন, আপনি অবজার্ভ করেছেন, আপনার কাছে অনেক ভালো ফিল হয়েছে, থাকে না ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন।
1: আমার কাছে যেটা মনে হয় যে আমরা বর্তমানে যারা কাজ করছি বা আমার এজের বা আমার থেকে ছোট বড় এজের যারা কাজ করছে, তাদের থেকে আগে যারা কাজ করতো এরা অনেক অনেক বেশি ভালো একটা দিক দিয়ে, ওনাদের পাংচুয়ালিটিটা অনেক ভালো, ওনারা টাইমলি কিন্তু সেটা চলে আসবে যে টাইমটাই বলবো। কিন্তু আমাদের অনেকে দেখা যায় অনেক স্টার বা অনেকে কল টাইম 7টা থাকলে ওনারা আসবেন, 12টা, 1টা, 3টা, 3টা পর্যন্ত কিন্তু অনেকে আসে সিরিয়াসলি। তো হচ্ছে ওইখানে কাজটা নামানো টাফ হয়ে যায়, উনি মানে টাইম যেটা বলা থাকবে উনি ওই টাইমে আসে। তারপর স্ক্রিপ্ট যেটা আন্টি কিন্তু থাকে বলে আমাকে স্ক্রিপ্টটা দিও আগে থেকে। এখন অনেকেই আছেন যারা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন না বা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লাগবে না, সেটা আসবো আমি দিব হয়ে যাবে ধরনের একটা অ্যাটিটিউড কাজ করে অনেকের মধ্যে, কিন্তু ওনারা আসলে টোটালি ডিফারেন্ট। আগে যেভাবে ওনারা মন দিয়ে কাজ করতেন এখনো চেষ্টা করেন দিন দিন, মানে ওনারা তো ওনাদের তো আসলে কোনো তুলনা হয় না, ওনারা এত ভালো কাজ করেন। এরপরেও ওনারা, আমি তো আসলে অনেক কিছুই বুঝি না, আমাকে জিজ্ঞেস করে কাজ এটা কি ঠিক হচ্ছে, আন্টি আপনি করছেন অবশ্যই ঠিক হচ্ছে। ওনাদের ভেতর যে একটা মানে সবকিছু ছোটদের কাজের প্রতি যে একটা রেসপেক্ট আছে, বা অনেকে আছে অনেক বেশি ইগো দেখায়, এ ধরনের কোনো কিছু আমি পাই নাই। আমাদের একবার এমন হচ্ছিল যে বৃষ্টি শুরু হয়ে গেছে কাজের মানে,
0: হুম
1: আর্টিস্ট সিনটা ছিল এমন যে আমাদের সান টু সান কাজ করতে হবে, তো খুবই হালকা বৃষ্টি হচ্ছিল, তো ক্যামেরা আসলে প্রবলেম হচ্ছিল। আমি বললাম আনকি তাহলে আমরা ভেতরে যাই, আমরা একটু পরে শুরু করি, যে তুমি না তুমি সবকিছু সেট করেছো, এইসব এটা একটু নিয়ে নাও, আমরা দেখি বৃষ্টির কি হয়। এই জিনিসটা আসলে খুব ভালো লেগেছিল যে অনেকেই হলে বা ইয়াং জেনারেশন অনেকে হলে এখন বৃষ্টি হচ্ছে এখন আমি কাজ করবো, ইয়া কাজ করে বা একটু পরে দিচ্ছি, ডিরেক্টর কোনো প্রবলেম হলো কিনা টাইম নিয়ে অনেক কিছু অনেকে ভাবেন না, কিন্তু ওনারা যারা আগের আছেন ওনারা কিন্তু এই জিনিসটা খুব ভাবেন যে কাজটা কিভাবে ভালো করা যাবে, কাজটা কিভাবে শেষ করা যায় সুন্দরভাবে, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আন্টির
0: মানে
1: সাথে। এছাড়াও আরো
0: ওনাদের নেচার গুলো হচ্ছে এরকম, ওনারা সার্বিক ভাবে চিন্তা করে, শুধুমাত্র তাদের অভিনয়কে ঘিরে থাকা, তাদের প্রেজেন্স, এই এই জিনিসটা না,
1: আসবো
0: তারা
1: টাকা
0: সার্বিক
1: কাটবো
0: ভাবে
1: চলে যাব এটা না, কাজটা কিভাবে ভালো হবে, কিভাবে দেখা গেলো কোন একটা মানে স্ক্রিপ্টে কোথাও একটা আছে এই লাইনটা এভাবে আছে, একটু সুন্দর করে যদি বলা যায় উনি একটু অ্যাড করে ভালো হয়ে এটা আলোচনা করে করা, এ ধরনের কাজগুলো আসলে অনেক মানে আমাদেরকে হেল্প করেছিলেন।
0: আচ্ছা, আমার মাঝখানে একটু আমাদের দর্শকদের কাছে ফিরে যে অনেক অনেক কমেন্ট এসেছে, নইলে পরে সবাই আমাকে বলবে আমি শুধু আপনার সাথে গল্প করছি। আরশাদ ভাই লিখেছেন, প্রেম প্রেম ভাব থাকলে অনুভূতিটা সুন্দর হয়, এটা অবশ্যই আপু আপনার জন্য ছিল। সাজ্জাদ লিখেছে, অনেক দিন পর উপস্থিত। ওকে, মাহবুবা লিখেছেন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, অনেক শুভেচ্ছা, সুন্দর হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি রোমান্টিক লাভ স্টোরি, এটা অবশ্যই আপনার স্টোরিকে বলা হয়েছে, অসাধারণ উপস্থাপনা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, আমি সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আরো কিছুক্ষণ আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব, আমরা ছোট ছোট গল্প শুনবো, আমরা আমাদের ইমি আপুর থেকে আরো অনেক কিছু জানবো, তার পরিবারের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার লাইফের ব্যাপারে, এবং আরো সুন্দর সুন্দর মজার মজার এক্সপেরিয়েন্স আমাদের সাথে উনি শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কেউ যাবেন না, কোথাও যাবেন না। জি আপু বলেন, একটু চলে আসছি। কাজ,
1: এতক্ষণ আমি একটু সব পজিটিভ সব বলছিলাম, আমি একটু
0: হ্যাঁ
1: বলি যে
0: হ্যাঁ হ্যাঁ
1: নেগেটিভ একটা বিষয় যেটা সেটা বলতে চাচ্ছি।
0: হ্যাঁ প্লিজ,
1: এটা হচ্ছে আমার নিজের ব্যাপারে, যেটা হচ্ছে আমি যখন কাজ করছিলাম ফ্যামিলি কিন্তু সাপোর্টটা আমার বাবার থেকে কম ছিল মিডিয়ার কাজের ক্ষেত্রে, যেটা বলছিলাম
0: অবশ্যই।
1: আবু চাচ্ছিল যে আমি যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি ওদিকেই খুব বেশি কনসেন্ট করি, বাট আমার আসলে স্টাডির পাশাপাশি যেহেতু উপস্থাপনাটা চলে এসেছে মিডিয়াটা আসলে স্টাডির মাঝখানে আমার ঢুকে গিয়েছিল, তো অনেক ক্ষেত্রে হয় কি মিডিয়াটা চলে আসলে আসলে স্টাডিটা সেমিস্টার গ্যাপ যায় বা অনেক প্রবলেম হয়, তা আমি আলহামদুলিল্লাহ যে আমার এই ধরনের প্রবলেম হয় না, আমি পড়ালেখাটাকে আগে শেষ মানে প্রায়োরিটি দিয়েছি, দেন এই কাজটাও কন্টিনিউ করেছি। তো এসব কাজ করতে যেয়ে অনেক সময় দেখা গেল মাঝে কি হয়েছে, আমার আবু দেশের বাইরে ছিল বিজনেস করছে বলছিলাম, তো যে কেউ একটা ফেক আইডিতে আমার একটা ফেসের ছবি নিয়ে দেন হচ্ছে একটা অন্য একটা বডি পার্ট লাগিয়ে ওই ধরনের একটা ছবি আমার আব্বুকে টেক্সট করেছে, বলছে যে আপনার কি টাকার অভাব হয়েছে যে মেয়েকে দিয়ে এখন এগুলা করাচ্ছেন, মানে খুবই মিন একটা কথা বাজে কথা বলেছে। তো আমার আব্বু আসলে অনেক কিছুই মানে আগের লোক অনেক কিছু আসলে এগুলো কম বুঝেন, দেখা গেল যে ফেসবুকে দেন আব্বু হচ্ছে
0: হ্যাঁ
1: আমাকে না আম্মুকে আস্ক করছে যে এটা কি ধরনের ঘটনা, মানে কি এটা কেন, বা ও কি আসলে এই ধরনের ড্রেস পরেছে কিনা, তো আম্মু বলছে না ও তো কখনো স্লিভলেস ড্রেসই পরে নাই, তো হচ্ছে এটা কি মানে কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ভাবে আসলে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা নিজে অনেক ধরনের ড্রেস আমি কমফোর্টেবল ফিল করি না, দ্যাটস হোয়াই আমি করি না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো ওই
0: অবশ্যই,
1: ছবিটা আমার ছিল না, ছবিটা আমার ছিল না, ওই ধরনের একটা ছবি দিয়ে চেষ্টা করেছে, দেন হচ্ছে ওই নাম্বারটা আবুকে বললাম যেভাবে ব্লক করে দেন, যদি অন্য কোনো কখনো টেস্ট দেয় তখন আপনি বলবেন যে আমার যেভাবে হ্যান্ডেল করলে ভালো হয় আব্বু হ্যান্ডেল করবেন, দেন আব্বু আসলে বললো যে আমার মেয়েকে আমি ভালোভাবে চিনি আর ও কিভাবে কি কাজ করছে না করছে, যেহেতু আমার মেয়ে আপনার থেকে আমি ভালো জানি আপনি কখনো এই ধরনের টেক্সট দিবেন না, এরপরে আসলে আর প্রবলেম হয়নি। তারপর অনেক সময় দেখা গেলো গ্রামে অনেক ধরনের টক মানে মানে
0: এগুলো থাকবেই, মানে আপনি যখন উপরে যেতে থাকবেন তখন কিছু মানুষ থাকবেই আপনাকে নিচে নামানোর জন্য।
1: ক্লোজ ফ্রেন্ড বাট দেখা গেলো সামনে একরকম পেছনে একরকম, এই জিনিসগুলো আসলে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে কিন্তু তারপর এগিয়ে যেতে হয়, এগুলো নিয়ে পড়ে থাকলে আসলে চলবে না জীবনে।
0: তাহলে আজকে আপনি আপনার জায়গায় থাকতে পারবেন না, এগিয়ে যেতে হবে আমাদেরকে। একজন ভাইয়া আমাদেরকে কমেন্ট করেছেন, নারী নিয়ে শর্ট মুভি করেছিলেন, নামটা একটু জানতে চাচ্ছে যদি একটু বলতেন।
1: নারী
0: আপনি যে নারী
1: স্বাধীনতা
0: দিবসে, হ্যাঁ হ্যাঁ, স্বাধীনতা,
1: স্বাধীনতা স্বাধীনতা এটার নাম
0: আচ্ছা
1: হচ্ছে স্বাধীনতা,
0: আচ্ছা, এটা এটা আপনি কোথাও পাওয়া যাবে বা কোনো লিংক যদি আপনি বলে
1: ইউটিউবে
0: দিতেন?
1: আপনি স্বাধীনতা লিখলেই পাবেন, স্বাধীনতা লিখে আমির পারভেজ আঞ্জুমান আরা বকুল ওনারা আর্টিস্ট ছিল, আমাদের নাম লিখলে আপনি পেয়ে যাবেন, আমার নাম লিখলেও পেয়ে যাবেন।
0: আচ্ছা পারফেক্ট, পেয়ে গেছেন আপনি আপনার
1: তারপর হচ্ছে ভাইয়া জিজ্ঞেস করলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজের নামে, আপনি ওখানে আমার কাজগুলো দেখতে পারবেন, বা আমার নাম লিখলে আপনি ইউটিউবে আমার অনেক ধরনের কাজ, আমার উপস্থাপনা, মিউজিক ভিডিও, আমার কিছু নাটক সবই পেয়ে যাবেন আমার নাম লিখলে ইউটিউবে।
0: আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যারা যারা প্রশ্ন করেছেন শর্ট মুভিটা নিয়ে, তারা আশা করি পেয়ে গেছেন। একদম কমপ্লিটলি একটা ডিফারেন্ট প্রসঙ্গে যাব আমি, সেটা হচ্ছে আপনি একজন অভিনয় শিল্পী, আপনি একজন উপস্থাপিকা, আপনি একজন নিজের প্রোডাকশন হাউসে কাজ করছেন, ঠিক আছে, ডাইরেক্ট ডিরেকশন দিচ্ছেন, এবং তাছাড়াও হচ্ছে
1: আসলে আমি এখন এই ক্ষেত্রে আমি একদমই নতুন, আমি আসলে এটা বলতে ভয় পাচ্ছি, কিন্তু আসলে চেষ্টা করছি,
0: চেষ্টা করছি। আপনি চেষ্টা করতে করতে তো এগিয়ে যাবেন, শিখবেন, নিজের ভুলগুলোকে কারেক্ট করবেন, এভাবেই তো আসলে জিনিসগুলো কাজ করে। এবং আপনি আইন বিভাগে পড়াশোনাও করছেন নাকি? ঠিক বলেছি? ঠিক আছে, এই যে প্রত্যেকটা প্রফেশন ইন্ডিভিজুয়ালি একটা আপনি, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে আপনি মা, তো এটার এটার উপলব্ধিটা কিরকম?
1: এটা আসলে যেটা আমি বিয়েটাও অনেকে বলে যে কম এজে করেছি, যদিও আমার মনে হয় যে না ঠিক আছে, বেবিটাও অনেকে বলে কম এজে করে নিয়েছি, আমার মনে হয়েছে যে না পারফেক্ট, তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো অনেক সময় সেটে গেলে আমি এরপরে কিছু কাজ করেছি, দেন হচ্ছে আমার কাছে এরকম আমি বলি যে ভাই আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যেহেতু বাসায় একটু বেবি আছে, এগুলো আসলে কাজের ক্ষেত্রে বলাটা ঠিক না, তারপরে আমার বলতে হয়েছে অনেক সময় বাচ্চার জন্য খারাপ লাগা কাজ করে বা দেখা গেলো সি, কিন্তু ডেট যদি আমি কাউকে দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ওদের আমি না গেলে ওদের প্রবলেম হবে, এই জন্য আমি বলি যে আমি সকাল 7টায় চলে আসবো, 10টায় না, কিন্তু আমাকে একটু সন্ধ্যার মধ্যে ভাই ছাড়তে হবে, এই ধরনের কথাবার্তা বলে গিয়েছি কাজ করেছি। তো দেখা গিয়েছে যে বেবি ওই টাইমটা ওর বাবা হেল্প করেছে বা কখনো আমার আম্মু এসেছে, আম্মু দেখেছে, এভাবে করে আসলে বেবিটাকে আমরা সবাই মিলে ভালোবেসে আসলে ওকে লালন পালন করছি। তা মাশাল্লাহ আমার বেবিটা খুব ভালো, আমি বলছিলাম যে মাঝে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, ও যে কারোর কাছে দিলেই থাকবে, অনেকে আছে যে অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা করে, ওর বাবার কাছেও থাকবে, নানুর কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, ইভেন যদি কাউকে চিনে যে না কয়েক ঘন্টার পরিচয়ে ঠিক আছে আন্টির কাছে থাকবে তাও থেকে যাবে, মানে অনেকে আছে যে অনেক বাহানা করে এ ধরনের না,
0: বাহ,
1: এই জন্য
0: খুবই ভালো।
1: আমি মনে হয় কাজটা করতে পারছি। আর অনেক টাফ, অনেক সময় হয়েছে যে দেখা গেল যে বাসায় কেউ নাই, আমার ওকে একাই সামলাতে হচ্ছে, তখন অনেক কিছুই করা সম্ভব হতো না আমার।
0: কিন্তু তারপর আমি বলবো যে আমার ভাইয়ার সাপোর্ট আছে আপনার জন্য, আপনি কাজ করছেন যা করছেন, ভাইয়ার সাপোর্ট এবং একটু একটু ভালোবাসার যে অনুভূতিটা এখনো রয়ে গেছে, সবকিছু মিলিয়ে কমপ্লিট
1: এই
0: পরিবার এবং
1: কারণে আসলে সম্ভব হচ্ছে
0: ঠিক
1: আমার
0: আছে
1: নিজের ইচ্ছা শক্তি প্লাস তার সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, তাহলে
0: ফ্যামিলি
1: সম্ভব।
0: সাপোর্ট। আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আপনাকে ঘিরে আছে এবং আপনি তাদেরকে ঘিরে আছেন, এবং এটাই হচ্ছে একটা পজিটিভ ভাইব আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এটাই আপনাকে সাহায্য করছে আগামীতে, আরো বেশি সাহায্য করবে আগামীতে এগিয়ে যাওয়ার।
1: আমার প্রবলেম যেটা হচ্ছে কোথাও ঘুরতে গিয়েছে বাচ্চা কই, কমেন্ট আসবে কিন্তু এ ধরনের বাচ্চাটা কোথায়, সব জায়গায় আমি ধরুন সাজেক গিয়েছি, সাজেকের এনভায়রনমেন্টটা নিশ্চয়ই সবাই জানে যে কেমন ওখানে, তারপর তো সেন্ট মার্টিন গিয়েছি, ওখানে তো ইলেকট্রিসিটি নাই, তো ওখানে আমি বেবিকে নিয়ে যেতে পারবো না, বেবি যেহেতু আমার আম্মুর কাছে আছে এবং ভালো আছে, এখানে থাকলে সে ভালো থাকবে, ওখানে গেলে অনেক সময় হয় যে আমরাই অসুস্থ হয়ে যাই, তো ওখানে আমি বাচ্চাকে নিয়ে যে কেন অসুস্থ করব, এ ধরনের কোশ্চেনে আসলে মুখোমুখি হতে হয়, এই জিনিসগুলো খুব খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের দেশে এটা কমন, অনেক সবাই না বাট
0: কিন্তু
1: কিছু
0: আপনি
1: কিছু মানুষ,
0: আপনার সন্তানের জন্য আপনি মা হিসেবে
1: আমার
0: বেস্ট
1: থেকে
0: টাই
1: তো আর
0: করবেন,
1: কেউ বেশি থাকবে না, এটাই হচ্ছে
0: সেটাই
1: মেন
0: স্বাভাবিক।
1: কথা।
0: হ্যাঁ সেটাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তার আগে বলতে চাই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রেডিও ত্রিতালের বাংলার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গে হওয়ার জন্য, এবং প্রত্যেকটা দর্শক যারা যারা আমাদের সাথে ছিলেন এত সময় ধরে, আমাদেরকে সাপোর্ট করেছেন, দেখেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার এবং আমার অতিথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমেরিকা এবং বাংলাদেশ থেকে দেখছেন তাদের সবাইকে অনেক বেশি স্পেশাল থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে কিন্তু আমরা এভাবে কথা বলতে পারি না, গল্পটা এনজয় করতে পারি না, এবং আমরা আমাদের অনুষ্ঠানটা কন্টিনিউ করতে পারি না। আপনারা থাকবেন, আপনারা প্রশ্ন করবেন, সেই সাথে সেভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা এগিয়ে যাবে, সেজন্য আমি আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি টুডে। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসি, আপনি যদি কিছু বলতে চান এবং আপনি যদি কিছু ছোট শেয়ার করতে চান বা আমাদের দর্শকদেরকে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
1: শিওর, এই মুহূর্তে আমি আসলে যে কাজগুলো করছি, আমাদের ড্রিম টাস মিডিয়া নামক একটা আমাদের ইউটিউব চ্যানেল বা মিডিয়া আছে, এটার জন্য কাজগুলো করছি। আমি কিন্তু আরেকটা জিনিস স্কিপ করেছিলাম যে আমি কয়েকটা আসলে মিউজিক ভিডিওতে ডিরেকশন দিয়েছি, যেগুলো আসলে মোটামুটি বেশ ভালো কাজ হয়েছে বলে সবাই মনে করেছে। তো কাজগুলো আপনারা দেখবেন, কেমন লেগেছে আমার কাজ সেটা জানাবেন। আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা, যেহেতু এখন করোনা চলছে সবাই ঘরে থাকবেন, চেষ্টা করবেন স্বাস্থ্যবিধি মেনে চলার যদি বাইরে যেতে হয়। আর হচ্ছে আমার জন্য অনেক দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাই বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, আর যারা বাংলাদেশের জন্য দোয়া দেখছেন তারা পুরো বিশ্বের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন।
0: অবশ্যই তাই, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে।
1: কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে।
0: আমারও খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে, এবং আপনার জন্য অনেক

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

0: ওরা বাংলার দামাল ছেলে, দীপ্ত সাহস চোখে ওরা ছুটে যায় মুক্তিযুদ্ধে, কে আছে ওদের রোখে?
1: দেশমাতৃকার ডাকে ওরা ছুটে গিয়েছিল, গর্জে উঠেছিল হাতের অস্ত্র। কেউ কেউ এলো না, কেউ কেউ ফিরে এলো বিজয়ীর বেশে। উড়ল পতাকা, স্বাধীনতার লাল সূর্য উঠল আকাশে।
0: ফুল আর গানে গানে স্বাগত জানালো ওদের স্বাধীন বাঙালি।